দত্তনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। আর রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে বিভিন্ন গান, শিউলি মাখা গন্ধ আর আগমনীর সুর, এই দুটো যখন আমাদের মধ্যে আসে, আমরা যখন সেই আগমনীর সুরে মেতে উঠি আর শিউলির গন্ধ যখন আমাদের নাকে আসে, তখন মনটা বড্ড উচ্চাটন হয়ে যায়, বড্ড কেমন কেমন করে কিনে আসছেন। এই আনন্দটাই আমাদের কাছে অনেক বড়, এই আনন্দটাই আমাদের কাছে অপেক্ষার একটি বছর। প্রতি বছর আমরা অপেক্ষা করি আবার কবে আসবেন, আর সেইটা করতে করতে যখন সেই পেঁজা তুলোর মতন আকাশ, নীল আকাশে দেখতে পাই পেঁজা তুলো ঘুরে বেড়াচ্ছে, শিউলির গন্ধ আর সেই আগমনীর সুর, সেটাই আমাদের মনকে কেমন যেন ধবল পালে হাওয়া লাগিয়ে দেয়, আমাদের জীবনের প্রত্যেকটি বিষয়।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

107 FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে আনন্দধ্বনি অনুষ্ঠানে শুনছ রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রগান, তোমাদের পছন্দের অত্যন্ত প্রিয় আর আমাদের সকলের মনের রবীন্দ্রগান, রবীন্দ্রসঙ্গীত তোমাদের।

0: কথা বলতে বলতে ঘড়ির কাঁটা টিক টিক করতে করতে জানান দিচ্ছে সময় একদম শেষ, তাই আজ আপাতত এখানেই থামতে হবে। আবারও কোনো একদিন এইরকমই গানের ডালি নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, ভালো রেখো, আর অবশ্যই পুজো খুব খুব খুব ভালো কাটুক। আবারও চলে আসবো তোমাদের সঙ্গে তোমাদের পছন্দের গান নিয়ে। ততক্ষণ নতুন পুজো, পুজোর জামার গন্ধ, আর সে নিয়েই তোমাদের পুজো ভালো কাটুক। ভালো থেকো, ভালো রেখো, আর টিউন করো 107 FM রেইনবো।
1: সুফলা মলয় জ শীতলা।

খবরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে

রাত শেষে এখন সকাল। গতরাতের আবেশ জড়ানো অন্ধকার আর কুয়াশার চাদর সরিয়ে জেগে উঠছে চারপাশ। 5:32 সূর্যোদয় হয়েছে, আশ্বিন মাসের 25 আজ। আমরা এখন দেবীপক্ষের তৃতীয়ায়, পুজোর সপ্তাহে রয়েছি আমরা। 3 দিন বাদেই আসছে ষষ্ঠী, হবে মা দুর্গার বোধন। মা আসছেন এবার ঘোটকে চড়ে, অর্থাৎ কিনা ঘোড়ায় চড়ে। যদিও বাহন তার সিংহ আমরা সবাই জানি, তবুও ওই যে শাস্ত্র বলে যে সপ্তাহে যেদিন মা আসেন কৈলাস থেকে মর্তে, বোধনের পর সপ্তমী যেদিন পড়ে সেই দিনই হচ্ছে সেই বার দেখেই বলা হয় মায়ের আগমন কিসে, বা গমন ফিরে যাওয়াই বা কিসে। সেই ডেটটা দেখে, সেই তারিখটা দেখে, সেই বারটা দেখেই কিন্তু হয়, তারিখ নয় বার দেখে। সপ্তমী শুরু যেহেতু শনিবার, তাই শাস্ত্রমতে দেবী দুর্গার ঘটকে বা ঘোড়ায় আসছেন। আর এই ফল হচ্ছে আসবার ফল ছত্রভঙ্গ বা ছত্রভঙ্গ স্তুরঙ্গমে, অর্থাৎ কিনা যে প্রাকৃতিক বিপর্যয় বা বড় ধরনের বিপদের আশঙ্কা কিন্তু তৈরি হচ্ছে, শাস্ত্র এমনটাই বিশ্বাস করে, এটাই হচ্ছে মিথ হয়ে রয়েছে। তবে শাস্ত্র যাই বলুক না কেন, বিজ্ঞান প্রাকৃতিক বিপর্যয় দুর্যোগ এসব অবশ্যই তারা বলে যেভাবে, সেটা হচ্ছে রেডার দেখে, হাওয়া মোরগের গতি প্রকৃতি দেখে। আগে যদিও ছিল সেখানে হাওয়া কল, এখন খুব শক্তিশালী উন্নত রেডার রয়েছে, আর সেই রেডার দেখেই কিন্তু বিজ্ঞান বলে দেয় যে এই মুহূর্তে ওয়েদারটা কেমন হবে, সেটা তারাই জানিয়ে দেয়। এই যে এবং শুধুমাত্র সেটাই নয়, মানে ঝড় বৃষ্টির আগাম পূর্বাভাস রেডার অবজারভেশনে আমরা জানতে পারি। তবে ভূমিকম্প এটা আবার প্রেডিক্ট করে কিন্তু বলা যায় না, নির্ভরযোগ্য।

উপায় এখনও নেই, তবে জাপানে লোকগাথা থেকে কিছু বৈজ্ঞানিক তত্ত্ব সেখানেও বেশ দেখা গিয়েছে, বর্তমানে মিলে গিয়েছে, যে গভীর সমুদ্রে থাকা ওর ফিশ, প্রায় 1000 মিটার নিচে থাকা ওর ফিশ সমুদ্রে ভেসে ওঠে এবং তখনই নাকি বড় ধরনের ভূমিকম্প বা সুনামি হয়েছে। এটাকে ভুল বলতে কিন্তু পারেনি বিজ্ঞান, কাকতালীয়ভাবে এটাও মিলে গিয়েছে প্রত্যেকবারই। মানে গভীর সমুদ্রে থাকা ওরফিস সে 1000 মিটার নিচে যে থাকে সেই কিনা সমুদ্রে ভেসে ওঠে যখন কিনা ভূমিকম্প হয়েছে বা সুনামি হয়েছে জাপানে, ততবারই কিন্তু এটা হয়েছে। এবং বিজ্ঞান তার জন্য এই যে মিথ হয়ে যেটা রয়েছে, লোকগাথায় যেটা রয়েছে জাপানে, সেটাকে কিন্তু অস্বীকার করতে পারেনি। তাই লোকবিশ্বাস সেটাও বেড়েছে। আর জাপানিরা ওরফিসকে বলে ডুমস ডে ফিশ, মানে হচ্ছে সর্বনাশের অগ্রদূত। সে না হয় হলো, এখন সুন্দর একটা রোদ ঝলমলে হয়তো দিন আসতে চলেছে, কারণ রোদ ঝলমলে আজকে পর্যন্তও দিন থাকবে এমনটাই আমরা জানি। সেখানে দুর্যোগকে সরিয়ে বরং আমরা কথা বলি, হ্যাঁ সেটা বলাই ভালো, কারণ পুজো আসছে, মহালয়া চলে গিয়েছে, এখন দেবীপক্ষে তৃতীয়ায় রয়েছি আমরা, কিন্তু সেই আনন্দে আবারও কিন্তু ভাটা দিতে আসছে সেই নিম্নচাপের বৃষ্টি। এই আগামী কাল থেকেই কিন্তু ওয়েদারটা একটু একটু হলেও কিন্তু চেঞ্জ হতে শুরু করবে এবং শুক্র শনিবার থেকে নাকি মুষলধারে বৃষ্টি হওয়ার একটা পূর্বাভাস রয়েছে। মেঘলা আবহাওয়া সঙ্গে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি কম বেশি হবে এবার দক্ষিণবঙ্গে। মানে পুজোর শপিং প্ল্যানে জল ঢালতে সে কিন্তু তৈরি, সঙ্গে একেবারে ষষ্ঠী সপ্তমী অষ্টমী সপ্তমী পর্যন্ত বৃষ্টি হওয়ার একটা চান্সেস রয়েছে। অষ্টমী থেকে আবার নাকি আকাশ একদম রোদ ঝলমলে হবে। এই যে নিম্নচাপ, সে তো শরৎকে একেবারেই চাপে ফেলেছে, চাপে রয়েছে বা চাপে রাখছে আমাদেরকেও। পুজোর আনন্দ মাটি করতে ফের কিন্তু বৃষ্টির চোখ রাঙানি রয়েছে আমাদের প্রত্যেকের ওপরে। আর এই পূর্বাভাস এটা আগাম পাই আমরা, এবং আগাম পাওয়ার ফলে কি হয়, নিশ্চয়ই পুজো শপিং থেকে প্যান্ডেল হপিং সবই আমরা করব, তবে ওই যে আগাম পূর্বাভাস যখন পেয়েছি ছাতাকে সঙ্গে নিয়েই নিশ্চয়ই করব। সাবধানে থাকতে হবে না, কারণ পূর্বাভাস তো রয়েছে ঝড় বৃষ্টির। তাই দুর্যোগকে সরিয়ে কথা বলতে পারবো না আজকে সকালে, দুর্যোগকে বিয়োগ করে পুজো আসছে আকাশে বাতাসে, এখন শুধুই পুজোর সুর এমনটা তো বলতে পারছি না, কারণ কারণ রয়েছে তো, শুনতে থাকুন। দুর্যোগকে সরিয়ে দূরে সরিয়ে এখন যে মায়ের আসার অপেক্ষায় মন আনন্দে ভরে উঠছে, আনন্দ গ্রাফ যেটাকে বলতে পারি, আনন্দ পারদ গ্রাফ, সেটা সপ্তমে চড়ছে, কারণ জোড়া সপ্তমী এবছরে রয়েছে। এসব দেখেও না আমি কিছুতেই বলতে পারছি না যে দুর্যোগকে আমি বিয়োগ করে দিচ্ছি, কারণ সেই বৃষ্টি সেই ঝোড়ো হাওয়া চোখ রাঙানিতে রয়েছে। মায়ের আসার অপেক্ষায় যখন আমাদের মন আনন্দে ভরে উঠছে, ঠিক তখনই আজকে ভোড়াইতে একেবারে অন্যরকম একটা বিষয় নিয়ে কিন্তু কথা বলবো। এতক্ষণ আপনি শুনলেন প্রাকৃতিক বিপর্যয়, সঙ্গে শরতের রোদ ঝলমলে আবহাওয়া, সেটার কথাও বললাম, এবং এই দুর্যোগের যে সম্ভাবনা রয়েছে তার যে পূর্ব ভাষ রয়েছে সে কথাও কিন্তু আপনাদেরকে বলেছি। এই প্রকৃতির সৌন্দর্য দেখে আমাদের প্রত্যেকের মন তো ভালো হয়ে যায় না? প্রকৃতির সৌন্দর্যের হাতছানিতেই তো আমরা ছুট্টে বেড়াতে চলে যাই, কোথায় পাহাড়ে যাই, সমুদ্রে যাই, জঙ্গলে, মরুভূমিতে। এই যে পুজো ভ্যাকেশন আসছে, তো সেইও কিন্তু আমাদের প্রত্যেকের প্ল্যানেই থাকে এগুলো। আবার সেই প্রকৃতি কখনো কখনো ভয়ঙ্কর রূপ ধারণ করে, কখনো ঘূর্ণিঝড়, কখনো বন্যা, কখনো ভূমিকম্প, আবার কখনো বা পাহাড় থেকে নেমে আসা জলস্রোত বা ওই ল্যান্ড স্লাইডিং, এই সমস্ত কিছু মুহূর্তে না সব বদলে দেয়, জীবন একেবারে শেষ করে দেয়। হলো তো, এই যে কদিন আগে হরপাবান হলো, শুধু ক্ষতি আর ক্ষতি। আজ আমরা কথা বলবো দুর্যোগ নিয়ে, সেই দুর্যোগের সঙ্গে নিজেদের দায়িত্ব নিয়ে, সচেতন হব, অন্যকেও সচেতন করব। আজকে দেবীপক্ষে তৃতীয়া ঠিকই, তবে আজকে ক্যালেন্ডারের তারিখটা কিন্তু 13th অক্টোবর। ক্যালেন্ডারে যেহেতু 13th অক্টোবর, আজকে আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি প্রশমন দিবস। আজ সকালে খুঁজে ফিরব দুর্যোগ মুক্তির আলো। দুর্যোগ মুক্তি কী করে পাওয়া যায়, বা আমরা কী করে দুর্যোগ মুক্তির থেকে, মানে দুর্যোগকে কী করে আমরা মুক্ত হব দুর্যোগ থেকে, সেই আলোটাকেই আজকে আমরা খুঁজে ফিরব। আর ওই যে বললাম মা দুর্গা আসছেন ঘটকে, ফল হচ্ছে ছত্রভঙ্গ, কাকতালীয়ভাবে সত্যিই মিলে যাচ্ছে তো, ঝড় বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। আজ 13th অক্টোবর, সেই দুর্যোগ ঝুঁকি প্রশমন দিবস। আজ হবে আজকে অনেক কথা, আছি তো একদম 7টা পর্যন্ত। আমি আর জে মৌমিতা।

এখন নতুন আলো, নতুন দিন, দেবীপক্ষে তৃতীয়ায় রয়েছি আমরা। এখন শরতের নীল আকাশ, সাদা মেঘের ভেলা, কাশফুলের দোলা সব মিলিয়ে প্রকৃতি জানান দিচ্ছে যে মা আসছেন। সঙ্গে মণ্ডপ তৈরির শেষ মুহূর্তের ব্যস্ততাও রয়েছে, কোথাও কোথাও তো ওপেনিংও হয়ে গিয়েছে, চলছে প্যান্ডেল হপিং, চলছে শপিং, সব মিলে এখন সবাই কিন্তু ব্যস্ত, পুজো আসছে। তো এই দুর্গাপুজো শুধু পুজো তো নয়, এটা আমাদের প্রত্যেকের কাছে এক উৎসব। দুর্গাপুজো মানেই বিগেস্ট সেলিব্রেশন, আর তাই বাড়ি ফিরে আসা, সবার সঙ্গে দেখা হওয়া, পুরনো বন্ধুত্ব সব কিছু ঝালিয়ে নেওয়া নতুন করে আবারও, মানে অনেক আনন্দ, অনেক কিছু নিয়েই কিন্তু এই প্যাকেজটা, দুর্গাপুজোর প্যাকেজটা কিন্তু তৈরি। গোটা বছর সবাই অপেক্ষায় থাকে কবে আসবে পুজো, কবে আসবেন ঘরের মেয়ে উমা। আর এই সমস্ত কিছু আনন্দের মধ্যেই বিষাদের সুর রয়েছে প্রকৃতির এই খামখেয়ালিপনার, সেখানে ওই নিম্নচাপ, ঘূর্ণিবর্ত এসব তো আছেই, আর তার সঙ্গেও আবার আছে ভূমিকম্প, হর্পাবান, ল্যান্ডস্লাইডিং, এরকম বিভিন্ন বিপর্যয় কিন্তু রয়েছে, নানা বিপর্যয় রয়েছে। আর এই প্রকৃতির সামনে আমরা সত্যি সত্যি সবাই বড়ই অসহায়, কিন্তু প্রকৃতির বিপদ এটাকে তো ভয়াবহ দুর্যোগে পরিণত করবার পেছনে আমরা নিজেরাও থাকি। আমাদের নিজেদের কিন্তু ভালো থাকা, আমাদের নিজেদের শখ পূরণের জন্য প্রকৃতিকে আমরা বারবার আঘাত করি, আর সেই আঘাতটাই একেবারে বুমেরাং হয়ে ফিরে চলে আসে আমাদের উপরে। বিপদ যখন আসে তখন আমরা কি ভাবি, কেন এমন হলো, কেন প্রকৃতি এতটা রুষ্ট, এমন বিপদ কেন হলো, এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা খুঁজি। কিন্তু

এর পেছনে যে আমরাও কিছুটা হলেও দায়ী, কিছুটা কেন বলবো, বেশিরভাগ অংশে আমরাই যে নিজেরা দায়ী রয়েছি সেটা কিন্তু আমরা কখনোই বলি না নিজের মুখে। কিন্তু আজকে সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজব। এই যে আপনি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে 107 এফএম রেনবো টিউন করে শুনছেন আমাকে, সঙ্গে হয়তো প্ল্যান করছেন সারাদিনে আপনার কী কী কাজ করে ফেলতে হবে, কারণ পুজো আসছে। যে বাড়িটায় আপনি থাকেন, যেখানে আপনি আনন্দে আপনার দিনগুলো কাটছে সবার সঙ্গে, ফ্যামিলি মেম্বারদের নিয়ে আপনি নিশ্চিন্তে দিন রাত কাটাচ্ছেন, সেখানেই কিন্তু বিপদ আসতে সময় লাগে না। হতেই পারে হঠাৎ ঝড়, কখনো বা বন্যা বা ভূমিকম্প, সব কিছুই একেবারে ওলট পালট তছনছ করে দিতে পারে। যদি এমন কোনো দুর্যোগ আসে, সবার জীবনেই কিন্তু আমাদের নেমে আসে যেটা, সেটা হচ্ছে ক্ষতি, ক্ষতি, ক্ষতি আর ক্ষতি। এই প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার জন্য প্রস্তুতিটাও কিন্তু ভীষণভাবেই দরকার। এই যে ধরুন, মানে এই ব্যাপারটাকে জানতে পারলাম, আমি পূর্বাভাস পেলাম, কিন্তু ইগনোর করছি এটা নয়। ইগনোর যেমন নয়, বরং তার ভয়াবহতা কতখানি হতে পারে সেটা ভেবে আগে থেকে প্রস্তুতিটা নিয়ে নেওয়া অনেক ভালো। তো এই যে আমাদের সবার যে নিরাপত্তা, সবার যে প্রত্যেকের যে এইটা যে কতটা সুরক্ষা যে দরকার, অনেক বেশি যে জরুরি, সেটা আমাদের বোঝার প্রয়োজন। আজকে 13ই অক্টোবর, তো সেই দিন দুর্যোগ প্রশমন দিবস। দুর্যোগের ক্ষয় ক্ষতি কমাতে হলে অবশ্যই যেটা করতে হবে সেটা, বিপদ আসবার পর ব্যবস্থা নেব এমনটা ভাবলে কিন্তু হবে না, হাত পা কোলে গুটিয়ে বসে থাকবো এটা করলে হবে না। বরং বিপদ আসার আগে আমাদের প্রস্তুতিটা নিয়ে নিতে হবে, প্রস্তুত থাকতে হবে, তৈরি থাকতে হবে বিপদ আসবার আগেই। ছোট্ট একটা উদাহরণ দিই, ঝড় বৃষ্টি আসবার আগাম সতর্কবার্তা আমাদের কাছে চলে আসে, আসে তো এখন এই যে আমাদের মোবাইলে, প্রত্যেকের মোবাইলে কিন্তু আসে, প্রায় মেসেজ আসে, ওয়েদার আপডেট বলবো না এটাকে, বরং বলবো যে আমাদের সতর্ক করবার জন্য বার্তা আসে, মেসেজ আসে, আগামী 2-3 ঘন্টার মধ্যে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এই যে মেসেজটা যখন আসছে, এই যে আগাম সতর্কবার্তা আসা মানেই কিন্তু সতর্ক করে দিচ্ছে আমাদেরকে, আমাকে, আপনাকে, আমাদেরকে সাবধান করে দিচ্ছে। এই মেসেজ দেখেই কিন্তু ছাতা নিয়ে আমি বাইরে বেরোবো বা আপনি বাইরে বেরোবেন। দুদিন আগে থেকে যখন আসে আমাদের কাছে যে ঘূর্ণিঝড় আসবে, ল্যান্ডফল হওয়ার তারিখটা অমুক, অমুক সময় সে ল্যান্ডফল হতে পারে তার, তখন আমরা কি করি, তখন আমাদের যেটা হয়, যেটা আমরা স্ক্রিনে, টিভি স্ক্রিন বা বিভিন্ন মিডিয়াতে দেখতে পাই, যে কোস্টাল এরিয়াতে যারা রয়েছেন বা মানে সমুদ্র তীরে যারা রয়েছেন বা নদীর পাশে যারা রয়েছেন, সেই সমস্ত লোকজনকে সরিয়ে নিয়ে চলে আসা হয়, কারণ বিপদ যাতে না হয়। বিপদের আভাস পেয়েই কিন্তু সতর্ক হয়ে ব্যবস্থা নেওয়াটা ভীষণভাবে দরকার, খুব জরুরি। সেখানে ওই সব কিছু শুনে, ওই যে বললাম হাত কোলে নিয়ে বসে থাকবো, বাইরে বেরিয়ে পড়লাম আমি, বা আমি বাইরে বেরিয়ে পড়লাম বলছে বলুক গে, যাকে, ইগনোর করলাম ব্যাপারটাকে, কিংবা আমি যখন শুনছি সমুদ্রের পাশে মাইকিং চলছে যে স্নানে নামবেন না, তবুও আমি সব কিছুকে সরিয়ে দিয়ে সমুদ্রে স্নানে নামলাম, এগুলো করা হচ্ছে একেবারে মূর্খামি ছাড়া আর কিচ্ছু না। এতেই কিন্তু বিপদকে ডেকে আমরা নিয়ে চলে আসছি। প্রকৃতির শক্তির কাছে আমরা সত্যি সত্যি সবাই অসহায়, তাই আগাম প্রস্তুতি, নিরাপদ নির্মাণ, এবং যদি বিপদ ঘটে যায় সেক্ষেত্রে যত তাড়াতাড়ি উদ্ধার করা যায়, জীবন বাঁচানো যায়, সেটাই কিন্তু আমাদের করতে হবে। 2020 আমফানের কথা আজও তো আমাদের প্রত্যেকের মনে টাটকা, তাই না? দিনের পর দিন অন্ধকারে ডুবে থাকতে হয়েছে, কিন্তু সে সময় ভাবুন একবার, ঘর বাড়ি তছনছ হয়ে গিয়েছে। এগুলো কিন্তু শুধু স্মৃতি নয়, এগুলোই হচ্ছে আমাদের জন্য শিক্ষা। প্রকৃতিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, পারি যেটা সেটা হচ্ছে প্রকৃতি রুষ্ট হলে সেই বিপদ সম্পর্কে সচেতন হতে পারি, অন্যকেও সচেতন, সাবধান করতে পারি। প্রাকৃতিক দুর্যোগে দুর্ভোগ কমানোর জন্য, ক্ষয়ক্ষতি কমানোর জন্য আগাম যে ব্যবস্থা, সেটা যদি আমরা একবার নিয়ে নিই না, তাহলে বিপদ কিন্তু অনেকটাই কমে যায়। আজকে হবে কিন্তু এমন অনেক কথা, অনেক গল্প হবে, যদিও সামনে পুজো আসছে, তৃতীয়াতে রয়েছে, কিন্তু ওই যে ক্যালেন্ডারের তারিখটা 13th অক্টোবর, তো সেই দুর্যোগ প্রশমন দিবস এবং সেই দুর্যোগের ঝুঁকি যে রয়েছে, সেগুলো থেকে আমরা কীভাবে সাবধান হব, সেই দিনটাই আজকের দিন। তো সেটাই আবার সবার কাছে পৌঁছে দেওয়া, সবাইকে সচেতন করা, এই চলছে। তো হবে আজকে অনেক গল্প, কারণ আছি ওই যে বললাম একদম 7টা পর্যন্ত আপনি জানেন, আর অনেক অজানা গল্প নিয়েই কিন্তু আজকে রয়েছি আপনার সঙ্গে আমি আর জে মৌমিতা।

অজানা গল্প জানবো জানাবো বলেই তো আজকে সকালে পুজোর আবহেও কথা হচ্ছে। প্রকৃতি রুষ্ট হলে আমরা কিভাবে নিজেদেরকে সুরক্ষিত রাখবো, নিরাপদে থাকবো আমরা নিজেরা কিভাবে, সেই সমস্ত কথাই কিন্তু আজকে খুঁজে ফিরছি। অর্থাৎ কি না, এই দিনটা অর্থাৎ এই যে 13th October, এই দিনটা পালনের মূল লক্ষ্যই হচ্ছে দুর্যোগের ঝুঁকি সম্পর্কে জনগণকে সবাইকে জানানো, সচেতন করা। সে ওই প্রকৃতির তাণ্ডবই হোক, মানে প্রাকৃতিক বিপর্যয় বা মনুষ্য সৃষ্ট বিপর্যয় যাই বলি না কেন, মানে দুর্যোগ থেকে বেঁচে থাকার জন্য নিজেদেরকে আগে থেকে তৈরি থাকতে হবে, প্রস্তুত করতে হবে। এই যে তৈরি থাকা আগে থেকে, এটা কিন্তু ভীষণ জরুরি। সেটার প্রচারের লক্ষ্যেই কিন্তু দিনটা পালিত হচ্ছে প্রত্যেক বছর। বাড়ির মতন জায়গা তো আমাদের আর নেই, মানে সে যেমন বাড়ি হোক না কেন, ছোট্ট কুঁড়ে ঘর তো খাসা ঘর, সেই কথাটা বলতে গেলে ঘর বাড়ির এই

0: যখনই কম্পেয়ার করতে বসি না কেন, ওই চড়াইয়ের গল্পটা বা চড়াইয়ের কবিতাটা, চড়াই আর বাবুই পাখি, ওটা বারবার বলে করে আর কি মনে চলে আসে। যাই হোক, তো বাড়ির মতন জায়গা সত্যি সত্যি আর আমাদের নেই, তো সেখানেই আমি আপনি আমরা পাই স্বস্তি, নিরাপত্তার আশ্রয়। এটাই হচ্ছে আমাদের সবথেকে সুরক্ষিত জায়গা বলে মনে করি আমরা। এখন সেই বাড়ি সে প্রাকৃতিক বিপর্যয় বা দুর্যোগ থেকেও কিন্তু আমাদেরকে বাঁচাচ্ছে, যেমন ফিলিপিন্সে রয়েছে। পশ্চিম আফ্রিকা জুড়ে ঘর বাড়ি সব তৈরি হয়েছে দুর্যোগ মোকাবিলাকে মাথায় রেখে। দুর্যোগ তো শুধু বাড়ি ঘর নষ্ট করছে না, ধ্বংস করে দিচ্ছে জীবন জীবিকা। বর্তমান একেবারেই শেষ, ভবিষ্যতও শেষ হয়ে যাচ্ছে। তো এখন আমরা এই মুহূর্তে রয়েছি দেবী পক্ষের তৃতীয়ায়, অর্থাৎ পূজো এখন ব্রেকিং নিউজে, আবার তার পাশাপাশি রয়েছে ব্রেকিং নিউজে বৃষ্টি ঝড়ের পূর্বাভাসও। নিম্নচাপ চাপে রাখছে কাল থেকে, মানে কাল থেকে একটু হালকা হালকা পুলকা বৃষ্টি হতে পারে শহর কলকাতা শুধু না, দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। আর তারপরে শুক্র শনিবার একটু মানে একেবারে যে তার জন্য যে হ্যাঁ একদম বিশাল আসছে, ওই ইয়েলো অ্যালার্ট হয়ে গেল, রেড অ্যালার্ট জারি হয়ে গেছে, এরকম জারি কিছু হয়নি, কিন্তু বৃষ্টির একটা চান্সেস রয়েছে। নিম্নচাপ এখনও পর্যন্ত যেভাবে সে ঘোঁট পাকাচ্ছে, যেভাবে সে চাপে রাখার একটা চেষ্টা করছে, সে এখনও অনেকটা দূরে আছে, কিন্তু অভিমুখটা তার অন্ধ্রপ্রদেশের দিকে হলেও কিছুটা হলে ওই লেজের ঝাপটানিটা কিন্তু আমাদেরকে আর কি খাইয়ে দেবে। তো সেই ব্যাপারটা রয়েছে, নিম্নচাপ আমাদেরকে চাপে রেখেছে। সপ্তমী পর্যন্ত কিছুটা হলেও বৃষ্টি হতে পারে, তবে অষ্টমী থেকে কিন্তু আস্তে আস্তে আবার ওয়েদারটাই আজকের মতনই হয়ে যাবে। মানে গতকাল আজ যেমন রোদ ঝলমলে দিন রয়েছে, তাই অষ্টমী নবমী দশমী আমরা মোটামুটি আনন্দেই কাটাতে পারবো, রোদ ঝলমলে দিন পাবো এখনও পর্যন্ত এমন আপডেট রয়েছে। তবে জানি না আবার নিম্নচাপ তার সঙ্গে ঘূর্ণাবর্ত কী না কী জুড়ে যাবে সেটা তো জানি না, সব মানে আমরা বুঝবো তখনই যখন আমরা আপডেট পাবো বা আমরা সতর্কবাণী পাবো, তখন আমরা বুঝবো। আর এই যে ঝড় বৃষ্টির পূর্বাভাস পাওয়া মানে কি হচ্ছে, পূজো কমিটিগুলো কিন্তু আগেভাগেই তারা কিন্তু দুর্যোগ মোকাবিলার এক মানে করবার জন্য একটা প্রস্তুতি কিন্তু তারা নিয়ে ফেলছে। দুর্যোগ মানে সব শেষ হয়ে গেল তা তো নয়, একটু সচেতনতা, একটু প্রস্তুতি আর একে অপরের পাশে দাঁড়ানোর মানসিকতাই হচ্ছে আমাদের অনেক বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। দুর্যোগ মানে বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, বজ্রপাত, হর্পাবান, খরা, এগুলো তো আছেই, আর আছে তার সঙ্গে সুনামি, আছে আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত বা ওই দাবানল, ল্যান্ডস্লাইডিং, এই সমস্ত সবই হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। তো দুর্যোগের যে অন্ধকার যতটাই কালো হোক, যত গভীরই হোক না কেন, সচেতনতার আলো কিন্তু আমাদের বাঁচার পথ দেখায়। আসবো আমফান থেকে ফণীর কথায়, হবে নেপালের সেই ভোটেকোশি নদীতে হঠাৎ যে বন্যা হয়ে গেল, হরপাবানে যে সব ভেসে কীভাবে তছনছ হয়ে গেল, সব কিছু আজকে ফিরে দেখব। তবে আবারও বলছি, এই সব থেকে কিন্তু আমরা ফিরে দেখা শুধু না, আমাদের শিক্ষাটা নিতে হবে, শিক্ষা নিতে হবে সবাইকে, সচেতন হতেই হবে প্রত্যেককে। পূর্বাভাস যখন থাকে যে উত্তাল হবে সমুদ্র, তখন আমরা এই রেডিওতে বসে জেলে ভাইদের উদ্দেশ্যে, ফিশারম্যানদের উদ্দেশ্যে কিন্তু আমরা অনেক কথা বলতে থাকি, মানে ওয়েদার ফোরকাস্টে বলি আমরা, তাদেরকে সচেতন করি, তো সেখানেই আবার উল্টো ছবি হয়, সমুদ্রে মাইকিং হচ্ছে, সবাইকে সচেতন করা হচ্ছে সমুদ্রে না নামার জন্য। কিন্তু কিছু মানুষজন আছেন যারা সমস্ত কিছু একেবারে উপেক্ষা করে বীরপুরুষ নিজেদেরকে প্রমাণ করতে, আমি প্রচণ্ড সাহসী, এই ব্যাপারটা প্রুফ করবার জন্য তারা সবার বারণকে, মাইকিংকে, সব কিছুকে, নিষেধ সমস্ত নিষেধকে একেবারে অবজ্ঞা করে নেমে পড়ে সমুদ্রে। এইগুলো অবশ্যই বন্ধ করতে হবে, নিজেদেরকে সচেতন হতে হবে। প্রকৃতির কাছে আজও আমরা অসহায়, তাই বিপদকে বুঝে সবাই মিলে সাবধানে থাকতে হবে, নিরাপদে থাকতে হবে, তবেই কিন্তু সবাই থাকবে সুরক্ষিত। আজ হবে আরও কথা, আছি তো একদম 7টা পর্যন্ত আপনার সঙ্গে আমি আর যে মৌমিতা, তাই তো বলছি কাছে এসে বসুন, রেডিও সেটের একদম পাশে থাকুন, হবে আজকে অনেক কথা, অনেক গল্প, কারণ আজকের দিনটা একেবারেই অন্যরকম। হ্যাঁ, দেবী পক্ষের তৃতীয়া আছি বটে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আজকে ক্যালেন্ডার দেখা যাচ্ছে 13th অক্টোবর।
1: এসো কাছে বসো, কিছু কথা বলো।

কাছে আপনি বসেছেন জানি, রেডিও সেট টিউন করেই বসেছেন, শুনছেন 107 এফএম রেনবোতে আজ দুর্যোগ প্রশমন দিবসে নানা কথা। খুঁজে ফিরছি তো আমরা দুর্যোগ মুক্তির আলো। পাহাড় নদী সবুজ উপত্যকা অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এক দেশ, সেই দেশ নেপাল। প্রত্যেক বছর কত কত মানুষ যান সেই নেপালে। আমিও গিয়েছি নেপালে, আমি শুধু গিয়েছি না, আপনিও হয়তো গিয়েছেন নেপালে, কিন্তু এবছর 26 সালে 26শে অগস্ট ভোটেকোশী নদীতে, সেই নদী অঞ্চলে যে ভয়ঙ্কর বিপর্যয় নেমে এলো সেটা কিন্তু আবারও আমাদেরকে দেখিয়ে দিল যে প্রকৃতির কাছে আমরা ঠিক কতটা অসহায়। হঠাৎ নেমে আসা প্রবল জলস্রোতে জলের তোড়ে ভেসে গেল ব্রিজ থেকে বড় বড় বাড়ি, গাড়ি, মানুষ, জীব জন্তু সব সব কিছু। নিখোঁজ আর মৃত মানুষের সংখ্যা এতটাই বেশি যে বলবো একেবারে, এখনো যে বলতে, এই যে বসে বলছি সেখানটাও যেন কোথায় একটা গায়ে কাঁটা দিয়ে উঠছে, শিউরে উঠছি। আমি তো কথার কথার মতো আপনাদেরকে বলে চলেছি, কিন্তু যে পরিবার হারিয়েছেন তাদের প্রিয়জনদের, নিখোঁজ রয়েছেন যারা এখনও, তাদের বাড়ি ফেরার অপেক্ষায় কিন্তু রয়েছেন আপনজনেরা রাস্তার দিকে তাকিয়ে। যদি আসেন তারা ফিরে, জানি না এর উত্তর সত্যি কিছু নেই আমাদের জানা, সময় বলবে বা ভাগ্য যদি কিছু বলে থেকে থাকে তাহলে তাই বলবে। তবে সেই সমস্ত কথায় না গিয়ে আমরা সময়ের দিকেই তাকিয়ে থাকবো, বলবো এইটুকুই যে এমন বিপর্যয় যেন আর না আসে। আমরা দূর থেকে বসে খবরটা শুনছি বা শুনেছি, হয়তো কিছুক্ষণ আমাদের মন খারাপ লেগেছে, বা এই যে আমি আপনাকে বলছি, আমার এটা বলতে বলতেও কিন্তু মনটার মধ্যে, বুকটার মধ্যে একটা কেমন যেন করছে, কিন্তু এখন বলছি মনটা আমার বিষাদে ভরে যাচ্ছে, কিন্তু একটু পরেই আবার আমি অন্য কথায় চলে যাব। আমি ডিউটি শেষ করে ঘরে ফিরবো, আবার প্যান্ডেল হপিংয়ে বেরোবো, তো ভুলে যাব কিন্তু আবারও এই ঘটনাটা যেটা ঘটে গেল। কিন্তু যারা বিপর্যয়ের মধ্যে দিয়ে যান, দুর্যোগ আমাদের জীবনেও তো আসতে পারে, তাই শিক্ষাটা কিন্তু আমাদের নিয়ে নিতে হবে, এবং সেই শিক্ষাটা নিয়েই তবেই আমাদেরকে কিন্তু এগোতে হবে। এগিয়ে যাচ্ছি আমরা 7:06:36 হয়ে 2 সেকেন্ড হয়ে গিয়েছে, দেখতে দেখতে আজকে 13th অক্টোবর, হাতে আছে আর ঠিক 2টো শনিবার আর 3টে রবিবার। কেন শনি রবিবারের কথা বললাম নিশ্চয়ই বুঝে গিয়েছেন, কারণ শনিবার রবিবার মানেই আপনাদের মতামত শেয়ার করার জায়গা। ওই যে ভোরাই শনি রোববার একেবারেই আপনারা আপনাদের মতামত আপনাদের নিজের মতো করে আমাদেরকে সেন্ড করেন, আর সেগুলোই কিন্তু আমরা নিয়ে হাজির হয়ে যাই। তো এই মাসে, এই অক্টোবর মাসে, পুজোর মাসে আপনি কোন বিষয়ে বার্তা আমাদেরকে সেন্ড করছেন, শেয়ার করছেন।

0: করছেন আপনি আপনার মতামত, জানি হয়তো আপনি শুনে ফেলেছেন, কিন্তু তো লিখছি লিখবো করে হয়তো লেখা হয়ে ওঠেনি, ভাবছেন আর একবার একটু বিষয়টা শুনে নিলে বেশ হতো। চলুন তাহলে একবার শুনে নিই, তারপর গানের ওপারে ফিরছি। আমি আর যে মৌমিতা।
1: সকালে ছুটে ছুটে অফিসে ট্রেন বা হাওড়া থেকে ঘুরতে যাওয়ার ট্রেন ধরা, বা কোনো বিপদের খবরে আলো ফুটতেই বেরিয়ে পড়া গন্তব্যে, কখনো আনন্দ, কখনো আশঙ্কা, কখনো বিরক্তি, কখনো শুধুই ছুটে চলা, আর চলার সঙ্গী ট্রেনে চড়ার অভিজ্ঞতা সবার জীবনেই আছে। ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয়ে এবার রইল ভোরের ট্রেনে চলার স্মৃতি, অভিজ্ঞতা বা অনুভূতি। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই, FM রেইনবো, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, এই নাম্বারে 9903659992। আমাদের ইমেল অ্যাড্রেস AIRFM Rainbow Kolkata, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA, AIRFM Rainbow Kolkata@gmail.com। অক্টোবর মাসের বিষয় আমরা রাখলাম ভোরের ট্রেন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 6:43 হয়ে 19 সেকেন্ড। 7টার দিকে আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে আসছে তার সঙ্গে সঙ্গে পুজো। আজকে তৃতীয়া আর এই সপ্তাহেই হচ্ছে বোধন, মা আসছেন। ব্রেকিং নিউজে এখন দুর্গাপুজোর পাশাপাশি কিন্তু রয়েছে বৃষ্টির ভ্রুকুটি, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, ঘুরঘুর করছে ঘূর্ণাবর্ত। কাল থেকেই না হলেও পরশু থেকে কিন্তু মুড অফ হবে আবহাওয়ার, এমনটাই কিন্তু রয়েছে পূর্বাভাস। এই বছর বৃষ্টি কিছুতেই পিছু ছাড়ছে না। মা আসছেন ঘটকে চড়ে, তো শাস্ত্র যেটা বলছে যে এর ফল হচ্ছে ছত্রভঙ্গ, মানে প্রাকৃতিক বিপর্যয় হতে পারে, এটা বলে শাস্ত্র। আর বিজ্ঞান বলে রেডার দেখে সব কিছু, সেই আপডেটই পূর্বাভাস, সেখানেই রয়েছে। সেই পূর্বাভাস হিসেবে আমাদের কাছে সে আসে, সতর্ক বার্তা হিসেবে আমাদেরকে সতর্ক করে দেয়, সাবধান করে দেয়। মোবাইলে NDMAEW মানে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি আর্লি ওয়ার্নিং দেয় তারাই, তো সেখানে ঝড় আসছে, বৃষ্টি হবে, খুব বজ্রপাত হতে পারে, অর্থাৎ কিনা আগাম সতর্ক বার্তা আমাদের কাছে আসছে, সতর্ক করে দিচ্ছে আমাদের বিপর্যয় ঠেকানোর জন্য, যে আমরা বাইরে বেরুলে সেফ প্লেসে যাতে চলে যাই, সেই কথাটাই কিন্তু আমাদের কাছে, আমাদের সেই সাবধান বাণী চলে আসছে। তো প্রকৃতির সব বিপদ বিপর্যয় ঠেকাতে আমরা পারি না ঠিকই, কিন্তু নিজেদের অবহেলা, অপরিকল্পিত সিদ্ধান্ত বা প্রস্তুতির অভাব যেন সেই বিপদকে আরও ভয়ঙ্কর করে না তোলে, সেই দায়িত্বটা কিন্তু আমাদের প্রত্যেকের রয়েছে, আমাদের সবার কাছে রয়েছে সেটা। তো দুর্যোগের সময় মানুষের জীবন বাঁচানো শুধু উদ্ধারকারীর কাজ নয়, সেই কাজটা কিন্তু শুরু হয় বিপদ আসবার আগেই, এবং সেটা আমাদের সচেতনতা থেকেই সেই কাজটা শুরু হয়। দুর্যোগের ক্ষতি কমানোর কাজ শুরু হোক আমাদের নিজেদের বাড়ি থেকে, নিজের অভ্যাস থেকে, নিজের সচেতনতা থেকে। এটা ঠিক যে মানে এই যে বিপদ, যখন সব বিপদ আমরা যে আটকাতে পারবো তা তো নয়, কিন্তু ঠিক ঠিক পরিকল্পনা, আগাম সতর্ক হওয়া, নিরাপদে সরে যাওয়া, এই সমস্ত কিন্তু পারে আমাদের অবশ্যই সুরক্ষিত করতে বা সুরক্ষিত রাখতে। আমাদের বাড়ি থেকেই কিন্তু, আমাদের ঘর থেকেই সেটা শুরু করতে হবে। এবছরে এই 2026 সালের থিম হচ্ছে এটাই, দুর্যোগ সহনশীলতা বাড়ি থেকেই শুরু হয়, সহনশীলতার শুরু হচ্ছে ঘরেই, এই এটাই হচ্ছে থিম। কবে থেকে হচ্ছে দিনটা পালন নিশ্চয়ই জানবো, ফিরে দেখবো এই দিনটার ইতিহাস। দুর্যোগ সব সময় প্রতিরোধ করা যায় না, তবে সুচিন্তিত পরিকল্পনা, আগাম সতর্কীকরণ ব্যবস্থা দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণটা কিন্তু কমাতে পারে, বিপর্যয়ের ঝুঁকিটা সত্যি সত্যি কমাতে পারে, যদি সবাই সচেতন হয়। এবং কারোর বিপদ হলে যদি কেউ হাত বাড়িয়ে দেয় তার দিকে, নিশ্চয়ই সেই মানুষটিও বিপদমুক্ত হবে। এইভাবেই কিন্তু বিপর্যয়ের মোকাবিলা আমরা করতে পারি, একটু সচেতন হয়ে। ওই বিপদ আসবে, বিপদ হবে, তারপরে আমি যা খুশি করব, যা ইচ্ছে করব, সেটা নয়, আগাম কিছুটা আমাদের সতর্ক হতে হবে। সেজন্যই কিন্তু ওয়েদার পূর্বাভাস আমাদের কাছে আসে। মোবাইলের ছোট্ট একটা উদাহরণ আপনাদের কাছে তুলে ধরলাম।

দুর্যোগ আসে নানা বেশে, কখনো ঝড়, কখনো বন্যার বেশে, কখনো আসে ভূমিকম্প, কখনো বজ্রপাত। সাবধানে থাকলেই এড়ানো যায় আঘাত সংঘাত। বিপদ এলে ভয় পেও না, সাহসটাকে হারিয়ে দিও না, সচেতন হও, সবাইকে বোঝাও, বিপদের দিনে মানুষের পাশে দাঁড়াও, হাত বাড়াও। দুর্যোগ মুক্তির পথ খুঁজে ফেরাটাই হচ্ছে লক্ষ্য, এটাই হোক আজকের দিন থেকে শুরু। ধরুন খুব বৃষ্টি, কারেন্ট চলে গেল, নদী বাঁধ ভেঙে গিয়েছে, জল ঢুকতে শুরু করে দিয়েছে আপনার বাড়িতে, আপনি কি করবেন তখন? কোথায় যাবেন আপনি? একটু ভাবুন তো। ভয় পেলে কিন্তু হবে না, দুর্যোগের সময় কি করতে হবে সেই ব্যাপারটাতেই আপনাকে আগে মাথা ঠান্ডা করে ভেবে নিতে হবে। আগে থেকে বার্তা পেলে অবহেলা করবেন না। প্রথমেই যেটা বলবো, যে আগে থেকে যদি আমরা ভেবে রাখি তাহলে কিন্তু বিপদ অনেকটাই এড়াতে পারি, সহজেই সেটা আমরা করতে পারি। প্রথমেই যেটা বলবো, যে বন্যার সতর্ক বার্তা পেলে অবহেলা একেবারেই করতে চলবে না, করলে নিরাপদ উঁচু জায়গায় অথবা নির্দিষ্ট থাকবার যে ব্যবস্থা করা হয়, নির্ধারিত যে আশ্রয় কেন্দ্র হয় সেখানে গিয়ে শেল্টার নিন সবাই মিলে। সঙ্গে অবশ্যই শুকনো খাবার, খাবার জল, টর্চ, দরকারি ওষুধ, দরকারি কাগজপত্র, এগুলো নেওয়ার চেষ্টা করবেন। আবার বজ্রপাতের সতর্কবার্তা যখন আসে মোবাইলে, একটু বুঝুন ব্যাপারটা। কখনো আপনি হয়তো মাঠে কাজ করতে করতে আপনি মোবাইলে শুনছেন আমাদেরকে, সেখানে হয়তো আপনার একটা বার্তা এলো, বা আমরা হয়তো আপনাকে আপডেট দিলাম। বাইরে থাকার সময় বাজ পড়লে আগেই ভয় পাবেন না, গাছের নিচে কখনোই দাঁড়াবেন না, খোলা মাঠেও কখনো থাকবেন না, পুকুরে হয়তো বা নদীর জলের মধ্যে রয়েছেন, উঠে চলে আসুন, ছাদলা বাড়িতে আশ্রয়ে চলে আসুন। এগুলো আমরা প্রায় কিন্তু সবাই জানি, অনেকে মানি আবার অনেকে মানি না। তবে 26 সালের 26শে অগস্ট নেপালে যে হঠাৎ বন্যা হলো, সেটার জন্য কিন্তু আগে থেকে প্রস্তুতি নেওয়ার অবকাশ ছিল না। অনেকে আবার বলেছে, কন্ট্রোভার্সি আছে এই ব্যাপারটা নিয়ে, তো সেখানে আমি যাব না।

কিন্তু যেটা যাব, যেটা বলবো, সেটা হচ্ছে আমাদের প্রচুর ক্ষতি হয়ে গিয়েছে। আর সেই ক্ষতিটা সত্যি সত্যি আমাদের শুধু ক্ষতি হয়ে গিয়েছে, ব্যাস হয়ে গেল, আবার আমরা বেড়াতে যাচ্ছি, আবার ঘুরতে যাচ্ছি, যাবো আমরা সবাই, কারণ আবার পুজো ভ্যাকেশন এসছে, তো আমরা সবাই নিশ্চয়ই আমাদের প্ল্যানে রয়েছে বেড়াতে যাওয়া। কিন্তু কোথাও গিয়ে ওই ইচ্ছে করে খাওয়ার পরে প্লাস্টিকের প্যাকেটটা ফেলে দেওয়া, ওয়াটার বটলটা, আমার জল শেষ হয়ে গেল বটলটা ছুঁড়ে ফেলে দিলাম, আমি তো এই জায়গা থেকে চলে যাচ্ছি, দূর বাবাকে, নোংরা হচ্ছে হচ্ছে, এই ব্যাপারটা করবো না। কারণ এইগুলো না করতে করতে আস্তে আস্তে পাহাড়ে এইগুলো স্তূপ হয়ে যাচ্ছে, নদীতে সেগুলো জমে জমে কি হচ্ছে, প্লাস্টিক কখনো জলে মিশছে না, মাটিতে মিশছে না, আমরা জানছি। সেগুলো থেকেই কিন্তু প্রকৃতি সাংঘাতিকভাবে ওরাও আঘাত সহ্য করতে করতে আর পারছে না। আমরা বিভিন্ন জায়গায় নদী জলে বাঁধ দিচ্ছি, আমরা কারেন্ট তৈরি করবার জন্য বাঁধ দিচ্ছি, এই যে এইগুলো করছি, নদী কতক্ষণ বা সহ্য করবে বলুন? যাই হোক, ওই যে আজও সত্যি বিজ্ঞান এত কিছু আবিষ্কার করছে, তবুও না আমরা সবাই অসহায় প্রকৃতির কাছে। এই যে আজকে 13th অক্টোবর দুর্যোগ যে প্রশমন দিবস, এর উদ্দেশ্যটাই হচ্ছে দুর্যোগের ঝুঁকি কমানো, নিরাপদ সমাজ মানে গড়ে তোলবার একটা বিষয় হচ্ছে গোটা বিশ্বে সচেতনতা বাড়িয়ে তোলাই হচ্ছে আজকের দিনটার উদ্দেশ্য বা আজকের দিনটার লক্ষ্য। দুর্যোগ প্রশমন মানে বিপর্যয়ের পরে ত্রাণ দেওয়া, উদ্ধার কাজ করা, এটা তো নয়, দুর্যোগের আগেই এমন ব্যবস্থা নেওয়া যাতে কিনা মানুষের প্রাণহানি বা সম্পত্তির ক্ষতিটা কম হয়, তো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এটাও তো খেয়াল রাখতে হবে যে দুর্যোগের সময় কোনো রকমভাবেই গুজব বা যাচাই না করা খবর ছড়াবেন না প্লিজ, নির্ভরযোগ্য সূত্র থেকে খবর জেনে তবেই কিন্তু অন্যকে বলবেন, অন্যকে সাবধান করবেন। 1989 সালে জাতিসংঘ প্রথম আপিল করে যে দুর্যোগ ঝুঁকি কমানোর জন্য সবাইকে সচেতন করা হোক, এটা একটা বিশেষ দিনের মাধ্যমেই হোক, সেটাই কিন্তু শুরু হয়। তো 2016 থেকে 2025 এই কয়েক বছর সমীক্ষা দেখলে না রীতিমতন ভয় হয়। প্রত্যেক বছর গড়ে 10 কোটি মানুষ দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বছর 2026 সালের থিম হচ্ছে সহনশীলতা শুরু ঘরেই, নিরাপদ আবাসন, পারিবারিক যে জরুরি পরিকল্পনা, এবং সেটাই আমাদের নিতে হবে। আজকে নেপালের বিপর্যস্ত মানুষের কথা ভাবতে গিয়ে আমাদের প্রত্যেকেরই কষ্ট হচ্ছে বা আমাদের কষ্ট হয়, এখান থেকেই সবাইকে কিন্তু নিতে হবে শিক্ষা, দুর্যোগের ক্ষতি কমানোর জন্য কাজ শুরু হোক, সেটা নিজের বাড়ি থেকে, নিজের অভ্যেস থেকে, নিজের সচেতনতা থেকে। ভালো থাকুন, সাবধানে থাকুন, দুর্যোগ নিয়ে যেমন গুজব ছড়ানো ঠিক নয়, আবার দুর্যোগের আগাম পূর্বাভাস পেলে তাকে ইগনোর করাও মোটেই ঠিক নয়। সামলাতে হবে সব কিছু আগে থেকে প্ল্যান করে, তবেই কিন্তু কিছুটা হলেও এড়ানো যাবে বিপদ। সচেতন থাকুন, সতর্ক থাকুন, মানুষের পাশে থাকুন, এই হোক আমাদের আজকে থেকে এই অঙ্গীকার। ভালো থাকার জন্য আমাদের প্রত্যেকের দরকার এটা।

সুপ্রভাত বলবো আমরাও, যদি সব কিছু ঠিক থাকে। দুর্যোগ আসে নানা বেশে, কখনো ঝড়, কখনো বন্যার বেশে, কখনো আসে ভূমিকম্প, কখনো বজ্রপাত। সাবধানে থাকলেই এড়ানো যায় ঘাত প্রতিঘাত। বিপদ এলে ভয় পেও না, সাহসকে হারিয়ে দিও না, সচেতন হও, সবাইকে বোঝাও, বিপদের দিনে মানুষের পাশে দাঁড়াও, হাতে হাত রেখে চলবো সবাই, দুর্যোগ মুক্তির আলো জ্বালাবো তাই। ঝড় আসে, বন্যা আসে, বিপদ নামে ঘরে, সাহস নিয়ে লড়বো মোরা, হাত রাখবো হাতের পরে, সচেতনতার আলো জেলে অন্ধকার দূর করব, হাতে হাত রেখে মোরা নতুন সকাল গড়ব। আর তার সঙ্গে সঙ্গেই 6:58 অলরেডি হয়ে গেছে, মানে ভোরায়ের পথ চলা থামাতে হবে। তবে আমি থামছি ঠিকই, থামছে না কিন্তু পুজো, আসার সময় এগিয়ে আসছে পুজো, আজকে তৃতীয়া, আর আমিও যাচ্ছি নমস্কার কলকাতার দিকে, মানে পরের ঘন্টার দিকে। থাকতে হবে কিন্তু ঠিক 7:02 থেকে আর যে মৌমিতার সঙ্গে একদম 9:00 পর্যন্ত, 10:00 পর্যন্ত।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে বসতে চলেছে। সমাজ মাধ্যমে গতকাল এক বার্তায় শ্রী শাহ বলেন, সন্ত্রাসবাদ, আন্তঃসীমান্ত এলাকায় সংঘটিত অপরাধ, মাদক সমস্যা, উগ্র চরমপন্থা, মানব পাচার, অন্যান্য অবৈধ দ্রব্য পাচার, বেআইনি আর্থিক লেনদেন এবং সাইবার হুমকির বিরুদ্ধে লড়াইয়ে বিমস্টেক দেশগুলির সম্মিলিত সংকল্প উঠে আসবে এই বৈঠকে। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় আজ সরস মেলার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক আয়োজিত এই সরস মেলা চলবে চলতি মাসের 31 তারিখ পর্যন্ত। এটি হবে দেশের প্রথম জাতীয় সরস মেলা। 30টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 1500-র বেশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই মেলায় অংশ নেবেন। কোন যোগ্য ভোটারের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়ে নির্বাচন কমিশন তা নিশ্চিত করার বিশেষ

উদ্যোগ নিয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের ২৪ জন জেলা নির্বাচনী আধিকারিক ইতোমধ্যেই রাজ্যজুড়ে বিশেষ প্রচার অভিযান শুরু করেছেন। ভোটার তালিকা নিয়ে কারো কোনো অভিযোগ বা সমস্যা থাকলে সংশ্লিষ্ট বিএলও, এইআরও, ইআরও অথবা ডিওর সঙ্গে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে। জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে লস্কর-ই-তৈবার এক শীর্ষ কমান্ডার সহ 4 জঙ্গির মৃত্যু হয়েছে। মৃতদের

0: আলো পেয়েছে। ঘন জঙ্গলের ভেতরে মাওবাদীদের একটি গোপন ডেরা থেকে বিপুল পরিমাণ স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ ও বিস্ফোরক উদ্ধার হয়েছে। সপ্তাহান্তে ভয়াবহ বন্যায় নেপালের মধ্যাঞ্চলে হাইকিং এর রাস্তা ও সেতু ভেসে যাওয়ায় শতাধিক বিদেশি ট্রেকার বিভিন্ন স্থানে আটকে পড়েছেন। কাঠমান্ডু থেকে প্রায় 100 কিলোমিটার পশ্চিমে গোর্খা জেলায় ভূমিধসের ফলে বুধি গণ্ডকী নদীর প্রবাহ বাধাগ্রস্ত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: एसीपी एनडीटी कानून के विभिन्न प्रावधानों के तहत लिंग जांच करने और करवाने वाले दोनों को 3 से 5 साल तक की कैद और जुर्माने की सजा है।
2: स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी।
3: सुनो 107 एफएम रेनबो, सात सुरे सारा दिन, सात सुरे सारा दिन।
4: শুনছেন নমস্কার কলকাতা,
5: নমস্কার কলকাতা
4: 107 এফএম রেইনবোতে। নমস্কার কলকাতা,
5: নমস্কার কলকাতা।
6: ঘড়ির কাটা অলরেডি 7টার ঘরে চলে এসেছি, আজ আমি মহালয়ার পরে। 10টা 5টা অফিস করে তুমি কি খুব বোর? ডোন্ট ওরি, দুর্গাপুজো নকিং অ্যাট দ্য ডোর। বছর ঘুরে আসছে যে বিগেস্ট সেলিব্রেশন, কোন ড্রেসে তুলবে ঝড়, করবে সেন্সেশন। ঘরে বাইরে চলছে এখন শুধুই পুজোর কথা। এফএম রেনবো, ইটস টাইম ফর নমস্কার কলকাতা। দেখতে দেখতে কিন্তু ঘড়ি 7টা ছুঁয়ে ফেলেছে, আর দেখতে দেখতে পুজো একদম কাছে চলে এসেছে। গত শনিবারই হয়ে গেল মহালয়া। ড্রোন শো, লেজার শো, আতশবাজি, 3000 ঢাকির ঢাকের তালেই কিন্তু হয়ে গেল পুজোর মেগা ওপেনিং। হলো তো বিশাল মেগা ইভেন্ট, আর নাম উঠল গিনেস বুকের পাতায়। নাম উঠে গেছে কিন্তু শহর কলকাতার ইডেন গার্ডেন্সের। তো ফাইনালি কাউন্টডাউনটা শুরু হয়ে গেল। আমরা এখন দেবীপক্ষের তৃতীয়ায়। আকাশে বাতাসে এখন একটাই সুর, মা আসছেন। মা দুর্গা রওনা হয়েছেন ফুল ফ্যামিলি নিয়ে, ঘোড়ায় চড়ে, ঘোটকে চড়ে আসছেন এবছরে। পুজো ব্রেকিং নিউজে এখন রয়েছে। তবে হ্যাঁ, এই ব্রেকিং নিউজে পুজো থাকার সঙ্গে সঙ্গেই পাশাপাশি কিন্তু বৃষ্টিটাও রয়েছে, মানে বর্ষা শুরু রয়েছে। টিজার ট্রেলার শেষে অপেক্ষা এখন রিলিজের। তো 18th September বিশ্বকর্মাকে ওয়েলকামের মধ্যে দিয়ে টিজারটা হয়ে গিয়েছে, আর ট্রেলার হলো 10th October মহালয়াতে। আর এবার হচ্ছে রিলিজ ডেট ওই 16th October, মানে বোধনের মধ্যে দিয়ে। ব্রেকিং নিউজে বললাম তো পুজোর পাশাপাশি রয়েছে বৃষ্টি। 12টা স্টেটে কিন্তু চলছে বৃষ্টি, আর আগামীকাল থেকেই ওয়েদারের মুডটা একটু হলেও অফ হওয়ার চান্সেস রয়েছে। তার সঙ্গে বৃষ্টির একটা ভ্রুকুটিও রয়েছে। শরতের শেষ লগ্নে মা আসছেন এই উইকেই, পঞ্চমী, ষষ্ঠী হলেও এই উইকে। এবছরে কিন্তু দুর্গাপুজোটা কার্তিকে, অর্থাৎ হেমন্তে হচ্ছে। পুজো আসছে, শপিংও চলছে, প্যান্ডেল হপিংয়ের প্ল্যানও চলছে, চলছে ঘড়ির কাঁটাও অলরেডি 7টা ছুঁয়ে ফেলেছে ঘড়ির কাঁটা। আজকে 13th October, নো ছুটি, হবে ছুটো ছুটি। অফিসে থেকে মিটিং, মিটিং থেকে শপিং, সব কিছুর প্ল্যানে চকআউট করে ফেলো, আর ওয়ার্কআউটটাও রেখো। অবশ্যই মিলবে সুস্বাস্থ্য, মিলবে মিলবে, সবই মিলবে। মানে ওই যে পুজো পরিক্রমার প্যাকেজ থেকে পুজো নিয়ে নানা ইনফো, শুধু থেকে যাও 10টা পর্যন্ত আমার সঙ্গে। মৌমিতা আছে তোমার কানে কানে, আর গৌরী দুর্গা নিয়ে এখন এই মুহূর্তে অঙ্কিতা আসছে গানে গানে।

একটা বছর পার হয়ে গেছে ঠিকই, আর বাপের বাড়িটা মোটেই সে ভোলেনি, কিন্তু আসছে ঘরের মেয়ে উমা, ঘরের মেয়ে দুর্গা, মা দুর্গা আসছেন। একটা বছর 365 দিন পার করে নয়, এবছর একটু বেশি দিন পার করেই কিন্তু তিনি আসছেন। 379 দিন পার করে তবেই কিন্তু মা দুর্গা ফুল ফ্যামিলি নিয়ে আসছেন, মানে ওই মলমাসের জন্য তাঁর এই আসতে দেরিটা রয়েছে। তো দেরি হলেও কিন্তু এবার পুজোয় বোনাসও দিচ্ছে পঞ্জিকা, একের জায়গায় দুই জোড়া সপ্তমী তিথি রয়েছে। ব্যাস সুদে আসলে পুরো আনন্দ হইচই উসুল করে নেবো আমরা, আনন্দের পারদগ্রাম একেবারে উঠবে সপ্তমী, কারণ জোড়া সপ্তমী রয়েছে। আর এখন পিতৃপক্ষের শেষে আমরা দেবীপক্ষে রয়েছি, দেবীপক্ষের তৃতীয়া আজকে। চক্ষুদান সব জায়গায় সপ্তমীতে হলেও কলকাতায় শোভাবাজার রাজবাড়িতে কিন্তু হয়ে গিয়েছে মহালয়াতে, চলছে মায়ের আরাধনা কলকাতায় ট্যাংরার দাস বাড়িতে, মুর্শিদাবাদের জেমো বাঘাডাঙ্গা রাজবাড়িতে, মেদিনীপুরের রাজবাড়িতেও কিন্তু মায়ের আরাধনা চলছে, কারণ শাস্ত্র ও পুরনো রীতি মেনেই সেখানে চলছে এই পুজো। আর সে না হয় হলো, আর এই যে এই সপ্তাহে পঞ্চমী ষষ্ঠী আসছে এই উইকে, সেটাও তুমি আমি জানি, কিন্তু জানি না যেটা সেটা হচ্ছে আজ এই 13th অক্টোবর ডেটা কেন মেমোরেবল, কেন স্মরণীয়, সেটা জানতে গেলে, সেটা দেখতে গেলে অবশ্যই ডায়ের পেজ উল্টাতে হবে। আর সেই ডায়েরি কিন্তু এখন আর যে মৌমিতার হাতে। আজকে 25 আশ্বিন 1433 বঙ্গাব্দ, অক্টোবরের হচ্ছে আজকে 13, 2026। ডায়েরি দেখাচ্ছে, ক্যালেন্ডারও বলছে, ইতিহাসের দিক থেকে দেখতে গেলে ডেটের কিন্তু ভ্যালু অনেকখানি। 1556 13 অক্টোবর আকবরের রাজত্বকাল শুরু হয়, মানে আজকে

0: তারিখ থেকে কিন্তু আকবরের রাজত্বকাল শুরুটা হয়েছিল। আজ সেই দিন 1770-এ আজকের দিনেই তামার পয়সার বদলে আনা প্রচলন শুরু হয়, এক আনা দু আনা এইভাবে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত হোয়াইট হাউসের ভিত প্রতিষ্ঠা হয় আজকের দিনেই 1792-এর 13ই অক্টোবর। আজ আবার বলিভিয়ার স্বাধীনতা দিবস, আর হ্যাঁ, আজ হচ্ছে সেই দিন সবাইকে সচেতন করবার দিন, দুর্যোগ মোকাবিলায় আগে ভাগে সাবধান হওয়াটা যে জরুরি সেটা প্রচারের দিন। যারা আজকে ভোরাইতে আমাকে শুনেছ জেনেছো তো আজকের দিনটার স্পেশালিটি। আজ দেখছি শিল্পী নুসরাত ফতেহ আলী খান, তাঁর জন্মদিন। আর শুধু তাই নয়, আজকে অভিনেতা অশোক কুমারেরও কিন্তু আছেন, আরো অনেকে হবে তাদের কথাও। আর শোনো না, আজকে এমন একটা দিন যে শুনলেই মনে হবে ডায়েটের পুরো ছুটি দিয়ে দিই, পুজোর আগেই পেট পুজোটা শুরু করে দিই, মানে সেলিব্রেট করি আমরা দিনটা, সারাদিন নানা রকম আইটেমে খেয়ে দিই, কারণ দিনটা এমনই। কেন বলছি তাহলে শোনো, আজকে আজকে সকালটা রুটি সবজি খেয়ে মানে হ্যান্ডমেড ব্রেড ডে রয়েছে, তো সেটা তুমি সেলিব্রেট করতেই পারো। আর তার সঙ্গে সঙ্গে সন্ধ্যেটা জমিয়ে দিতে পারো পনির রোল বা পনির টিক্কা কাবাব বা পনির পাসিন্দা, রাখতেই পারো, কারণ আজকে স্ন্যাক্স হিসেবে এটা রাখতে বলছি এই জন্যই, আজকে ওয়ার্ল্ড পনির ডে। আর দুপুরে চিলি পনির বা ধরো পনিরের যে কোনো একটা আইটেম, যে কোনো একটা প্রিপারেশন লাঞ্চটা তুমি সারতে পারো সেটা দিয়ে। আর মাস্ট হচ্ছে যেটা, ওটসের প্রিপারেশন রাখা, সেটা তুমি আজকে একদম সকালেও করতে পারো বা সন্ধেবেলা যে কোনো সময় একটা রাখতে পারো, আজ ওয়ার্ল্ড ওটস ডে। আর এবারে নিশ্চয়ই তুমি বুঝলে কেন আর যে মৌমিতা বলছে ডায়েটের ছুটি, আজ এমন একটা দিন সত্যি সত্যি জমিয়ে খেয়ে দিয়ে ডেটা সেলিব্রেট করতে পারো, সেজন্যই তো তোমাকে জুড়ে দিলাম এমন সমস্ত আইটেম শুধুমাত্র তোমার জন্য। না, এখন আর কোনো কথা বলবো না, ডায়েরির পেজটা বন্ধ করে রাখছি একটা রোমান্টিক গান, যে গানটা শুনলে মনে হবে ইরে বাবা, প্রেম ভালোবাসার ইকুয়েশনের মানে সবসময় মান অভিমান, এই ব্যাপারটা থাকবেই না? তো সেই রকমই একটা গান এখন আসতে চলেছে ডায়েরির পেজটা বন্ধ করে শুধুমাত্র তোমার জন্য, 107 FM রেনবো, নমস্কার কলকাতায়।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: আরে ফিরিয়ে দাও ফিরিয়ে দাও ফিরিয়ে দাও, আবার এভাবে না বললেও না সে আসবে, ফিরে আসবে, তোমার ভালোবাসার টানেই সে তোমার কাছে আসবে। ভালোবাসা সত্যি সত্যি বেপরোয়া, আর তাই তো বেপরোয়া মুভির সাউন্ড ট্র্যাক থেকেই রাখলাম ফিরিয়ে দাও এই গানটা। মান অভিমান থাকবেই প্রেমের রিলেশনের প্রেমের ইকুয়েশনে, আর তবে ভালোবাসা প্রেম এই সমস্ত না ওয়েদারের মতো আনপ্রেডিক্টেবল। দেখো এই গত উইকেই তোমাকে এসে বললাম যে না কোনোরকম বৃষ্টির ভ্রুকুটি নেই, কোনোরকম একদম কিচ্ছু নেই, কিন্তু দেখো সেই আবার বৃষ্টি, সে আবারও কিন্তু তোমাকে আমাকে ছাড়ছে না। তো এই ওয়েদারকে সত্যি সত্যি বোঝে কে? একমাত্র রেডার। কিন্তু ভালোবাসাকে প্রেডিক্ট করার এখনও পর্যন্ত কোনো রকম যন্ত্র আবিষ্কার হয়নি। আবার এটাও ঠিক যে প্রেম ভালোবাসা এগুলো না জমে যায় মিষ্টি মিষ্টি এরকম রোম্যান্টিক গানে, আর ডে সেলিব্রেশন জমে যায় ডেটিং ইটিংয়ে, আর বার্থডেটা জমে যায় অফকোর্স কেক কেটে পায়েশ মুখে দিয়ে, আর আনন্দ হইচই এই সমস্ত তো প্যাকেজের মধ্যে থাকেই। আর আজকে তো 13th অক্টোবর, ডায়রির পেজ উল্টিয়ে যখন দেখছিলাম যে ডেটা কেন মেমোরেবল, তখনই তো দেখলাম সিলভার স্ক্রিনে অনেকের বার্থডে আজকে। আজ অনেক সেলেবি কিন্তু সেলিব্রেট করবে দেয়ার বার্থডেজ, আমরাও করছি উইশ।
1: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
0: আজকে সিনেমা জগতের দাদামণি অর্থাৎ অ্যাক্টর অশোক কুমার, অ্যাক্টর রমেশবাবু, অ্যাক্ট্রেস ও মডেল পূজা হেগড়ে এবং অ্যাক্ট্রেস অহনা কৃষ্ণা, অভিনেত্রী মডেল সোনালী চৌধুরীর বার্থডে আজকে। আর আজ যদি তোমার লাইফেরও স্পেশাল ডে হয়, আই মিন বার্থডে হয়, জন্মদিন হয়, তাহলে তুমিও কিন্তু এই এত সব সেলিব্রেশনের সঙ্গে তোমার বার্থডেটা শেয়ার করছো, শেয়ার তো আমিও করব। একটা ফাটাফাটি নিউজ আমি তোমাকে শেয়ার করব। দেখো পুজো তো আসছে, শহরও সাজছে, কীভাবে ফ্লাইওভারগুলো রঙিন হয়ে উঠেছে বলো তো, চিংড়িঘাটা থেকে ওই গড়িয়াহাট এই সমস্ত যে ফ্লাইওভারগুলো রয়েছে কীভাবে সেগুলো রঙিন হয়ে উঠেছে, তাই না? আর তোমার আমার এই যে প্যান্ডেল হপিং, সেই প্যান্ডেল হপিংয়ের সঙ্গে সঙ্গে যেটা প্ল্যানে থাকে সেটা হচ্ছে বিভিন্ন আইটেমে পেট পুজো করা। তোমাকে এখন যেটা আমি শেয়ার করব সেটা হচ্ছে জনপ্রিয় ফুড ওয়েবসাইট ইটার বিশ্বের সেরা বেশ কিছু শহরের 10 শহরের তালিকা প্রকাশ করেছে, পাবলিশ করেছে তারা, যাদের খাবারের মান সেরা সেই রকমই 10টা শহরকে বেছে বেছে তারা তাদের তালিকাতে রেখেছে। তো সেই বিচারে তালিকাতে কিন্তু রয়েছে ভারতের একমাত্র তিলোত্তমা কলকাতার নাম, মানে আমাদের কলকাতা শহরের নাম রয়েছে। তো এখানে রাস্তার ধারে সেই চপ, কাটলেট, বিরিয়ানি, ডেভিল, মোগলাই পরোটা সব কিছুই তো সেরা। আর তবে এই সেরার সেরা যেটা সেটা হচ্ছে কলকাতার কাঠি রোল আর ফুচকা, এটা হচ্ছে ইটারের বিচারে সেটাই বলছে। আর ইটারের সমীক্ষায় ওই অকল্যান্ডের অক্টোপাস ফ্রাই বা ধরো আলবুকার্কের মশলা ক্র্যাব কিংবা গুয়েতামালার লবস্টার কিংবা ওই হল্যান্ডের পেস্ট্রি, সেই সমস্তর মাঝেই কিন্তু জায়গা করে নিয়েছে তোমার আমার শহর কলকাতার কাঠি রোল আর টকঝাল জলে পুর ভরা ফুচকা। আর ইটারের পাবলিশ করা রিপোর্ট দেখেই তো ইউএসএর ভোজনরসিক ফুড ব্লগার ফাইক সেন এসেছিলেন কলকাতা স্ট্রিট ফুডের টানে, টেস্ট করেছেন চপ, কাটলেট, বিরিয়ানি, মোমো সব কিছু। তবে মন ভরেছে তাঁর কাঠি রোলে, আর বাইট দিয়েছেন সেই কাঠি রোলে এবং ফুচকাও খেয়েছেন তিনি। পৃথিবীখ্যাত সেই ফুড ইটার ফাইক সেনের মন জয় করেছে তোমার আমার শহরের এই কলকাতাইয়া কাঠি রোল এবং ফুচকা। তুমিও কিন্তু চাইলে এবার পুজোয় অবশ্যই প্যান্ডেল হপিংয়ের মধ্যে একটা দিন কাঠি রোলে কচকচিয়ে বাইট দিতেই পারো, আবার মুখে ফুচকা ভরে একদম মন পেট ভরাতেই পারো। ফুচকাটা রোজ রোজই থাকতে পারে, তাই না? কাঠি রোল আইটেমটা এমনই একটা আইটেম বা ফুচকাও এমনই একটা আইটেম, এরা না মানে এই কাঠি ব্যাপারটা নামে রোলের মধ্যে থাকলেও কাঠি দিয়ে খোঁচা তোমায় দেবে না বা তোমার প্ল্যানে বাগড়া দেবে না, বরং মন পেট দুটোই একেবারে ভরিয়ে দেবে, জমিয়ে দেবে। আর এগুলো প্যান্ডেল হপিংয়ে আলাদা একটা এনার্জি যোগায়, সে তো তুমি আমি জানি, জমিয়ে তো দেবে আমাদের না প্যান্ডেল হপিংটা। আছে আছে পুজো স্পেশাল প্যাকেজ রয়েছে, এসি বাস, এসি ট্রাম, বনেদি বাড়ি থেকে বারোয়ারি সমস্ত কিছুই কিন্তু দেখা যাবে, পেট পুজোও করা যাবে, সব কিছু হবে। অবশ্যই তুমি একটা প্ল্যান করে ফেলো কবে কোথায় যাচ্ছ, কারণ আর যে

মৌমিতা আছে, তোমাকে সেই সমস্ত প্ল্যানগুলো তোমাকে একদম ঠিকঠাক করে কার্যকরী করবার জন্য, হ্যাঁ প্ল্যানগুলো যাতে তুমি এক্সিকিউট করতে পারো সেরকম জন্য, তো মানে তার জন্যই কিন্তু তোমাকে পুজো প্যাকেজগুলো আর যে মৌমিতা শেয়ার করে দেবে একটু পরেই। থাকো থাকো, 10টা পর্যন্ত থাকো, আর খুঁজে ফেরো তুমি শহর কলকাতায় কোথায় কোথায় যাবে, প্ল্যান করো।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 7:25 হয়ে 15 সেকেন্ড। তুমি শুনছো 107 FM রেনবো, আর যে মমিতার সঙ্গে মঙ্গলবারের নমস্কার কলকাতা। দেখো, আছে মাত্র ঠিক 3টে দিন পুজো আসতে, আর হাতে আছে মাত্র কয়েক ঘন্টা দূরপাল্লার মিসাইল ছাড়তে। গো, এই যে আমাদের দেশ ভারত, সেটাই করবে টেস্ট। সবকিছু ঠিক থাকলে আগামীকাল 14 অক্টোবর একদম দুপুর 12টা থেকে 15 অক্টোবর বিকেল 3:30 পর্যন্ত বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর এই একটা বিশাল এলাকায় নো ফ্লাই জোন হিসেবে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। তো ওই সময়টাতে সমুদ্রের ওই যে যে জায়গাটা বললাম, মানে 1430 কিলোমিটারের মধ্যে জাহাজ বা প্লেন এগুলো চলাচল করবে না। এদিকে কিন্তু চলছে, চলাচল করছে পার্সিভারেন্স রোভার, সে মঙ্গলে রয়েছে, ছবি তুলে সে সেন্ড করছে নাসাকে। মঙ্গলবারে বসেই তো তোমাকে আমি মঙ্গলের কথা শেয়ার করছি। আর মঙ্গল গ্রহে মিলেছে পোস্তদানা, সঙ্গে খই, সঙ্গে চিতাবাঘ, হ্যাঁ সব কিছু কিন্তু মিলেছে। আর সেই মঙ্গলেই মিলতে পারে হার্ডওয়্যার, আর সেখানে যেখানে রয়েছে চিতাবাঘ সেই মঙ্গলেই নাকি করবে আবার লোকজন বাড়ি। এমনই কিন্তু ইনফো শেয়ার করছি তোমাকে চমকে বা বমকে দেওয়ার জন্য নয় গো, আসলে দেখেছি যেটা নাসার ওয়েবসাইট পেজে সেটাই আমি তোমাকে শেয়ার করছি শুধুমাত্র। তো শুধু তাই নয়, মঙ্গলের পাথরে লেজার ফেলতেই আবার বেরিয়ে আসছে গুচ্ছের রত্ন। তো মঙ্গলেই একবার যদি যেতে পারা যায় তাহলে লাইফ হবে সত্যি সত্যি মঙ্গলময়, কারণ সেখানে ইন ফিউচার বাড়ি হবে, এত এত ধাতু মিলছে। শুধু তাই নয়, রয়েছে সেখানে পোস্তদানা, যে পোস্তর কিনা এখন 2200 থেকে 2300 টাকা কেজি সেই পোস্তদানা রয়েছে, চিতাবাঘ রয়েছে, আবার মূল্যবান সমস্ত কিছু রত্নও রয়েছে। ব্যাপারটা শুনেই কেমন মনে হচ্ছে বলো তো, মানে প্যাকিং ট্যাকিং করে নিয়ে তুমি বলো যে মানে বলছো যে এই চলো লেটস গো পুজো ভ্যাকেশনে সোজা একদম তোমার ডেস্টিনেশন হোক মঙ্গল। না না, মিশন মার্স হবে না ব্যাপারটা। এবারে তোমায় আমি একটু খুলে বলি, লাল রঙের মঙ্গল গ্রহে চিতাবাঘের মতো কালো কালো ছোপ, সঙ্গে কুচি কুচি পোস্তর দানার মতো, সাদা সাদা খইয়ের মতো বা মোটা মোটা বইয়ের মতো যে সমস্ত জিনিস দেখা গেছে

সব কিছু হচ্ছে পাথর, যাদের দেখতে খইয়ের মতো, বইয়ের মতো, আবার পোস্তর দানার মতো। আর কালো কালো ছোপ যা কিনা চিতার সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে, সেটা হচ্ছে নাসা নাম দিয়েছে স্যাফায়ার ক্যানিয়ন। মঙ্গল গ্রহে থাকা নেরেটেভা ভ্যালিস, সেই নদীর পাথুরে মাটিতে এই সমস্ত অদ্ভুত দেখতে পাথরের হদিশ মিলেছে। সঙ্গে পপি সিডসের মতন পাথরও তো মিলেছে ওই পোস্তর দানার মতো, আর খইয়ের মতো ছোট ছোট পাথর সেটাও মিলেছে। সেটা কিন্তু ওই যেগুলো রয়েছে সেগুলো সবই রয়েছে জে জিরো গহ্বরে। আর আর যেটা বলছি যে বিশেষজ্ঞদের মতে এগুলোই হচ্ছে জানান দিচ্ছে মঙ্গলে অণুজীবীর উপস্থিতি যে একটা সময় ছিল সেটা বোঝা যাচ্ছে। এই সমস্ত শুনেই ভাবছো রত্নও যখন মিলেছে মঙ্গলে, ইন ফিউচার বাড়িও যখন বানিয়ে থাকা যাবে, সত্যিই থাকা যাবে এমনটাও কিন্তু বলছেন বিজ্ঞানীরা। তো দেখা যাক সময় সব কিছু বলবে, তবে সবই সময় বলবে। আর আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে বাজারমুখী হতে বলবো, কারণ টন টন ইলিশ উঠছে, সত্যিই উঠছে ইলিশ। এদিকে কিন্তু এসে গেছে পুজো, আর পুজো মানেই তো পেট পুজো হবে, হবে মিষ্টিমুখ। চিনির দাম কমেছে, মিষ্টিমুখ করাবো অবশ্যই আমিও তোমাকে। তবে তার আগে যেটা বলবো, গোটা বিশ্বকেও কিন্তু আমরা মিষ্টিমুখ করাবো, কারণ আখের ফলন এবারে ভালো হচ্ছে। তাই ডিসেম্বর জানুয়ারি নাগাদ টন টন চিনি উৎপাদন হবে এবং গোটা বিশ্বের মিষ্টিমুখ করাবে আমাদের দেশ ভারত। এত এত মিষ্টি মিষ্টি খবরের পর শহর কলকাতায়, পুজোর কলকাতায় কোথায় তুমি ঘুরবে সে প্ল্যানটা করো। একটা মিষ্টি মিষ্টি গানই তোমার জন্য এখন আর যে মৌমিতা রাখছে, যে গানটা গেয়েছে কৌস্তব আর প্রশ্মিতা। কানে কানে আছি মৌমিতা, কিন্তু গানে গানে আছে এখন তোমার সঙ্গে প্রশ্মিতা, পুজোর কলকাতা নিয়ে।

মন চায় সবসময় শহরে ঘুরতে, শহরে বেড়াতে, সবারই মন আমাদের চায়। তবে হ্যাঁ, এই মুহূর্তে পুজোর মরশুমে রয়েছে, আজকে রয়েছে দেবীপক্ষের তৃতীয়া, আর সেখানেই কিন্তু আমাদের এই ঘুরে বেড়ানোর একটা প্ল্যান তো চলছে, আর সেটা ওই উইকডেজ হোক বা উইকেন্ড যাই হোক না কেন, এখন তো আনন্দ উৎসবের নো এন্ড চলছে, শপিং চলছে, প্যান্ডেল হপিং এর প্ল্যানিং, আর এর সঙ্গেই হবে পেট পুজো। এই শহরের খাবার দাবার, স্ট্রিট ফুড যে সত্যিই জিভে জল এনে দেয় সে তো নতুন করে বলার কিছু নেই, আর স্ট্রিট ফুডের হাইজিন নিয়ে মাথা ব্যথারও কিছু নেই, কারণ ভেজাল খাবার থেকে তুমি থাকবে সেফ। সেজন্য ভ্রাম্যমাণ ফুড সেফটি গাড়ি কিন্তু ঘুরঘুর করছে শহরে, আর মোট 34

একটা মোবাইল ভ্যান ঘুরছে, খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি সবকিছু পরীক্ষা নিরীক্ষা করছে তারা। পরীক্ষা তো তুমি আমিও দিচ্ছি, সবজি কিনতে গেলে হার্টবিট এখনো বাড়ছে, তবুও তো খেতে হবে। আজকে তো মঙ্গলবার, বাজার দর কতটা মঙ্গলময় সেটা জানবার জন্য অবশ্যই তোমাকে ওয়েট করতে হবে প্রাইস ট্যাগ শোনা পর্যন্ত। আর আজ আবার অনেক বাড়িতেই মঙ্গলবার যেহেতু, রান্নাঘরে পেঁয়াজ রসুন মাছ মাংসকে নো এন্ট্রি বোর্ড দেখানো হয়, তাই আজকে আমি তোমাকে মানে এমন রেসিপি শেয়ার করব যা শহরে স্ট্রিট ফুডে তুমি পাবে না খুঁজে, তবে টেস্ট এসে একদম মানে পুরোপুরি বেস্ট বলতে পারি। রেস্তোরাঁ স্টাইলে হবে, তাহলে চলো চলো সোজা একেবারে কোথায় যাবে, রান্নাঘরেই যাবে। ফুড ফান্ডা, যা যা লাগবে ইনগ্রেডিয়েন্টস, যা যা লাগবে উপকরণ সবই কিন্তু আছে তোমার রান্নাঘরে আর তোমার ফ্রিজে। লুচি কচুরি নান বা পুরি এগুলো তো মানে ফাস্টিং ব্রেক করাতে মাঝে মধ্যেই পাতে আমাদের হাজিরা দেয়। আজকে শারদ পাতে যেটা আসবে সেটা হচ্ছে মধুপুরি সঙ্গে আলু সয়া কারি। হ্যাঁ, মধুপুরি সঙ্গে আলু সয়া কারি। চলো আর করবো না এতটুকুও দেরি, প্রথমেই যেটা বলছি সেটা হচ্ছে ফ্যামিলি মেম্বার বুঝে তুমি ময়দাটা নিয়ে ঘি দিয়ে ভালো করে ঠেসে ঠুসে মেখে নাও, মেখে নিয়ে ওটাকে ভেজা কাপড়ে হাফ অ্যান আওয়ার রেস্টে রেখে দাও। আর তুমি কিন্তু নিজের রেস্টে যাবে না, ওই রেস্টে না গিয়ে সেই সময়টা তুমি কি করবে, তুমি আর কি করবে, এক চামচ আস্ত গোলমরিচ নেবে, জৈত্রী নেবে, লবঙ্গ নেবে পাঁচ ছটা, এলাচ চার পাঁচটা, হাফ চামচ মতন জিরে, সমস্ত কিছু নিয়ে একদম ড্রাই রোস্ট করবে। ড্রাই রোস্ট করার পরে ঘূর্ণি মেশিনটা তো বাড়িতে আছে, সেই মিক্সিতে তুমি একটু ঘুরপাক খাইয়ে ময়দাতে দাও ওদেরকে ঢেলে যে ময়দাটা তুমি রেস্টে রেখেছো। এবারে আধ ঘন্টা পরে ওই রেস্টে থাকা ময়দার থেকে লেচি কেটে নিয়ে ওর মধ্যে একটু একটু করে মধু, হ্যাঁ একটু একটু করে মধু, মানে ধরো হাফ চামচ করে মধু ওটার মধ্যে দিয়ে বেলে ফেলো। ভালো করে ওটা লুচি বা পরোটার মতনই তুমি বেলো। এবার ঘিয়ে ভেজে তুমি ওটাকে তুলে নাও, রেডি তোমার মধুপুরি। আর সঙ্গে তো চাই আলু সয়া কারি, সেটা কিভাবে হবে আর কোনো ব্যাপারই না, সয়াবিন, সয়াবিন তুমি সামান্য ভাপিয়ে ওটাকে গ্রেট করে নাও। প্যানে একটু বেশি করে তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে গ্রেট করে রাখা আলু সয়াবিনের মিক্সচারটা দাও ঢেলে, সঙ্গে ওর মধ্যেই দাও একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা ফেলে, জিরে গুঁড়ো নুন চিনি এগুলো দিয়ে অবশ্যই টেস্ট অনুযায়ী। খুন্তি নাড়বে কতক্ষণ, তেল ছাড়বে না যতক্ষণ হালকা মজে এলে হাফ বাটি নারকেল কোড়া দিয়ে কম আঁচে মানে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটু ঢেকে জলের ছিটে দিয়ে ঘি আর গরম মশলা উপর থেকে ছড়িয়ে গ্যাস অফ করে দাও, পুরো রেডি তোমার আলু সয়া কারি। আর ওকে দাও তুমি এবার বলে ঢেলে দেবী পক্ষে তৃতীয়াতে শারদ পাতে আজকে থাকলো মধুপুরি সঙ্গে আলু সয়া কারি। যে দুটো রেসিপি হবে খুব তাড়াতাড়ি মুখে দিলেই তুমি বলবে আহা এদের স্বাদে যেন পুরো মরি মরি। হ্যাঁ, মাত্র কয়েকটা উপকরণের খেলা, মুখে দিয়েই তুমি বুঝবে এদের স্বাদের ঠেলা। ঝাল মিষ্টি দুই কিন্তু রয়েছে শারদ পাতের রেসিপিতে, তাই সে হিট এবং ফিট ঘটি বা বাঙাল বাড়ি যে বাড়ি হোক না কেন। তবে হ্যাঁ, এই মুহূর্তে যখন এই তোমাকে রেসিপিটা বলে দিলাম তখন আর এতটুকু দেরি না করে চলো হোক স্টার্ট আপ।

আর যে মৌমিতা শেফ হয়ে আজকে তোমাকে সার্ভ করলো মধুপুরি সঙ্গে আলু সয়া ঝালঝাল কারি, মুখে দিয়েই তুমি বলবে স্বাদের ঠেলায় মুড়ি মুড়ি। এমন সব নতুন নতুন রেসিপি দেখে নতুন নতুন ইনফো আইডিয়াস পেতে শুনতে থাকো অবশ্যই অবশ্যই 107 FM রেইনবো। প্যাকেজটা এখন অনেকখানি লম্বা, সেতে তুমি জানোই নতুন অনেক সেগমেন্ট রয়েছে। আর তাই তো আড়াই নয় আমরা তোমাদের সঙ্গে থাকি এখন 2 ঘন্টা 54 মিনিট এই নমস্কার কলকাতায় অনেক নতুন নতুন সেগমেন্ট নিয়ে। আর এই শহর কলকাতায় পুজোর কটা দিন তুমি কিন্তু খেলতে পারবে, হ্যাঁ তুমি এই পুজোর কটা দিন খেলতে পারবে শহর কলকাতায়। কেন বলছি, আরে বাবা মাঠফাট কোনো মানে রাস্তায় তুমি মাঠটাট ছেড়ে রাস্তায় চলে আসবে, রাস্তায় এসে ক্রিকেট খেলবে ফুটবল খেলবে এমনটা নয়। কিভাবে তুমি তাহলে খেলবে, কেন আর যে মমিতা তোমাকে বলছে খেলার কথা। এই শহর কলকাতায় পুজোর কটা দিন তুমি খেলতে পারবে লুকোচুরি থেকে কাবাডি, কুমিরডাঙ্গা এমনকি কানামাছি, আরে বাবা শিয়ালদার হাওড়া স্টেশনে এমন সমস্ত খেলার সুযোগ থাকছে। কোথায়, প্ল্যাটফর্মে না গো না, শিয়ালদা এবং হাওড়া স্টেশনের ফুড প্লাজাতে তুমি এই খেলাগুলো খেলতে পারবে। মানে ওই যে তোমাকে যেগুলো খেলাগুলো বললাম লুকোচুরি থেকে কাবাডি, কুমিরডাঙ্গা এই এমনকি কানামাছিও রয়েছে, শৈশবে শারদীয়া প্যাকেজ রেডি রয়েছে তোমাকে ওয়েলকাম করবার জন্য। জল খাবার বা ব্রেকফাস্টের নাম হচ্ছে কুমিরডাঙ্গা, যেখানে 5 পিস লুচি, ছোলার ডাল, লম্বা ডাঁটি, বেগুন ভাজা সঙ্গে জিলিপি মিলবে 119 টাকায়। 259 টাকায় মিলবে ভেজ থালি, নামতার লাট্টু, আর ফিশ থালি হচ্ছে কাবাডি কাবাডি, হ্যাঁ কাবাডি কাবাডি কাবাডি কাবাডি, এই এটা মিলে যাবে পুরো 299 টাকায়। আর এক থালি লুকোচুরি, লুকোচুরি খেলতে গিয়ে যেটা টুকি তারপরে হুশ এই ব্যাপারটা কিন্তু মিলবে হচ্ছে 100 টাকায়। আর চিকেন থালি কানামাছির দাম, চিকেন থালির নাম হচ্ছে কানামাছি, সেই কানামাছির দাম হচ্ছে 299 টাকা। আর সঙ্গে মাটন থালি এক্কা দোক্কা এটাও মিলবে 399 টাকায়। চাও যদি তুমি শৈশবের খেলার সঙ্গে খেতে, তাহলে অবশ্যই পুজোতে একটা না একটা দিন প্লিজ শৈশবে শারদীয়ায় পেট পুজোটা সেরো। দেরাদুন রাইস আর সঙ্গে মিলবে আখের রস, ফুড প্লাজাতে এগুলোও কিন্তু রয়েছে। আর তুমি যাচ্ছ তো নবদ্বীপে, যেও কিন্তু নবদ্বীপে, কেন বলছি দেরাদুন রাইস সেইখানেই কিন্তু 4 মিলিমিটার লম্বা একটা চালে মা দুর্গাকে এঁকেছেন গৌতম, নবদ্বীপের গৌতম। আর রায়গঞ্জের মানুষ তো পুরো যা করেছে কাণ্ড, সে হচ্ছে প্রতিপদেই মানে মহালয়ার পরের দিনই প্রতিপদেই মা দুর্গাকে ফুল ফ্যামিলি আমন্ত্রণ জানিয়েছেন একটা মাত্র দেশলাই কাঠিতে। এইভাবেই একটা ছোট্ট গাড়িতে দশভুজা বানিয়ে গিনেস বুকে নাম এন্ট্রির পথে রয়েছে মানুষ। আর তুমিও অফিস ফেরতা পথে শপিং করবে, সঙ্গে কিছু কিছু প্যান্ডেল হপিংও করতে পারো, কারণ ওই যে অনেক মণ্ডপই তো ওপেন হয়ে গিয়েছে না, তো ঢাকে পড়বে কাঠি, বৃষ্টি যদিও হয় তাহলেও কিন্তু পুজো হবে জমজমাটি, হ্যাঁ কারণ মা দুর্গা গৌরী এখন শহরে, শহর কলকাতায় আসছেন। তো বেশ কিছু কিন্তু মণ্ডপে ওপেনিং হয়ে গিয়েছে, মা দুর্গা সেখানে চলে এসেছেন, তুমিও যেতে পারো প্যান্ডেল হপিংয়ে।

পুজো মানেই হই হুল্লোড়, পাড়ায় পাড়ায় ঘোরা, পুজো মানেই খাওয়া দাওয়া আনন্দেতে ভরা, পুজো মানেই রাত জেগে ঠাকুর দেখার পালা, পুজো মানেই ঢাকের তালে একই সাথে দোলা। এই যে দেবী পক্ষের তৃতীয়ায় আজকে দুর্গা পুজো আসছে, তো বিগেস্ট সেলিব্রেশনের খাতা খুলতে চলেছে, আনন্দ মজার পারদগ্রাপ উঠবে একেবারে সপ্তমে। আর এই পুজো মানেই কারো কাছে বাড়ি ফিরে আসা, কারো কাছে আবার পুজো মানেই একেবারে বাইরে সোজা বেড়াতে চলে যাওয়া, পুজো মানে আবার কারো কাছে শুধু প্রেম প্রেমে পড়া, মানে একটা নয় একাধিক প্রেমে পড়া, দেখছে পটাপট দেখছে আর প্রেমে পড়ছে, মানে এমনটা আর কি। পুজো মানে আবার কারো কাছে একটাও ঠাকুর দেখা মিস না করার প্রতিজ্ঞা, আবার উল্টোটাও হতে পারে, মানে পুজোর চারটে দিন পুরো নাক ডেকে ভোঁস ভোঁস করে ঘুমোনো আর টিভিতে সিনেমা দেখা, আবার পুজো মানে কারো কাছে নিয়ম নাস্তি ভরপেট খাওয়া। আচ্ছা এত কিছু বলে দিলাম, মানেটা কি তোমার কাছে আমি জানতে চাইছি, পুজো মানে কি বলো, তোমার কাছে পুজো মানে কি সেটাই বলো, পুজো মানেই তোমার কাছে কোনটা মাস্ট সেটাও তো বলবে। আর দশটা পর্যন্ত হার্ট করে খোলা রয়েছে, 9903653992 সেন্ড করতে থাকো, পুজো মানে তোমার কাছে ঠিক কি, আর পুজোর সময় কোন খাবারগুলো একদম মাস্ট, হ্যাঁ মাস্ট হ্যাভ ফুড কোনগুলো সেগুলো প্লিজ বলে ফেলো। আর এই যে মানে এত কিছু তো পাচ্ছি আমরা পুজোতে, এত লাইটিং, এত শপিং করা হচ্ছে, এত এত থিম রয়েছে, এই এত কিছুর মধ্যেও কোন ব্যাপারটাকে ভীষণভাবে মিস করো তুমি সব থেকে বেশি, সেটাও করতে।

ভুলো না প্লিজ। 9903-65992 সব কিছু তুমি সেন্ড করে ফেলো, শেয়ার করে ফেলো। কলকাতায় মানু ভাকর থেকে ব্রায়ান লারা, বিদ্যাবালান থেকে একদম মানে মমতা কুলকার্নি, এমনকি আসছে এসে গেছেন ভাগ্যশ্রী, রণবীর সিং, বুঝতেই পারছো তো। এত এতজন সেলেব শহরে আসছেন, রয়েছেন, এবং সেই সময়টা প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়টা কেমন হবে, তাই তো। এই জন্যই তোমাকে বলছি, শেয়ার করব আমি ভিড় এড়িয়ে তুমি কিভাবে প্যান্ডেল হপিং এর প্ল্যানটা করবে, সব কিছুই বলবো, কারণ আমি আছি আর জে মৌমিতা শুধুমাত্র তোমার সঙ্গে। মনে রেখো কিন্তু তোমাকে যা যা বললাম, মানে পুজো মানে কি, পুজো মানে অনেকের কাছে যেটা হয়ে থাকে, পুজো মানে অনেকের কাছে যেমনটা হয়, তো পুজো মানে কারো কাছে হচ্ছে বাইরে বেড়াতে চলে যাওয়া, পুজো মানেই হচ্ছে কারো কাছে বাড়ি ফিরে আসা, পুজো মানেই আবার কারো কাছে শুধু প্রেমে পড়া, একটা দুটো তিনটে চারটে, এরা মানে একাধিক প্রেমে পড়া, পুজো মানে আবার কারো কাছে একটাও ঠাকুর মিস না করার প্রতিজ্ঞা, আবার উল্টোটাও হয়, পুজোর চারটে দিন পুরো নাক ডেকে ভোঁস ভোঁস করে ঘুমো এবং টিভি দেখা, এইটা টিভিতে সিনেমা দেখা, আবার পুজো মানে কারো কাছে নিয়ম নাস্তে ভরপেট খাওয়া। তোমার কাছে পুজো মানে কি সেটা সেন্ড করতে থাকো, সঙ্গে কিন্তু অবশ্যই বলো যে এই যে মানে এত কিছু পাচ্ছ তার মধ্যেও তুমি পুজোর সময় কোন জিনিসটাকে ভীষণভাবে এখন মিস করছো, হ্যাঁ সেটাও কিন্তু তুমি প্লিজ বলো। আর পুজোর কটা দিন মাস্ট হ্যাভ ফুড কোনগুলো, মানে কোন খাবারগুলো একদম অবশ্যই অবশ্যই পুজো এলে হতেই হবে, সব কিছু জানাতে থাকো 9903-65992 তে। আর পুজো আসছে মানে কেউ বাড়ি আসছে, কেউ আবার শহর ছেড়ে বাইরে বেড়াতে যাচ্ছে।

0: উমা তো জেগে উঠেছে, আর জেগে উঠেছো কিন্তু তুমিও, কারণ উমাকে জেগে উঠতে হয়েছে, এখন নবরাত্রি চলছে। তো পুজো মানে তোমার কাছে ঠিক কি সেটা তো শেয়ার করছো, যেমন তেমনই কিন্তু জানাচ্ছো পুজোয় মাস্ট হ্যাভ ফুড তার কথা, আর তার সঙ্গে সঙ্গে সেন্ড করছো এখন পুজো এলেও তুমি কোন ব্যাপারটা ভীষণভাবে মিস করো সেটাও কিন্তু, যেটা আগে ছিল এখন নেই সে কথাটাও কিন্তু বলছো তুমি। পুজো মানেই হই হুল্লোড়, পাড়ায় পাড়ায় ঘোরা, পুজো মানেই খাওয়া দাওয়া আনন্দেতে ভরা, পুজো মানেই রাত জেগে ঠাকুর দেখার পালা, পুজো মানেই ঢাকের তালে একই সাথে দোলা, পুজো মানেই কারো কাছে বাড়ি ফিরে আসা, কারো কাছে আবার বাইরে বেড়াতে যাওয়া, পুজো মানে আবার কারো কাছে শুধু প্রেম একটা নয় একাধিক প্রেমে পড়া, পুজো মানে আবার কারো কাছে একটাও ঠাকুর দেখা মিস না করার প্রতিজ্ঞা, আবার পুজো মানে অনেকের কাছে আছে জাস্ট উল্টোটা, মানে বাড়িতে বসে চারটে দিন পুরো ভোঁস ভোঁস ভোঁস ভোঁস করে নাক ডেকে ঘুমোনো, আবার অনেকটা অনেকের কাছে আছে ঘুমোনো শুধু নয় টিভিতে সিনেমা দেখা, আবার পুজো মানে চুলোয় যাক ডায়েট, নিয়ম নাস্তিক কবজি ডুবিয়ে খাও দাও। তো তোমার কাছে ঠিক কি পুজো মানে কি সেটাই তো সেন্ড করছো, সঙ্গে কিন্তু মাস্ট হ্যাভ ফুড কোনগুলো সেগুলোও বলছো, আর তার সঙ্গে এখনকার পুজোতে সব থাকলেও কোন ব্যাপারটা তুমি ভীষণভাবে মিস করছো সেটাও কিন্তু আজকে জানাচ্ছো আর যে মৌমিতাকে। অ্যাজ ইউজুয়াল সৌভিক সরকার কসবা হালতু থেকে জানিয়ে ফেলেছে তার পুজো কথা, আর ভোড়াইতে তার আজকে খুব ভালো লেগেছে সেটা বলেছে। এরপর পুজো কথা যেটা বলছে সৌভিক সেটা বলি, পুজো মানে চুটিয়ে ঠাকুর দেখা, কম করে দুটো দিন, হোল নাইট, সারা রাত জেগে ঠাকুর দেখা, অষ্টমীতে লুচি ছোলার ডাল, নবমীতে ধুনুচি নাচ, এগুলো মাস্ট, আর পুজোয় বিরিয়ানি, কাঠি রোল, আইসক্রিম, ভেলপুরি, মাস্ট মাস্ট মাস্ট হ্যাভ ফুডের মধ্যে এগুলো পরেই পড়ে। আর পুজো মিস করি তো, মানে আমাদের সৌভিক পুজো মিস করে দশমীতে বাড়ির তৈরি নিমকি, ক্ষীরের তৈরি সন্দেশ, এগুলো ভীষণভাবে মিস করে আমাদের সৌভিক। মৌমিতা, গুড মর্নিং, সুভাষদার, সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে বলছেন, সুভাষদার কাছে পুজো মানে একসাথে মনের আনন্দে পথ চলা, পুজোতে চাই পুষ্টিকর মুখরোচক খাবার, পুজো এলেও পুজোতে কিন্তু মিস করি পুজোতে সকলের মুখে হাসি, এই ব্যাপারটা ভীষণভাবে মিস করেন আমাদের সুভাষদা, এমনটাই কিন্তু জানিয়েছেন। তুমিও তো সেন্ড করছো পুজোতে মাস্ট হ্যাভ ফুডের কথা, আর আমি তোমাকে বলছি যদি দূরপাল্লার ট্রেনে তুমি সফর করো, শহর ছেড়ে যদি বাইরে যাও, তাহলেও না তোমাকে কিন্তু ছাড়বে না চিকেন বা মাটন, হ্যাঁ গো ছাড়বে না, মুরগি মাটনে ভ্রমণ ভোজন জমাতে কিন্তু রেডি রয়েছে, মানে জমিয়ে দিতে রেডি রয়েছে IRCTC, তাদের কিন্তু পুজোর কটা দিন একদম তাদের প্ল্যানে রয়েছে, মাটন এবং মুরগি সব কিছুই রাখবে, শহরে তুমি থাকলে ঠাকুর দেখা যেমন মাস্ট, প্যান্ডেল হপিংয়ের ভিড় এড়িয়ে ঠাকুর যেমন তুমি দেখবে কোথায় ভিড় কতটা, কোথায় তুমি গাড়ি পার্ক করবে সবই কিন্তু জানতে পারবে, আছে লালবাজারের নতুন অ্যাপ পুজো কিউ ওয়েটিং টাইম অ্যান্ড ডিসপ্লে সিস্টেম, তো সব ইনফোই তুমি পেয়ে যাবে আর যে মৌমিতার সঙ্গে, শুধুমাত্র থেকে যাও জাস্ট ওই কটা পর্যন্ত, 10টা পর্যন্ত সব কিছু তুমি জানতে পারবে, আর জানতে পারবে তো এখন আর যে মৌমিতা যাচ্ছে, তো মঙ্গলবার মঙ্গলময় কিনা ওয়েদারটা সেই আপডেটটা জানাবে বলেই সোজা এখন মৌমিতা যাচ্ছে হাওয়া অফিসে।
1: হাওয়া অফিসের হালচাল হালচাল,
0: আকাশের মুড এখন কিন্তু একদম অন, মানে চনমনে মুড রয়েছে, আর যে মৌমিতার মতো একদম ফ্রেশ মুড, আর পয়লা জুন থেকে একদম 12th অক্টোবর পর্যন্ত বৃষ্টি হয়েছে কত।

বলতো 1885.9 মিলিমিটার। হ্যাঁ, এমনই কিন্তু রিপোর্ট পাবলিশ হয়েছে। আজও বৃষ্টির চান্সেস বিকেলের দিকে কোথাও কোথাও আছে, তবে শহর কলকাতায় কিন্তু বৃষ্টির চান্সেস আজকে নেই। আগামীকাল থেকে ওয়েদারটা কিন্তু একটু হলেও চেঞ্জেস আসবে ওয়েদারে, কারণ আকাশের মুখ একদম ভার হয়ে যাবে হয়তো বেলার দিকে, তবে বৃষ্টি কালকে হওয়ার চান্স নেই শহর কলকাতায় বা দক্ষিণবঙ্গে কোথাও। তবে পরশু দিন থেকে কিন্তু আবার বৃষ্টি হওয়ার চান্সেস রয়েছে, একদম শনিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে কম বেশি। তবে যে ঝেঁপে বৃষ্টি হবে এমনটা কিন্তু কোনো রকম আপডেট বা ওই ওয়ার্নিং মেসেজ নেই। আর গতকাল মানে সোমবারের টেম্পারেচার ছিল, হাইয়েস্ট টেম্পারেচার ছিল 32.4, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। লোয়েস্ট টেম্পারেচার ছিল 25.8, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। বাতাসে হিউমিডিটি ম্যাক্সিমাম 97%, মিনিমাম 52%। বৃষ্টি হয়নি, ফিশারম্যানদের জন্য কোনো ওয়ার্নিং মেসেজ নেই। 8টা বাজতে চলেছে, পুজোও আসতে চলেছে। পুজো মানে হই হুল্লোড়, মনে খুশির হাওয়া। পুজো মানেই আড্ডা, সঙ্গে দেদার খাওয়া দাওয়া। পুজো মানে তোমার কাছে ঠিক কি? পুজো মানেই কারো কাছে তো বাড়ি ফিরে আসা, আবার কারো কাছে হচ্ছে বাইরে বেড়াতে যাওয়া। পুজো মানে কারো কাছে একটা বা দুটো নয়, পটাপট প্রেমে পড়া। আবার পুজো মানে অনেকের কাছে আছে একটাও ঠাকুর দেখা মিস না করার প্রতিজ্ঞা, আবার উল্টোটাও হয় ঘরে বসে একদম 4 দিন নাক ডেকে ঘুমোনো। আবার কারোর কাছে আছে পুজো মানেই হচ্ছে সিনেমা দেখা, বাড়িতে বসে পুজো বার্ষিকী পড়া, ভর পেট খাওয়া। তোমার কাছে পুজো মানে ঠিক কি সেটাই সেন্ড করছো, আর তার সঙ্গে অবশ্যই বলছো পুজোর কটা দিন, কোন কোন আইটেম মাস্ট। আর এই যে সব পাওয়ার মধ্যেও এখনকার পুজোতে কোনটা তুমি ভীষণভাবে মিস করো প্লিজ সেন্ড করতে ভুলো না। 10টা পর্যন্ত হাট করে খোলা রয়েছে 9903650992। আমি যাচ্ছি নিউজ হেডলাইন্স ব্রেকে, ফিরবো 8:02 তোমার সেন্ড করা পুজো কথা নিয়ে। সঙ্গে থাকবে পুজো পরিক্রমা প্যাকেজ, সঙ্গে থাকবে শহরের রীতিকথা, হবে অনেক গল্প কথা। স্টে টিউনড 107 FM রেইনবো। আর যে মৌমিতা আছে তোমার সঙ্গে 10টা পর্যন্ত।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, নীতি নির্ধারণের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি, উদ্ভাবনী ধারণা এবং সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে ভারতের উন্নয়ন যাত্রায় দেশের যুবসমাজকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। নতুন দিল্লিতে গতকাল দিল্লি ডায়ালগ 2026 ভাষণ দেওয়ার সময় শ্রী গোয়েল বিশ্বব্যাপী নানা চ্যালেঞ্জ সত্ত্বেও ভারতের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা এবং অর্থনৈতিক বিকাশের উপর আলোকপাত করেন। বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে বসতে চলেছে। সমাজ মাধ্যমে গতকাল এক বার্তায় শ্রী শাহ জানান, সন্ত্রাসবাদ, আন্তঃসীমান্ত এলাকায় সংগঠিত অপরাধ, মাদক সমস্যা, উগ্র চরমপন্থা, মানব পাচার, অন্যান্য অবৈধ দ্রব্য পাচার, বেআইনি আর্থিক লেনদেন এবং সাইবার হুমকির বিরুদ্ধে লড়াইয়ে বিমস্টেক দেশগুলির সম্মিলিত সংকল্প উঠে আসবে এই বৈঠকে। রাজ্যে অভিন্ন দেওয়ানিবিধি UCC কার্যকর করার জন্য দ্রুতগতিতে কাজ চলছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কলকাতায় গতকাল সাংবাদিকদের তিনি বলেন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বাধীন কমিটি 2-3 মাসের মধ্যেই তাদের রিপোর্ট জমা দেবে। সেই রিপোর্ট হাতে পেলেই বিধানসভায় বিল পাশ হবে। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার আওতায় সেচ ব্যবস্থা পরিকাঠাময় উল্লেখযোগ্য কর্মদক্ষতা প্রদর্শন করেছে জম্মু কাশ্মীরের কিস্তওয়াড় জেলা। দেশের 100 জেলার মধ্যে কিস্তওয়াড় রয়েছে শীর্ষস্থানে। জলের সরবরাহ বৃদ্ধি করে কৃষিকাজে সেচ ব্যবস্থার উন্নয়নে এই জেলার কৃতিত্ব নজর কেড়েছে। তপশিলি জাতির জন্য সংরক্ষণ 15% থেকে বাড়ি

17% এবং তপশিলি উপজাতির জন্য তা 3% থেকে বাড়িয়ে 7% করা সংক্রান্ত 2022 সালের একটি আইনের সংস্থান বাতিল করেছে কর্ণাটক হাইকোর্ট। কর্ণাটকের তৎকালীন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে এই আইনটি পাশ হয়। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আজ থেকে 31 ডিসেম্বর পর্যন্ত পরীক্ষামূলকভাবে নদিয়ার শান্তিপুর ও কৃষ্ণনগরের মধ্যে একজোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই মুহূর্তের খবর।

0: সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। দুর্গাপূজোয় এবার পাহাড়ে রহস্য।
1: সেই সুর, সেই সুর এত বছর পর কিভাবে? পাপ, পাপ, সব পুরনো পাপ, সব রক্তচণ্ডীর অভিশাপ।
0: একের পর এক খুন, বেড়াতে গিয়ে রহস্যের সামনে সাংবাদিক।
2: মৃত্যুর আগে হ্যালুসিনেট করছে, মারা যাবে বুঝেও কিছু করতে পারছে না।
3: এই পাহাড়ে এমন অনেক গাছ আছে যা শরীরের জন্য বিষ,
2: কিন্তু এই বাঁশির সুরের সঙ্গে এত মানুষের মৃত্যুর কি সম্পর্ক?
0: 29 বছর পর জেগে ওঠে কোন হারিয়ে যাওয়া অতীত? সত্যি কোনো অভিশাপ নাকি ঠান্ডা মাথার বদলা?
4: FM রেইনবো পুজো স্পেশালে শুনুন অমৃতা কোনারের লেখা ক্রাইম থ্রিলার কোহেলি। কোহেলি
5: 17-21 অক্টোবর প্রতিদিন রাত 10:30 only on 107 FM রেইনবো। আমাদের গল্প যে কোনো সময় শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতা।
6: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
7: শুনছেন নমস্কার কলকাতা,
8: নমস্কার কলকাতা
7: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
8: নমস্কার কলকাতা।
9: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
3: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 8:04। তুমি শুনছো 107 FM রেনবো, আর যে মৌমিতার সঙ্গে মঙ্গলবারের নমস্কার কলকাতা। আজকে দেবীপক্ষের তৃতীয়ায় রয়েছি আমরা। আশ্বিন সংক্রান্তিতে হচ্ছে বোধন, মা দুর্গা আসছেন এক বছর বা 365 দিন পরে পার করে নয়, আরও বেশি দিন পর কিন্তু মা দুর্গা আসছেন। 379 দিন পর এবছরে আসছেন তিনি মল মাসের জন্য। আসতেই দেরিটা দেরি হলেও তবে এবছরে তো পুজোয় আছে জোড়া সপ্তমী, বোনাস হিসেবে একেবারে মানে জায়গায় রয়েছে একের জায়গায় দুই সপ্তমী। তো ব্যস্ত মানে এই সময়টা আমরা সবাই, আর এর সঙ্গে সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে সুদে আসলে আমরা সবাই উসুল করে নেব, কারণ দুটো সপ্তমী রয়েছে, জোড়া সপ্তমী রয়েছে, আর তৃতীয়া আজকে ঠিকই 3 দিন পরেই আসছে, ষষ্ঠী হবে বোধন। পুজো মানেই হই হুল্লোড়, মনে খুশির হাওয়া, পুজো মানেই আড্ডা, সঙ্গে দেদার খাওয়া দাওয়া, পুজো মানে তোমার কাছে ঠিক কি, কত তো প্ল্যানিং থাকে না। পুজো মানেই কারো কাছে বাড়ি ফিরে আসা, কারো কাছে আবার নিজের শহর ছেড়ে বাইরে বেড়াতে যাওয়া, পুজো মানে আবার কারো কাছে একটা বা দুটো নয় মানে পটাপট প্রেমে পড়া, দেখো আর প্রেমে পড়ো, আর পুজো মানেই কারো কাছে একটাও ঠাকুর দেখা মিস না করার প্রতিজ্ঞা। আবার উল্টোটাও হতে পারে, পুজো 4টা দিন নাক ডেকে পুরো ভোঁস ভোঁস করে ঘুমোনো, বা টিভিতে সিনেমা দেখা, বা পুজো বার্ষিকী পড়া, কিংবা ভরপেট খাওয়া। তোমার কাছে পুজো মানে ঠিক কি সেটাই তো আমি তোমাকে জানাতে বলেছি আজকে তৃতীয়াতে। বোধন হবে শুক্রবার, মাঝে মাত্র 3টে দিন। আর তোমার কাছে পুজোয় মাস্ট হ্যাভ ফুড কোনগুলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। আমিও মানে তোমাকে যেটা বলছি ভুলো না জানাতে এইটাই, যে এই যে এখনকার পুজোয় সব থাকলেও তুমি কোন ব্যাপারটা ভীষণভাবে আজকের পুজোতে এসে তখনকার কোনো কিছু একটা মিস করো, খুঁজে ফেরো আর কি, কোন জিনিসটা খুঁজে ফেরো। সেন্ড করতে থাকো 10টার আগে 9903653992-তে। বোধন হবে শুক্রবারে, পুজো ঠিক 3 দিন পরে। গত বছর 2025 সালের 2nd অক্টোবর থেকেই কিন্তু আমি গোনাগুনতি শুরু করেছি, তবে অনেক বাড়িতে প্রতিপদ থেকেই তো পুজো শুরু হয়ে গিয়েছে, হচ্ছে এখন মণ্ডপ ওপেনিংও, আর মহালয়াতে হলো তো মেগা ইভেন্ট আমাদের ইডেন গার্ডেন্সে। ড্রোন শোয়ে দেখানো হয়েছে মহালয়া থেকে বিসর্জন পর্যন্ত মা দুর্গার যাত্রা, যেটার নাম দেওয়া হয়েছিল দ্য প্যান্ডেল অন স্কাইজ। তো সেখানে দেখানো হয়েছে সবকিছু, আর এখনো কিন্তু আছে আরো অনেক চমক, বলবো সব। কোন রাস্তায় যান চলাচলে রয়েছে নিষেধাজ্ঞা হদিস দেবো সেটা, তার সঙ্গে সঙ্গে বলবো পুজো পরিক্রমা প্যাকেজ শেয়ার করব, পুজো মরশুমে বাড়ছে যে এসি লোকাল ট্রেনের স্টপেজ বলবো, মা ফ্লাইওভারে উড়ালপুলে বসছে স্পেশাল বোর্ড শেয়ার করব, পুজোর ভিড়ে বিপদে পড়লে এক ক্লিকেই যে মিলবে সাহায্য কিউআর কোড, সেই সমস্ত কিছু চমক রয়েছে আর যে মৌমিতার কাছে। এমন অনেক পুজো কথা থেকে বলবো শহরের রীতিকথা সব কিছু, জানতে শুনতে থেকে যাও আর যে মৌমিতার সঙ্গে। 10টা পর্যন্ত থাকতে প্লিজ ভুলো না।

এই ভুলে যাওয়াটা না ভীষণ ভাবে কঠিন গো, কেউ ভুলবে না, প্লিজ প্লিজ বলতে হবে না, সত্যি কেউ ভুলবে না। তোমাকে আমি যেমন ভুলিনি, আমাকেও যে তুমি বলোনি সেটা আমি জানি। আর তাই তো চলে আসি ঘুরে ফিরে আমরা তোমাদের কাছে, তুমি আমি এখন নমস্কার কলকাতা দ্বিতীয় ঘন্টায় চলে এসেছি। আসছেন মা দুর্গা ফুল ফ্যামিলি নিয়ে, ঘোটকে চড়ে মানে ঘোড়ায় চড়ে তাঁরা আসছেন। পুজো মানে শপিং, ইটিং, প্যান্ডেল হপিং, ডেটিং, ষষ্ঠী থেকে দশমীর বিসর্জন, বিগেস্ট সেলিব্রেশনের পুরো প্যাকেজ হচ্ছে এটাই। আর তোমার আমার এই প্যাকেজ সচল রাখতে কিন্তু মিলবে সারা রাত বাস, মিলবে মেট্রো, মিলবে লোকাল ট্রেনও, শিয়ালদা হাওড়া স্টেশন থেকে সব রুটে কিন্তু মিলবে ট্রেন সারা রাত ধরে। মোট 51টা ট্রেন, লোকাল ট্রেন কিন্তু ছুটবে 16 থেকে 21 অক্টোবর মানে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত, এবং গ্যালোপিং ট্রেনগুলো পুজোর কটা দিন কোনো স্টেশনেই মানে যে দাঁড়াবে না এমন ব্যাপারটা নাই, সব স্টেশনে কিন্তু তারা দাঁড়াবে। আর ওদিকে কলকাতার টাইম লাইন তো মেট্রো, ব্লু, গ্রিন, অরেঞ্জ, ইয়েলো, পার্পল এই সমস্ত লাইন পরিষেবায় বাড়ানো হয়েছে। ব্লু লাইনে পঞ্চমী থেকে ষষ্ঠী মানে 15 এবং 16 এই সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত মোট 284টা মেট্রো সচল রাখবে তোমাকে। আর সপ্তমী মানে 17, 18 এবং অষ্টমী 19, নবমী আর দশমী 20, 21 এই কদিন দুপুর 1টা থেকে ভোর 4টে পর্যন্ত চলবে মেট্রো, প্রত্যেক 6 মিনিট অন্তর তুমি পেয়ে যাবে। দশমীতে দুপুর 1টা থেকে রাত 10:30 পর্যন্ত মেট্রো সার্ভিস দেবে। গ্রিন লাইনে অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেকে সপ্তমী, অষ্টমী, নবমী দুপুর 1:30 থেকে ভোর 3:59 পর্যন্ত মিলবে মেট্রো।

0: দশমীতে দুপুর 1:30 থেকে রাত 10:30 পর্যন্ত পাওয়া যাবে। আর 24 ঘন্টায় সচল রাখতে কিন্তু সব রকম ফেসিলিটিস রেডি রয়েছে শহর নিয়ে, একেবারে শহর কলকাতা। তো সেখানে মানে প্রোটেক্ট করতে রাস্তায় রয়েছে প্রচুর পুলিশ, সাদা পুলিশ তো আছেই, সাদা পোশাকে পুলিশ রয়েছে প্ল্যাটফর্মে, RPF রয়েছে, মাঝরাতে রয়েছে এখন উইমেন ওয়ারিয়ার্স। শহর কলকাতায় যদি বড় বাজেটের বিশাল বিশাল থিম পুজো কভার করতে তুমি চাও, তাহলে তোমাকে অবশ্যই বলবো যে আমার সঙ্গে তুমি থেকে যাও, সব কিছু তোমাকে শেয়ার করবো। আর এদিকে প্যান্ডেল হপিং তো চলছেই, প্রতিপদ থেকে ওপেনিং হয়ে গিয়েছে অনেক জায়গায়। আর এই পুজোর শহরে 7 সকালে কি যানজট মুক্ত নাকি যানজট যুক্ত ভাবছো তো নিশ্চয়ই, যে প্যান্ডেল হপিংয়ে আজকে সন্ধ্যেবেলায় বেরোবে, এখন তো শপিংয়েই লোকজন সবাই ব্যস্ত রয়েছে, তো নিশ্চয়ই রাস্তাঘাটে ভীষণ আর কি যানজট রয়েছে। তো সেই যানজট মুক্ত না যানজট যুক্ত, যারা এই মুহূর্তে আর যে মৌমিতাকে শুনতে শুনতে গাড়ি স্টিয়ারিংয়ে রয়েছো আর ভাবছো কোন কোন রাস্তা ক্লোজ আছে বা ট্রাফিক স্লো কিনা, এই সমস্ত কিছু ভাবছো, তাদেরকে বলছি বেশি ভেবো না, আপডেট অবশ্যই পেয়ে যাবে সময় মতো। কারণ আর যে মৌমিতা এখন চলেছে, যাচ্ছে সোজা লালবাজারে।
1: আমি ইন্সপেক্টর তাপস পান্ডা বলছি। আপনাদের সমস্ত কলা কুশলী এবং শ্রোতা সাধারণকে সুপ্রভাত জানাই। কলকাতায় পুজো মরশুমে ট্রাফিকের উপরে যতটা চাপ পড়ে তা সামলানোর জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা কলকাতা পুলিশ আমরা নিয়েছি। গতকাল এবং আজকে যে সকল জায়গায় পুজোর মার্কেটিং এর ভিড় হয় সেগুলোতে আমরা অধিক থেকে অধিকতর অ্যারেঞ্জমেন্ট রেখেছি, যাতে জনসাধারণের এই কেনাকাটাতে কোনো অসুবিধে না হয়। আর অন্য দিনের মতো আজকেও আপনাদের মাধ্যমে সমস্ত শ্রোতা সাধারণকে অনুরোধ করব যে তারা যখন রাস্তায় বেরোবেন, বিশেষ করে 2-wheeler নিয়ে, পুজোর দিনগুলিতে নিজেদের নিরাপত্তা অধিক গুরুত্ব দিয়ে যেন তারা অবশ্যই অবশ্যই হেলমেট ব্যবহার করেন। যিনি চেপে থাকবেন, যিনি চালাবেন, দুজনের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, ছোট বাচ্চাদের ক্ষেত্রেও একই কথা। আরেকটি জিনিস, যখন রাস্তা পারাপার হবেন, একবার ডান দিকে একবার বাম দিকে পুনরায় একবার বাম দিকে দেখে জেব্রা ক্রসিং এর উপর দিয়েই কেবলমাত্র পারাপার হবেন। যারা বৃদ্ধ, যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ, তাদের জন্য আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব জেব্রা ক্রসিং দিয়ে পার হওয়ার ক্ষেত্রে। প্রয়োজনে আমরা যানবাহন কয়েক মুহূর্তের জন্য বন্ধ রেখেও তাদের দিকে অগ্রাধিকার দেব। আরো একটি অনুরোধ করব, যখন ছোট গাড়ি চালাবেন সিট বেল্ট অবশ্যই ব্যবহার করবেন, এটিও একটি বিধিবদ্ধ সতর্কীকরণ। নমস্কার,
0: থ্যাংক ইউ সো মাচ। তাহলে তুমি শুনে নিলে এই মুহূর্তে রাস্তাঘাটের অবস্থা কিরকম রয়েছে, এবং গোটা দিন জুড়ে যেভাবে কলকাতা পুলিশ তোমাকে আমাকে সাহায্য করবার জন্য রয়েছেন, প্রচুর পরিমাণে পুলিশ রয়েছেন এখন রাস্তায়, রাস্তায় বেরোলেই তুমি সেটা দেখতে পাচ্ছ, এবং তার সঙ্গে সঙ্গে তারা কিভাবে সাহায্য করবেন সব কিছু শুনে নিলে। আর এই সমস্ত কিছু শুনলে এবং তুমি জেনে নিলে যে এই মুহূর্তে এখন যানজট যুক্ত নয় শহরের কলকাতা, একেবারে যানজট মুক্ত, আর তুমি অমনি ধাঁ ধাঁ করে গাড়ির স্পিড বাড়িয়ে চালাতে শুরু করলে প্লিজ এটা করো না। সকাল থেকে মানে ভোরবেলা পর্যন্ত কিন্তু শহর কলকাতায় লরির চাপ মারাত্মক ছিল, আজকে সেটা টের পেয়েছি। নর্থ কলকাতা থেকে আসবার সময় গাড়ি মানে কীরকম লরি রয়েছে রাস্তায়, ছোট গাড়ি নেই বললেই চলে, কিন্তু লরি লরি আর লরি। যাই হোক, পুজো তো আসছে, ট্রাফিকও কিন্তু সাজছে, যানজট এড়িয়ে যাতে ঠাকুর দেখা যায়। রাতে রয়েছে কিন্তু উইমেন ওয়ারিয়ার্স স্পেশাল টাস্ক ফোর্স, মনে রেখো কিন্তু ট্রাফিক ভাঙলেই ফাইন গুনতে হবে, টু হুইলারের কথা শুনলে তো, যে রাইড করবে এবং যারা চড়বেন এবং যারা চালাবেন প্রত্যেকেই কিন্তু অবশ্যই অবশ্যই হেলমেটটা ইউজ করো, চুলটা আমার নষ্ট হয়ে যাবে, আমাকে ভালো লাগবে না, প্লিজ এটা করো না, কারণ সেফ লাইফ সেফ ড্রাইভ সেফ লাইফ। তো সেই জন্যই তোমাকে বলছি অবশ্যই অবশ্যই যারা স্কুটি বা বাইক যা চালাবে তারা অবশ্যই অবশ্যই হেলমেটটা ইউজ করবে, এবং যারা 4-wheeler আছো তারা তো সিট বেল্ট ইউজ করবেই, আর করবে যেটা 9903653992 তে তুমি তোমার পুজোর কথা সেন্ড করবে। আর ওদিকে পুজোর কদিন যারা ট্রাভেল করবে দূরপাল্লার ট্রেনে তারা পাবে পুজোর স্পেশাল খাবার দাবার, যখন কিনা তারা যারা জার্নি করবে। আর এদিকে আসছে পুজো কথা তোমার কাছ থেকে, পুজো মানে তোমার কাছে কি সেটা তুমি সেন্ড করছো, পুজোর মাস্ট হ্যাভ ফুড কোনগুলো সেটা বলছো, এবং সঙ্গে এটাও বলছো যে এখনকার পুজোয় তুমি কোন জিনিসটা খুঁজে ফিরছো যেটা আগে ছিল এখন পাচ্ছ না। সব কিছু দেখবো আমি অবশ্যই রেনবো নিউ টিউন শুনে। এখন যে মুভির সাউন্ড ট্র্যাক থেকে আসছে তোমার জন্য গান, সেই মুভিটার এজ হচ্ছে জাস্ট 24 দিন। চলো তাহলে আর কোনো কথা না বলে রেনবো নিউ টিউনে বেপরোয়া মুভির সাউন্ড ট্র্যাক থেকেই থাকছে তোমার জন্য গান।
2: FM Rainbow Rainbow New Tune Rainbow New Tune Rainbow

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: মঙ্গলবারের নমস্কার কলকাতা, আর যে মৌমিতার সঙ্গে। আর এই কলকাতার পুজোর আকর্ষণ বরাবর একটু বেশি আলাদা, মানে সব জায়গার মানুষের কাছে, কিন্তু শহর কলকাতার পুজো মানে একটা আলাদা রকম যেন একটা আকর্ষণ। তো লোকজনের কাছে সেটাই রয়েছে, তাই তো সবার জন্যই কিন্তু রেডি রয়েছে পরিক্রমা, মানে পুজো পরিক্রমা প্যাকেজটা কিন্তু রেডি। পিছিয়ে নেই ইন্ডিয়ান রেলও, পুজোয় যেমন ভিড় সামাল দিতে অন দ্য স্পট টিকিট কাটার ফ্যাসিলিটিস রয়েছে, তেমনও কিন্তু থাকছে সারা রাত ট্রেন পরিষেবা, সঙ্গে মেট্রো রাখবে সচল। আর এই যে হাওড়া এবং শিয়ালদা, এই যে দুই ব্যস্ততম রেল স্টেশন দিয়ে প্রচুর লোকজন তো রোজ রোজ শহরে আসছেন যাচ্ছেন, পুজো দেখবে বলে সবাই রয়েছে রেডি, প্ল্যান তাদের রেডি। তো দু জায়গাতেই কিন্তু রয়েছে মেট্রো সংযোগ, আমরা সেটা জানি। তাই পুজোর দিনগুলোতে অতিরিক্ত ভিড় সামাল দেওয়ার জন্য ইস্টার্ন রেলের প্ল্যানে রয়েছে পুজো একই টাইমে সমন্বয় করে, অ্যাডজাস্ট করে চলবে মেট্রো এবং লোকাল ট্রেন। আর এদিকে এখন চলছে যেটা, সেটা হচ্ছে পুজো কথা। তোমার কাছ থেকে আসছে 9903653992, সেটাই, সেখানেই তো পুজো কথা আমি এবারে চেক করব, কারণ উপচে পড়ছে তোমার পুজো কথা। এই মুহূর্তে আমি অর্ণবদা কি বলছেন সেটাই দেখছি। অর্ণবদা হুগলি থেকে উনি মেসেজ করেছেন আমাদেরকে, পুজো কথা জানিয়েছেন। আচ্ছা অর্ণবদা তো মানে আগরতলার সেই অর্ণবদা, এখন তার মানে বাড়ি এসেছেন, সেজন্যই হুগলির কথাই বলেছেন। পুজো মানে কটা দিন হাতে ঘড়ি না পড়া, ওয়াও দারুণ ব্যাপার। সময় কিছুতেই যাতে না বেঁধে ফেলতে পারে এমন কাজটা কিন্তু করে থাকেন, দারুণ লাগলো অর্ণবদা। ফ্যামিলির সঙ্গে একান্তভাবে গ্রামেতে গিয়ে সময় কাটানো, আর পুরনো ছেলে ছোটবেলার সেই বন্ধু বান্ধবদের সঙ্গে চুটিয়ে গল্প আর আড্ডা করা। আর এবারে ভীষণ মিস করব আমাদের জমিদার বাড়ির খাওয়াটা, তবে এবারে মন খারাপ পুজোতে বাড়ি যেতে। আচ্ছা বাড়ি যেতে পারছেন না, ছেলের ক্লাস 12-এর এক্সাম রয়েছে, ভালো থাকবে শারদিয়া শুভেচ্ছা নেবে। বাহ খুব ভালো লাগলো অর্ণবদা আপনার মেসেজ, আপনার পুজো কথা। এবারে আমাকে কে বলছে কি বলছে সেটাই তো বলবো। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে পুজো কথা পাঠিয়েছে। পুজো মানে রজতের কাছে যেটা, সেটা হচ্ছে ঠাকুর দেখা, খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া বন্ধুদের সঙ্গে। আর অনেক মানে যেটা হয় পুজোর সময় বেড়াতে যায়, এটা মানে শহর ছেড়ে নিজের বাড়ি ছেড়ে অন্য কোথাও যাবে, রজতের এটা মোটেই ভালো লাগে না, এ কথা কিন্তু রজত বলেছে। আর পুজোর কটা দিন মাস্ট হ্যাভ ফুড হলো বিরিয়ানি, এগরোল, এগুলো। আর এত কিছুর মধ্যেও মিস করে রজত যেটা, সেটা হচ্ছে আগের যে আমেজ, সেইটা মানে পুজোর মেজাজে আগের আমেজটা খুঁজে ফেরে। আর এখন সবাই মোবাইল নিয়ে রেডি, ঠাকুর দেখতে গিয়ে আগে ছবি তোলায় ব্যস্ত, তো সেই আগের মতন কেউ সেভাবে সামনাসামনি দেখা হলেও মন খুলে কথা বলে না, এইভাবেই না আমাদেরকে মানিয়ে নিতে হচ্ছে। আর সেটাই বলছে আমাদের রজত, সত্যি তাই, এত বেশি সেলফির ভিড় থাকে তো সেখানে কিন্তু মানুষ বোধহয় চোখে, নিজের চোখে ঠাকুর না দেখে ওই ক্যামেরার স্ক্রিনে বা ক্যামেরার ছোট্ট মানে মোবাইলের ছোট্ট লেন্সের মাধ্যমেই কিন্তু বোধহয় ঠাকুর দেখে এখনকার ছেলেমেয়েরা সবাই। মানে আমি শুধু ছেলেমেয়েদের কথা বলছি না, আমিও সেটাই করে থাকি, কারণ ওই গিয়েই আগে টুক করে মোবাইলটা বার করে ছবি তুলতে ব্যস্ত থাকি। আর সেটাই করতে গিয়ে না আমরা নিজেদের সেই কোথাও একটা যেন হারিয়ে ফেলছি, এটা ঠিক কথা একদম রজত। শুভ তৃতীয়ার সকালে শুভেচ্ছা নিও, পুজো মানে পুজোর গান, অষ্টমীর দিন বেলুর মঠের কুমারী পুজো, রেডিওয়ে তোমার কাছে শোনা। আর ভোরাইতে শুনলাম ভালো লাগলো চন্দ্রপুলি মাস্ট, বাড়ির তৈরি নিমকি নারকেল নাড়ু মিস করি, শর্মিষ্ঠা আমাকে জানাচ্ছে কথা। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে, ও ওর পুজো কথা জানিয়েছে, খুব ভালো লাগলো শর্মিষ্ঠা। এবারেও ইচ্ছা আছে অষ্টমীতে যাবো, দেখা যাক কি হয়। আর কাউন্টিংটা করতে আবারও দশমীতেও কিন্তু স্টুডিওতে ইচ্ছে আসছে আসবার। লালমোহন দা, লালমোহন মাঝি জালালসি বৌবাজার হাওড়া থেকে কি বলছেন, পুজো আসছে হাতে গোনা আর দু তিন দিন বাকি, একদম হাতে গোনা দুই নয় তিন দিন বাকি। আমাদের পাড়ার মানে আমাদের লালমোহন দার পাড়ার দুর্গা দালানে চলছে ঠাকুর গড়া, না নগেন পোটো এখন আর নেই, এসেছে অন্য কেউ। মনে পড়ছে আমার শৈশবের কথা, মিস করছি সেই দিনগুলো, দেখছি এখনকার ছেলেদের যে সেই উন্মাদনাটা যেন নেই, নেই সেই উৎসাহ ঠাকুর গড়া দেখার, সেই পিস্তল নিয়ে ক্যাব বাজি ফাটানো, হই হুল্লোর খেলাধুলো, ছুটোছুটি, ভীষণ মিস করছি সেই সময়টাকে। সেজন্যই তো বলছি যা যা মিস করছেন সেগুলো বলুন, তবে তার সঙ্গে সঙ্গে পুজোর কটা দিন ওই মাস্ট হ্যাভ ফুড সেটার কথাও প্লিজ আজকে জানাতে ভুলবেন না। আর পুজো মানে আপনার কাছে কি তোমার কাছে কি, প্লিজ প্লিজ প্লিজ সেন্ড করো, অবশ্যই অবশ্যই। নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে কি লিখছেন, শুভ শারদীয়ার শুভেচ্ছা জানিয়েছে আজকে তৃতীয়া, আজকে ভোরায় খুব ভালো লাগলো, দুর্যোগ আসলে সবাইকে কিভাবে সাবধান হতে হবে সেটা শুনেছে, তো সেটা ওর ভালো লেগেছে এটা বলছে। তার সঙ্গে সঙ্গে যেটা বলছে, আজকে রেসিপিটা খুব ভালো লাগলো, মধুপুরি আর তার সঙ্গে আলু সয়া কারি। আর পুজোর পাঁচটা দিন হয়ে যাবে, অবশ্যই জল খাবার, পুজো মানে খাওয়া, সবাই মিলে ঠাকুর দেখা আর আড্ডা, কোথায় কোথাও যাব না, মা উমা আসছেন, মাকে উপলক্ষ করেই সব কিছু হবে। নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে এমনটাই জানিয়েছেন। রয়েছে প্রচুর পুজো কথা যা আসছে তোমার কাছ থেকে। আর এই সপ্তাহেই পঞ্চমী, এই সপ্তাহেই ষষ্ঠী, আমরা সেটা জানি। আর দেবীপক্ষে তৃতীয়া আজকে, তো এই গতকাল থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছে কলকাতায় ট্রাফিক মানচিত্রটা একেবারেই বদলে গিয়েছে। ১৬ই অক্টোবর কুমোরটুলি থেকে, মানে ১৬ই অক্টোবর পর্যন্ত কুমোরটুলিতে যে প্রতিমা মণ্ডপে নিয়ে যাওয়া হবে সেই জন্য কিন্তু যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। আর রবীন্দ্র সরণিতে কোনো রকম পণ্যবাহী গাড়ি ঢোকা নিষেধ, স্ট্র্যান্ড রোডে কার পার্কিং বন্ধ, আর ওদিকে খোল নলছে, বদলে যাচ্ছে শিয়ালদার। তৈরি হবে বিশেষ কমপ্লেক্স, তিনতলা ভবন, সেখানে থাকবে মাল্টিপ্লেক্স, ফুড কোর্ট, শপিং মল, এমনকি প্যাসেঞ্জারদের জন্য থাকবে স্লিপিং পড, বিভিন্ন ব্র্যান্ডেড আউটলেট থাকবে। আসলে শিয়ালদা স্টেশন

ট্রাভেল হাব হিসেবে তৈরি করা হবে। 27 সালের মধ্যেই মেকওভার করে চলে আসবে শিয়ালদা চত্বর। তবে হ্যাঁ, তোমাকে বলছি, তুমি যদি মনে করো যে এই পুজোর কটা দিন গাড়ি পার্কিংয়ের কোনো রকম বাবা ঝামেলা মানে ঝক্কি নেব না, আমি শিয়ালদাতে গিয়ে যথারীতি পার্ক করে চলে যাব, না এটি করো না। শিয়ালদায় কিন্তু পুজোর কদিন গাড়ি পার্কিং একদম টোটালি স্টপ, বন্ধ থাকবে। তার সঙ্গে সঙ্গে বন্ধ থাকবে যেটা, সেটা হচ্ছে ডিজিটাল ক্লোক রুম। তুমি যে এসেছো শহর কলকাতায়, তারপরে তুমি কলকাতা ছেড়ে যাচ্ছ কোথাও, তুমি ভাবলে না যাই এবার গিয়ে একটু কয়েকটা ঠাকুর বরং দেখে নিয়ে, লেবুতলা পার্ক রয়েছে, শিয়ালদা অ্যাথলেটিক ক্লাব রয়েছে, কাছাকাছি অনেক কিছুই রয়েছে, তো সেইগুলো তুমি ঠাকুর দেখবে বলে ভাবলে এবং ডিজিটাল ক্লোক রুমে গিয়ে যথারীতি তুমি তোমার ওই ট্রলি ফ্রলি এই সমস্তগুলো রাখতে যাবে। প্লিজ এটা করো না, কারণ ডিজিটাল ক্লোক রুম একদম বন্ধ থাকবে পুজোর কটা দিন, সবই তুমি জেনে গেলে। আর তার সঙ্গে সঙ্গে তোমাকে বলবো, মা ফ্লাইওভারে কিন্তু বসছে বিশেষ বোর্ড, শেয়ার করবো সেই কথা থেকে বলবো, তো সোনার বাজারে যে ভূমিকম্প চলছে সবই বলবো, শুধু থেকে যাও আর যে মৌমিতার সঙ্গে 10টা পর্যন্ত। আর ধনতেরাসে কী কী কিনবে সেটারও একটা প্ল্যান করতে পারো, কারণ তার আগেই শুনছি নাকি একদম সোনার দাম কমতে চলেছে, তাই কেমন ব্যাপারটা রূপকথার মতো লাগছে, তাই না? তো সেই রূপকথার মতন যখন তোমার লাগছে, তখন ব্যাপারটা যাতে হয় সত্যি সত্যি, মানে রূপকথার মতোই যাতে ব্যাপারটা ঘটে যায়, এমনই কিন্তু গান তোমার জন্য আর যে মৌমিতা রাখছে। কেয়ার অফ জার্নি থেকে কিন্তু তোমার জন্য আসছে সেই রূপকথা। হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু সেই রূপকথাই রয়েছে তোমার কাছে। রূপকথা নামছে শহর কলকাতায়।

আমি তোমার মন পড়ছি তো, আমিও তোমার মন পড়ছি, রূপকথার মতোই আমিও পড়ে জানছি যে তোমার মনে কি রয়েছে পুজো মানে। এই যে 9903659992 তে তুমি যেখানে সেন্ড করছো তোমার মনের কথাগুলো পুজো কথা হিসেবে, আর যেটা দেখছি সেটা হচ্ছে শহর কলকাতা সত্যি সত্যি রূপকথার মতন সাজুগুজু করছে। দেখো কতগুলো ফ্লাইওভার একেবারে রঙিন সাজে একদম সেজে উঠেছে, আর তাছাড়া তো গোটা শহর কলকাতায় আলোর রোশনাই ছড়িয়ে দিচ্ছে। আর এই মুহূর্তে যেটা বলছি আমি তোমাকে, পুজো মানেই হৈহুল্লোর, পাড়ায় পাড়ায় ঘোরা, পুজো মানেই খাওয়া দাওয়া আনন্দেতে ভরা, পুজো মানেই রাত জেগে ঠাকুর দেখার পালা, পুজো মানেই ঢাকের তালে একই সাথে দোলা। আর পুজো মানে তোমার কাছে কি সেটাই তো চেক করবো, দেখবো পুজোয় সব কিছু থাকা সত্ত্বেও আজকে তুমি কোন জিনিসটা খুঁজে ফেরো, কোনটা মিসিং লাগে, আর পুজোয় মাস্ট হ্যাভ ফুড কোনগুলো সেটা তোমার বিচারে কে কে সেটাও তো আমি দেখবো। সব কিছু চেক করতে চলে যাচ্ছি 9903659992 তে। পুজো মানে চারিদিকে ঢাকের আওয়াজ, পুজো মানে সকলের বন্ধ হওয়া কাজ, পুজো মানে আকাশে সাদা মেঘ ভাসা, পুজো মানে সকলের বাড়ি ফিরে আসা, পুজো মানে কাশফুল দেয় মাথা নাড়া, পুজো মানে দূর গায়ে পড়ে যায় সারা, পুজো মানে দিকে দিকে সবুজ ভরা, পুজো মানে প্রভাত ঘাসে শিশির ঝরা, পুজো মানে চারিদিকে খুশির তুফান, পুজো মানে বেজে ওঠে আনন্দেরই গান, পুজো মানে পদ্মদের সদ্য ফুটে ওঠা, পুজো মানে বিভেদের রাশি যায় কাটা, পুজো মানে শিউলির গন্ধ বয়ে যাওয়া, পুজো মানে সবাইকে শুধু কাছে পাওয়া, পুজো মানে পৃথিবীতে মিলনের দিন, পুজো আমার পুজো তোমার বাঁধনবিহীন। কে পাঠিয়েছে এই এত সুন্দর করে পুজো মানে পুজো কথাগুলো? পাঠিয়েছে আমাদের অনুপ পাত্র। অনুপ পাত্র রাজবলহাট বৃন্দাবন চক হুগলি থেকে এই পুজো কথা পাঠিয়েছে। কিন্তু পুজোয় খাওয়া দাওয়া মাস্ট হ্যাভ ফুড সেগুলো কোথায় গেল? এবারে আমি যাচ্ছি কোথায়, প্রশান্ত জানা কি বলছে বিশপুর থেকে। পুজো মানে প্রশান্ত দার কাছে যেটা সেটা হচ্ছে একটা অনুভূতি, বাঙালির প্রাণের একটা জীবনাচার, আর মা দুর্গার আগমনের সঙ্গে সঙ্গে দূরে থাকা মানুষদের বাড়িতে ফেরার আকুলতা, এটাই হচ্ছে তাঁর কাছে তাঁর কথা। আর এবারে আমাদের রাজবলহাট থেকে আমাদের এবারে রাজবলহাট না আমাদের জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে যাদবেন্দ্র দা কি বলছেন সেটা বলি। যাদবেন্দ্র পণ্ডা বলছেন আমাদের, পুজো মানে তাঁর কাছে বাড়ির পারিবারিক সাবেকি দুর্গাপুজোতে অংশগ্রহণ করা, যেটা বৈষ্ণবী মতে হয় নানান পদ নানান ব্যঞ্জন সহ নিরামিষ ভোগ মা দুর্গাকে নিবেদন করা হয়। আচ্ছা, সন্ধ্যায় মায়ের অন্নভোগ খেয়ে বাড়ির সবাইকে নিয়ে একসঙ্গে প্যান্ডেলে প্যান্ডেলে প্রতিমা দর্শন করতে যাওয়া, আর মাঝে মাঝে কফির কাপে চুমুক দেওয়া, আইসক্রিম খেতে খেতে বাড়ি ফেরা, আগের মতো সেই আনন্দ সেই আন্তরিকতা না মানুষের মনে যেন এখন আর পাই না, সেগুলোকে ভীষণভাবে মিস করি, এটাই হচ্ছে যাদবেন্দ্রদার কথা। আর সবার পুজো খুব ভালো কাটুক সেটাও বলেছেন, তার সঙ্গে আবার সেই একটা অ্যাজ ইউজুয়াল একটা লম্বা সার্টিফিকেট আমাকে পাঠিয়েছেন, ভোরাই শুনে তাঁর ভালো লেগেছে সেই কথাগুলো তিনি আমাকে আজকেও জানিয়েছেন। বিদ্যুৎ বর্ষা ফুলিয়া নদী থেকে বলছেন, নদিয়া থেকে, ফুলিয়া নদিয়া থেকে বলছেন, 1980 সাল, তখন পুজো আসলেই ক্যাপ আর বন্দুক ভীষণভাবে মিস করেন আমাদের বিদ্যুৎ দা, বিদ্যুৎ বসাক ফুলিয়া নদিয়া থেকে এই কথা জানিয়েছেন। ছোট্ট মেসেজ, বাদ বাকি কথা তুমি বুঝে নাও, সেগুলো আর উনি কিছু পাঠাননি, কিন্তু আমি না বুঝতে পারছি না যে আমি কিভাবে সেখান থেকে চলে আসব, মানে নদিয়া থেকে কি করে আসব, আসতে পারছি না তো, কারণ কৃষ্ণেন্দু দা রয়েছেন। কৃষ্ণেন্দু বিশ্বাস পায়রাডাঙ্গা থেকে কি বলছেন, দেবীপক্ষের প্রথম মঙ্গলবারের শুভেচ্ছা জানাচ্ছেন, এর পরের মঙ্গলবারটা কি হয়ে যাবে, নবমী হয়ে যাবে না? তারপরে আজকের ভোরাইতে বিপর্যয়ের আগাম যে সতর্ক বার্তা এবং আমাদের কি কি করণীয় বিভিন্ন দিকগুলো নিয়ে আলোচনা সুন্দর।

তুলে ধরেছি, তার জন্য আমাকে থ্যাঙ্কস জানিয়েছেন। আর আমিও অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাবো, কারণ একদম সকাল 6টা থেকে আমার সঙ্গে রয়েছেন আপনি। তবে বন্ধুদের কাছে এই আবেদন আমার, মানে আমাদের কৃষ্ণেন্দুদা, যদি আমাদের কু অভ্যেস মানসিকতার পরিবর্তন আমরা করতে পারি, তাহলে অনেক বিপর্যয়কে আমরা আটকাতে পারবো। বর্তমানের পাতলা যে প্লাস্টিক মহামারীর আকার ধারণ করেছে, সেগুলো দোকানদার দিলেও কিন্তু আমরা ফিরিয়ে দিচ্ছি, এবং সেটা সবাই মিলেই চেষ্টা করুন, তাহলেই কিন্তু হয়ে যাবে। বাদ বাকি কথা তো আর বলেননি, কারণ তিনি বাকি কথাগুলো শোনেন, যেটুকু শুনেছেন সেই কথাটাই তিনি জাস্ট আমার সঙ্গে শেয়ার করেছেন, সেন্ড করেছেন 7:30 পর্যন্ত শুনে তিনি তার কাজে চলে গিয়েছেন। এবারে আমাকে কে মেসেজ করেছে, প্রচুর লম্বা একটা মেসেজ রয়েছে, অবশ্যই শেয়ার করব, কারণ আছি আমি একদম 10টা পর্যন্ত। আপাতত যেটা বলবো, আমি তো দেখছি তোমার পুজো প্যাকেজ, আর এবারে আমি তোমাকে শেয়ার করছি যে এই যে তোমার যদি মানে পুজো প্যান্ডেলগুলো তুমি কিভাবে সমস্ত পুজো দেখবে, কভার করবে, এটা নিশ্চয়ই তোমার একটা চিন্তা ভাবনা আছে। তো সেই রুটগুলো তোমার যদি না জানা থাকে, তার জন্য কিন্তু আর যে মৌমিতা আছে তোমাকে গাইড করার জন্য, গাইড হিসেবে। যেমন আমি তোমাকে বলছি, নর্থ কলকাতার কিছু রুট আমি তোমাকে বলে দিচ্ছি। ধরো তুমি সপ্তমী অষ্টমী নবমী সারা রাত মেট্রো তোমাকে সার্ভিস দেবে, তাহলে তুমি কি করবে, মেট্রোয় তুমি কিভাবে ঠাকুর দেখবে, সেটাই তোমাকে আর যে মৌমিতা গাইড করছে। দক্ষিণেশ্বর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রোতে যদি তুমি ঠাকুর দেখার প্ল্যান করে থাকো, তাহলে ঝট করে তুমি শুনে নাও, দমদমে নামলে সিঁথি, সার্বজনীন, বেলগাছিয়াতে নামলে কভার করবে তুমি যেটা, সেটা হচ্ছে টালা পার্ক, নেতাজি স্পোর্টিং, লেক টাউন, দমদম পার্ক, শ্রীভূমি, শ্যামবাজারে যদি নামো তাহলে বাগবাজার, জগৎ মুখার্জি পার্ক, শ্যামবাজারে নামলে তুমি শোভাবাজার, রাজবাড়ি, আহিরিটোলা, হাতিবাগান, শোভাবাজারে যদি নামো তাহলে এটা দেখতে পাচ্ছ, শোভাবাজার, রাজবাড়ি, আহিরিটোলা, হাতিবাগান, সর্বজনীন, কুমুরটুলি পার্ক, গৌরীবাড়ি, চালতাবাগান, এতগুলো ঠাকুর তুমি দেখতে পারবে। আর গিরিশ পার্কে নামলে কিন্তু বিবেকানন্দ স্পোর্টিং এবং 37 পল্লী তোমার জন্য রয়েছে। আর ওদিকে এমজি রোডে নামলে মোহাম্মদ আলী পার্ক, কলেজ স্কোয়ার, সন্তোষ মিত্র স্কোয়ার, শিয়ালদা, অ্যাথলেট অবশ্যই কভার করতে পারবে। প্যান্ডেল হপিং এর সঙ্গে চলবে পেট পুজো, হবে অনেক আনন্দ, কারণ ঢাকে পড়বে কাঠি, বৃষ্টি যদিও হয় তবুও কিন্তু পুজো হবে জমজমাটি। আর এখন জমাটি একটা গান আসছে, কারণ ওই যে মা দুর্গা ফুল ফ্যামিলি তুমি তো নিয়ে আসবে না তোমার মণ্ডপে, তো কুমোরটুলির থেকে তুমি যখন আনবে স্টেপিংসটা মেলানোর জন্যই কিন্তু আর যে মৌমিতা তোমার জন্য এই গানটাই জাস্ট রাখছে।

আটটা বেজে 43 মিনিট হয়ে 6 সেকেন্ড, তুমি শুনছো 107 FM রেনবো, আর যে মমিতার সঙ্গে নমস্কার কলকাতা। কলকাতা এখন মেক ওভারে ব্যস্ত, শিয়ালদাতে তো সেই রাস্তাগুলো রয়েছে 4 লেনের রাস্তা, আর পুজোর কটা দিন কিন্তু কোনো পার্কিং জোন থাকছে না শিয়ালদা স্টেশন চত্বরে, সেটা তোমাকে বলে দিয়েছি। হাতে আছে আর মাত্র 3টে দিন, তারপরেই শুরু পুজোর দিন। তুমি তো সেন্ড করছো পুজোতে মাস্ট হ্যাভ ফুডের কথা থেকে বলছো, পুজোতে কোন ব্যাপারটা মিস করছো সব থাকা সত্ত্বেও খুঁজে ফিরছো কি সেটাও তুমি জানাচ্ছ। আর সত্যি কথা বলতে কি, পুজো মানে পেট পুজো অবশ্যই, আর পেট পুজো তুমি কোথায় একটু বেশি বেশি স্পেশাল থালিতে সারতে পারো সেই ইনফো তো তোমাকে আমি শেয়ার করেছি, আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই বলবো পুজো প্যাকেজ। পুজো মানে হই হুল্লোড়, মনে খুশির হাওয়া, পুজো মানেই আড্ডার সঙ্গে যত খুশি খাওয়া দাওয়া। আর এই মুহূর্তে ওই খাওয়া দাওয়ার কথা আমি তোমাকে বলবো, কিন্তু তার আগে যেটা বলবো সেটা হচ্ছে আমার সঙ্গে রয়েছেন গৌতম দা। গৌতম দা কিষানগঞ্জ বিহার থেকে কি বলছেন, সকাল থেকে আমার সঙ্গে আছেন, আগামী কয়েকদিনের ওয়েদার আপডেট পেয়ে খুব ভালো লাগছে, থ্যাংকস আ লর্ড দাদা আমার সঙ্গে সকাল থেকে থাকার জন্য। একটা ভালো খবর পেলেন যে আগামী অষ্টমী পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে একদমই তাই, কিন্তু তারপরে নবমী দশমী আপাতত নেই, কিন্তু জানি না আবার কালকে আবার না বলে বসে জোড়া ঘূর্ণাবর্ত আসছে। তো আজকে এই মুহূর্তে শীতকালের যে কেলাঞ্চু গাছ রিপোর্টিং করবার জন্য ভেবেছিলেন আমাদের গৌতমদা, কিন্তু এখন আর সেটা করছেন না, অষ্টমীর পরেই করবেন। আর এখানে দুর্গাপুজো মানে গৌতমদাদের কিষানগঞ্জে যে দুর্গাপুজো সেটা অনেকগুলোই হয়ে থাকে, কিন্তু পশ্চিমবঙ্গের মতন কোনো থিম নিয়ে হয় না, একই রকম প্রত্যেকবার খুব বড় একটা প্যান্ডেল হয় হবে আর প্রচুর লোক ভিড় করবে, এই রকমটাই থাকে। সেই কারণে পাশের শহর শিলিগুড়ি, ইসলামপুর আর রায়গঞ্জে গিয়ে পুজো দেখে রাতেই ফিরে আসেন, বাকি দিনগুলো তো বন্ধু বান্ধব তাদেরকে নিয়েই মেতে থাকেন। এবার 3 ফ্যামিলি মিলে দশমীর দিন রাজস্থান ট্যুরে যাচ্ছেন, আশা করি সেখান থেকেও FM রেইনবো শুনতে পারবো পৃথিবীর যে কোনো কর্নার, শুধুমাত্র নিজের দেশে নয়, দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে যেখানে আপনি থাকবেন সেখানেই আমাদেরকে শুনতে পাবেন, কারণ আমরা রয়েছি নিউজ অন AIR অ্যাপে 107 FM রেইনবো কলকাতা। হ্যাঁ, যেখানে থাকবেন সেখান থেকেই আপনারা টিউন করে আমাদের সমস্ত প্রোগ্রাম শুনতে পারবেন। আর তার সঙ্গে সবাইকে ভালো থাকার কথা বলেছেন আমাদের গৌতমদা। আর এবারে আমাকে কে মেসেজ করেছে, হ্যাঁ পর পর পর পর প্রচুর কিন্তু পাঠিয়ে দিয়েছেন দীপকদা, দীপক কুমার তুং বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে কি বলছেন, 1 2 3 4 করে কি কি বলছেন দেখি। বন্ধুদেরকে আজকে দুর্গাপুজোর তৃতীয়ার আগাম শুভেচ্ছা জানাচ্ছেন, আগাম শুভেচ্ছা কেন, তৃতীয়া পড়ে গেছে, আগাম নয় একদম প্রীতি শুভেচ্ছা জানিয়ে ফেলেছেন। পুজো মানে ফুল ফ্যামিলি মিলে গাড়ি ভাড়া করে ষষ্ঠীর দিন ফিক্স থাকে ঠাকুর দেখতে বেরোন, তো বাকি যে কদিন পুজো থাকে সংসার আর বন্ধুদের সঙ্গে আড্ডা দেন। আর পুজোয় যেটা মিস করেন, আগেকার পুজো মানে প্যান্ডেলে এত আহামরি ছিল না, কিন্তু প্রকৃত যে ঠাকুরের রূপ সেটা না এখন কিন্তু আর পাওয়া, বা এখন প্যান্ডেল গেলে ঠাকুরের আসল রূপ দেখা সেটা কিন্তু যায় না। এখন যে কী সব ঠাকুর হয় বাচ্চারা গেলে দুর্গা ঠাকুর খুঁজে পায় না, কারণ তারা সাদামাটা দুর্গা ঠাকুরকে জানে। আর সবচেয়ে বেশি মিস করেন যেটা সেটা হচ্ছে কাঠির মাথায় বেলুন বাঁধা পাইপ, বেলুনের টুপি বানানো, আর হচ্ছে কাঠের ছোট্ট ছোট্ট বাস লরি খেলনা, নারকেল মালার খোলা দিয়ে একতারা বানানো, কাঁচের গুলি আর পাথরের গুলি কিনে নিয়ে এসে বন্ধুদের সঙ্গে পুজোর কদিন খেলা, এগুলো ভীষণভাবে মিস করেন আমাদের দীপকদা বলছেন। তার সঙ্গে বলছেন প্যান্ডেলে গিয়ে ঠাকুর দেখতে দেখতে খাওয়া দাওয়ার প্রতি আমাদের সেরকম কোনো ইন্টারেস্ট থাকে না, যদি কিছু ইচ্ছে হয় তাহলে বাড়িতে বানিয়েই বেশি খান, বাড়িতে পুজোর কটা দিন প্রত্যেক দিন স্পেশাল মেনু থাকে আমাদের দীপকদার, সবই বুঝলাম। শ্যামপুর হাওড়া থেকে বেলপুকুর তুংপাড়া থেকে দীপকদা পাঠিয়েছেন স্পেশাল মেনুর কথাও জানিয়েছেন, কিন্তু একবারও ভুলেও আর যে মৌমিতাকে কিন্তু যেতে বললেন না, কিন্তু আমি তো যাবো, মানে আমি তোমাকে যেতে বলছি, বাজারমুখী হতে বলছি, কারণ 9টা বাজতে চলেছে, এত এত কথা বলছি, কিন্তু তাই সেই সমস্ত কথার আগে তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে ওই যে বললাম না, পুজো মানে হই হুল্লোড়, মনে খুশির হাওয়া, পুজো মানে আড্ডা সঙ্গে যা খুশি তাই খাওয়া দাওয়া, কি খেতে পারো সোনার থালি, একদম সোনার থালি রয়েছে, সোনায় মোড়ানো ফ্রায়েড চিকেন, সোনার রাংতায় মোড়ানো 22 ক্যারেটের মিষ্টি, সঙ্গে সোনার রাংতায় চোবানো পান তুমি খেতে পারবে এই শহর কলকাতায় বসে। এবারে তুমি বলো, কলকাতার একটা রেস্তোরাঁতে কিন্তু মিলছে গোল্ডেন থালি, আর যদি চাও রূপলি সর্ষে ভুড়িভোজ সারতে তাহলে চলে এসো নলবনে, 800 টাকা থালিতে ইলিশ ফ্রাই, ইলিশের কোরমা, ইলিশের পোলাও থেকে বেকড ইলিশ, স্মোকি ইলিশ, এমনকি রয়েছে ইলিশের টকও, আর কোনো টকাটক নয়। এখন প্ল্যান করো, ডিসাইড করো তুমি কি করবে, আমি রাখছি যেটা আমি তোমাকে বলছি, তুমি এখন চলো সোজা একদম বাজারমুখী হতে হবে। তবে এত এত সোনার কথা বললাম, সোনার কি দাম তাহলে একেবারে মানে ভূমিকম্পের মতন ধসে গেছে, জানি না জানি না এক্ষুনি জানি না, তবে বলবো অবশ্যই সোনার দাম 22 ক্যারেটের দাম এখন এই মুহূর্তে

কত রয়েছে সবকিছুই বলবো, ধনতেরাসের আগে তুমি কি কি কিনবে প্ল্যান করতে থাকো। আপাতত তোমাকে যেটা করতে চলেছি, ফুলের দোকানে আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, ফুলের দোকানে ডাক্তার কাকু, সেই ফুলের দোকানই তো এখন তোমার জন্য রয়েছে খোলা।

0: আমিও কথা দিচ্ছি আমারও কিন্তু কখনোই ভুল হবে না, মানে তুমি যা আমাকে সেন্ড করছো তোমার পুজো কথা সব কিছু আমি বলবো। 8:52 অলরেডি হয়ে গেছে, আর এখন তোমাকে বলবো অবশ্যই যে ফিট অ্যান্ড ফাইন থাকতে হবে, তাই তোমাকে পেটে কিছু দিতে হবে, আর কিছু দেওয়ার জন্য অবশ্যই তোমাকে বাজারে যেতে হবে। তাই বাজারে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই রোজ রোজ টিউন করো 107 FM রেনবো। তুমি কিন্তু বাজারে যাওয়ার আগে কতটা তুমি টাকা পয়সা তোমার ওয়ালেটে নিয়ে যাবে বা ওই ব্যাগ ভর্তি বাজার তুমি আনতে পারবে কিনা ফর্দ মিলিয়ে, সমস্ত কিছু কিন্তু একটা মোটামুটি ছকে নিয়ে তবেই বেরোতে পারবে, কারণ আমরা রয়েছি তোমাদের জন্য সমস্ত কিছু দরদাম নিয়ে। তাহলে চলো শুনে ফেলো।
1: প্রাইস ট্যাগ, মার্কেটে কার দর কত দূর? প্রাইস ট্যাগ, প্রাইস ট্যাগ
0: লাফিয়ে লাফিয়ে বাড়ছে চড়ছে সব সবজির দাম। তবে এই মুহূর্তে কিন্তু ফুলকপি মিলছে 35-40 টাকা পিস, আর শেয়ার মার্কেটের মতোই কিন্তু চাল ডালের দামও বাড়ছে। গোবিন্দভোগ চাল এখন এই মুহূর্তে 200 টাকা কেজি, বাসমতি চাল 250 টাকার মতন কেজি, আর অন্যান্য চালের দামও কিন্তু কেজিতে 5-7 টাকা পর্যন্ত বেড়েছে। আর ওই যে তোমাকে সবজির মধ্যে প্রথমেই ফুলকপির কথা বলে দিলাম, আসলে কি ওই ফুলটা তো মানে কোনো ফুল দিয়ে তো ওই পুজোর কাজে লাগে না ওই ফুলটা, কিন্তু ফুলকপিটা খেতে আমাদের ভালো লাগে, আর সেই ফুলকপির দাম আগেই বলে দিলাম। আর বাঁধাকপিও মিলছে, আর সেটা কিন্তু ওই কেজিতে 50 টাকা মতন কেজি রয়েছে। ঢ্যাঁড়শ পটল সবই আছে এখন বাজারে 50-60 টাকা কেজি। বেগুন এই মুহূর্তে এখন বাজারে রয়েছে 90, কখনো কখনো আবার 100 হচ্ছে। আর আদা কিন্তু এখন মিলছে 150-200 টাকা কেজিতে। আর কি রয়েছে, 40 টাকাতে মিলছে পেঁপে এবং কুমড়ো, তবে ঝালে কিন্তু এক আছে দামে কখনো 100 কখনো 150, কাঁচা লঙ্কার কথা বলছি। আর এর সঙ্গে সঙ্গে তোমাকে বলছি যেটা, সেটা হচ্ছে বরবটি চিচিঙ্গে ঝিঙে এগুলো দামে কিন্তু রয়েছে 60-70 টাকা কেজি। আর ডিমের কথা যদি বলো তাহলে ডিম হচ্ছে যে ডিমগুলো রয়েছে এই মুহূর্তে বাজারে, হাঁসের ডিম 15 টাকা পিস, মুরগির ডিম 9-10 টাকা পিসে বিক্রি হচ্ছে। আর এর সঙ্গেই বলি তোমাকে 70-80 টাকা পিস রয়েছে কিন্তু এখন ডাবের, আর নারকেলের দাম 40-50 টাকা পিস রয়েছে। সবজি বাজার, ডিমের বাজার সব কিছু থেকে চলে যাচ্ছি মাছের বাজারে, কারণ ইলিশ রয়েছে, টনটন ইলিশ আসছে, তাই নবমী দশমী জমিয়ে কিন্তু ইলিশ খাওয়া যাবে, এবং লক্ষ্মী পুজোয় জোড়া ইলিশে কিন্তু লক্ষ্মী মায়েরও কিন্তু ভোগ নিবেদন করতে পারবে তোমরা। তো সেই ইলিশ এখন আসছে, দাম অবশ্যই ডিপেন্ড করছে তার সাইজ অনুযায়ী, রুই কাতলা পাবদা সবাই আছে, দামে কিন্তু সবাই একটু একটু করে বেড়েছে, মানে দাম বেড়েছে তাদের এক গাদা। আর এই মুহূর্তে যেটা বলবো সোনার দামের কথা, সোনা কিন্তু এই 22 ক্যারেট সোনার দাম এই মুহূর্তে 1,38,000 টাকা। তাহলে তুমি সব শুনে নিলে, আর এই শোনার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে যেটা বলছি যে তুমি কি করবে না করবে সেটা ডিসাইড করো, কারণ এই যে সামনেই তো আবার পুজোর পরেই তো আবার এসে যাবে কি যেন সেই যে আসবে কালী পুজো, কালী পুজো আসা মানেই তো ধনতেরাসের একটা ব্যাপার থাকে তার আগে, আর ধনতেরাস মানেই তো আগে গুচ্ছগুচ্ছ সেই লিস্টটা কিন্তু হয়ে যায়। তো সেই সমস্ত কিছু কিন্তু তুমি এখন থেকেই ঠিক করে ফেলতে পারো যে কি কি করবে না করবে। আমিও যেমন এই মুহূর্তে ঠিক করেছি যে একটু দু একটা যে পুজো কথা রয়েছে সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, তারপর তো আমাকে চলে যেতেই হবে। না চলে যাব মানে আমি স্টুডিওর একদম দরজা দিয়ে বেরিয়ে যাব তা নয়, যাব আমি পরের ঘন্টায়। কিন্তু তার আগে যেটা বলবো সেটা হচ্ছে আনন্দদা আনন্দগোপাল ঘোষ কালিকাপুর থেকে কি বলেছেন। আনন্দদা যেটা বলছেন, পুজো মানে বাড়ি ফিরে পারিবারিক পুজোতে অংশগ্রহণ করা, সকলের সঙ্গে মিলিত হওয়া, পুষ্পাঞ্জলি এবং প্রার্থনা নিবেদন করা। দুর্গাপুজোর সবচেয়ে প্রিয় অংশগুলো হলো সৃজনশীল থিম, বিশাল প্রতিমা দেখতে প্যান্ডেল ঘুরে বেড়ানো, ক্লাসিক ঘরোয়া খাবারের স্বাদ গ্রহণ করা, এগুলোই হচ্ছে পুজো কথা। পুজোয় সবচেয়ে বেশি মিস করেন মহালয়ার মন্ত্র উচ্চারণ শুনে ঘুম ভাঙা, মায়ের সঙ্গে ভোরবেলায় চা খেতে খেতে মহালয়া শোনা, অনেক সময় ঘুম না ভাঙলে মা আমাকে ঘুম ভাঙিয়ে দিতেন। আনন্দদা আনন্দগোপাল ঘোষ এই কথা বলেছেন। এরপরে যে মেসেজ রয়েছে পুজো কথা, কে পাঠিয়েছেন? বাস, অর্জুন সিং তামিলনাড়ু থেকে। অর্জুন সিং কি বলছে? অর্জুন বলছে যে অবশ্যই পুজো মানে ওর কাছে অতিরিক্ত সময় পাওয়া এবং সেই সময় বই পড়া, কারণ ভিড় মোটেও পছন্দ করে না। পুজোর খাদ্য হচ্ছে রোল ছাড়া আর কিচ্ছু খায় না, এটাই হচ্ছে পুজোর আর কি মানে খাবার দাবার বলতে এটাই। বাদ বাকি সময় আর কিছু খাও না, মানে পুজোর কদিন মাটন বা চিকেন এরকম কোনো ব্যাপার থাকে না, আর এত আলোকসজ্জা আছে তবুও কোথাও যেন একটা সেই মাটির প্রদীপের আলোর মায়া, পুজো সম্পূর্ণ অসম্পূর্ণ লেগে যায়। অর্জুনের কাছে এমনটাই রয়েছে, অর্জুন সে কথাই আমাদেরকে বলেছে জানিয়েছে। আর হচ্ছে কি কি কি কি আচ্ছা, ওর একটু একটা সমস্যা হচ্ছে, সেই সমস্যাটার কথাও আমাদেরকে জানিয়েছে। এস এন মণ্ডল বাপি কোড়াকাটি সন্দেশখালি থেকে বলছেন, বছর ঘুরে পুজো এলেও ঠাকুর দেখা ভিড় ঠেলে, পুজো মানে অনেক মজা, নতুন পোশাক আনবো কিনে, পুজো মানে অনেক বেশি পকেট খালি করে, পুজো মানে সবার সাথে সময় কাটে বহুদিনের পরে, পুজো দেখে ফিরবো ঘরে মন্ডা মিঠাই ধরে, পুজো মানে আপন যারা আসবে বাড়ি ফিরে, পুজোর দিনে খাওয়া দাওয়া, ঘুগনি লুচি, নয়তো আলুর দমে। আচ্ছা বুঝলাম, বেশ মিলিয়ে ছন্দে টন্দে বেঁধে এস এন মন্ডল বাপি কোড়াকাটি সন্দেশখালি থেকে আমাদেরকে তাঁর পুজো কথা সেন্ড করেছেন। আর আমিও কিন্তু এর মধ্যেই দেখতে পাচ্ছি স্টুডিওর ঘড়ি বলছে 8:57 অলরেডি হয়ে গিয়েছে, মানে আর যে মৌমিতার কিন্তু ওই টাটা বাই বাই বলার সময় হয়েছে না, মোটেই তা না। আরে বাবা যাব, মানে পুজো মানে হই হুল্লোড়, মনে খুশির হওয়া, পুজো মানে সবাই মিলে ঠাকুর দেখতে যাওয়া। ঠাকুর তো দেখবো, কিন্তু এখন যেটা করবো সেটা হচ্ছে যাচ্ছি আমি পরের ঘন্টায়, বলছি না টাটা বাই বাই, 10 পর্যন্ত আর যে মৌমিতার সঙ্গে তোমার থাকা চাই চাই চাই। আর যেতে যেতে কি করতে পারি বলো তো, যেতে যেতে একটাই কাজ করতে পারি, সেটাই তো এখন হচ্ছে না। তোমার জন্য এমন একটা গান রাখছি না, দেখো গানটা শুনতে শুনতে না আমি জানি তুমি জাস্ট স্টেপিংসটা মিলিয়ে নেবে, কারণ দশমী আসবে তখন তো তোমাকে একটু নাচনাচি করতে হবে, আর ঠাকুর আনার সময় ষষ্ঠী, সেই তার আগেও তো ঠাকুর যখন আনবে তখনও তো এই গানটার সঙ্গে কিন্তু একটু পা মেলাতেই পারো। নতুন গান বেপরোয়া মুভির সাউন্ড ট্র্যাক থেকে রয়েছে তোমার।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। ভারতের ইন্টারনেট গ্রাহক সংখ্যা চলতি বছরের মার্চের পর 109 কোটি থেকে বেড়ে জুন মাসের শেষে পৌঁছেছে 111 কোটি 41 লক্ষে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাইয়ের ভারতীয় টেলিকম পরিষেবা সূচক সংক্রান্ত একটি রিপোর্টে জানা গেছে, গ্রাহক সংখ্যার ত্রৈমাসিকেই বৃদ্ধির হার 96%। এই হিসেবের মধ্যে ব্রডব্যান্ড ও ন্যারোব্যান্ড দুই ধরনের ইন্টারনেট গ্রাহকই রয়েছেন। সুস্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের গতি ত্বরান্বিত করতে ভারত অর্থ যোগান ও প্রযুক্তির সহজলভ্যতা এবং সক্ষমতা বৃদ্ধির উপর জোর দিয়েছে। দারিদ্র দূরীকরণকে অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের দ্বিতীয় কমিটিতে সুস্থায়ী উন্নয়ন বিষয়ক আলোচনায় ভারতের বক্তব্য উপস্থাপনের সময় কাউন্সিলর সৌম্য নায়ার পরিবেশবান্ধব জ্বালানি ক্ষেত্রে দেশের অগ্রগতির কথা তুলে ধরেন। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে শিক্ষাদানের উদ্দেশ্যে আইআইটি খড়গপুর NDLI ফর মি লার্নিং এনেবেলড AI টিউটর শীর্ষক বিশেষ ডিজিটাল ব্যবস্থা চালু করেছে। নিউটাউনে আইআইটি খড়গপুর রিসার্চ পার্কে গতকাল কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের উপস্থিতিতে এই ব্যবস্থা চালু হয়েছে। রাজ্যে কোনো যোগ্য ভোটদাতার নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়ে তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের নির্দেশে পশ্চিমবঙ্গের 24 জন জেলা নির্বাচনী আধিকারিক DEO ইতোমধ্যেই রাজ্যজুড়ে বিশেষ প্রচারাভিযান শুরু করেছেন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই উদ্দেশ্যে বিভিন্ন এলাকায় বিশেষ শিবিরের আয়োজন করা হচ্ছে। OBC সংরক্ষণের নতুন নিয়ম মেনে 9ম দশমের শিক্ষক নিয়োগের জন্য তথ্য যাচাই ও ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। নতুন তালিকা অনুযায়ী কবে ইন্টারভিউ এবং তথ্য যাচাই হবে সেই তারিখ খুব শীঘ্রই ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। ভগিনী নিবেদিতার 116তম প্রয়াণ দিবসে আজ তাঁকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করা হচ্ছে। স্বামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হয়ে মার্গারেট এলিজাবেথ নোবেল নারী শিক্ষা ও তাদের কল্যাণ সহ নানা সমাজ কল্যাণমূলক কাজে যুক্ত হন। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পাঠ। 2 1 2, 2 2 গুণে 4, কান পেতে নাও শুনে এই মন্ত্র।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।
4: রেইনবো টাইম চেক,
5: রেইনবো টাইম চেক।
6: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 9:04 হয়ে 7 সেকেন্ড, ক্যালেন্ডারে তৃতীয়া শো করছে। তবে এই মুহূর্তে তো আমরা কাউন্টডাউন করছি, চলছে ঘন্টা মিনিট সেকেন্ড করে ষষ্ঠী এলো বলে। আশ্বিন সংক্রান্তিতে কিন্তু হচ্ছে এবারে বোধন, আর তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কার্তিক মাসে হচ্ছে দুর্গাপুজো। হোক না তাতে কি, কিন্তু ব্রেকিং নিউজে ওই যে পুজোর পাশাপাশি রয়েছে বৃষ্টি, দেবী পক্ষে বর্ষাসুর থাকছে তোমার আমার সঙ্গে। আর বৃষ্টি সঙ্গে থাকলেও এখন থেকে কিন্তু তুমি আমি পুজোর আমেজে, পুজোর মেজাজে রয়েছি, রয়েছি পুরো ফুল টু অ্যাটিটিউডেই কিন্তু তোমাদের সঙ্গে আমিও। আর আমাদের সঙ্গে ওই যে বর্ষাসুর, সেও নাকি একদম ঠিকঠাক অ্যাটিটিউড নিয়েই নাকি আসতে চলেছে, দেখা যাক সে কি হয়। নিম্নচাপ রয়েছে এই মুহূর্তে, নিম্নচাপের যে চাপে রেখেছে তোমাকে আমাকে, দেখা যাক কি হয়। প্রচুর শক্তি টক্তি নিয়ে যদি আসে ক্রিজে তাহলে দেখা যাবে। সেই আমরা তবুও কিন্তু ফ্যাশনে ভাসবো এবং পুজোর আনন্দে মাতবো। দেবী পক্ষে তৃতীয়া থেকেই রয়েছি আমরা এই মুহূর্তে, আর এরপরেই যেটা রয়েছে সেটা হচ্ছে এত চাপাচাপির মধ্যেও না পুজো প্ল্যানিংটা কিন্তু আমাদের চলছে। মা দুর্গা রেডি রয়েছেন ফুল ফ্যামিলি নিয়ে মর্তে আসবেন বলে। সিংহ বাহন হলেও তো এবারে তাঁর যেহেতু শুক্রবারে আসছেন ষষ্ঠী, বোধন হচ্ছে এবং শনিবারে হচ্ছে সপ্তমী, সেজন্য কিন্তু তিনি আসছেন ঘোটকে বা ঘোড়ায় চড়ে। আর বিগেস্ট সেলিব্রেশন আসতে বাকি মাত্র 3টে দিন, আর পুজো মানেই তোমার কাছে ঠিক কি সে কথাই তুমি আজকে সেন্ড করছো, সঙ্গে জানাচ্ছ যে পুজোর কদিন মাস্ট হ্যাভ ফুড কোনগুলো সে কথাও বলছো, আর তার সঙ্গে সঙ্গে জানাচ্ছ এখনকার পুজোতে সব কিছু থাকলেও কোন জিনিসটা তুমি ভীষণভাবে মিস করো, খুঁজে ফেরো। তোমার পুজো প্যাকেজ, তোমার পুজো কথা সবার সঙ্গে শেয়ার করবো বলেই তো আর যে মৌমিতা রয়েছে একদম 10টা পর্যন্ত রেডি রেডি। কিন্তু ট্যুরিস্ট স্মার্ট কার্ড, পুজোর কটা দিন মেট্রো তোমাকে সচল রাখবে বলেই কিন্তু তারা এনেছে এই অপশন, এই অফারটা রয়েছে তোমার জন্য। মেট্রো রাখছে কিন্তু তাদের সেই ট্যুরিস্ট স্মার্ট কার্ড, যদি না থেকে থাকে কেন তুমি তোমার সঙ্গে রাখবে, সব কিছু তুমি শুনতে থেকে যাও আর যে মৌমিতার সঙ্গে। আরে বাবা, ভিড় ভিড় এড়িয়ে কিভাবে তুমি প্যান্ডেল হপিং করবে, কোথায় গাড়ি পার্কিং করবে, কোথায় কেমন ভিড় রয়েছে, এসব জানতে অবশ্যই অবশ্যই থেকে যাও 10টা পর্যন্ত আমার সঙ্গে। এই ঘন্টায় আছেন কিন্তু ডক্টরও, প্যান্ডেলে ঘোরার মাঝেও শরীর ফিট রাখাটা কিন্তু জরুরি, কিভাবে ফিট অ্যান্ড ফাইন থাকা যায় সেই সাজেশনস গাইডলাইনগুলো অবশ্যই নেব। রোগ বালাইকে বলবো বাই বাই, পুজোর কটা দিন ঘোরা চাই চাই, আর চাই তো তোমাকেও চাইছি। আর যে মৌমিতা ঠিক 10টা পর্যন্ত, জানোই তো মৌমিতা আসা মানেই তো বায়না করে, আর তার সঙ্গে সঙ্গে আবদার করে, মৌমিতা মানেই তো বায়না বিলাসী।

0: তুমি যেখানেই যাও, যেখানেই যাও, যেখানেই তুমি ঠাকুর দেখো, যেখানেই তুমি বেড়াতে যাও, যেখানেই তুমি শপিংয়ে যাও, যাই করো না কেন, আর যে মৌমিতাকে সঙ্গে রেখো। এটা মৌমিতার কাছ থেকে আবদার বলতে পারো, বায়না বলতে পারো, সব কিছুই বলতে পারো। আর এই মুহূর্তে যেটা বলছি তোমাকে, যে এখন এই পুজোর ছুটিতে হাতছানি কিন্তু দিচ্ছে উত্তরাখণ্ড, যেমন তেমন কিন্তু হাতছানি দিচ্ছে মিজোরামও। কলকাতা স্টেশন থেকে সোজা এক ট্রেনে প্রকৃতি দেখতে দেখতে যাওয়া যাবে মিজোরামের সাইডাংয়ে। আর তবে এখন তুমি আমি এসেছি নমস্কার কলকাতা তৃতীয় ঘন্টায়, তাই কোথাও আমরা যাব না, এখন রয়েছি একদম 107 FM রেনবো। তবে মেট্রোতে কিন্তু বিশেষ সুবিধাযুক্ত ডালিয়ান রেক এসেছে, আরও বেশ কয়েকটা মেট্রো রেডি নতুন ট্যুরিস্ট স্মার্ট কার্ড ইস্যু করবে বলে। এদিকে এখন আমরা দেবীপক্ষে পুজো নক করছে দরজায়, আর এই পুজো মানেই কারো কাছে একদম গিল্টলেস শপিং, কারো কাছে একটাও ঠাকুর দেখা মিস না করার প্রতিশ্রুতি। আবার পুজো মানে অনেকের কাছেই পটাপট প্রেমে পড়া, আবার কারো কাছে হচ্ছে পুজোর কটা দিন নাক ডেকে ঘুমোনো, পুজো মানেই কারো কাছে সিনেমা দেখা, আবার পুজো মানে কারো কাছে দেদার খাওয়া আড্ডা। তোমার কাছে পুজো মানে ঠিক কী দেখবো জানবো এবারে, আর তার সঙ্গে সঙ্গে চেক করবো এই পুজোর কটা দিন মাস্ট হ্যাভ ফুড কোনগুলো সেটাও দেখবো, তার সঙ্গে সঙ্গে অবশ্যই দেখবো পুজোয় এত কিছু পাওয়ার পরেও কোন জিনিসটাকে তুমি ভীষণভাবে মিস করো বা খুঁজে ফেরো, সব কিছুই কিন্তু আমি এখন দেখবো 9903653992 তে। এই মুহূর্তে আমি যাচ্ছি কোথায়, বহরু ঘোষ পাড়ায়, কারণ মাধাইদা রয়েছেন। মাধাইদা কি বলছেন? মাধাইদা বলছেন মৌমিতা অনুষ্ঠানে থাকা মানেই কোনো কথা হবে না। আচ্ছা, কোনো কথা হবে না, এতগুলো কথা তো লিখে ফেলেছেন তাই না? তো পুজো মানে আমাদের মাধাইদার কাছে কি অন্য তুলনায় বাড়তি খাটুনির বোঝা মাথায় চাপা, কারণ অন্যদিন দোকান রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু নবমীর দিন পর্যন্ত রাত্রি 12টা পর্যন্ত দোকান খোলা থাকে, তখন তো কাজের চাপ বাড়বেই। আর ছোটবেলার পুজোর সঙ্গে এখনকার পুজোর অনেক ফারাক, তখন গ্রামে এত পুজো ছিল না, এত আলোর রোশনাই ছিল না, শব্দ দানবের এত অত্যাচার, আর তখনকার সময়ে দশমীর দিন বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করবার চল ছিল, এখন আধুনিকতার মোড়কে সেই আন্তরিকতা না আর চোখে পড়ে না। পুজোর সময় মাস্ট হ্যাভ ফুড বুঝতে পারলাম, একটু টাইপিংয়ে মিস্টেক হয়েছে। তো মাস্টার ফুড বলতে যেটা, যে আর কিছুই না, 5টা দিনের মতোই, তবে দশমীর দিন সিদ্ধির কচুরি খাওয়া ছিল মাস্ট। আচ্ছা, আর হাওড়ায় বেশিরভাগ দোকানে যে চন্দ্রপুলি বিক্রি হয়, সেই চন্দ্রপুলি তৈরি হয় মাধাইদাদের গ্রামে, প্রচুর বাড়িতে চন্দ্রপুলির কারখানা আছে, তো সেই সমস্ত কথা বলেছে। এবং তার সঙ্গে সঙ্গে মৌমিতার হাতে যে গরম চন্দ্রপুলি আর কি তুলে দেবেন সেটাও তিনি জানিয়েছেন, তার জন্য নিমন্ত্রণ করে ফেলেছেন। খুব ভালো, মাধাইদা আসছি। সোমেনদা যাদবপুর থেকে কি বলছেন, পুজো মানে বেশি রাত জেগে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখা, বেশি বেশি করে খাওয়া দাওয়া, নতুন প্রেম, পুজোয় প্রেমে না পড়লে বাঙালির জীবনটাই বৃথা। আছে একটাই কি প্রেমে পড়েন নাকি বেশ দুটো তিনটে পড়াপট, মেয়ে দেখলেই প্রেমে পড়া বা মেয়েদেরও ছেলে দেখলেই প্রেমে পড়া, ব্যাপারটা আর কি এরকমই। অঞ্জলির লাইনে চোখে চোখে কথা বলা থেকে শুরু, কত নতুন প্রেম আসে আবার নীরবে সে চলেও যায়, তাই বাঙালির পুজো মানে আশা থাকা আর চলে যাওয়ার মধ্যে বেঁচে থাকা। আমাদের সোমেনদার কাছে মাস্ট হ্যাভ ফুড যেগুলো, সেটা হচ্ছে বিরিয়ানি, রোল, চাউমিন, আইসক্রিম, আর মহা অষ্টমীর দুপুরে খিচুড়ি, লাবড়া, চাটনি, পায়েস, মিষ্টি, এইসব। সেই সঙ্গে ফেলে আসা ছোটবেলার পুজোর যে একটা আনন্দ ছিল সেটাকে ভীষণভাবে মিস করে, সেই হুল্লোর সেই আনন্দ কোথায় যেন হারিয়ে গেল। শুভ তৃতীয়া, পুজো ভালো কাটুক, ভালো থেকো। সোমেনদা যাদবপুর থেকে আমাদেরকে এই কথা, পুজো কথা সেন্ড করেছেন। আপনিও ভালো থাকবেন, এবং অবশ্যই ভালো শুধু থাকলে হবে না, আমাদের সঙ্গেও থাকতে হবে কিন্তু পুজোর কটা দিনও, কারণ পুজোর কটা দিন না থাকলে কি করে হবে এই যে এই সমস্ত কিছু শোনা, সেই জন্যই তো বলছি পুজোর কটা দিন অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে থাকতেই হবে রাত 10:30 থেকে। কেন বলছি শুনে নিন নিজে কানেই।
1: দুর্গা পুজোয় এবার পাহাড়ে রহস্য,
2: সেই সুর, সেই সুর এত বছর পর কিভাবে, পাপ পাপ সব পুরনো পাপ, সব রক্তচণ্ডীর অভিশাপ।
1: একের পর এক খুন, বেড়াতে গিয়ে রহস্যের সামনে সাংবাদিক,
3: মৃত্যুর আগে হ্যালুসিনেট করছে, মারা যাবে।

0: কিছু কিছু করতে পারছে না।
1: এই পাহাড়ে এমন অনেক গাছ আছে যা শরীরের জন্য বিষ,
0: কিন্তু এই বাঁশির সুরের সঙ্গে এত মানুষের মৃত্যুর কি সম্পর্ক?
2: 29 বছর পর জেগে ওঠে কোন হারিয়ে যাওয়া অতীত? সত্যি কোনো অভিশাপ নাকি ঠান্ডা মাথার বদলা?
3: FM রেইনবো পুজো স্পেশালে শুনুন অমৃতা কোনারের লেখা ক্রাইম থ্রিলার কোহেলি। কোহেলি
4: 17-21 অক্টোবর প্রতিদিন রাত 10:30 only on 107 FM রেইনবো। আমাদের গল্প যে কোনো সময় শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতা।
5: 9:14 হয়ে গেল। হ্যাঁ, পুজোর কথা তো আমরা বলছি, আর তার সঙ্গে সঙ্গে পুজোর স্পেশাল কি রয়েছে সেটাও কিন্তু শুনে ফেলেছো তোমরা। তো পুজোর কদিন যে তোমরা আমাদের সঙ্গে থাকবে সেটা তো একদম জানছি, আর পুজো আসা মানে আবার কারোর কাছে যেটা হয় বেড়াতে যাওয়া, রাত জেগে প্যান্ডেল হপিং করা, পুজোর কটা দিন হুল্লোড় আর ডায়েটের ছুটি দিয়ে একেবারে দেদার খাওয়া দাওয়া, এইসব করতে গিয়ে না শরীরের বারো বাজে। পুজোয় হাজার অনিয়মের মধ্যেও সুস্থ থাকার উপায়টা কি হতে পারে, ফিট অ্যান্ড ফাইন থাকা যাবে কিভাবে, সেই সমস্ত টিপস সাজেশনস নেব আজকে হ্যালো ডক্টরের মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রুদ্রজিৎ পালের কাছ থেকে। ফিরছি একটু পরে রেইনবো নিউ টিউন শুনে সঙ্গে তাঁকে নিয়ে। আর রেইনবো নিউ টিউনে এখন আসছে কোন মুভির সাউন্ড ট্র্যাক থেকে গান জানো তো? এইবারে যে গান আসছে কোন মুভি তো সেটাই আমি বলবো। রেইনবো নিউ টিউনে আসছে তোমার জন্য সেই বহুরূপী, হ্যাঁ বহুরূপী, যে দ্য গোল্ডেন ডাক, সেই মুভির সাউন্ড ট্র্যাক থেকে কিন্তু এখন আসছে তোমার জন্য গান। আপকামিং মুভি, সেই মুভির গানই থাকছে রেইনবো নিউ টিউনে।
6: FM রেইনবোতে রেইনবো নিউ টিউন।

0: আর যে মৌমিতার সঙ্গে নমস্কার কলকাতা। আর এই মুহূর্তে তোমাকে যেটা বললাম যে আমরা রয়েছি তৃতীয়ায়, শুধু আমি তো বলছি না, তুমিও নিজে দেখছো, তুমি নিজেও জানছো আমরা রয়েছি তৃতীয়াতে। আর তিনটে দিন মাত্র বাকি আছে ষষ্ঠী আসতে। তবে মণ্ডপ তো ওপেনিং অনেক জায়গায় হয়ে গিয়েছে, আর তাই বর্ষা শুরু কিন্তু সঙ্গে রয়েছে আমাদের, কারণ কাল বা পরশু থেকেই বৃষ্টি আসছে, সেই আপডেট তো তোমাকে আমি বারবার শেয়ার করছি। আর তার সঙ্গে সঙ্গে প্যান্ডেল হপিংটাও তো হবে। পুজো আসা মানেই রাত জেগে ঠাকুর দেখা, সঙ্গে ডায়েটের ছুটি দিয়ে যখন তখন যা খুশি খাওয়া, গ্যাস হলেই সেলফ মেডিকেশন শুরু হয়ে যায়, ওষুধ খাও, রেস্তোরাঁয় ঢুকে পড়ো, মানে পুজোর প্যাকেজে আমাদের একটা পার্টি থাকে, সেটা হচ্ছে অনিয়ম, ধরা বাঁধা নিয়মের পুরোপুরি ছুটি দিয়ে দিই। অথচ শরীরের বারো বাজাটাও তো আটকাতে হবে, ফিট অ্যান্ড ফাইন থাকাটাও জরুরি। আর তাই আজকে হ্যালো ডক্টরে শুনবো, জানবো, নেবো আমরা ডক্টরের সাজেশনস, নেবো তাঁর টিপস। আজ আমাদের সঙ্গে রয়েছেন হ্যালো ডক্টরের মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রুদ্রজিৎ পাল।
1: হ্যালো ডক্টর,
0: 107 FM রেইনবোর তরফ থেকে আপনাকে ওয়েলকাম জানাই। তো আবার তো সেই দেখতে দেখতে একটা পুজো আবার এসে গেল, মানে আর মাত্র তিনটে দিন বাকি রয়েছে, যদিও এখন কলকাতার রাস্তায় অন্তত বেরোলে দেখাই যাচ্ছে যে কত মানুষ এখন থেকে প্যান্ডেল হপিং করছেন, কারণ অনেক জায়গায় তো ওপেনিং হয়ে গিয়েছে, তো সেটা রয়েছে। তো আপনি আমাদেরকে একটু, মানে যেটা আমরা জানি সবাই যে পুজো আসা মানে শরীরের মোটামুটি বারো বেজে যায়, তো প্রথমেই যদি একটু আমাদের বলেন যে রাত জেগে ঠাকুর দেখতে গেলে কি কি মাথায় আমাদের রাখতে হবে।
2: প্রথম কথা হচ্ছে, রাত জেগে ঠাকুর দেখাটা সবার জন্য নয়, মানে অনেকের অনেক রকম অসুখ থাকে যেখানে রাত জেগে ঠাকুর দেখলে প্রবলেম বাড়বে, সুতরাং সবাই করছে তাই আমাকেও করতে হবে এটা ভাবা উচিত না। নিজের যেরকম সুবিধা সেরকম ভাবে প্ল্যান করলে সব থেকে ভালো হয়। আর বিশেষ করে ধরো যাদের রাতে ইনসুলিন নিতে হয় বা প্রেশার, যাদের খুব বেশি প্রেশারের ওষুধ চলে, তাদের রাত জেগে ঠাকুর দেখলে ওই সুগার বা প্রেশার কমে যাওয়া বেড়ে যাওয়া দুটোই হতে পারে। সুতরাং এটা একটা। এছাড়া যাদের এপিলেপসি জাতীয় অসুখ আছে, তাদের কন্টিনিউয়াস যদি ঘুম না হয় তাহলে একটা প্রবলেম হতে পারে। এই এইগুলোই মাথায় রাখা। আর তারপর নিজের শরীর বুঝে, মানে যদি হয় যে না ঘুমলে আপনার পরের দিন খুবই অসুবিধা হবে, যেগুলো আপনার নিষিদ্ধ খাবার, যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, দুধ খেলে অনেকেরই প্রবলেম হয়, ল্যাকটোজ ইনটলারেন্স, তাদের এই নিষিদ্ধ খাবার গুলো খাওয়ার কিন্তু কোনো মানে নেই। বা যাদের গ্লুটেন প্রবলেম আছে, গ্লুটেন জাতীয় খাবার খেলেই প্রবলেম হবে, এগুলো না করাই ভালো। উৎসব বলে ওই জিনিসগুলো খেয়ে আরো শরীর খারাপ করার মানে হয় না।
0: ঠিক।
2: আর এমনি এই যে অনিয়মটা হয়, মানে ধরো খাওয়ার টাইমটা উল্টো পাল্টা হলো, বা এমন স্পাইসি খাবার খেলে যেটা এমনিতে খায় না, সেগুলো থেকে তো ডিসপেপসিয়া, ইনডাইজেশন এগুলো হতেই পারে।
0: আরেকটা ব্যাপার, তো
2: ডাক্তারের সঙ্গে কথা বলে আগে থেকে ওষুধ নিয়ে রাখবেন,
0: হ্যাঁ, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আর আরেকটা কথা একটু বলছি, যে পুজোর কটা দিন হয় না যে ফাস্টিং এর ব্যাপার একটা থাকে, কারণ উপোস করে অঞ্জলি দেওয়া থাকে, তো সেখানে ডায়াবেটিক যারা বা হাইপারটেনশনের পেশেন্ট যারা, তারা এই কদিন কিভাবে নিজেদেরকে যত্নে রাখবেন একটু গাইড করুন।
2: উপোস করাটা তো একটা ইস্যু। এবারে দেখো, যাদের ডায়াবেটিসের সারাদিনে প্রচুর ওষুধ চলে বা ইনসুলিন চলে, তাদের কিন্তু উপোস না করাই ভালো, মানে এক কথায় আনসার ওটাই, কারণ তাতে সুগার কমে যেতে পারে, প্রবলেম হতে পারে। আর উপোস করলেও প্রেশারের ওষুধ বা অন্য যেগুলো এসেনশিয়াল ওষুধ আছে সেগুলো বাদ দেওয়া উচিত না, সেগুলো খেয়ে নেওয়া উচিত, এইগুলো মাথায় রাখতে হবে। মানে উপোস জিনিসটা করবো মানে ওষুধ টষুধ সমস্ত বাদ দিয়ে দেবো, এটা কিন্তু ঠিক না,
0: একদমই না।
2: আর এছাড়া কতক্ষণ উপোস করবেন সেটা নিজের শরীর বুঝে করতে হবে। যদি এমনি সুস্থ হলে ওখান ঠিক আছে, আর যদি দেখা যায় যে এর আগে হিস্ট্রি আছে, অনেকক্ষণ না খেয়ে থেকে তারপর মাথা ঘুরে গেছে এইসব হয়েছে, সেক্ষেত্রে সেই বুঝে কিছু লিমিটেড টাইম করতে হবে। এটা চিকিৎসকের সঙ্গে কথা বলে
0: অবশ্যই, তারপরে ঠিক করা,
2: বাড়ির লোকের সঙ্গে কথা বলে তারপর ঠিক করতে হবে।
0: আচ্ছা, এবারে একটু আমাদের বলুন, ষাট পেরিয়েও কিভাবে ঠাকুর দেখা যায় জমিয়ে, মানে প্রবীণদের জন্য কিছু একটু টিপস দিন। মানে আমরা এবার তাদেরকে কিভাবে টেক কেয়ার করবো, যে বয়স্ক বাড়ির বাবা মায়েরা যদি বেরোন, আমাদের সঙ্গে তো অবশ্যই সমস্ত ইচ্ছেটা থাকেই, তো সেই ফ্যামিলি মেম্বারদের যদি এরকম ব্যাপারটা থেকে থাকে যে যারা রয়েছেন সঙ্গে বয়স্ক মানুষ, তাদেরকে নিয়েও একটু বাইরে বেরোনো হবে, তো সেক্ষেত্রে
2: থাকাই যায়। আর যাদের ওষুধ চলছে তারা একটা গ্রুপে, আর যাদের সেরকম কোনো ওষুধ চলে না, অন্য একটা সুস্থ তারা একটা গ্রুপে। করবেন। এবার যাদের কোনো অসুস্থ তো চলে না, এমনিতে সুস্থ, জাস্ট বয়সটাই ফ্যাক্টর, সেক্ষেত্রে অত রেস্ট্রিকশন কিছু থাকে না। তারা রাতও জাগতে পারেন, তারা হাঁটতেও পারেন, তাদের শরীর যতটা পারমিট করবে। কিন্তু প্রবলেম হচ্ছে ধরো যাদের অস্টিওআর্থ্রাইটিস আছে, পায়ে ব্যথা, এইভাবে যদি জোর করে হাঁটে, ধরো সবাই হাঁটছে, হাঁটলো, তারপর কিন্তু প্রচন্ড পায়ে ব্যথা হয় এবং প্রবলেম হয়। সেই জিনিসগুলো কিন্তু না করাই ভালো। তারপরে অনেক জায়গায় আছে এই প্যান্ডেলে ওঠার জন্য অনেকগুলো সিঁড়ি দিয়ে উঠতে হয় বা নামতে হয়। যাদের অস্টিওআর্থ্রাইটিস আছে তাদের তো ওইভাবে সিঁড়ি দিয়ে ওঠাটা ভীষণ প্রবলেম
0: একদম।
2: তারপরে ঢিল, তারপরে অন্ধকার, বেশিরভাগ জায়গায় প্যান্ডেলের ওই সিঁড়ি ফিড়ি গুলো অন্ধকার থাকে, তাই সেই উঠতে গিয়ে হোঁচট টোচট খেয়ে গেলে, লেগে গেলে ভীষণ মুশকিল। তো সেইগুলো বুঝে করতে হবে, মানে বাড়ির লোককে নিয়ে। এটা তো শিশুদের ক্ষেত্রে ঠাকুর দেখতে যখন বেরোচ্ছে সঙ্গে শিশু আছে, সেক্ষেত্রে একদম, মানে এটা তো আমরা সবাই বলি যে ভিড়ের মধ্যে একদম যাবেন না। প্রচন্ড ভিড়, মানে ওই যে শুরু গলির মধ্যে দিয়ে একটা গলি দিয়ে ঢুকিয়ে দিল,
0: তারপরে সেখান থেকে বেরোচ্ছে আবার যাচ্ছে,
2: গলিতে আটকে রেখে দিল, এবং সেইখানে প্রচন্ড সাফোকেশন হচ্ছে। এইসব জায়গায় একদম দেখে অ্যাভয়েড, যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যেগুলো ওয়াইড এন্ট্রি আছে, মোটামুটি বেশি সিঁড়ি টিড়ি নেই, অন্ধকার নয়, ওইসব জায়গায় দেখে রেখে
0: যায়।
2: মানে এটা এইগুলো মানে অনেকে কি করে যে একবারই তো করছি, জোর করে করছি। এবার রিস্ক অ্যাসেসমেন্ট নিজেকেই করতে হবে যে আমার সঙ্গে যারা আছে বা আমার নিজের শরীরে কতটা রিস্ক পারমিট করছে, সেটা নিজেকে বুঝতে হবে।
0: ঠিক,
2: নইলে প্রচুর তো প্রবলেম হয় এরকম ভিড়ের মধ্যে, সাফোকেশন হয়, তারপর শিশুদের শরীর খারাপ, তাদের একজন তাদের শরীর খারাপ প্রচুর হয়, তো ওগুলো করার কোনো মানে নেই।
0: যেহেতু সময় আমাদের বাঁধা, যদিও আপনি বলেছেন, তবুও আরো একবার একটু যদি আমাদের বলেন, মানে প্রত্যেকের জন্য, এই যে ছোটদের কথা যেমন বললেন বা বয়স্কদের জন্য যেমন বললেন, যে খাওয়া দাওয়া সমস্ত কিছু সব ঠিকঠাক করে আমরা সবাই কিভাবে অনিয়মের থেকেও মানে ভালো থাকবো, ফিট অ্যান্ড ফাইন থেকে কিভাবে আমরা
2: খাবার দাবারের ব্যাপারে এটা বলবো যে খুব স্পাইসি খাবার এগুলো খাবেন না, এই খাবারটা দেখে খারাপ মনে হচ্ছে, বাসি খাবার সেগুলো খাবেন না, এইগুলো একটু মাথায় রাখতে হবে। তারপরে যে খাবারটা আপনার সহ্য হয় না, যেমন দুধ, গ্লুটেন বা যেগুলো অ্যালার্জি হয়, সে চিংড়ি মাছ, কোনদিন চিংড়ি মাছ খান না, এবার পুজোর জিনিস নিয়ে চিংড়ি মাছ খেলেন, সিভিয়ার অ্যালার্জি, পেট খারাপ হলে এগুলো কখনো করবেন, এই এগুলো হচ্ছে। সেকেন্ড হচ্ছে রুটিনটা উল্টো পাল্টা হোক, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু নিজের শরীর কতটা পারমিট করছে এটা একটু দেখে নেবেন। যে রাত জাগলে যদি প্রেশার বেড়ে যায় প্রচন্ড, এটা ক্যাটাস্ট্রফি হলো, সেটা কোনো দরকার
0: নেই, রাত জাগবেন না।
2: তিন নম্বরে তো সঙ্গে জলের বোতল রাখবেন, নিজেকে হাইড্রেটেড রাখবেন, জল বারবার খাবেন, কারণ ভিড়, গরম, এক্সেট্রা এক্সেট্রা তো আছেই। তারপরে হচ্ছে যারা বয়স্ক, বিশেষ করে চোখে দেখতে অসুবিধা, তাহলে অন্ধকার রাস্তা, ভিড়ের রাস্তা যেখানে আপনি ভালো দেখতে পাচ্ছেন না, সেই জায়গাগুলো অ্যাভয়েড করবেন। যাতে হাঁটুতে প্রবলেম, পায়ে প্রবলেম, কোমরে ব্যথা, তারা ওই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা, অনেকক্ষণ হাঁটা, অনেকটা সিঁড়ি দিয়ে ওঠা, এই জায়গাগুলোতে একদম যাবেন না, কারণ তাতে আপনার প্রবলেম বাড়বে। তারপর নিজের শরীর বুঝে যেটা করার করবেন।
0: ঠিক আছে, অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ ডক্টর পাল, এত সুন্দর করে আপনি গাইড করলেন। আবারও কথা হবে পুজোর পরে, তাহলে কোনো একদিন কথা হবে। হ্যাঁ
2: হ্যাঁ।
1: হ্যালো ডক্টর,
0: আজ আমাদের সঙ্গে ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রুদ্রজিৎ পাল। তাঁর কাছ থেকে কিন্তু আমরা আজকে এত সুন্দর করে জেনে নিলাম যে পুজোয় অনিয়মটাকে একটু কমিয়ে ফিট অ্যান্ড ফাইন থেকে কিভাবে পুজোর আনন্দটা আমরা নিতে পারবো, পুজো প্যাকেজ থেকে পুজো ব্যাপারটা খুব মানে আমরা কিভাবে সেটাকে সামাল দেব, সেই সমস্ত কিছু কিন্তু জানলাম। তো ফাস্টিং এর কথাও যেমন শুনলাম, ছোটদের কথা, বয়স্ক মানুষদেরকে নিয়ে বেরোনোর কথা, সব কিছু কিন্তু আজকে আমাদের সুন্দর করে টিপস দিলেন, সাজেশনস দিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রুদ্রজিৎ পাল। তো এখন আর কোনো কথা হবে না, পুজো আসছে, তার সঙ্গে সঙ্গে আসছে তোমার কাছ থেকে পুজো কথা। আরে বাবা, সেই তোমার কাছে পুজো মানে কি সেটা তো তুমি জানাচ্ছই, তার সঙ্গে জানাচ্ছ পুজোর মাস্ট হ্যাভ ফুড কোনগুলো, তার সঙ্গে সঙ্গে জানাচ্ছ এখনকার পুজোয় সব থেকেও তুমি কোন জিনিসটাকে ভীষণভাবে মিস করো, সব কথা নিয়েই আমি ফিরছি জাস্ট এই মিনিট তিনেকের মধ্যেই।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: স্টুডিওর ঘড়িতে সময় এখন ঠিক 9:31 হয়ে 40 সেকেন্ড। তুমি শুনছো আর যে মৌমিতার সঙ্গে, একেবারে দেবী পক্ষে তৃতীয়াতে রয়েছো, নমস্কার কলকাতা শুনছো। আরে পুজো তো এসে গেছে। হ্যাঁ, পুজো মানেই হই হুল্লোড়, পাড়ায় পাড়ায় ঘোরা, পুজো মানেই খাওয়া দাওয়া আনন্দতে ভরা, পুজো মানেই রাত জেগে ঠাকুর দেখার পালা, পুজো মানেই ঢাকের তালে একই সাথে দোলা। তো দেবী পক্ষে তৃতীয়ায় রয়েছি, বিগেস্ট সেলিব্রেশনের খাতা খুলতে চলেছে, আর মাত্র ঠিক 3 দিন পরেই তো বোধন হচ্ছে। এখন একেবারে মানে পুজো পুরো আনন্দটা আমাদের পারদগ্রাপটা চড়ছে। আর পুজো মানে কারোর কাছে শুধু বাড়ি ফিরে আসা, আবার কারোর কাছে পুজো মানেই হচ্ছে বাইরে বেড়াতে যাওয়া, পুজো মানে কারোর কাছে শুধু প্রেম, প্রেমে পড়া, একটা দুটো নয় একাধিক প্রেমে পড়া, পুজো মানে আবার কারোর কাছে গিল্টলেস শপিং, আবার কারোর কাছে ঠাকুর দেখা মিস না করার প্রতিজ্ঞা, আবার কারোর কাছে উল্টোটাও, মানে পুজোর কটা দিন, 4 দিন না রেখে ভোঁস ভোঁস করে ঘুমোনো আর টিভিতে সিনেমা দেখা, আবার পুজো মানে কারোর কাছে নিয়ম নাস্তি ভর পেট খাওয়া। তো তোমার কাছে ঠিক কী পুজো মানে সেটাই তুমি আজকে সেন্ড করছো, সকালবেলা থেকে একদম 10টার মধ্যে তুমি সব কিছু পাঠিয়ে দাও। আর পুজো মানে তোমার কাছে যেমন

কি সেটা যেমন বলছো, তার সঙ্গে পূজোর কটা দিন মাস্ট হ্যাভ ফুড কোনগুলো সেটাও প্লিজ বলো। আর তার সঙ্গে সঙ্গে ভুলো না কিন্তু জানাতে যে ওই যে পূজোয় এখনকার পূজোয় সব কিছু তুমি পাও, তবুও না কোনো একটা কিছু মিস করো, খুঁজে ফেরো কোনটা সেটা, সেটাই তোমাকে বলতে বলেছি 9903653992 তে। এই মুহূর্তে আমি একটু আমাদের শহর কলকাতা ছেড়ে চলে যাচ্ছি একটু দূরে, মানে আমি এখন এই মুহূর্তে চলে যাচ্ছি যুক্তরাষ্ট্রে, ইউএসএতে, ক্যালিফোর্নিয়াতে, সিলিকন ভ্যালি থেকে বিশ্বনাথ দা অনেকদিন পরে কিন্তু আজকে আমাকে তাঁর মেসেজ সেন্ড করেছেন, মানে পুজো কথা আমাকে সেন্ড করেছেন বিশ্বনাথ দা। বিশ্বনাথ কুণ্ডু, সিলিকন ভ্যালি, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র থেকে কি বলছেন। হ্যালো মৌমিতা, গুড মর্নিং। আমার কাছে পুজো মানে বাবা মা, প্রত্যেক আত্মীয়, মাসি, মেসো, দাদা, বৌদি, দিদি, জামাইবাবু, কাকাতো, মাস্তুতো, পিস্তুতো, বোন, ভাই, সবাইকে জামা প্যান্ট শাড়ি গিফট দেওয়া, আর পুজোর একটা দিন বড় গাড়ি ভাড়া করে সবাইকে তাদের নিজের নিজের বাড়ি থেকে নিয়ে সারা রাত হই হুল্লোড় করে ঠাকুর দেখা, এবং পরের দিন সকালে বাজার করে পাবদা, মাটন, ইলিশ, চিংড়ি, এই সমস্ত কিছু দিয়ে জাঁকজমক খাওয়া দাওয়া, এই ব্যাপারটা কিন্তু বাড়িতে হতো, এই ব্যবস্থাটা, এটাই হচ্ছে পুজো আমাদের বিশ্বনাথদার কাছে। আর ছোটবেলায় হাফ প্যান্ট পরে একটা বন্দুক নিয়ে টিপবাজি ফাটিয়ে বন্ধুদের ভয় দেখানো, খুব খুব মিস করেন আমাদের এই সমস্ত কিছু বিশ্বনাথদা। নিশ্চয়ই ওনার ওখানেও, আপনার ওখানেও নিশ্চয়ই পুজো হচ্ছে, তো সেখানকার পুজোর কথাও কিন্তু আমাদেরকে মেসেজ করে জানাতে পারেন, কারণ আমরা তো আছি আপনাদের সঙ্গে একদম দশমী পর্যন্ত, পুজো কথা নিয়ে অনেক রকম কথাই আপনি কিন্তু সেন্ড করতে পারেন। তো ফলতা বকুলতলা থেকে শম্ভুদা কি বলছে, পুজোর একটা দিন বেলুড় মঠে কাটাতে যাই, বাকি দিনগুলো গ্রামের পাড়ার পুজোতে কাটাতে চাই। বকুলতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি সকল শ্রোতা বন্ধুদের সাদর আমন্ত্রণ জানিয়ে দিয়েছেন, আমাদের ফলতা বকুলতলা থেকে শম্ভুদা। আর এবারে চিত্তব্রতদা কি বলছেন, চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে, চিত্তব্রতদা বলছেন পুজো মানে এক্সট্রা এনার্জি, নিত্য রুটিনের চেয়ে আলাদাভাবে চলাচল করা, বড় মিস করেন যেটা আমাদের চিত্তব্রতদা, সেটা হচ্ছে শৈশবের লুকোচুরি খেলা। আরে সেজন্যই তো শিয়ালদার হাওড়া স্টেশন রয়েছে, আপনাকে লুকোচুরি খেলাবে, কাবাডি খেলাবে, এক্কাদোক্কা খেলাবে, এমনভাবে খেলাবে এবং খাওয়াবে, খাওয়ার মধ্যে এই সমস্ত কিছু কিন্তু খেলাধুলোর নামগুলোই লুকিয়ে আছে। চাইলে একটা দিন, আপনার তো হাওড়াতেই বাড়ি জয়রামপুরে, তো সেখান থেকে আপনি হাওড়া স্টেশনে একবার এসে খেতেই পারেন, অথবা শিয়ালদা স্টেশনেও ঠাকুর দেখার ফাঁকে একবার এসে ট্রাই করতেই পারেন সেই শৈশবের লুকোচুরি বা কাবাডি, কাবাডি, এক্কাদোক্কা, এমন সমস্ত কিন্তু খাওয়া দাওয়া সাজিয়ে রেখেছে। তো যাই হোক, এবারে কিন্তু যাচ্ছি কোথায়, এবারে আমাকে মেসেজ করেছে শাওন বারাসাত থেকে। উমা, ছোট্ট করে একটা এইটুকু লেখা, আর কিচ্ছু নেই। শাওন বলছে দুর্গাপুজোতে দেখতে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মতো রাস্তার ধারে ধারে নানান রকমের লাইট লাগানো হতো, এই জিনিসগুলো দেখতে খুব সুন্দর লাগতো, এখন ওগুলোকে খুব মিস করে। আচ্ছা, জগদ্ধাত্রী পুজোর যে রাস্তার ধারে নানা রকমের লাইট ছিল সেইগুলোর কথাও বলছে, এখন তো আরও অনেক অনেক বেশি বেশি আলো, সেই আলোগুলো যেন মন ছুঁয়ে যায় না, আলোয় আলোকিত করে না আমাদের শাওন, তেমনটাই বলছেন। আর সুখেন্দুদা গুরুপল্লী শান্তিনিকেতন থেকে কি বলছেন, বলছেন কেউ খোঁজে জামা কাপড়, কেউ বা খোঁজে গয়না, পুজোর আগে সব পেয়েও সব পাওয়াটা হয় না, শিশির ভেজা পায়ে পায়ে বনে খুঁজতাম আতা, তখন আতা না পেলে মোর পুজোটা হতো যাতা, অবুজ মন ছোট হয় পাকা আতা খোঁজে, ছোট্ট হতে পারে না যে সে কি এসব বোঝে, সাইকেল মোর ধর্মকর্ম, সাইকেল জীবন সাথী, সাইকেলেই পুজোয় ঘোরা সারাটা দিন রাতি। বাও, দারুণ, এর মতন ভালো আর কি আছে, কোথাও কোনো জ্যাম হলেও, যানজট হলেও দু চাকাই কিন্তু আপনাকে একেবারে তত্তরিয়ে নিয়ে চলে যাবে প্যান্ডেল থেকে আর এক প্যান্ডেলে, এইরকমভাবে প্যান্ডেল হপিংটা কিন্তু ভালোই করতে পারেন আমাদের সুখেন্দুদা। রয়েছে এখনও প্রচুর পুজো কথা, অবশ্যই অবশ্যই শেয়ার করব সবার সঙ্গে, তোমরা যা আমাকে পাঠাচ্ছ, যা সেন্ড করছো, অবশ্যই সবার সঙ্গে বলবো। তবে এই মুহূর্তে যেটা বলবো সেটা হচ্ছে তোমাকে, যে ট্যুরিস্ট স্মার্ট কার্ডটা নিয়ে নাও, মানে আমি মেট্রো রেলের কথা বলছি, আমাদের শহরের লাইফলাইন তো মেট্রো, তো এবার থেকে কিন্তু ব্লু লাইন, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, অরেঞ্জ লাইন, পার্পল লাইন, সব জায়গায় তো মেট্রো ছুটছে জানোই তুমি, এবং সব জায়গাতে কিন্তু সারা রাত সার্ভিস দেবে মেট্রো। আর সেজন্যই তোমাকে বলছি, তুমি যদি একবার ট্যুরিস্ট স্মার্ট কার্ডটা নিয়ে নাও, তাহলে তোমার কোনো রকম ওই টিকিট কাটার জন্য লাইনে দাঁড়াতে হবে না, বা স্মার্ট কার্ড যদি থেকে থাকে তো ঠিক আছে, যদি না থাকে তাহলে কিন্তু ট্যুরিস্ট স্মার্ট কার্ড আলাদা করে যেটা পাওয়া যাচ্ছে সেটা নিতে পারো, 3 দিনের জন্য 250 টাকা দিয়ে নিতে পারো আর ট্যুরিস্ট স্মার্ট কার্ড। আর তার এই 3 দিনে যদি নাও, যতবার খুশি তুমি মেট্রোয় কিন্তু যাতায়াত করতে পারবে, আর 550 টাকায় যদি নাও তাহলে 5 দিনের জন্য যতবার খুশি যাতায়াতে ছাড়পত্র মিলবে এই ট্যুরিস্ট স্মার্ট কার্ডে। আর ওদিকে আবার কলকাতাতেই থাকছে কিন্তু হুটখোলা ভিনটেজ কার, শেয়ার আমি করব অবশ্যই, তোমার পুজো কথা তোমার কাছ থেকে তো আসছে, আর পুজো আসছে হাতে, আছে মাত্র 5টা দিন, ওই যে মানে এই 5টা দিন নয়, 3টে দিন, মানে একদম ষষ্ঠী বলতে 3টে দিনই বলবো, তারপরে সপ্তমী, অষ্টমী, সপ্তমী বা জোড়া সপ্তমী, তো সেখানে ওই 5টা দিনের কথা এলেও আসতে পারে, কিন্তু না, পুজো আসতে

বাকি ঠিক ওই তিনটে দিন। আর ওই যে গত বছর ভাসানের দিন থেকে কিন্তু আমি গোনাগুনতি করছি এবছর বোধন কবে হবে, ষষ্ঠী আসছে, তারপরে যেটা হচ্ছে প্ল্যানে তোমাকে আমি এটা বলছি যে পুজোতেই কিন্তু এমন প্ল্যান যদি রেখে থাকো, ওয়েস্ট বেঙ্গল ট্রাভেল ট্যুরিজম কিন্তু তোমার জন্য রয়েছে, পুজো স্পেশাল বাস সঙ্গে ভিনটেজ কারেও কিন্তু তুমি ঘুরতে পারবে। তবে বাপু ঘুরতে পারবে না, যেটা ভালো করে শুনে রাখো, চড়তে পারবে না, ঘুরতে পারবে না, উঠতে পারবে না যদি অতিরিক্ত লাগেজ নিয়ে মেট্রো রেলে পুজোর কটা দিন তুমি উঠতে যাও, তাহলে কিন্তু পারবে না। ছোট ব্যাগ ক্যারি করার পারমিশনটা মিলবে, তবে মিলবে না ট্রলি বা বড় লাগেজ ক্যারি করবার অনুমতি। ভিড় সামাল দিতে কিন্তু এই নিয়ম কার্যকরী হচ্ছে পুজোর কটা দিন। ঘোরাঘুরির কথা যখন এত কিছু হচ্ছে, তখন চলো একটু ঘুরে টুরি আমরা। এখন লোকে যাই বলুক না কেন, এখন আর যে মৌমিতা রয়েছে 10টা পর্যন্ত তোমার সঙ্গে, আর তাই লোকে যা বলে মৌমিতা সে সমস্ত শুনছে না। তবে লোকে যা বলে যাই বলুক, কিন্তু তুমি আছো আর যে মৌমিতার সঙ্গে, তোমার কথা মৌমিতা শুনছে।

স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 9:41 হয়ে গিয়েছে, আর তার সঙ্গে সঙ্গে 10টা তো বাজতে চলেছে। তৃতীয়ায় আজ রয়েছি আমরা, তুমি আমার সঙ্গে রয়েছো, আর এই মুহূর্তে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের পুজো কথা। শ্যামা প্রসাদ পাল বাঁকুড়া থেকে মেসেজ করেছেন, পুজো কথা জানিয়েছেন, রেডিও চ্যানেল সকাল থেকেই শুরু, এফ এম রেনবোয় নমস্কার কলকাতা অনুষ্ঠান শুনেই এটা আমার দিনটা শুরু হয়। এই অনুষ্ঠান শুনতে খুব ভালো লাগে, আমার প্রতিদিনের সকালের একটা সুন্দর অভ্যেস এটা, ভালোবাসা শ্রদ্ধা জানাচ্ছেন। তার সঙ্গে কে আমাকে করেছেন, শ্যামা প্রসাদ পাল রাহুগ্রাম বাঁকুড়া পশ্চিমবঙ্গ বাঁকুড়া থেকে মেসেজ করেছেন, আমাদের পুজো কথা জানিয়েছেন, কিন্তু বর্তমানে কাজের সূত্রে সিকিমের রোরাথাংয়ে থাকছেন, সেখান থেকে শুনছেন পাহাড়ের কোলে বসে, দুর্দান্ত একটা প্রকৃতির কোলে বসে তিনি শুনছেন আমাদের অনুষ্ঠান। আর যে মৌমিতাকে শুনছেন, কিন্তু পুজো কথা কোথায় গেল সেটাই তো পেলাম না, পুজো কথা কীভাবে মিস করছেন সেটাই তো জানতে চাইছিলাম আজকে, না যে যে পুজোগুলো আগে ছিল এখন আর পাচ্ছেন না, সেই মানে খুঁজে ফিরছেন সেটাও আজকে বলতে পারতেন পাহাড়ের কোলে বসে, বা পুজো মানে আপনার কাছে কি সেটাও কিন্তু আজকে জানাতে পারতেন। আছি এখনো, বেশ কিছুটা সময় আছি, যদি ইচ্ছে করে তাহলে অবশ্যই সেন্ড করে দিন। এবারে আমি কোথায় যাচ্ছি, নদিয়া শান্তিপুর থেকে বাবুল দা কি বলছে এবার বলি। আমাকে জানিয়েছেন তৃতীয়া শারদীয়া শুভেচ্ছা,

শান্তিপুর খুব সুন্দর গ্রামীণ শহর, এখানে বড় বড় প্যান্ডেল হয় না, কিন্তু সনাতনী বৈষ্ণব ঘরানায় সাবেকি নিয়মে পুজো হয়। খুব ভালো লাগে, পুজোর কটা দিন কোথাও যান না, এমনিতেই শান্তিপুরের কাপড় বিখ্যাত, অনেক দূর দূর থেকে মানুষজন আসেন কাপড় কিনতে, তাই পুজোর আগে তিন চারটে মাস খুব ব্যস্ত থাকেন, কারণ তার মানে বাড়িতে নিশ্চয়ই তাঁত আছে, তাই তো? আর সেই জন্য পুজোর সময় বন্ধুদের সঙ্গে চুটিয়ে আড্ডা, খাওয়া দাওয়া, পুজোটা উপভোগ করেন। আর আমাদের বাবুলদার কাছে যেটা হচ্ছে সব থেকে বেশি উপভোগ করা, সেটা হচ্ছে খাওয়া দাওয়া এবং পুজোটা। আর শান্তিপুরের পুজো সবচেয়ে বেশি সুন্দর। আচ্ছা, নিজের জায়গার পুজো সবসময় অবশ্যই অবশ্যই ভালোই লাগবে। বুড়ুল থেকে, দক্ষিণ চব্বিশ পরগনার বুড়ুল থেকে আমাকে উত্তর বেড়া কি পাঠাচ্ছেন উত্তর, সেটাই দেখি। পুজোর মানেই হচ্ছে প্রথমে সন্ধি পুজোর সময়টা দেখে নেওয়া এবং সেই মতো তৈরি হয়ে 48 মিনিট দেখা এবং অঞ্জলি দেওয়া। আচ্ছা, তারপর প্রদীপ জ্বালা। সন্ধি পুজো কোনো বছর মিস করি না, এবারে তো কিন্তু একদম পঞ্জিকা মেনে টাইমটা কিন্তু দেখেই সব করতে হবে, কিন্তু ওই অষ্টমীটা ঝট করে চলে গিয়ে আবার নবমী তিথি এসে যাবে, পঞ্জিকা এবার মোটামুটি সবাইকে দৌড় করাবে। ছোটবেলায় পুজো ভীষণভাবে মিস করেন আমাদের উত্তর বেড়া, আর তার সঙ্গে বলছেন গ্রামে দুটো মাত্র হ্যাজাক লাইটের পুজো এবং পাড়ার ছেলেদের পরিবেশিত যাত্রা নাটক, এইগুলো ভীষণভাবে মিস করেন, সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আর তার সঙ্গে সঙ্গে রয়েছে তো, জানিয়েছেন তো আমাদের শ্যামসুন্দর দাস। শ্যামসুন্দর দাস নারকেলবাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে কি বলছেন, পুজো মানে নয়নে নয়নে অন্তরের গোপন কথা বলা, সাথীর সঙ্গে হাত ধরে নির্ভয়ে পথ চলা, পুজো মানে গিন্নির সঙ্গে দুপুরে ঝগড়াঝাঁটি, আবার সন্ধে হলে দুর্গা দর্শনের সাত বঙ্গা খুঁটছুটি। রঙিন প্যান্ডেলের অন্তরালে আছেন যারা ফুটপাতবাসী, পুজো মানে বন্ধু ভেবে তাদের সঙ্গে থাকতে ভালোবাসি, পুজোর সময় শালপাতায় খিচুড়ি আর লাবড়া, বড্ড শূন্যতা মনে হয় মায়ের এই প্রসাদ ছাড়া, ছেলেবেলায় দশমীর সন্ধ্যায় ছবি এখনো ভাসে অন্তরে, চরণ ছুঁয়ে গুরুজনকে প্রণাম জানাতাম নতুন শিরে, স্নেহ ভরা ভালোবাসায় করতো আশীর্বাদ, আজ যেন বিলীন হয়ে হৃদয়ে নেমেছে অবসাদ। শ্যামসুন্দর দাস সুন্দর করে তিনি তাঁর মনের কথাগুলো আমাদের সঙ্গে শেয়ার করেছেন, খুব ভালো লাগলো। নামে যার সুন্দর আছে, তাঁর সমস্ত লেখা যে তাঁর মনের কথা যে একেবারে সব সুন্দর হবে, এটা তো একদম স্বাভাবিক, তাই না? এবারে যেটা বলবো, এই মুহূর্তে স্টুডিওর ঘড়ির দিকে আমার চোখ গেল, 9:45 হয়ে গিয়েছে। এবারে তো তুমি আমাকে সেন্ড করছোই যে পুজো মানে তোমার কাছে কি, যেমন জানাচ্ছো, শেয়ার করছো পুজোয় মাস্ট হ্যাভ ফুড কোনগুলো সেটাও বলছো, তার সঙ্গে সঙ্গে বলছো যে পুজোয় কোন ব্যাপারটাকে তুমি খুঁজে ফেরো, কোনটা মিসিং তোমার মনে হয়, সব সবই দেখছি আমি তোমার সেন্ড করা পুজো প্যাকেজে। আর শোনো না, ভিড় এড়িয়ে প্যান্ডেল হপিং এর প্ল্যান চক আউট করতে নিশ্চয়ই তুমি পুজো কিউ, ওয়েটিং টাইম অ্যান্ড ডিসপ্লে সিস্টেম, এটা অবশ্যই ডাউনলোড করে ফেলো। তাহলে তুমি কিন্তু এটা ডাউনলোড করলে জানতে পারবে যে কোথায় কেমন ভিড় রয়েছে, গাড়ি পার্কিং কোথায় করবে, সমস্ত ইনফো কিন্তু এখান থেকে পেয়ে যাবে। আর পুজো আসার আগে তুমি যেমন শপিংয়ে এই মুহূর্তে হয়তো ব্যস্ত রয়েছো, আবার সন্ধেবেলায় নিশ্চয়ই প্যান্ডেল হপিংও করবে, আর কলকাতাও কিন্তু ব্যস্ত রয়েছে মেক ওভারে, দেখছো না, পুজোর আগে কলকাতায় আলোতে আলোতে যেমন সেজেগুজে রেডি রয়েছে, তেমনই কিন্তু চারিদিকে রঙিন হচ্ছে, এত সুন্দর করে সমস্ত কিছু যে পুজোর সময় হচ্ছে আমাদের শহর কলকাতায়, এটা কি কম বলো তো। শহর কলকাতা কিন্তু এখন পুরোপুরি সাজুগুজুতে ব্যস্ত, যেমন গঙ্গার ঘাট থেকে রাস্তাঘাট সব ঝকঝকে হচ্ছে, বাজার ঘাটেও কিন্তু বসেছে অভিনব ভেন্ডিং মেশিন, তার সঙ্গে সঙ্গে যেটা বলবো যে বিভিন্ন রকম মানে পাঁচ রকম সাজে, রঙিন সাজে কিন্তু শহর কলকাতা সেজে উঠছে, আর সেই সমস্ত সাজা গোজার কথা হবে অবশ্যই। তবে তার আগে চলো একটুখানি মানে আমরা হারিয়ে যাই এই শহর কলকাতায়।

0: এই শহরেই তো তোমাকে হারিয়ে যেতে বলছি, কোথায় হারাবে তুমি? দেখো আজকে তো হচ্ছে মহালয়া চলে গিয়েছে, আজকে হচ্ছে দেবীপক্ষের তৃতীয়ায় রয়েছি আমরা। কৈলাস থেকে মা দুর্গা মর্তে এসেই যে বাড়িতে গয়না পড়তে আসেন সেই বন্দুকওয়ালা বাড়িতে তোমাকে যেতে বলছি। আরে বাবা, বন্দুক দেখালাম মানে বললাম বলে ভেবো না যে তুমি ওখানে গেলেই গুলি খাবে, এমনটা নয়। এদের আসলে ব্যবসা ছিল বন্দুকের, তবে সন্ধি পুজোয় এখনও কিন্তু কামান গর্জায় এই বাড়িতে। এক বিদেশি কোম্পানির 17 ইঞ্চির পুচকে একটা কামান আছে, সেখান থেকে গোলা ছোটে। আজ আসলেই কিন্তু দেখতে পাবে প্রতিমা, কাঠামো তৈরি তো একেবারে হয়ে গেছে, রং চং সব কমপ্লিট। রথের দিন থেকে এখানে কাঠামো তৈরি হয়েছে, চক্ষুদান হয়েছে মহালয়ার দিন। আর এবছরে কিন্তু 185 বছর পর এই আর কি পুজো হচ্ছে। এবং এই বাড়ির শিবকৃষ্ণ দা, যিনি ছিলেন অ্যাডপ্ট চাইল্ড, তো সেই গোকুলচন্দ্র দাঁয়ের অ্যাডপ্ট চাইল্ড ছিলেন তিনি, তিনিই শুরু করেছিলেন বাড়িতে পুজো। আর ওই বাড়িতে সন্ধি পুজোতে কামান যেমন ফাটানো একটা রিচুয়ালসের মধ্যেই রয়েছে, এই রীতি আজও রয়েছে। আর এক বিদেশি কোম্পানির 17 ইঞ্চির কামান থেকে কিন্তু কামান দাগে। আর ঠাকুর দালানে বিভিন্ন বন্দুক, কামান, এই সমস্ত কিছু ছবি দিয়েই সাজানো রয়েছে, সাজানো থাকে প্রত্যেক বছরই। প্যারিস এবং জার্মানি থেকে সোনা এনে সোনার গয়না বানিয়ে তবেই কিন্তু এখানে মা দুর্গাকে পরানো হয়। আর সেই গয়না কিছু আজও আছে যা কিনা প্রতিমাকে পরানো হয়। আর এত সোনা এবং খাঁটি সোনা বলেই শোনা যায় যে কৈলাস থেকে মর্তে এসে মা দুর্গা গয়নাগাঁটি পরবার জন্য, সাজুগুজু করবার জন্য এখানেই প্রথম আসেন এবং এখান থেকে গয়নাগাঁটি পরেন। জোড়াসাঁকোর এই দাঁ বাড়ি, তার সেখানেই তোমাকে আসতে বলছি। ঠাকুর বাড়ির সঙ্গেই তো ওই টেক্কা দিতে এই দাঁ বাড়িতেই, মানে চিনতে তোমার কোনো অসুবিধা হবে না, কারণ শোভাবাজার মেট্রোতে নেমে দর্জিপাড়া এলেই তুমি পেয়ে যাবে এই বাড়ি। আর এখানে সপ্তমীতে কলাবউ রঙিন ছাতার তলায় আর কি স্নান করে থাকেন গঙ্গায়। আর শোভাবাজারের রাজবাড়ির কাছেই যখন দাঁ বাড়িতে আসবে, একটাবার শোভাবাজার রাজবাড়িও অবশ্যই ঘুরে যেও। মহালয়ার দিন তো চক্ষুদান হয়েই গেছে এখানে, এখানে আসলেও বেশ অনেক কিছু তুমি দেখতে পাবে। আর 1757 সালে পলাশীর যুদ্ধের পর এই বাড়িতেই কিন্তু দুর্গাপুজো প্রথম শুরু হয়েছিল, 268 বছর আগে। আজই একটা বার এই দুই বনেদি বাড়ি এসে কিন্তু তুমি পুজো প্রস্তুতিটা দেখে যেতে পারো। আজ এই পর্যন্তই হোক, আর কিন্তু নয়, আজকে শহরের রীতিকথার এখানেই ইতি। তবে নমস্কার কলকাতা, এখনও আছি 8-9 মিনিটের মতো তোমার সঙ্গে।
1: শহরের রীতিকথা
0: এখন এই মুহূর্তে যে স্টুডিওর ঘড়ির দিকে আমি তাকাচ্ছি আর দেখছি, উড়ে বাস 9:51 অলরেডি হয়ে গিয়েছে। তবে তার মধ্যে মধ্যে যেটা এসে গেছে সেটা তো আমার না বললেই হবে না, কারণ শঙ্করদার শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে কি বলছেন সেটা তো একবার বলি। সকালবেলা হাঁটাহাঁটি এপাড়া ওপাড়া, সেই ফাঁকে প্রতিমা মণ্ডপ দেখা হয় সারা। গত বছর অষ্টমীতে পড়ে রাস্তায় মাথা কেটে রক্তপাত, তারপরে বিছানায় বন্দি ছিলাম দিন সাত। গত বছর পুজোটা হলো আমার মাটি, তারপর থেকে দূরে দূরে বন্ধ হাঁটাহাঁটি, কাছাকাছি একটু হেঁটে তারপরেতে বাড়ি। সারাদিন ধরে আছে আমার দোকানদারি, পুজো বলে আলাদা রান্না হয় না কিছু, আর যা হয় প্রতিদিন সেই সাধারণ খাবার। হাতে গোনা ছিল পুজো, এখন বেড়েছে বেশি, আলোর রোশনায় শব্দ দানবে বড্ড রেশারেশি। এখন পুজো মানে নানা থিম, শুধুই দর্শনধারী, ছোটবেলাকার পুজোগুলোকে খুব

0: মিস করি ভারী। শঙ্করদা এত সুন্দর করে আমাদেরকে তাঁর পুজো কথা বারাসাত থেকে সেন্ড করেছেন, খুব ভালো লাগলো। এবারে কিন্তু আর কোনো কথা আমি বলবো না, এবং এবার যেটা করব সেটা হচ্ছে শুধুমাত্র গান শুনবো। এবার
1: চাই

0: একদম শেষ সময় কিন্তু এসে গেছে, 9:56 অলরেডি হয়ে গেছে, কিন্তু আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন একজন পূজো উদ্যোক্তা, তার সঙ্গে কথা বলে নিই। হ্যাঁ নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ আপনি একটু আপনাদের পূজোর সম্পর্কে একটু একদম ছোট্ট করে বলে দিন, কারণ আমাদের 10টার মধ্যে শো যেহেতু শেষ হয়ে যাবে, আপনাকে একেবারে শেষ মুহূর্তে পেয়েছি সঙ্গে, বলুন আপনি।
1: আমি পার্থক্য শিব মন্দির সর্বজনীনের সাধারণ সম্পাদক। এই বছর আমাদের 90 বছর হলো দুর্গা পুজোর, পুরাতন পুজো এটা। দক্ষিণ কলকাতার মানে ওয়ান অফ দ্য মোস্ট ওল্ডেস্ট পূজা বলা যেতে পারে। এবছর আমরা যেটা করছি তার থিম বলতে যেটা বোঝায় পরিকল্পনা, তার নাম হচ্ছে পরব। পরব মানে আমরা বুঝি বাংলায় উৎসব। আমরা এই উৎসবটা যেটা আনছি সেটা হচ্ছে গাঙ্গুর ফেস্টিভ্যাল বলে একটা ফেস্টিভ্যাল হয় জয়পুরে। এটা ওই ওই ওই উৎসবে আনন্দ উদ্দীপনা থাকে, আমরা বোঝাবার চেষ্টা করছি যে আমাদের দুর্গা পুজোতেও সেই আনন্দ উদ্দীপনাটা একই রকম থাকে। ফেস্টিভ্যাল এর নাম হয়তো ডিফারেন্ট হতে পারে, কিন্তু আমাদের উৎসাহ আনন্দ উদ্দীপনা সবকিছু একরকমই থাকে, সেটাই আমরা বোঝাবার চেষ্টা করেছি। এবং এই গাঙ্গুর ফেস্টিভ্যাল তাই আমরা এবার এবার আমাদের পুজো মণ্ডপে দেখাবো।
0: আচ্ছা,
1: একটা পুরো ব্যাপারটা একটা রাজস্থানী ঘরানার মতন তৈরি করা হয়েছে, প্রতিমার মধ্যেও সেই ছাপ দেখা যাবে। সেই রকম ভাবেই আমাদের এবার বিসর্জনে ওরা ওখান থেকে আসছে এবার গাঙ্গুর মানে জয়পুর থেকে 25 জন মহিলা, মানে ওদের যেরকম ভাবে প্রসেশনটা হয়
0: সেরকমটা আপনাদেরও রয়েছে, সেটা
1: আমাদের আমরা সেরকম ভাবেই করবো।
0: আচ্ছা, আর এই তার মানে আমরা এটা বলতে পারি যে শহর কলকাতায় বসে রাজস্থানকে কিন্তু আমরা এবার দেখতে পাচ্ছি শিবতলা পুজোর মাধ্যমে। আচ্ছা, আপনাদের আর আলাদা কোনো মানে পুজোর জন্য কোন রকম সামাজিক কোনো কাজকর্ম কিছু আছে কি?
1: আমরা তো এখানে একটা স্কুল চালে আন্ডারপ্রিভিলেজ ছেলে মেয়েদের, ওরা এখানে পার্টিসিপেট করে। রিসেন্টলি পরশুদিন এখানে ভাগ্যশ্রী এসেছিলেন, ওদের সাথে নাচলেন, ওরা নাচ গান করে দেখালো সবাইকে। এটা এটা সম্পূর্ণ একটা ঘরোয়া পরিবেশ ছিল, পাড়ার মেম্বাররাই ছিল এর মধ্যে আর কি,
0: আপনার মাধ্যমে যে কথাগুলো শুনলাম। আমরা আমাদের শ্রোতারাও আমাদের লিসনাররাও নিশ্চয়ই আপনাদের পুজো দেখতে যাবেন এমনটা তো আমরা আশা রাখতেই পারি। ভালো থাকবেন, ভালো কাটাবেন পুজো। হ্যাঁ, সিটটা এবার ছাড়তে হবে, সময় আজ শেষ, কথায় সুরে জার্নিটা কাটলো মজায় বেশ। আজকের মতো মৌমিতা বলছি টাটা অ্যান্ড বাই বাই, পুজোর কটা দিন সবাই এফএম রেইনবোর সঙ্গে থেকো সবাই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছটি রাজ্যে নতুন রাজ্যপালের নাম ঘোষণা করেছেন। সিকিমের বর্তমান রাজ্যপাল ওম প্রকাশ মাথুর কেরালামের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেবেন। কেরালামের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেগার তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে ভূমিকা পালন করবেন। সিকিমের রাজ্যপাল হচ্ছেন দুষ্মন্ত গৌতম। ব্রজমোহন রাম ওড়িশার রাজ্যপাল হিসেবে নিযুক্ত হচ্ছেন। বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে বসতে চলেছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অংশগ্রহণকারী সব দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও সদস্য দেশগুলির প্রতিনিধিদলকে স্বাগত জানিয়েছেন। নবরাত্রির তৃতীয় দিনে আজ দেশজুড়ে দেবী চন্দ্রঘণ্টার পূজার্চনা হচ্ছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজমাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দেবী চন্দ্রঘণ্টা সাহস, শান্তি ও ঐশ্বরিক শক্তির প্রতীক। তার আরাধনা সবার জীবনে সুখ, সমৃদ্ধি ও সাফল্য বয়ে আনে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। দিল্লির বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দিল্লি ট্রাফিক পুলিশ আজ একটি নির্দেশিকা জারি করেছে। জাতীয় রাজধানীর বিভিন্ন রাস্তায় যান চলাচল ব্যাহত হতে পারে বলে জানানো হয়েছে। পরিস্থিতি অনুযায়ী শহরের কিছু গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তায় যান চলাচলের পথ পরিবর্তন করা হতে পারে বলে জানানো হয়েছে। কোনো যোগ্য ভোটদাতা যাতে তালিকা থেকে বাদ না পড়েন তা সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিশেষ অভিযান শুরু করেছে। পশ্চিমবঙ্গের ২৪ জন জেলা নির্বাচনী আধিকারিক ডিইও ইতোমধ্যেই রাজ্যজুড়ে বিশেষ প্রচারাভিযান শুরু করেছেন। পাক আফগান সংঘাত নিরসনে পাকিস্তানি আলোচনা প্রক্রিয়া বারবার বানচাল করার চেষ্টা চালাচ্ছে বলে তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ অভিযোগ করেছেন। তিনি বলেন, পাকিস্তানের শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তিরা সমাধানের পথ খোঁজার পরিবর্তে অপপ্রচারেই ব্যস্ত। সপ্তাহান্তে ভয়াবহ বন্যায় নেপালের মধ্যাঞ্চলে হাইকিংয়ের রাস্তা ও সেতু ভেসে যাওয়ায় শতাধিক বিদেশি ট্রেকার বিভিন্ন স্থানে আটকে পড়েছেন। কর্তৃপক্ষ ১২ জন বিদেশি নাগরিকসহ মোট ৩২১ জনকে উদ্ধার করেছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নদিয়ার রানাঘাট স্ট্র্যান্ড রোডে চারের পল্লীতে দুর্গোৎসবের উদ্বোধন করবেন। এখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অনুকরণে মণ্ডপ সজ্জা করা হয়েছে। পরে তিনি কল্যাণীতেও পুজোর উদ্বোধন করবেন বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী আগামীকাল পূর্ব মেদিনীপুরের হলদিয়া পেট্রোকেমিক্যালসের একটি নতুন প্রকল্পের উদ্বোধন করবেন। এই প্রকল্পে প্রায় ৬,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। নতুন এই প্রকল্পের মাধ্যমে ফেনল ও অ্যাসিটোন কারখানা আরও সম্প্রসারিত হবে। হলদিয়া পেট্রোকেমিক্যালের উৎপাদন ক্ষমতাও বহুগুণ বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। সামাজিক মাধ্যমের পোস্টে আপত্তিকর মন্তব্যের অভিযোগে প্রাক্তন সিপিআইএম সাংসদ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে গড়ফা থানা আজ তলব করেছে। আগামীকাল কসবা এবং বৃহস্পতিবার তপসিয়া থানাতেও হাজির হতে বলা হয়েছে তাঁকে। গত সপ্তাহে যাদবপুরে তার বাড়িতে বোতল ছুড়ে হামলা চালায় এক যুবক। এরপরই সামাজিক মাধ্যমে এই ঘটনা নিয়ে পোস্ট করেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যের নতুন ছটি রাজ্যে নতুন রাজ্যপালের নাম ঘোষণা করেছেন। সিকিমের বর্তমান রাজ্যপাল ওম প্রকাশ মাথুর কেরালামের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেবেন। কেরালামের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লিকার তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করবেন। সিকিমের রাজ্যপাল হচ্ছেন দুষ্যন্ত গৌতম। ব্রজমোহন রাম ওড়িশার রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। নবরাত্রির তৃতীয় দিনে আজ দেশজুড়ে দেবী চন্দ্রঘণ্টার পূজার্চনা হচ্ছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দেবী চন্দ্রঘণ্টা সাহস, শান্তি ও ঐশ্বরিক শক্তির প্রতীক। দিল্লির বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষিতে দিল্লির ট্রাফিক পুলিশ আজ একটি নির্দেশিকা জারি করেছে। জাতীয় রাজধানীর বিভিন্ন রাস্তায় যান চলাচল ব্যাহত হতে পারে বলে জানানো হয়েছে। পরিস্থিতি অনুযায়ী শহরের কিছু গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তায় যান চলাচলের পথ পরিবর্তন করা হতে পারে বলে জানানো হয়েছে। পাক আফগান সংঘাত নিরসনে পাকিস্তানি আলোচনা প্রক্রিয়া বারবার বানচাল করার চেষ্টা চালাচ্ছে বলে তালিবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ অভিযোগ করেছেন। তিনি বলেন, পাকিস্তানের শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তিরা সমাধানের পথ খোঁজার পরিবর্তে অপপ্রচারে ব্যস্ত। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে 11:03 হয়ে 33 সেকেন্ড হয়ে গেছে। আপনি টিউন করেছেন 107 FM রেইনবো আর গান দরিয়া, মানেই সেই সময়টা, অর্থাৎ 11:00 বেজে গেছে, মানেই থাকে আপনার পছন্দের প্রোগ্রাম গান দরিয়া। সেই নিয়ে এই যে পুজো ভাইবসটা এসে গেছে, মানে মহালয়ার পরের আজকে আমরা তো অবশ্যই দ্বিতীয়া তৃতীয়া শুভ এরকম

0: পুজো পুজো ভাইবস
1: অবশ্যই, এখন পুজো এসে গেছে, মহালয়া চলে গেছে, মানে এখন পুজো ভাইবস ছাড়া আর কি হতে পারে, তাই না? আর ঠিক এই সময় দাঁড়িয়ে আজকের দিনে আমার খুব ইচ্ছা করছে যে কয়েকদিন আগেই একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পীর জন্মদিন গেছে।
0: আচ্ছা, আমরা তার না একটা কাজ করি, আমরা পুজো রিলিজ মানে একটা বিরাট ব্যাপার ছিল আমাদের, এখনো সেটা আছে, পুজোর গান হিসেবে আমরা এখানে করি পুজো রিলিজের গান, পুজোর গান মানে সবাই অপেক্ষা করে থাকতো, সেখান থেকে একটা গান শুনিয়ে দিই।
1: একদমই তাই, একদমই তাই, পুজোর গানে যাব মানে যার কথা বলছিলাম শুধু আজকে তাকে নিয়েই পথ চলা, সেটুকুই বলতে চাইছি যে তার নাম বলবো না, তার নাম আলাদা করে বলতেও হয় না, তার কণ্ঠস্বরই যথেষ্ট বোঝার জন্য প্রত্যেকের কাছে। আর ওই যে অম্বালিকা বললো পুজো রিলিজ, হ্যাঁ আমরা চেষ্টা করব তার গাওয়া কিছু পুজো রিলিজ তো শোনাবই, তার সঙ্গে অন্যান্য গানও শোনাবো অবশ্যই। তাহলে প্রথমেই একজন সেই উজ্জ্বল নক্ষত্রের এক উজ্জ্বল গান।

কি মোটামুটি নিশ্চয়ই আর বলে দিতে হবে না কার কথা বলছি, আশ্বিনের শারদকন্যা এই নামেও আমরা তাকে বলতেই পারি। অবশ্যই তিনি এই সময়টাই, মানে পূজো আসছে, তিনিও এসেছেন। তিনি সন্ধ্যা মুখোপাধ্যায়। আমরা এই মাসটাতেই তো একদম অনুষ্ঠানের যে কথা বলছিলাম একটু আগেই, আমরা যে তিনি এসেছেন তার জন্মদিন, আমরা চাইছিলাম পূজো ভাইবসটা রাখতে। এবং এই যে ভালো ভালো গানগুলো, কোথাও তো আমাদের পূজো মানে নস্টালজিক করে, আমাদেরকে একটু অন্যভাবে ভাবতে সাহায্য করে। আজ যে সময়টুকু আমাদের রয়েছে, মানে একদম চেষ্টা করছি আমরা একটা পর্যন্ত তাকে নিয়েই থাকতে, যেহেতু 107 FM রেনবো গান্দরিয়া

0: সোম মঙ্গল বুধ আমরা আধুনিক গান শোনাই, আমরা তাই আজকে ফিল্মটা বাদ দিচ্ছি।
1: অবশ্যই আজকে আধুনিক গান আর সন্ধ্যা মুখোপাধ্যায়ের অপূর্ব প্রচুর আধুনিক গান রয়েছে, সুতরাং ফিল্মের দিকে যাওয়ার আমাদের কোনো
0: দরকারই নেই,
1: তাই ফিল্ম নিয়ে আমরা কথাও চেষ্টা করব কম বলার বা না বলার। আমরা মূলত তার আধুনিক গান নিয়ে কথা বলবো। দেখো অম্বালিকা উজ্জ্বল এক ঝাঁক পায়রা, তিনিও তো উজ্জ্বল, সূর্যের রৌদ্রের মতো উজ্জ্বল, তার কণ্ঠস্বর এমনই এক মধুমাখানো, এবং সেই উজ্জ্বল নক্ষত্র তিনি যেভাবে আমাদের বাংলার সঙ্গীত জগৎকে, এবং তার পাশাপাশি আমি বলবো যে আমাদের ভারতবর্ষের সঙ্গীত জগৎকে তিনি একটা উজ্জ্বলতার শীর্ষে তিনি তুলে নিয়ে গেছেন। একদিকে যেমন সেই সময়তে দাঁড়িয়ে তিনি যখন গাইছেন, সেই সময় একদিকে মান্না দে, একদিকে হেমন্ত মুখোপাধ্যায়, তারা যেমন আমাদের বাংলা সঙ্গীতকে একটা বিশেষ উচ্চতায় তুলে দিলেন, ঠিক সেই রকম বাংলা গানে যদি আমরা নারী মানে সঙ্গীত শিল্পী হিসেবে দেখি, তাহলে কিন্তু সেখানে সন্ধ্যা মুখোপাধ্যায় একটি উজ্জ্বলতর নাম। আর এই গানটা আমরা শুনছিলাম যে গান একদম অন্য ধরনের একটা গান, বিমলচন্দ্র ঘোষ তিনি লিখলেন গানটা, আর সেই গানটাকে লুপে নিলেন কে,
0: সলিল চৌধুরী,
1: আর দুটো মিলে হয়ে গেল অনন্য সৃষ্টি। একদমই তাই,
0: আসলে ওই যে শিল্পী আসেন শিল্পী যান, তারা কোথাও একটা গিয়ে যুগের সৃষ্টি করে যান, তাই না? এই তারা বোধহয় এই যে তাদের কণ্ঠ লাবণ্য সেটা দিয়ে একেবারে যুগ সৃষ্টি করে যান, সেই সেখান থেকে মানে সেই মণিমুক্ত থেকেই আমরা কিছুটা নিয়ে এসে চেষ্টা করব আজকে গান শোনানোর, তাই তো?
1: অবশ্যই তাই। আর হাতে আছে প্রচুর গান, প্রচুর প্রচুর গান। এই গানটাও কিন্তু পুজো রিলিজ, তাই আমরা যখন বলছি শুরুতেই যে আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম গান পুজো রিলিজ শোনানোর, তো সেক্ষেত্রে অবশ্যই আরো একটা পুজো রিলিজকে আমরা শোনাবো এখন অম্বালিকা। আমরা তাহলে পরবর্তী পুজো রিলিজে চলে যেতে পারি, এবং সেই গানটা কিন্তু অত্যন্ত পপুলার একটা গান, হয়তো কিচ্ছু পাবো না তবু তোমাকে আমি দূর থেকে ভালোবাসবো।
0: উফ, এই কথাগুলো বলার জন্য তো
1: কথা নাই, গানে চলে যাই।

0: অমালিকা, আমার না এই গানগুলো শুনলে সত্যি শিহরিত, মানে শিহরণ জাগে আমার মনের মধ্যে।
1: সেই গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা,
0: সেই সময় ভাবো 1955 সালে এই গানের সৃষ্টি হচ্ছে, রেকর্ড হচ্ছে, এটাও পুজো রিলিজ একটি গান। এবং সে বছর পুজোয় গৌরীপ্রসন্ন মজুমদার আর তার সঙ্গে শ্যামল মিত্র, তারা দুজনে মিলে তৈরি করে ফেললেন গানটা।
1: ঠিক,
0: আর কণ্ঠকার, কণ্ঠ অবশ্যই সন্ধ্যা মুখোপাধ্যায়। আর এই যে এত, যেন মনে হচ্ছে একটা মধুর একটা আভাস কানের মধ্যে দিয়ে, মানে কর্ণের মধ্যে দিয়ে
1: মরমে পশিল গো। একদম, একদমই সেইটাই। মানে আসলে সেই বাচ্চা মেয়েটি তার কোথাও গিয়ে একটা, তার যদি সে যখন খুব ছোট, হ্যাঁ সেই ছোট বাচ্চা মেয়েটির সুর কানে এলেই দাঁড়িয়ে পড়ত, এবং তার পরিবারের নজরে আসে যে সত্যি কথাই গানের প্রতি একটা অদ্ভুত বিশেষ টান রয়েছে।
0: সেটা দেখেই তো তার মা বাবা আর তো অন্যদিকে চোখ ফেরাতে পারলেন না, কারণ সেই মেয়েটিকে তো তালিম দিতেই হবে।
1: ঠিক,
0: কারণ তাদের বাড়িটাই যে এমনই
1: সাংগীতিক বাড়ি, একেবারেই সাংগীতিক বাড়ি। সেখানেই মাত্র 14 বছর বয়সে 1945 সালে কিন্তু বাংলা বেসিক গানের প্রথম রেকর্ড বার করে ফেললেন। তুমি ভেবে দেখো
0: অম্বালিকা, তুমি ভাবো যে সেই সময় পরিবেশটা, আমাদের ভারতবর্ষের পরিবেশটা, পরিস্থিতিটা কি, তাই না? 1947 ভারতবর্ষ স্বাধীন হচ্ছে, তার 2 বছর আগে 1945 সাল, তখন উত্তাল ভারতবর্ষের অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, তার আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে এমন একজন কি বলবো, মানে শ্রদ্ধাবনত মানুষ, তিনি তার সঙ্গীতের প্রতি জীবনের সব থেকে সমস্ত শ্রদ্ধা ঢেলে দিয়েছেন। তার তখন রিলিজ হচ্ছে, তার মাত্র 14 বছর বয়স তখন তার।
1: তো যাই হোক, এই গানের কথা, মানে সেই সময়ের কোম্পানি যদি আমরা ভাবি, তোমার আকাশে ঝিলমিল করে চাঁদের আলো, তুমি ফিরায় দিয়েছো, মানে এই দুটো গান সেই সময় গিরীন চক্রবর্তীর সুরে কলম্বিয়া কোম্পানি সেই রেকর্ডে ছিল আর কি সেইটা। এইভাবে কিন্তু তার পথ চলা শুরু।
0: একদমই, আমরা কি এই দুটো গানের কোনো একটি শোনাতে পারি? আমাদের স্টকে কি আছে? আমরা তো পাইনি, আমরা সার্চ করলাম, কিন্তু এই গান দুটো আমাদের এই মুহূর্তে শোনাতে পারছি না, তবে চেষ্টা করব আরো একবার, যদি পরে এই গান শোনাতে পারি তাহলে নিশ্চয়ই শোনাবো।
1: কিন্তু আপাতত আমরা একটা অন্য গানেই যাই নাকি?
0: অবশ্যই, সব গানই তো আমাদের কাছে মধুর।
1: ঠিকই।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: এরকম কিছু গান শুনতে শুনতেই কিন্তু আমাদের মনে হচ্ছে যে মানে স্টুডিওর ঘড়িতে একেবারেই প্রায় দৌড়াচ্ছে, আমাদের বলার যে মানে কথাগুলো সেগুলো মনে হচ্ছে যে বেশ কম কম, অনেক কিছুই অনেক কথাই বলার কথা বলতে হবে,
1: মানে অনেক কথা বলার ছিল কিন্তু বলা কিছুই হয়ে উঠলো না। তার কারণ হচ্ছে যে এত সুন্দর সুন্দর গান, এত মিষ্টি গান, আর আমার মনে হয় যারা আমাদের শুনছেন তারাও বলবেন যে আমরা বরং কথা কম গান বেশি।
0: সময়কালটার কথা তুমি ভেবে দেখো, একেবারে কলকাতার মানে সেই হার্ট যাকে বলে আর কি, সেই জায়গাতে কলকাতার ঢাকুরিয়ায় কিন্তু তার জন্ম। 1931 সাল সেই 4th অক্টোবর তার জন্ম। সেখানে 6 ভাই বোনের মধ্যে তারা মানে সেই ছোট, সেইখানে সেই যে মানে ছোট্ট মেয়েটির কথা গল্পটা হচ্ছিল, হ্যাঁ তার মায়ের নাম অবশ্যই হেমপ্রভা মুখোপাধ্যায়, বাবা নরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, কিন্তু যেটা তার জীবনে একটা বড় ভূমিকা যার ছিল তিনি হচ্ছেন দাদা।
1: অবশ্যই
0: মা বাবার কাছেই কিন্তু গানের হাতে করি, এটাও খুব সত্যি, সেখানে তো আসলে পারিবারিক যে ব্যাপারটা রয়েছে। এবার দাদা রবীন্দ্রনাথ মুখোপাধ্যায় খেয়াল করলেন যে একেবারে সাংঘাতিক গানের প্রতি আকর্ষণ এই ছোট্ট মেয়েটির, মানে ছোট্ট বোনের। তিনি প্রথম হাত ধরে নিয়ে গেলেন সঙ্গীতাচার্য যামিনী গঙ্গোপাধ্যায়ের কাছে। আর যে গল্পটার কথা আমরা বলছিলাম না, যে 45 সালের তখন 14 বছর বয়সে এই ব্যাপারটা হলো, তুমি ভাবো যে মার্গ সঙ্গীতের তালিমের এই যে সূত্র, সেখান থেকেই বেঙ্গল মিউজিক কনফারেন্স, অল ইন্ডিয়া মিউজিক কনফারেন্সে গুণীজনদের নজরে এলেন এই সন্ধ্যা মুখোপাধ্যায়।
1: আমার মনে হয় যে এই ঘটনাগুলো বোধহয় হওয়ারই থাকে এবং সেই জন্যই এগুলো ঘটে, এমন ভাবেই ঘটে, এমন ওই হওয়ারই ছিল। ঠিক সেই কারণেই দাদার হাত ধরে অত অল্প বয়সে তিনি সঙ্গীতাচার্য যামিনী গঙ্গোপাধ্যায়ের কাছে পৌঁছে গেলেন, তাই না? ধরো যে কোনো একটি সাধারণ পরিবার, সেই পরিবারের মানুষ কি ভাববেন?
0: তুমি ভেবে দেখো ইতিহাস সৃষ্টি হবে বলেই কিন্তু এনারা এখানে পৌঁছলেন, তাই না?
1: অবশ্যই, সেই জন্যই তো 14 বছর বয়সে প্রথম তার বেসিক রেকর্ড তৈরি হচ্ছে, এমন পরিবারে জন্ম হচ্ছে যেখান থেকে সহজেই এই সমস্ত মানুষদের কাছে পৌঁছে যাওয়া যায়, যেটা অন্য কোনো সাধারণ পরিবারের পক্ষে সম্ভব নয়। সাধারণ সব পরিবার ভাববেনও না যে এত ছোট একটি বাচ্চা তাকে মার্গ সঙ্গীতের তালিম দেব, এবং এমন মানুষদের কাছে নিয়ে যাব যেখানে গেলে সহজেই ওই জায়গা পর্যন্ত পৌঁছে যাওয়া যায়, তাই না?
0: ঠিক ঠিক একদম, এই এই জায়গাগুলো আমাদের ছিলই, এই জায়গাগুলোই তো আসলে আমাদের, তো এই জায়গাগুলোই সম্পদ, তাই না? এই তাদের নিয়ে যে আমরা এখানে বসে কথা বলতে পারি সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। এই যে এতদিন ধরে আকাশবাণীর পথ চলা, হ্যাঁ সেই আকাশবাণীর পথ চলাতে আমরাও যে একটা ছোট্ট অংশ এবং এখানে এই ধরনের কথাগুলো বলতে পারি, সেটা নিয়ে আমাদেরও মনে হয় একটু অন্যরকম ভালো লাগা তৈরি হয়। আমরা একটা গান শুনি, তারপর এসে এই আকাশবাণীর কথার কিন্তু একটু কথা আমাদের বলতে হবে এসে। চলো শুনি।

0: এই যে আমরা একটু আগেই বলছিলাম যে নানান রকম আমাদের গানের কথা এখানে হয়, বিভিন্ন আমরা আকাশবাণী নিয়ে যে কথাগুলো বলি তার শতবর্ষের পথে আকাশবাণী, এটা তো আমাদের বেশ কয়েকদিন ধরেই নিশ্চয়ই বোঝা হয়ে গেছে যারা আপনারা আমাদের রেগুলার শোনেন। তবে এই অনুষ্ঠানে একটা কথা বলতেই হচ্ছে, এখন আমরা একটা ঘোষণা করব যেখানে আমাদের আপনারা শুনবেন আমাদের সংগ্রহশালা থেকে অনুষ্ঠান শুনছেন বেশ কয়েকদিন, আমরা বরং ঘোষণাটা করে দিই। আকাশবাণী কলকাতা একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণী সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 সেখানে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবা। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত, শুনতে ভুলবেন না। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো। আর এই যে আমরা সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিয়ে রয়েছি গান্ধরিয়া 107 FM রেনবোতে, সোমা আর অম্বালিকার সাথে শুনছেন আপনি অনুষ্ঠান। অবশ্যই আধুনিক গান, মানে সোমঙ্গল বুধ আমাদের আধুনিক গানের যে ডালি নিয়ে আমরা দড়িয়া ভাষাই, আজ কিন্তু সেখানে হাত ধরেছি সন্ধ্যা মুখোপাধ্যায়।
1: আর এই মুহূর্তে অম্বালিকা, তুমি যে কথা বলছিলে যে আমাদের সংগ্রহশালা, সেখান থেকেই শতবর্ষের যে আকাশবাণী তাই নিয়ে বিভিন্ন অনুষ্ঠান যেগুলো মানুষ শুনতে পাবেন, সবাই শুনতে পাবেন, এবং তার পাশাপাশি আমার মনে হয় যে এর সঙ্গে খুব সাযুজ্যপূর্ণ এটা যে সন্ধ্যা মুখোপাধ্যায় তো বিভিন্ন আধুনিক গানের রিলিজ হয়েছে তার, এবং একদম আকাশবাণীর আর্কাইভের থেকে নেওয়া একটি গান রম্যগীতি, যেটি লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুর করেছিলেন অনিল বাগচি, সেরকমই একটি গান।
0: চল
1: আমরা শুনি আকাশবাণীর আর্কাইভ থেকে।

শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমাদের এই যে মানে যেহেতু আর কি আমরা এই রম্যগীতির মধ্যে ছিলাম, আমার আসলে মনে হচ্ছিল আমরা তো চেষ্টা করি যে সবসময় যে যে গানগুলো আমরা বাইরে সবসময় শুনতে পাই সেই গানগুলো নিশ্চয়ই মানে শোনা মানে শুনতেই পারবো, এবং আমরা পুজো মানেই একটু নস্টালজিয়া যারা আমরা অনেকেই সেটা হয়ে পড়ি, যার ফলে সেই গানগুলো আমরা শুনি। কিন্তু আমরা মহালয়ার কথা বলা মানে মহালয়ার ভোর মানেই আমাদের কাছে তো মহিষাসুর মর্দিনী
1: মানে বেতারে শোনা, দুটো তিনটে দিন আগেই মহালয়া গেছে অতিক্রম করেছি আমরা, তাই সেই হিসাবে আমরা একটু আলাদাভাবে নস্টালজিক হয়ে করতে চলেছি।
0: একদম সেই সময়টা মানে কেমন যেন সেই ভোর মানেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের গলা, বা মানে অনেক মানে আমরা তো একেবারে অনেকের গলার সঙ্গেই পরিচিত, কিন্তু সেই সময়ের যদি গল্প হয় এরকম নানান কথা কিন্তু মানে তার থেকেও শোনা যায়, তাই না?
1: একদমই তাই। অ্যাকচুয়ালি দেখো আমাদের দুর্গোৎসব আর সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্ম দুটো তো মোটামুটি একই মাসে, মানে আশ্বিন মাসেই। আর
0: এই কথাটাই তো আমি মানে ওইটাই তখন বলছিলাম কিন্তু আমরা না যে আমরা আশ্বিনের শারদকন্যা বলাই যায়।
1: অবশ্যই অবশ্যই। তো সেই আশ্বিন মাসে তার জন্ম, 4th October 1931। সন্ধ্যা মুখোপাধ্যায়ের নামটা বাঙালির মনে এমনভাবে জায়গা করে নিয়েছে যে তাকে বাংলা গানের মহানায়িকা বললেও কিন্তু মানে কিছু কম বলা হয় না।
0: ঠিক ঠিক।
1: আবার এই যে আশ্বিনের শারদ প্রাতে তুমি যেটা বলছো মহালয়ার ভোর সম্পূর্ণ হয় না মহিষাসুর মর্দিনীতে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান ছাড়া, তাই না? পুজো আর সন্ধ্যার মানে সেই যে একটা সুন্দর সম্পর্ক, সেই সম্পর্কটা আজকে মনে হয় কোথাও আমরা একটু ফিরে দেখছি, কারণ সন্ধ্যা মুখোপাধ্যায় তার সঙ্গে তার পুজো রিলিজ যেমন শুনছি ঠিক তেমনি আজকে কিন্তু আমরা রম্যগীতি শুনেছি, এবং তার পাশাপাশি আমরা কিন্তু মহিষাসুর মর্দিনীর কথাও তুলছি। তার কারণ ওই যে এই সময়টা যদি তার কথা না বলি তাহলে কখন বলবো বলো তো দেখি।
0: আসলে সেই সময়টা তো আকাশবাণী কলকাতার এই বিল্ডিং যেটাতে আমরা এখন বসে অনুষ্ঠান করি সেটা তো ধরো ছিল না,

0: তখন গার্ডসিন প্লেস। হ্যাঁ, সেই বাড়ির অস্তিত্ব যদিও এখন নেই, আমরা অনেকেই প্রায় জানি সবাই। তো যাই হোক, সেখানে অনেক দিন ধরে মহড়া হতো, তো সবাই আসতেন, অনেকে নিশ্চয়ই, মানে সেখানে তো তিন রথী মহারথী, মানে তিন রথীর কথা বলতেই হবে,
1: একদমই তাই, বাণী কুমার, পঙ্কজ কুমার, মল্লিক, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, তাদেরকে ছাড়া তো এটা
0: হলোই না। কিন্তু গানের জায়গাটা যেখানে যখন রিহার্সাল হচ্ছে, সেখানে তো অবশ্যই নেতৃত্বে পঙ্কজ কুমার, আবার হেমন্ত মুখোপাধ্যায় কিন্তু কয়েকবার সামলেছেন সেই সঙ্গীতের অ্যারেঞ্জমেন্ট যেটাকে বলা হয়। তো সেখানে বলছেন যে, মানে বলছেন মহড়ার পরে পঙ্কজ কুমার নাকি বলতেন, এবার চুপটি করে সবাই মা দুর্গার বিভিন্ন রূপের কথা ভাবো, ঠিক এক ঘন্টা পরে আমরা স্টুডিওতে যাব। তুমি ভাবো কি অদ্ভুত সুন্দর ডেডিকেশন, সেটা ছাড়া বোধ হয় এইভাবে লাইভ অনুষ্ঠান, মানে আমরা বিভিন্ন গল্প যেহেতু এখানে থাকি তাই আমরা অনেক কিছু গল্প শুনি।
1: একদমই তাই। দেখো, মহিষাসুরমর্দিনীর স্মৃতিচারণে সন্ধ্যা মুখোপাধ্যায় একবার বলছেন যে, বীরেন্দা রাত থাকতে স্নান সেরে গরদের ধুতি পরে উত্তরীয় গায়ে তৈরি হতেন চণ্ডীপাঠ করতে, গোটা স্টুডিও সেজে উঠত ফুলে, মম করত ধূপের গন্ধ, একটা পবিত্র ভাব আপনা আপনিই চলে আসতো সবার মনে, যার জন্য আমার বা সকলেরই গান গাওয়া এত নিখুঁত হতো।
0: ঠিক,
1: যতদিন সরাসরি সম্প্রচার হয়েছে সেই অনুষ্ঠান, বাণী কুমার প্রতি প্রতি বছরই তার লেখা এবং গান একটু আধটু তিনি বদলাতেন।
0: এই সময়টা কিন্তু সত্যি, আমরা যদি সেই নিয়ে বলতে বসি আমাদের বোধহয় মানে গোটা একটা অনুষ্ঠান হয়ে যাবে। আমরা অনেকে হয়তো সেদিনের অনুষ্ঠানটা শুনেছি, যারা শশাঙ্কদার ওই লাইভ অনুষ্ঠানটা মহালয়ার দিন শুনেছেন তারাও কিন্তু অনেকে আরো অনেক ডিটেলস আমরা সেদিনকে শুনেছি। তো সেই কথা বলতে গেলে আমাদের প্রচুর কথা বলা হয়, কিন্তু আমার কেমন যেন প্রত্যেকটা গানের সঙ্গে তো তিনি মানে এরা যুক্ত আছেন। বিমানে বিমানে আলোকের গান, এই গানটা ধরো, বা
1: মানে ওটা কিন্তু সবসময় সন্ধ্যা মুখোপাধ্যায় কণ্ঠ আর এই গান,
0: এটা আমাদের মনে হয়, অথচ লাইভে কিন্তু উনি সেভাবে কোনোদিন
1: হয়তো
0: গান, মানে বারবার তো শিল্পী বদল হতো, বারবার নানান কিছুই হয়েছে আর কি। অখিল বিমানে তব জয় গান, এটাও তুমি ভাবো, প্রতিমা বন্দ্যোপাধ্যায় যেটা অমল কিরণে ত্রিভুবন, এখানেও কিন্তু অনেক সময় সন্ধ্যা মুখোপাধ্যায়, মানে আমরা কিন্তু এটা অন্যদের মানে ভয়েসটা শুনতে, কিন্তু সেখানে
1: মানে প্রচলিত আছে অন্য শিল্পীর গান, কিন্তু গেয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায় সেই সময়।
0: সুপ্রভা সরকার যেমন অখিল মানে ওটা গাইছেন, বা ধরো প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আমরা যেমন এইটা শুনেছি অমল কিরণে, কিন্তু মানে লাইভে কিন্তু অনেক সময় এরকম
1: সন্ধ্যা মুখোপাধ্যায় গিয়েছেন।
0: হ্যাঁ, তো মানে
1: মানে গানটা কারোর নিজস্ব হয়ে থাকে
0: না,
1: বারবার বদল হয়েছে, সামান্য কিছু কথার বদল হয়েছে, সামান্য কিছু সুরের বদল হয়েছে, প্রতি বছরই কিছু বদল হয়েছে, এবং শিল্পীও এভাবে ঘুরে ফিরে এসেছেন আর কি।
0: তো তারপরের একটা ঘটনা ঘটল, তাই তো আমরা সবাই জানি, সেই দেবী দুর্গতি হারিনী, এই প্রসঙ্গ একটুখানি আমাকে বলতেই হবে যেহেতু আর কি এখানেই বসে এই কথা বলছি। তো সেই সময়টাতে যেটা হলো, সঙ্গীত পরিচালক হয়ে এলেন কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়, এবার সমস্ত গান লিখলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের স্বামী শ্যামল গুপ্ত, মানে শ্যামল গুপ্তকে আমরা যাকে গীতিকার হিসেবেই এভাবে চিনি, ভাষ্যে তো অবশ্যই উত্তম কুমার আমরা সবাই জানি,
1: বসন্ত চৌধুরী সন্ধ্যা। হ্যাঁ হ্যাঁ,
0: তো এবার গানে কারা কারা এলেন সেখানে, কিন্তু বিখ্যাত মানুষরা, লতা আসার মতো বোম্বের যে তারকা শিল্পী তারা এলেন। হ্যাঁ, তিনি
1: সেখানেও কিন্তু সন্ধ্যা মুখোপাধ্যায় বাদ দিলেন না,
0: একদম তাই। এখানে বিভিন্ন গানের কথা তো আসছেই, আসলে আমরা যদি এই সময়ের মানে ওইটা যতটা পপুলার আমাদের এই মহিষাসুর মর্দিনী, আমরা কিন্তু এইটা সেভাবে শুনি না,
1: সম্প্রচারিত হয়েছিল দেবী দুর্গতি হারিনী।
0: ঠিক, তো যাই হোক, এবার সেই গানগুলো কিন্তু অদ্ভুত সুন্দর ছিল, সেখানে লতা আশা মানে এদের সকলেরই গান ছিল, তার সাথে তার গানও ছিল। আমরা সেই গানটা একটু শোনাই, আমরা সেই জন্যেই এত কথা বললাম, এত গল্প, এত সব কিছু হলো, তার মধ্যে আমরা যেটা আসলে চাইছিলাম সেটা হচ্ছে আমাদের তো এবার ফেরত যেতে হবে।
1: হ্যাঁ, আমাদের ফিরে যেতে হবে, আমাদের পরবর্তী পর্বে আমরা ফিরে যাব, কিন্তু তার আগে থাকবে এই মুহূর্তের সংবাদ, কিন্তু তারও আগে থাকব আমরা সেই গানটিতে, যে গানটা আমাদেরকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কথা আবারও মনে করিয়ে দেয়, মনে করিয়ে দেয় দেবী দুর্গতি হারিনীর কথা।
0: একদমই তাই। আর এই যে আমরা যে প্রসঙ্গের কথা বলছিলাম, বারবারই আমাদের আলোচনা হচ্ছিল, আমরা যে ধরো আধুনিক গানের কথা যেটা আমরা বলেই থাকি আর কি, যে আধুনিক গান আমরা যখন শোনাচ্ছি তখন আমাদের মনে হচ্ছে এগুলো তো সিডি মানে

0: সেই সময় ধরো যা যা এলপিপি ছিল সেগুলো পরবর্তীতে সিডি হয়েছে, পরবর্তীতে আমরা এখন ইউটিউব সব কিছু খুললেই আমরা মোটামুটি খুব ইজি অ্যাভেলেবেল। আমরা সেই জন্য চেষ্টা করছিলাম যে আর্কাইভাল কিছু জিনিস যেগুলো আমরা
1: সচরাচর পাবেন না, আপনারা শুনতে পাবেন না বাইরে, খুব কম, অনেক সার্চ করে হয়তো শুনতে পাবেন বা যাদের কাছে সেই সংগ্রহ রয়েছে তারা শুনতে পাবেন।
0: হ্যাঁ, এটা বোধহয় খুব মানে হাতের কাছে থাকারও কথা নয়,
1: একদম
0: অ্যাক্সেসটা পাওয়ারও কথা নয় আর কি।
1: সেই জন্যই সেরকম গানগুলো বেছে বেছে আজকে অম্বালিকা আর সোমা আপনাদের জন্য নিয়ে এসেছে। অবশ্যই কিছু খুব জানা পরিচিত বারবার শোনা বহুশ্রুত গান আমরা যেমন শোনাবো, তার পাশাপাশি অম্বালিকা আমরা পরপর তিনটে গান শুনিয়েছি যে গানগুলো ছিল
0: রম্যগীতি আর্কাইভাল রিলিজ
1: সেইরকমই
0: গান যেটা আমরা বলেই দিলাম যে মানে আমরা তো মহিষাসুরমর্দিনীর কথা মানে বললামই, তার সাথে দেবী দুর্গতিনী হারিণী সেইটার কথা বললাম, এবং তার সাথেই এই গানের একেবারে সরাসরি যোগাযোগ, আমরা সেই গানটা একটু শোনা মানে সেটা শোনাই, এবং তার পরবর্তী যেটা আমরা বললাম অম্বালিকা সোমা থাকছে সন্ধ্যা মুখোপাধ্যায় গীতসে, সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিয়েই আমরা পুরো অনুষ্ঠানে থাকবো, এবং থাকবো কতক্ষণ সেই থাকাটা কিন্তু আমাদের অনেকটা সময়, আমরা ঠিক দুপুর একটা পর্যন্ত থাকবো। ঠিক এখন আমরা গান শুনতে শুনতে চলে যাব কোথায়, হ্যাঁ পরবর্তী পর্বে মানে পরের ঘন্টায় চলে যাব, তার মাঝে অবশ্যই রেনবো সংবাদ বিরতি একটা ছোট্ট হেডলাইন্স শুনবো, শুনে আবার ফিরে আসবো আমরা অনুষ্ঠানে। ততক্ষণ আপনার জন্য রইল সেই গান ছন্দ মুখোপাধ্যায় এবং হেমন্ত মুখোপাধ্যায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপতি মিত্র। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নদিয়ার রানাঘাট স্ট্যান্ড রোডে চারের পল্লীতে দুর্গোৎসবের উদ্বোধন করবেন। এখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অনুকরণে মণ্ডপ সজ্জা করা হয়েছে। পরে তিনি কল্যাণীতেও পুজোর উদ্বোধন করবেন বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী আগামীকাল পূর্ব মেদিনীপুরের হলদিয়া পেট্রোকেমিক্যালসের একটি নতুন প্রকল্পের উদ্বোধন করবেন। এই প্রকল্পে প্রায় 6,000 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। নতুন এই প্রকল্পের মাধ্যমে ফেনল ও অ্যাসিটোন কারখানা আরও সম্প্রসারিত হবে। হলদিয়া পেট্রোকেমিক্যালসের উৎপাদন ক্ষমতাও বহুগুণ বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ আজ এই আবেদন খারিজ করেন। পুর নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছিলেন সুজিত বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ক্ষমতার মাধ্যমে অন্যদের ক্ষমতায়নের নীতিকে তার সরকার সবথেকে বেশি গুরুত্ব দিয়েছে। নতুন দিল্লিতে আজ ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামের অংশ নিয়ে বলেন, ভারতের অগ্রগতির মূল ভিত্তি হল সামগ্রিক উন্নয়ন এবং সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা। নবরাত্রির তৃতীয় দিনে আজ দেবী দুর্গা চন্দ্রঘণ্টা রূপে পূজিতা হচ্ছেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দেবীর আরাধনা সবার জীবনে সুখ সমৃদ্ধি ও সাফল্য বয়ে আনবে। দুর্গাপুজোর পর রাজ্যে একের পর এক আন্তর্জাতিক মানের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। অক্টোবরের শুরুতেই যুব ভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিল ও উরুগুয়ের প্রীতি ম্যাচের পর এবার বিশ্বকাপ ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বী দল FC বার্সেলোনা লেজেন্ডস ও রিয়াল মাদ্রিদ লেজেন্ডসের প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তুতি চলছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগামী 25 নভেম্বর এই ম্যাচ আয়োজন করা হচ্ছে। AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 ফুটবল প্রতিযোগিতার গ্রুপ ডির ম্যাচে ইস্টবেঙ্গল আজ ইরাকের ক্লাব আল সোর্তা SC-র মুখোমুখি হবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7:15। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: क्या आपको किसी सरकारी विभाग से जुड़ी कोई शिकायत दर्ज करनी है?
3: तो आपकी सहायता करेगी भारत सरकार के प्रशासनिक सुधार और लोक शिकायत विभाग के CP ग्राम्स पोर्टल पर समाधान दीदी।
2: समाधान दीदी 22 भारतीय भाषाओं में आपकी बात सुनती और समझती है। आपको बस अपनी शिकायत को बोलना है। समाधान दीदी की AI तकनीक आपकी शिकायत को सीधे सही मंत्रालय तक पहुँचाती है।
3: आज ही www.pjportal.gov.in पर जाएं और अपनी शिकायत दर्ज करें।
2: सारी शिकायतों का समाधान CP ग्राम्स की समाधान दीदी।
4: তাহলে শুরু করি ইনভেস্টিং।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে।

0: আমরা কিন্তু ফিরে চলে এসেছি, একেবারে 12:07 হয়ে গেছে। আমাদের অনেকটা সময়, আমরা বলেছিলাম ফিরে আসব ঠিক 12:02, ঠিক তাই সেরকমই ফিরেছি গান নিয়ে, আরও অনেকটা বিজ্ঞাপন এবং গান সব কিছুর পর। অম্বালিকা আর সোমার সঙ্গে আপনি শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে রয়েছি আমরা। আর অবশ্যই সেখানে গান দরিয়া মানেই আধুনিক গান, সেই আধুনিক গানে আজকে আমরা যার হাত ধরে পথ চলছে তিনি সন্ধ্যা মুখোপাধ্যায়। অবশ্য প্রতিদিনই আমাদের কোনো না কোনো সময় অনুষ্ঠানে থাকেই তার গানের কথা, তার কথা, কিন্তু আজকে একেবারেই স্পেশালি আমরা চেষ্টা করেছি সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিয়েই পথ চলার। কিন্তু সে পথ চলতে চলতে অনেকটা চলে এসেছি, আমরা চেষ্টা করছিলাম একটু আর্কাইভাল যে ব্যাপারগুলো সেগুলো একটু শোনানোর চেষ্টা করেছি প্রথম ঘন্টায়। দ্বিতীয় ঘন্টায় আমরা একটু দেখব যে বিভিন্ন সুরকারের সঙ্গে কিন্তু তার কাজ রয়েছে, তাই না বলো?
1: অবশ্যই।
0: হ্যাঁ, তুমি একটু আগে বোধহয় কার কথা একটা বলছিলে, কিন্তু আমরা যে গানটা শুনলাম সেখানে কিন্তু নচিকেতা ঘোষ, হ্যাঁ তাই না? তো সেই তারা ঝিলমিল স্বপ্ন মিছিল, মানে আসলে কি হয় সেই সময়টাতে তো বিভিন্ন যে মানুষগুলো মানে সুর তৈরি করছেন তাদের সঙ্গে একটা অদ্ভুত সখ্যতা, কি সুন্দর একটা পরিবেশে কিন্তু সেই জায়গাগুলো তৈরি হতো, তাই না? তো সেই রকম একটা পরিবেশে যেহেতু হয়েছে, আমরা একটু মানে পরপর তারা ঝিলমিল স্বপ্ন মিছিল তো শুনলাম আমরা, ওদিকে মায়াবতী মেঘে এলো
1: চৌধুরী যেতে পারি না?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ওটাই বলছিলাম যে মায়াবতী মেঘে এলো তন্দ্রা শুনে ফেলেছি। হ্যাঁ, ধরো এরকম বেশ কয়েকটা গান আমরা কিন্তু শুনেছি। আমরা এবার যদি ঠিকই বলেছো সলিল চৌধুরী, তুমি যখন বললে আমরা সলিল চৌধুরী
1: কথা এবং সুর সলিল চৌধুরী, সলিল চৌধুরী এবং সন্ধ্যা মুখোপাধ্যায় মানে অনন্য জুটি,
0: অনন্য জুটি। তো আমরা শুরুই করেছিলাম উজ্জ্বল একজন পায়রা দিয়ে,
1: সেখানে সলিল চৌধুরীর সুর ছিল এবং তার সঙ্গে ওটা ছিল ট্রায়ো, মানে ওটা আরেকজনও ছিলেন, তিনি হচ্ছেন বিমল চন্দ্র ঘোষ, আর তিনি অসামান্য একজন লেখক। তো তার পাশাপাশি এখন সলিল চৌধুরীর কথা এবং সুরে একটা গান শোনাতে চাই। এই গানটা আমার মনে হয় আমি যখন শোনাবো তখন তুমি গাইবে, আমি গাইবো, সঙ্গে যারা শুনছেন তারা প্রত্যেকে গাইবেন,
0: ঠিক
1: তাই না?

0: আমরা কিন্তু কথা বলতে বলতেই মানে একেবারে এই যে গানগুলো শুনে, তুমি যেটা বলছিলে না, আমরা কিন্তু এবার একটু পপুলার মানে আইটেমসে যাচ্ছি আর কি, মানে চেষ্টা করছি আর কি যে বিখ্যাত কিছু গান সেই গানগুলো একটু শোনানোর, যেহেতু আমাদের হাতে তো সময় কমে আসছে। সেখানে সলিল চৌধুরীর কথা বলতে গেলেই কোথাও যেন স্মৃতিচারণেই তো আমরা এগুলো পাচ্ছি, সেই সময়ের কথা তো আমরা কিভাবেই বা জানবো, তাই না?
1: একদমই তাই। অন্তরা চৌধুরী একটা স্মৃতিচারণে লিখছেন যে বাবা খুব ভালোবাসতেন পিসিকে, মানে সন্ধ্যা মুখোপাধ্যায়কে। আমি সন্ধ্যা মুখোপাধ্যায়কে পিসি বলতাম, সন্ধ্যা পিসি, আর লতা দিকে মানে লতা মঙ্গেশকরকে সবচেয়ে কঠিন গানগুলো বাবা দিতেন, কারণ তিনি জানতেন যে ওরাই গানগুলো ঠিক মতো করে গাইতে পারবেন। সন্ধ্যা পিসির সঙ্গে বাবার প্রথম গান আয় বৃষ্টি ঝেঁপে আমার ছোটবেলায় খুব প্রিয় গান ছিল। আমি যেদিন পিসিকে প্রথমবার গান শোনাই সেই দিনটাও মনে আছে, তখন আমি টিনেজার। বাবা আমার একটা গান রেকর্ড করেছিলেন, গানটা ছিল কোনো ভালো কবিতার দুটো পংক্তি দাও। আমি যখন গানটা গাইলাম পিসি মন দিয়ে শুনে খুব আশীর্বাদ করেছিলেন। আসলে উনি শাস্ত্রীয় সঙ্গীত খুব ভালোবাসতেন, আর তেমন ছিল পড়াশুনো, প্রত্যেক গানের রাগ উনি জানতেন। শ্রাবণ অঝোর ঝরে, গহন রাতি ঘনায়, এর মতো কঠিন কঠিন গান কি সুন্দর গেয়েছিলেন।
0: চলো আমরা তাহলে, তুমি যখন গানটা বললে শোনাই,
1: দেখো আমি মনে মনে ভাবছিলাম যে একটা দ্বন্দ্ব ছিল, যে বাইরে কিন্তু বলছো যে এখন বাইরে ভীষণ রোদ, আর তার মধ্যে আয় বৃষ্টি ঝেপে গানটা শোনালে সবাই ভাবতে পারে যে আমরা কি স্বপ্নে রয়েছি। আসলে বোধহয় সত্যি একটা স্বপ্নের জগতে রয়েছি, কারণ এমন একজন মানুষকে নিয়ে কথা বলছি যিনি সেই স্বপ্নের জগতে আমাদের নিয়ে চলেছেন, তাই আমার মনে হয় না কেউ একটু রাগ করবে আমাদের উপর, তাই না?
0: যেহেতু স্মৃতিচারণা করলেই আর কি, তিনি তার সামনে বসে গানটা গেয়েছিলেন যখন বলে, তখন আমরা অরিজিনালি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে সেই গানটা বরং শুনেই নিই।

0: না, কাঠফাটা রোদের আগুনে আমরা সত্যি সত্যি মনে মনে আজকে কিন্তু আসার সময় আমি বলছিলাম যে আয় বৃষ্টি আয় চেপে, যদিও একেবারেই ইচ্ছা হচ্ছে না পুজোর মধ্যে বৃষ্টি হোক, পুজোর আগে বৃষ্টি হোক, এসব আমরা চাইছি না।
1: তবে অতিরিক্ত রোদ্দুর আমরা চাইছি না।
0: আজকের যা গরম সাংঘাতিক, সকাল মানে 8:30-9টার সময় আমরা যখন আসছি, তখন যদি এটা হয়, আমি জানি না, এই দুপুরটা আমরা এরকম এসি রুমের মধ্যে স্টুডিওতে অনেকক্ষণ যাবত রয়েছি, প্রায় 10টা থেকে, তো সেই জন্য জানি না বাইরের কি অবস্থা। তো সেখানে আমার মনে হচ্ছে মনে মনে এই কথাটা গানটা গাওয়াই যায়, তাই না কি? শৈলী চৌধুরী লেখা এবং সুর, সেটা আমরা সবাই জানি। তো বাকি সব গানই তো বেশ মানে কঠিন, তুমি ভাবো কতগুলো গানের কথা আমার মনে পড়ছে যেগুলো সত্যি ভীষণ কঠিন। তুমি মানে আমরা যখন উজ্জ্বল এক ঝাঁক পায়রা দিয়ে শুরু করেছিলাম, সেটাও তো ভীষণই একটা কঠিন গান,
1: কিন্তু সন্ধ্যা মুখোপাধ্যায় এত সুন্দর করে গেয়েছেন সেটা, সেই মানে কঠিন গানটাকে কত সহজ শুনতে লাগছে।
0: ঠিক,
1: তাই না?
0: ঠিক।
1: আর সলিল চৌধুরীর সঙ্গে সন্ধ্যা মুখোপাধ্যায়ের যে সম্পর্ক, এটা নিয়ে একটা সুন্দর একটা মানে স্মৃতিচারণের মধ্যেই, সেটাকে গল্পের আকারেই বলা যায়, যে অন্তরা চৌধুরী তার স্মৃতিচারণে বলছেন যে আমার বাবা তো খুব ছটফটে ছিলেন, তো তিনি কি করতেন, কোনো একটা গানের হয়তো স্থায়ীটা লিখলেন বা অন্তরাটা লিখলেন, লেখার পরে বললেন এখন আর লিখবো না, যা হওয়ার হয়ে গেছে, আবার পরে দেখা যাবে। কিন্তু সন্ধ্যা মুখোপাধ্যায় তো সেটা মানে অন্তরা চৌধুরী সন্ধ্যা পিসি, তিনি তো ছাড়বার পাত্র নন,
0: তিনি তো সিরিয়াস মানুষ,
1: তিনি শেষ না করে উঠছেন না, ফলে পুরো দরজা বন্ধ করে আটকে দাঁড়িয়ে থাকতেন, না আগে শেষ করতে হবে গান, তারপর আমি বেরোতে দেব। সুতরাং যতই ছটফট করুন না কেন,
0: তাহলে
1: গান শেষ করে তবেই বেরোতে হবে সেই ঘর থেকে।
0: তুমি ভাবো সেই রকম না হলে কি এইভাবে ইতিহাস সৃষ্টি হয়েছে, তা তো হয়নি, তাই নয় কি? আমরা আবার একটা গানে যাই বরং, সেই মানে যখন সলিল চৌধুরী এবং সন্ধ্যা মুখোপাধ্যায় এটা হচ্ছেই, তখন গান শুনি।

শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। কালো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবো তে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

আর কিন্তু আমাদের মানে বেশ কিছু সময় এগিয়ে যাচ্ছে, আমরা সলিল চৌধুরীর সঙ্গে মানে তার সম্পর্কের কথা, তার এই যে সুন্দর সম্পর্ক সেই সবের গল্প করছিলাম, করতে করতেই আমরা যেহেতু আর কি এই পর্বটা এইখানটা শেষ করে আমরা আবার অন্য গীতিকার এবং সুরকার তাদের কথা বলতে হবে, তাই এই গানটা রইল, তারপর আবার একটা বিরতি এবং তারপর গান নিয়ে ফিরছি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তাহলে শুরু করি ইনভেস্টিং।

0: কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি, মানে ওই আর কি যেটা বলে গিয়েছিলাম যে আমরা অনেকগুলো গল্প, অনেকগুলো অনেক কিছু, অনেকের সাথে কাজ করা, সেই সবটা নিয়েই এই পর্বটায় থাকছি আর কি। আমাদের সেই তার সাথে কাজ করা, তার সাথে থাকা, তার বিভিন্ন রকমের কাজের যে বয়ান সেইটা কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করছি। তবে বেশ কিছু বিখ্যাত গান আমাদের যেগুলো শোনা হয়নি আর কি, সেইগুলো আমাদের শুনতেই হবে। মানে আমার মনে হচ্ছিল যে বেশ কিছু গান ছিল যেগুলো দিয়ে তাকে একেবারেই কি বলবো আইডেন্টিফাই, আমরা বলি না অনেক সময় যে একেবারে আইডেন্টিফাই করা যায়, হ্যাঁ, তো সেইটা অনেকটা ব্যাপার আছে,
1: তার সিগনেচার বলা যায়।
0: হ্যাঁ, আরেকটা যেটা কথা সেটা হচ্ছে আমরা যার সাথে এই যে সুন্দর মানে আমরা প্রেমের গানগুলো শুনছি, হ্যাঁ, সেখানে তো লেখাও ছিল, তাই নয় কি? সেই লেখাটাও যিনি লিখছেন, তাদের দুজনের সম্পর্ক যখন প্রেমময় তখন এত সুন্দর গান
1: করছো। শ্যামল গুপ্ত, মানে তার হাজবেন্ড শ্যামল গুপ্ত, যিনি সারা জীবন তাকে সাপোর্ট দিয়ে গেছেন,
0: একদম
1: এত অপূর্ব সুন্দর জুটি,
0: হ্যাঁ,
1: সত্যি ভাবলে আমাদের অবাক লাগে।
0: তো যখন রয়েছেই তাহলে একটা মানে সেই সময় আমার তো মানে কত ওই মানে তার লেখা তার গাওয়া এটা যে কত গান রয়েছে, কোনটা ছেড়ে যে কোনটা শোনাবো আমি জানি না। আমার মনে হয়েছিল যে
1: মানে বেশি থাকলে না তখন একটা কনফিউশন তৈরি হয় যে আমরা সত্যি কোনটা ছেড়ে কোনটা শোনাবো, বোধহয় মিস করে গেলাম।
0: হ্যাঁ, একদমই তাই। তো আমরা অলরেডি কিন্তু ওই যে কোয়েলিয়া মানে ধরো রম্যগীতি যে আমরা শোনালাম সেগুলোর কিন্তু প্রায় মানে সবকটা এটা আমরা তখনই বলেছিলাম। তো আমার আরেকটা গান খুব পছন্দের, আমরা একটু শুনি বরং, তাই না?
1: অবশ্যই, চলো শুনে যাক।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তাহলে শুরু করি ইনভেস্টিং এর

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আমাদের অনেকেরই বোধ হয় ছোটবেলায় ঠিক এরকম কিছু স্মৃতি থাকে। আমরা এই গান যখন শুনেছি কেমন একটা মন খারাপ হয়েছে, কিন্তু এমন বিভিন্ন কিছুই আমাদের জীবন থেকে হারিয়ে যায় বা হারিয়ে গেছে, যেটা সত্যি আমাদের অনেকটা নিয়ে চলে গেছে। এই অপূর্ব লেখনী সেটা কিন্তু শ্যামল গুপ্ত জটিলেশ্বর মুখোপাধ্যায় সুরে গিয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। আমরা আর একটা গান কি শুনিনি শ্যামল গুপ্তের লেখা, তুমি গল্প মানে বলছিলে এই গানটার কথা একটুখানি ছোট্ট করে বলবে আর কি।
1: হ্যাঁ, অ্যাকচুয়ালি গানের গল্প ঠিক না, আমাদের একদম ছোটবেলায় এই ধরনের গানগুলো যখন ওই মাইকে মানে চোং মাইকে পূজোর সময় পাড়ায় পাড়ায় বাজতো, তখন যেমন একটা অদ্ভুত আনন্দ হতো এবং সেই ছোট বয়সেও কেমন যেন, হ্যাঁ কেমন যেন মনটা একটা কোথাও বিরহ বিরহ ভাবও চলে আসতো, মানে একটা একজনকে চিনি না জানি না কিন্তু তার কণ্ঠটা কেমন যেন আমাদের মনের মধ্যে একটা মায়া সৃষ্টি করছে, আর জীবনে কাউকে না পাওয়ার একটা মানে ব্যথা যেন কোথাও বুকের কোণে চিনচিন করছে, গানটা শুনলে এমনই মনে হতো। অ্যাকচুয়ালি যে যার কণ্ঠ, পরবর্তীকালে তাকে চিনেছি, তার সম্পর্কে পড়েছি জেনেছি, তাকে দেখারও সৌভাগ্য হয়েছে, এবং দেখার সময় আগের থেকে মনে হতো তার যত ছবি দেখেছি, যত রেকর্ড দেখেছি টিভিতে বা নানা জায়গায়, সব জায়গায় তার মুখে হাসি অমলিন। হ্যাঁ, এবং আমার মনের মধ্যে এরকম একটা প্রশ্নও জাগতো যে আচ্ছা তিনি যখন গান করেন তখনও কি তিনি এরকম হাসেন? অনেকেই আছেন যে এমনি ছবি তুলছেন যখন তখন হাসছেন, কিন্তু গান গাওয়ার সময় তিনি গম্ভীর। হ্যাঁ, আমার বাবা বলতেন, আমি ছোটবেলা থেকে যখন গান করতাম আমার বাবা বলতেন দেখ যখন গান করবি তখন যেন মুখে হাসিটা থাকে, হ্যাঁ তাহলে মানুষের শুনতে এবং দেখতে খুব ভালো লাগে। তো আমার সন্ধ্যা মুখোপাধ্যায়কেও সেটা মনে হতো, কিন্তু পরবর্তীকালে যতবার তাকে দেখেছি গানে দেখেছি, গান গাইতে দেখেছি, ততবারই দেখেছি যে তিনি হাসছেন, তার সে হাসিটা যেন চিরন্তন। আর যে গানটার কথা বলছিলাম সেই গানটা, সে কালজয়ী গান, চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে জীবনে তোমায় যদি পেলাম না, কি একটা অদ্ভুত ব্যথা জাগানো গান, কিন্তু কি অপূর্ব গান। সে ছোট থেকে গুনগুন করে গাইছি কিন্তু গানটা আজও।
0: ঠিক ঠিক, তুমি যখন এই কথাটা বললি তখন আমরা গানটা শোনাবো, তো অবশ্যই আবারও বলি মানে এই গানটা কিন্তু এই এই জুটিটার কথা আসলে বলার ছিল, সেজন্যই আমি তোমাকে এই গানটা বলতে বললাম, যে শ্যামল গুপ্তর লেখা এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের সুর এই গানটা, এটা কিন্তু আমাদের মানে ভাবতে হবে আর কি, সেই জন্য আমরা
1: এখানে আরো স্পেশাল
0: ইউনিক, হ্যাঁ একটু ইউনিক ব্যাপারটা আমরা বলছিলাম আর কি। চলো শুনি।

একটি বিশেষ ঘোষণা। 139তম ডাক আদালত ও পেনশন আদালত, মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 139তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 19/11/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিআর এভিনিউ কলকাতা 712-তে বেলা 1টায় গুগল মিটের অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা পোস্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নাম্বার ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 26/10/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, ADPS, CS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল P36 সিআর এভিনিউ কলকাতা 712 ঠিকানায় ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। এক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in এই আইডিতে। অভিযোগকারীকে উপরুক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS CS এর সাথে টেলিফোন নাম্বার 0332212025 অথবা 0332212 অথবা 0332212050 তে

0: যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে ইমেলে ডাক আদালত অথবা পেনশন আদালত শব্দটি স্পষ্ট করতে হবে। দ্রষ্টব্য আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি এখানে শেষ হল।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

আমরা যে কথা বলছিলাম সেটা একটু ছোট্ট করে বলে নিই। স্টুডিওর ঘড়ি একেবারে দৌড়চ্ছে, 12:59 হয়ে 17 সেকেন্ড হয়ে গেছে। সোমা আর অম্বালিকা ছিল আপনার সাথে গান্দরিয়া নিয়ে, অবশ্যই সন্ধ্যা মুখোপাধ্যায় আমাদের সঙ্গে ছিলেন এই পুরো জার্নিটা জুড়ে। আমরা যে শেষ গানটি শুনলাম সেটা কিন্তু আমরা বলেছিলাম একটু অন্যরকমভাবে, চেষ্টা করছিলাম প্রত্যেকটা গীতিকার এবং সুরকারকে ধরে যাওয়ার। ভূপেন হাজারিকার সুরে কিন্তু এই গান তিনি গেয়েছেন। আর সেই কথা বলতে বলতেই বলবো যে পুজো ভাইবস একদম সাংঘাতিক সামনেই রয়েছে। পুজোয় কিন্তু আপনি আমাদের অনুষ্ঠান শুনতে ভুলবেন না, 107 FM রেনবো এবং 100.1 FM গোল্ডে সঙ্গে থাকুন। আবার আগামীকাল অম্বালিকার সাথে কথা হবে। হ্যাঁ, আমাদের বাকি সবার সাথেই গোটা পুজো জুড়ে থাকছি আমরা। ভালো থাকুন।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ক্ষমতার মাধ্যমে অন্যদের ক্ষমতায়নের নীতিকে তার সরকার সবথেকে বেশি গুরুত্ব দিয়েছে। নতুন দিল্লিতে আজ ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ভারতের অগ্রগতির মূল ভিত্তি হল সামগ্রিক উন্নয়ন এবং সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা। নতুন দিল্লিতে আজ বিমস্টেকে স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, এই ঐতিহাসিক বৈঠকে সন্ত্রাসবাদ, আন্তর্জাতিক সংগঠিত অপরাধ, মাদক পাচার, উগ্রপন্থায় প্ররোচনা, মানব পাচার, অবৈধ আর্থিক লেনদেন এবং সাইবার অপরাধের মোকাবিলায় সদস্য দেশগুলির যৌথ অঙ্গীকারের প্রতিফলন। নবরাত্রির তৃতীয় দিনে আজ দেবী দুর্গা চন্দ্রঘণ্টা রূপে পূজিতা হচ্ছেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দেবীর আরাধনা সবার জীবনে সুখ সমৃদ্ধি ও সাফল্য বয়ে আনবে। কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ আজ থেকে দুদিনের ভারত সফরে আসছেন। সফরকালে আগামীকাল তিনি ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা বিষয়ক মন্ত্রী জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন। দিল্লির বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দিল্লি ট্রাফিক পুলিশ আজ একটি নির্দেশিকা জারি করেছে। জাতীয় রাজধানীর বিভিন্ন রাস্তায় যান চলাচল ব্যাহত হতে পারে বলে জানানো হয়েছে। পরিস্থিতি অনুযায়ী শহরের কিছু গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তায় যান চলাচলের পথ পরিবর্তন করা হতে পারে বলেও জানানো হয়েছে। পুরুলিয়ার বান্দোয়ান এলাকায় দুয়ারশ্রেণী থেকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে 3টি বন্দুক, 1টি রিভলভার ও 36 রাউন্ড গুলি। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। নতুন দিল্লিতে আজ ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামের ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, একবিংশ শতাব্দীতে প্রযুক্তি, তথ্য, জ্ঞান ও উদ্ভাবন ক্ষমতার গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছে। ভারতের সক্ষমতা যাতে অন্যান্য দেশের সামনেও নতুন সময়

0: সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে তা নিশ্চিত করতে তার সরকার নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে বলেও তিনি জানান। নতুন দিল্লিতে আজ বিমস্টেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আঞ্চলিক সংহতি, অর্থনৈতিক সহযোগিতা এবং যৌথ নিরাপত্তার ক্ষেত্রে বিমস্টেক একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে আত্মপ্রকাশ করেছে। বসুধৈব কুটুম্বকমের নীতি দ্বারা অনুপ্রাণিত হয়ে ভারত সর্বদা শান্তি ও মানব কল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। দিল্লি পুলিশ আজ সিজেপি নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে আটক করেছে। তারা জাতীয় রাজধানী অঞ্চলে যন্তর মন্তরের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়। উল্লেখ্য, দিল্লি পুলিশ গতকালই যন্তর মন্তরকে প্রতিবাদ কর্মসূচি করার তালিকা থেকে বাদ দেয়। সৌদি আরবের রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হামলার ঘটনায় দুজন বাংলাদেশি নিহত হয়েছেন এবং ২৪ জনেরও বেশি রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামাল। এই হতাহতের ঘটনা ও মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি অবিলম্বে এই সংঘাতের অবসানের আহ্বান জানান। নেপালের বৌদ্ধ অঞ্চলে গত সপ্তাহের শেষে ভয়াবহ বন্যায় বহু অঞ্চল প্লাবিত হওয়ায় ১০০রও বেশি বিদেশি পর্বতারোহী একাধিক অঞ্চলে আটকে রয়েছে বলে খবর পাওয়া গেছে। প্রশাসন গোর্খা জেলায় আজ ভোররাতে ভূমিধসের কারণে আটকে পড়া ১২ জন বিদেশি সহ ৩২১ জনকে ইতিমধ্যেই উদ্ধার করেছে। বাঁকুড়া ছাতনার বিভিন্ন গ্রামে বিঘার পর বিঘা কৃষিজমিতে নমো ড্রোন দিদি প্রকল্পের আওতায় ড্রোনের মাধ্যমে চাষের জমিতে কীটনাশক স্প্রে শুরু করা হয়েছে। ব্লক স্তরে চাষিদের হাতের মুঠোয় সুবিধা আসায় একদিকে যেমন সময়ের সাশ্রয় হচ্ছে, অন্যদিকে কমছে পরিশ্রম ও সাপের কামড়ের প্রাণহানির আশঙ্কাও। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর,
3: নাটকের দুপুর
2: 107 FM রেইনবোতে। নাটকের দুপুর,
3: নাটকের দুপুর।
4: আজকের নাটক সংঘাত। কাহিনী দিব্যেন্দু পালিত, বেতার নাটরূপ ও প্রযোজনা আদিত্য নারায়ণ সেন, নাট্যানুষ্ঠান সংঘাত।

0: নিস্তব্ধ হও বালিকা। কি জন্যে নারী, তুমি আজ ভারত সম্রাজ্ঞী বলে ভেবেছ? আমি তোমার ভ্রুকুটি দেখে ভয়ে মাটির মধ্যে সেঁদিয়ে যাব? স্বপ্নেও মনে করো না যেন তুমি যদি জাহাঙ্গীরের স্ত্রী লায়লা ও শের খাঁর মেয়ে লায়লা নূরজাহান।
1: আরে কি হলো কি এটা, রোজ রোজ একই কথা বলতে হচ্ছে কেন?
2: না মানে কেন, এইখানেই তো আমার এন্ট্রি নেবার কথা।
1: কে বলেছে তোমার এখানে এন্ট্রি? কে বলেছে? মুখে বলছে বই মুখস্থ। বই কি তাই লেখা আছে?
2: কি লেখা আছে?
1: এই দেখো, এই দেখো, এই লেখা আছে এখানে, জেলার ইনস্ট্রাকশন, খুব পরিষ্কার। নূরজাহান লয়লার ডায়ালগের পর ওরা দুজনে পরস্পরের সম্মুখীন হইয়া দাঁড়াইয়া দুই ক্রুদ্ধ ব্যাঘ্রীর মতো পরস্পরের দিকে জ্বালাময় দৃষ্টিতে চাইয়া রইলেন। তাদের চাইয়া থাকিবার সময়টা দিয়েছ কি?
2: তা জ্বালাময় দৃষ্টিতে তাকাতে কতক্ষণ সময় লাগবে?
1: অন্তত 5-7 সেকেন্ড।
2: 5-7 সেকেন্ড
1: নিশ্চয়।
2: তাহলে পাবলিক হাসবে, ভাবে পাঠ ভুলে গেছে। বইয়ের ইনস্ট্রাকশন মেনে চলে নাটক হয় না, মুভমেন্ট ফার্স্ট, না হলে নাটক ঝুলে যাবে।
1: দেখো ধীরেন, তোমার এই সব জানতা অ্যাটিচিউডটা ছাড়ো। অ্যাকশনের টাইমিং, টাইমিং একটা ইম্পর্টেন্ট ব্যাপার। অ্যাকশনের প্রতিটি ডিটেলকে সম্মান জানাতে হবে। আমি যখন শিশিরবাবুর সঙ্গে কাজ করতাম,
2: ওই কথায় কথায় শিশিরবাবুর রেফারেন্স টানার দরকার নেই। কী করতে হবে বলুন, টেম্পো নষ্ট হয়ে যাচ্ছে।
1: কথাটা তোমাকে একাই বলিনি, তুমি রেগে যাচ্ছ কেন ঋতু? তোমার সেই মেজাজ।

0: আজই করো না?
1: আজ?
0: হ্যাঁ
1: না, মানে 7:30 বাজে, তো 8:10 ট্রেন ধরতে হবে। বাবা, ওদিকে আবার জোরে বৃষ্টি নামলো।
0: বৃষ্টি পড়ছে, তা এর মধ্যে কোথায় বেরোবেটা কোথায়? আরে এই সিনটা শেষ হতে তো আর 5-7 মিনিট।
2: আমার শাহজাহানের সিন তো হয়ে গেছে, দেরি হলে আমি আপনাকে পৌঁছে দেবো। আমি তো ওদিকেই যাবো।
1: ও কোথায়?
2: ওই শিয়ালদার দিকে, হ্যারিসন রোডে। একজনের সঙ্গে দেখা করতে হবে।
1: ঠিক আছে, 10 মিনিটের মধ্যে বেরোতে পারলে অসুবিধে নেই। তাছাড়া শাহজাহান যখন বলছে,
3: কুইক কুইক, নো সময় নষ্ট।

0: জিএসপি পায়ে ব্যথা নাকি?
1: কেন
0: জিএসপিটা হাঁটছো মনে হচ্ছে?
1: না, আপনার মুড দেখে ভাবছিলাম।
0: কেন, মুড কিছু খারাপ দেখছো?
1: গম্ভীর, আজ সারাদিনই আপনাকে কেমন যেন গম্ভীর লাগছে।
0: ওই আকাশের মতন, তাই না? ঘুমোট
1: না, ঠাট্টা নয়, শুধু গম্ভীরই নয়, অন্যমনস্ক। সন্তোষবাবুর কথাগুলো ওভাবে মেনে নিলেন কেন আমি বুঝতে পারছি না। আপনাদের জবাব দেওয়া উচিত ছিল।
0: কোন কথা মেনে নিয়েছি?
1: ওই যে আপনার অ্যাক্টিং ঠিক হচ্ছে না, লেডি ম্যাকবেথ ফ্যাকবেথ কত কথাই তো বললেন।
0: ও, এই কথা সন্তোষদার হয়তো পছন্দ হয়নি, মানে উনি যেভাবে চাইছেন। আসলে নাটকে একজন পরিচালক থাকেন, পরিচালকের কথা রিয়্যাক্ট করলে ডিসিপ্লিন থাকে না, থাকে কি?
1: উনি পরিচালনার কিছুই বোঝেন না, আর নাটকটাও বোঝেন না। বুঝলে আজকের দিনে নূরজাহান করা সাজেস্ট করতেন না। আরে বাবু, পৃথিবী সমাজ সব বদলে যাচ্ছে, কন্টেম্পোরারি থিম নিয়ে কিছু করা যেত। গ্রুপ থিয়েটারগুলো কত কি ভাবছে, এই নিয়ে 3 বছর হলো। আরে বাবা, কথায় কথা শিশির ভাদুড়ির নাম বলি হয় নাকি?
0: আচ্ছা, তুমি কি 3 বছর আছো এই ব্যাংকে?
1: হ্যাঁ, কেন?
0: এমনি জানতে চাইছিলাম, বললে 3 বছর ধরে একই নাটক দেখছো, তা গত বছর কি করেছিলে?
1: শাহজাহান।
0: তার আগের বছর?
1: ওই বিধায়ক ভট্টাচার্যের মাটির ঘর, ওটা অবশ্য হিস্টোরিক্যাল নয়। কিন্তু
0: জানি, তার আগের বছরগুলোয় তোমাদের ক্লাব কী কী নাটক করেছিল আন্দাজে সেটা বলে দিতে পারি। আগে 2টো নাটক খুব হতো জানো, মিশর কুমারী আর চন্দ্রগুপ্ত। আজকাল হয় বলে শুনি না। সেদিন একটা ক্লাব যোগাযোগ করছিল, বলল বিসর্জন করবে। আচ্ছা, তুমি নাটকটা পড়েছো?
1: হ্যাঁ, পাড়ার ক্লাবে করেওছি।
0: তুমি কি সত্যি শিয়ালদার দিকে যাবে?
1: কেন?
0: আমি আমি এখান থেকেই উঠবো, বেশি দেরি হয়নি। এখনো রওনা হতে পারলে 8:10 ট্রেনটা পেয়ে যাবো।
1: ঋতুদি, একটা সত্যি কথা বলবো আপনাকে?
0: ওমা, কত ইতস্তত করছো কেন, বলেই ফেলো।
1: আপনাকে এগিয়ে দেবো বলে নয়, আসলে একটা কথা বলতে চাইছিলাম আপনাকে।
0: আমাকে?
1: হুম,
0: কি বলবেন?
1: আচ্ছা, আপনার মনে আছে একদিন রিহার্সালে আপনি আমাকে বলেছিলেন ভালো গ্রুপ থিয়েটারে অভিনয়ের খুব শখ ছিল আপনার?
0: বলেছিলাম?
1: হুম,
0: হয়তো শখ না, স্বপ্ন ছিল, এখন আর কিছু ভাবি না।
1: না মানে কথাটাকে শুনুন, তারপর যা বলবার বলবেন। আমাদের ব্রাঞ্চ ম্যানেজার জয়দীপ রায়ের সঙ্গে তো আপনার আলাপ হয়নি, উনি নাটক ভালোবাসেন খুব, আমার ডিরেক্ট বস। লেডি কার্ড থিয়েটারের অরিজিৎ সেন কদিন ধরে প্রায়ই আসছেন ব্যাংকে, ওই একটা লোনের জন্য। তা আমি জয়দীপদাকে বলেছিলাম ওর গ্রুপে আমাকে একটা চান্স করে দিতে। কাল জয়দীপদা আলাপ করিয়ে দিলেন অরিজিৎবাবুর সঙ্গে, উনি আমায় দেখা করতে বললেন।
0: ওমা, এটা তো ভালো খবর, চান্স পেলে লেগে পড়ো।
1: আমি কিন্তু আপনার কথা বলেছি।
0: আমার কথা?
1: হ্যাঁ।
0: তার মানে
1: ওরা নতুন নাটক নামাচ্ছে, জয়দীপদাকে বলছিলেন মেন ফিমেল রোলে আর্টিস্ট খুঁজে পাচ্ছেন। সীমা সরকার নাকি ওদের লিডিং ফিমেল আর্টিস্ট, তার বিয়ে হয়ে গেছে রিসেন্টলি, সে হাজব্যান্ডের সঙ্গে বোম্বে চলে যাচ্ছে, সেই জন্য শো বন্ধ হয়ে গেল। আমি তাই আপনার কথা বলেছি।
0: হ্যাঁ, আমি তো বিধবা, আমার কোনো পিছু টান নেই, আমাকে নিলে শো বন্ধ হবে না।
1: দিদি, আপনি এভাবে ব্যাপারটা নিচ্ছেন কেন? আমি কিন্তু অত শত ভেবে আপনার কথা বলিনি।
0: বলেছো, বেশ করেছো, থ্যাংক ইউ। আচ্ছা, বাজারে কি ভালো অভিনেত্রীর অভাব আছে বলতো? অরিজিৎ সিং নিশ্চয়ই কাউকে খুঁজে পাবে। তাছাড়া
1: কি,
0: গ্রুপ থিয়েটার কি আমাকে টাকা দেবে? তুমি যেমন চাকরি করো, তেমনি অফিস ক্লাবে অভিনয় করাটাও আমার কাছে এক ধরনের চাকরি। আজ নূরজাহানের রিহার্সাল দিলাম, কাল দেব অন্য রোলে, টাকাটা দরকার আছে শান্তনু, গ্রুপ থিয়েটার আমার পোষাবে না।
1: এভাবে বলছেন কেন? আচ্ছা, গ্রুপ থিয়েটারে অনেক অভিনেতা অভিনেত্রী তো এখন ভালো টাকা পায়, অরিজিৎ সেন এ কথা নিজেই বললেন।
0: তুমি কি এইসব কথা ওকে বলেছ?
1: না, আমি কিছু বলিনি, আমি শুধু আপনার নামটা সাজেস্ট করেছিলাম। অরিজিৎ সেন উৎসাহ দেখাতে জয়দীপদাই টাকার কথাটা তুললেন, আর তখন
0: ঠিক আছে শুনলাম, ওর সাথে দেখা হচ্ছে, তখন তোমার সঙ্গে কথা হবে। আমার বাস এসে গেছে, আমি তাহলে চলি।
1: আচ্ছা আচ্ছা।

0: এই যে এদিকে এদিকে এদিকে
1: আমি বসি না, আপনি উঠলেন কেন?
0: বসই না, এতটা তো বসেই এলাম, ভিজে গেছে মনে হচ্ছে।
1: হ্যাঁ একটু, আসলে দেরি হয়ে গিয়েছিল তো, বাস থেকে নেমে ছাতাটা খোলা হয়নি।
2: স্যার আপনি বসুন।
0: না না ঠিক আছে ঠিক আছে।
2: হ্যাঁ বসুন না, আমি তো নেক্সট স্টেশনে নেমে যাব।
1: ছাত্র নাকি?
0: হতেও পারে, তবে আমার ক্লাসের নয়, মুখটা চেনা লাগলো, এই অ্যাডভান্টেজটা পেয়ে যায় মাঝে মাঝে।
1: রবিদা কলেজ ছিল?
0: না ঠিক কলেজ নয়, কলেজ থেকে বেরিয়ে একটু বই পাড়ায় গিয়েছিলাম, এক প্রকাশকের আড্ডায় গেছিলাম, সেখানে দেরি হয়ে গেল।
1: প্রকাশকের কাছে কেন? বইটাই লিখছে নাকি?
0: ওই আর কি, একটা পাঁচমেশালি প্রবন্ধের বই। প্রবন্ধের বই কে পড়বে বলো তো? তোমাদের দোকানটা প্রায় বন্ধ থাকে দেখি। বাসুদেব বাবু কি এখন অসুস্থ?
1: হ্যাঁ বাবার যে কি হয়েছে, শরীরটা কালো হয়ে যাচ্ছে, বুকে ব্যথা, জ্বালা, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, আর মাঝে মাঝেই না বিচ্ছিরি কাশি। কালই ডাক্তার দেখিয়েছি, বললো এক্সরে করাতে হবে।
0: বোনের ওপর নজর রাখো, ঠিক ঠিক পড়াশোনা করছে তো?
1: আমি আর কি নজর রাখবো বলুন, দেখছেনই তো সকাল সন্ধ্যে ছুটোছুটি।
0: কাল কখন বেরোবে?
1: কাল কেন?
0: না মানে এমনি যদি কোনো কাজ না থাকে তবে চলে এসো বাড়িতে, গল্প করা যাবে।
1: চেষ্টা করব।
3: পৃথিবীতে যারা অসহায়, যারা আমার মতো পঙ্গু, ইনভ্যালিড, তাদের দেখার জন্য কেউ নেই। তবে এর জন্য আমরা কারো দয়ার পাত্র নই, আমাদের দয়া করবেন না, আমাদের বন্ধু হিসেবে দেখবেন, সেটাই হবে আমাদের লড়াই করার শক্তি।
4: এভাবে
1: দেরি হতে থাকলে আমি কিন্তু লাস্ট ট্রেনটাও মিস করব।
5: তা আমি কি করব বলো? এটা অর্গানাইজারদের ব্যাপার, তাড়াহুড়ো করে মেকআপ নিয়ে এলাম, সমস্ত গলতে শুরু করেছে ঘামে, দেখি কি করা যায়। দেরি হলে একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে।
1: শোয়ের পর কি আর মনে রাখবে বলুন?
5: তাহা অত চিন্তার কি আছে, না আমার বাসায় থাকবে আজকে রাতটা।
1: সন্তোষদা বাবার অবস্থা তো আপনাকে বলেছি, আমাকে যে করে
5: ঘোড়ার আগে গাড়ি জুতো না, এখন শুধু অভিনয়ের কথাটা ভাবো। তুমি নূরজাহান, আজ রাতে তুমি আমার ট্রাম কার্ড, শুনেছি অনেক ভিআইপি নাকি দেখতে এসেছে নাটক।
4: সন্তোষদা আস্তে আস্তে, এত চেঁচামেচির কি আছে, আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম, গাড়ি আছে, দরকার হলে আপনাকে ঠিক পৌঁছে দেওয়া হবে।
5: কি চিন্তা দূর হলো তো? এখন মন দিয়ে নাটকটা করো, আমার আমার মান সম্মানটা রাখো।
1: আপনি এমন ভাবে বলছেন যেন এটা আমার জীবনের প্রথম নাটক।
5: আহা হা, কথাটা তুমি ওইভাবে নিচ্ছ কেন, আমি কি তোমাকে তাই বলেছি?
1: না তা বলিনি, তবে কথাটা অনেকটা ওই রকমই।
5: উফ ঘাট মানছি ঘাট মানছি, তোমাদের সাথে কথা বলা দোষ বুঝলে ঋতুপর্ণা।
4: সত্যি সন্তোষদা আপনি পারেন, একটা বিষয় নিয়ে আপনি তখন থেকে এক নাগাড়ে বকে চলেছেন, একটু থামুন না, বিনয়বাবু বক্তৃতা শেষ হলেই নাটক শুরু হবে। ম্যাডাম আপনি একটু ওদিকে গ্রিন রুমে যাবেন, পাটটা একবার বলে নিতাম তাহলে।
1: পাটটা বলবেন?
4: হুম
1: আচ্ছা বেশ চলুন
4: চলুন।
6: তোর বাবার চশমার পাওয়ারটা বোধহয় বেড়েছে, সামনের মাসে একটা চশমা করিয়ে দিস তো, বুকের পিঠের এক্সরে করালাম, দুদিনে তো হয়নি, এর মধ্যে আবার চশমা কী করে হবে মা? শরীর গেছে, এখন চোখেও দেখতে না পেলে চলবে কী করে? কী হলো একেবারে চুপ করে রইলি যে? কাল ডাক্তার ব্যানার্জি ক্লিনিকে এক্সরে করে আনবি বাবাকে, কী বলেছে বললি না?
1: কী আর বলবে,
6: কিছু তো বলেছে।
1: হুম জিজ্ঞেস করলেন।
4: আচ্ছা এই কাশি অসুস্থতা কতদিন ধরে চলছে?
1: তা মাস ছয়েক, কাশিটা অবশ্য আরো আগে থেকেই হয়েছে।
4: হ্যাঁ আরো আগে আসা উচিত ছিল।
1: কি হয়েছে ডাক্তারবাবু?
4: হ্যাঁ কি হয়েছে সেটা স্পেশালিস্ট বলবে, তবে লাঙে একটা টিউমার গ্রো করেছে। হ্যাঁ ম্যালিগন্যান্ট হলে খুব খারাপ।
1: ক্যান্সার?
4: না না নাও হতে পারে, তাছাড়া আমি বলেছি তো যে স্পেশালিস্ট বলতে পারবে। শুনুন এই প্লেট আর রিপোর্ট ডাক্তার ঘোষকে দেখাবেন, আর হ্যাঁ ওই পেশেন্টকে কিন্তু এখন কিছু বলবার দরকার নেই। তাছাড়া আমি একজন স্পেশালিস্টের নাম লিখে দিচ্ছি, ডাক্তার দাশগুপ্ত, সম্ভব হলে তাকে একবার দেখিয়ে নেবেন তাড়াতাড়ি।
1: বাবা এখন কেমন আছে?
6: ওষুধটায় কাজ হয়েছে মনে হচ্ছে, বিকেল থেকে কাশিটাও কম,
1: কমলেই ভালো। ইঞ্জেকশনের কোর্সটা শেষ হোক, তারপর বাবাকে একবার কলকাতায় নিয়ে যাব, স্পেশালিস্ট দেখাবো।
6: কেন?

0: কেন বাবা তুই উঠে এলি? কোনো কারণ নেই, খালি তোর মা ওখানে ছিল, আমি তাকে জোর করে ঘুমোতে পাঠালাম। হ্যাঁ রে, বড় অসুস্থ হচ্ছিল। কেন বাবা অসুস্থ হচ্ছিল কেন?
1: মা বলছিল তো ইঞ্জেকশনে কাজ দিয়েছে। আচ্ছা কি অসুবিধে হচ্ছে বলতো? নিঃশ্বাসে?
0: না না, তেমন কিছু নয়, মনটা বড্ড উদাস লাগছে কদিন ধরে, আজ ঘুমো পর্যন্ত হল না। তোর মাকে বললাম এখানে এসে বসি। আরে মা, তোর কি হলো? কাল অত রাতে ফিরলি, ঘুমোবি তো একটু?
1: আমার ঘুম অনেকক্ষণ ভেঙেছে বাবা, বাথরুম থেকে বেরিয়ে দেখি দরজাটা খোলা, তাই এলাম।
0: কাল তোর দেরি দেখে তোর মা খুব ভয় পেয়েছিল, ভয় অবশ্য আমি পেয়েছিলাম, এমন দেরি তোর কোনোদিন হয় না।
1: কি ভাবছিলে বাবা, তোমার মেয়ে আর ফিরবে না?
0: না না, তা নয়, ভয় কি একটা। হ্যাঁ মা, কোন নাটকে ছিল তোর পার?
1: নূরজাহান বাবা, জানো আমি নূরজাহান করলাম, বড় নাটক, শেষ হতেও সেই জন্য দেরি হলো। ভাবনা কি আমারও ছিল না বাবা, অবশ্য ওরা বলেছিল ট্রেন মিস করলে গাড়ি করে পৌঁছে দেবে, তারপরে এত জোরে বৃষ্টি নামলো।
0: নাটক করে টাকা আনছি সংসারে, অথচ আমি তো নাটক একদিনও দেখলাম না রে।
1: যাবে বাবা, তোমার দেখতে যেতে ইচ্ছে করে, তাহলে তোমার একদিন নিয়ে যাবো।
0: কবে আর যাবো? আরে শুনেছি অভিনয়টা তুই ভালোই করিস।
1: তুই তুই কে বললো বাবা?
0: প্রবীর আমাকে বলছিল একদিন, দোকানে ব্লেড কিনতে এসেছিল, তো বললো তোর ট্যালেন্ট রয়েছে, সুযোগ পেলে একদিন বড় অভিনেত্রী হতে পারবি। জানিস মা, একবার আমাদের অফিসে নাটকে আমি অভিনয় করেছিলাম, একটা গানও ছিল আমার, মাথায় ছুটি কাকাতুয়ায়, সেই যে মিশর কুমারী বইতে।
1: ও হ্যাঁ হ্যাঁ,
0: তুই কি জানিস, শুধু ভালো গেয়েছিলাম না, অভিনয় ভালো করেছিলাম, খুব হাততালিও পড়েছিলাম, আর বড়বাবু মেডেল ডিক্লেয়ার করেছিলেন।
1: তাই বলো বাবা, অভিনয় করার জোকটা তাহলে তোমার থেকেই পেয়েছি আমি।
0: ছাই পেয়েছিস, ছাই পেয়েছিস
1: বাবা,
0: তুই শুধু আমার দুর্ভাগ্যটাই পেয়েছিস মা, দুর্ভাগ্যট পেয়েছিস
1: বাবা,
0: আর কিচ্ছু পাসনি।
1: বাবা আমি আমি তোমাকে কলকাতায় নিয়ে যাবো, স্পেশালিস্ট দেখাবো, তুই যে এত কষ্ট পাচ্ছ আমাকে আগে বলনি কেন বলো তো?
0: বড্ড অপরাধী লাগে নিজেকে।
1: বাবা তুমি দেখো, আমি তোমাকে ভালো করে কই, তুমি দেখো
0: সেই সুযোগ কি তুই পাবি না
1: কেন? ইঞ্জেকশন তো শেষ হয়নি এখনো, মনে হচ্ছিল কাশিটা কম যেন, জানি না, ভোরবেলায় বাইরে বসে এত কাশছিল যে আমারই ঘুম ভেঙে গেল, তাই তো আমি বাবার কাছে চলে গেলাম, নিজেই বলেছিল বাইরে বসবে, মনে হলো খোলা হাওয়ায় ভালোই লাগছে, আমাকে জোর করে ঘুমোতে পাঠালো, সকালে তো বিছানাতেই দেখলাম, তুই শুনেছিস না কি কাশছিল? নতুন করে ঠান্ডা লাগলো কিনা কে জানে, আমি তো একটা ঘুমের বড়িও দিলাম, ভালো করেছিস, একটু না ঘুমলে আরো কাহিল হয়ে পড়তো। হ্যাঁ রে, কলকাতার ডাক্তার তো অনেক টাকা নেবে, সে তোমাকে ভাবতে হবে না মা, আগে তো দেখাই। বেশ মা, আমি তাহলে ভাত চড়িয়ে দিচ্ছি, সুপুও বলছিল আজ তাড়াতাড়ি ফিরবে, কোনো টিচারের বাড়ি পড়তে যাবে বোধ হয়।
2: আমি আমি তিনটে নাগাদ ফিরবো, তার আগে নিশ্চয়ই ও বেরোবে না।
1: একই একই, তুমি আবার উঠে এলে কেন?
0: আমি বলছিলাম কি রীতিমা, কি দরকার আবার কলকাতায় গিয়ে, কত টাকা পয়সা খরচ করছিস তুই আমার জন্যে?
1: বাবা বাবা বাবা প্লিজ, তুমি এসব নিয়ে ভেবো না বাবা, তুমি ঘরে গিয়ে শুয়ে পড়ো তো।
0: না মা, ব্যাপারটা বুঝতে চেষ্টা কর, অহেতু জেদ করিস না,

0: তুমি যাও তো, কেন এসব ব্যাপারে মাথা ঘামাচ্ছ? চিকিৎসা না করলে চলবে কি করে? তোমাকে তো সুস্থ হতে হবে। বাবা, বাবা তোমার কি হলো? বাবা
1: বুকে বড্ড ব্যথা মা।
0: দরকার ছিল তোমার উঠা। মা তুমি চুপ করো তো। বাবা বাবা তুমি চেয়ারটায় বসো তো। বাবা এই চেয়ারটায় বসো। কি হলো বাবা? বাবা
1: ভীষণ কষ্ট।
0: বাবা ও কি হলো? বাবা কি হলো? ওকে কথা বলো বাবা।
2: কাউকে দেখো, বাবা তো কথা বলছে।
0: কথা বলো বাবা, বাবা।

0: এভাবে ভেঙে পড়লে চলবে কি ঋতু? আরে মৃত্যুর কথা কে বলতে পারে, এখন তোমাকেই শক্ত হতে হবে।
1: আমি পারবো না প্রবীণদা।
0: পারবো না বললে তো চলবে না ঋতু, এখন তোমার অনেক কাজ বাকি। বাসুদেববাবুর মুখাগ্নি তোমাকেই করতে হবে।
2: মুখাগ্নি করার অধিকার একমাত্র সুপুরি আছে, ঋতুর নয়।
1: মা গো, আমায় একটু দয়া করো মা, আমিও তো তোমার মেয়ে।
2: কেউ তো অস্বীকার করেনি, তবে শাস্ত্র মতে তুই বাবার মুখে আগুন দেবার অধিকারী নোস, তাই সুপুকেই আমি অধিকার দিয়েছি। আশা করি তুইও আমার এই আদেশ মানবি।
1: না, আমি মানবো না, আমি মানবো না,
2: মানবো মানবো, তোমার কথা অসম্মান আমি করবো না মা।
1: সত্যি বলছি, তুমি দেখো তোমার কথার অসম্মান কখনো আমি করবো না, আমি করবো না মা, করবো না।

0: চুপ করে আছিস যে, কিছু বলবি তো?
1: কি বলবো বলো, বাবা তো নেই, এখন তুমি যা ঠিক করবে তাই হবে।
0: বুঝতে পারছি তুই চাইছিস না।
1: তুমি চাইছো বাবা শ্রাদ্ধ যেমন হওয়া উচিত তেমনই হবে মা। তোমার যদি কোনো ইচ্ছে থাকে তো বলো।
0: আমার আর কি ইচ্ছে থাকবে, তোরা যা চাইবি তাই হবে। আমি শুধু খরচের কথাটা ভাবছি।
1: ভেবে আর কি হবে বলো, আজ প্রবীরদার সঙ্গে কথা বলেছি, প্রবীরদা বলেছে ব্যবস্থা যা করার করে দেবে, ওর মার কাজ যে করেছিল সেই পুরুতকেই পাঠিয়ে দেবে।
0: টাকাটা ওই দেবে নাকি?
1: এসব কথা উঠছে কেন, প্রবীরদা আমাদের কি এই যে টাকা দেবে?
0: কে তা তুই জানিস? হঠাৎ প্রবীরের কাছে এবার যেতে হলো কেন?
1: তুমি কি বলতে চাও মা?
0: আমি আর কি বলবো, লোকে বলে তাই কানে আসে। এই তো সুপু সেদিন বলছিল ওর চেনা কে দেখেছে, তুই আর প্রবীর এক ট্রেন থেকে নেবে বৃষ্টির মধ্যে একই রিকশায় উঠেছিলি।
1: মা
0: লোকে কি বলতে ছাড়ে? তুই যে নাটক করতে কলকাতায় যাস, ফিরিস রাত করে, এগুলো কি লোকে জানে না? বল সব মিথ্যে কথা। এরপর তো সুপুর বিয়ে দেওয়াই কঠিন হবে।
1: মা তুমি একটু থামো মা, আমায় একটু দয়া করো, তুমি তুমি ভুল কিছু বলনি, সবই তো সত্যি। আমি যে একটা সমস্যা হয়ে উঠবো তা তো আগে কখনো ভাবিনি। একটু আগে ভাবছিলাম বাবা হঠাৎ চলে গেল, তবু আমাদের তো বাঁচতে হবে, শ্রাদ্ধের পরেও সমস্যা থাকবে। ভাবছিলাম কাল থেকেই আবার কাজে বেরোবো, কিন্তু আমার আমার মাথা খারাপ হয়ে গেছে ঋতু।
0: তোকে কী বলতে এসে আমি কী বলে ফেললাম?
1: না মা না, তুমি কিচ্ছু বলনি, আচ্ছা তুই বলেও থাকো তো কী হয়েছে, তুমি যে আমার মা।
0: সুপুর বিয়েটাও যদি দিয়ে যেতে পারতো তোর বাবা, বাড়িতে একজন পুরুষ থাকা না থাকায় যে কতটা তফাৎ।
1: মা তুমি শুতে যাও মা, রাত হয়ে গেছে,
0: ধরা করা করে তো স্কুলের চাকরিটা ফুল টাইম করে নিতে পারিস না মা, টাকার জন্য তো তোর এত ছোট ছুটি। টাকাটা যদি এদিক থেকে হয়ে যায়
1: তুমি যা ভাবছো তা হবে না,
0: যে যা বলে বলুক, থিয়েটার কিন্তু আমি ছাড়বো না।
1: বাবা চলে গেল, তুমিও তো একদিন চলে যাবে মা, সুপুরও বিয়ে হয়ে যাবে, আমি কি নিয়ে থাকবো বলতে পারো? আচ্ছা মা তোমার মনে হয় না আমিও একটা মানুষ?
2: মাছের রোগ থেকে সাবধান, মাছ কেনার আগে দেখে নেবেন, মাছের গায়ে কোন রকম লাল বা কালো অস্বাভাবিক দাগ দেখলে সেই মাছ কিনবেন না, মাছের রোগ থেকে সাবধান।
0: যত সব মাছ কিনবেন না, কে যাচ্ছে মাছ খেতে? মাছ আর সিঁদুর কপালে থাকলে তো?
1: মা এভাবে কথা বলো না।
0: আর কিভাবে বলবো বল, যা কপালে আছে তাই তো বলছি।
1: ওই যে মাছ আর সিঁদুরের কথা বললে তার কি কোনো দরকার ছিল মা?
0: উপদেশ দেওয়ার জন্যে ধন্যবাদ।
1: ধন্যবাদ দেওয়ার মতো না এমন কিছু বলিনি মা,
0: সব কাতেই তোর বাড়াবাড়ি।
1: আগে আমার কথা তো তোমাদের বাড়াবাড়ি লাগতো না মা, বাবা মারা যাবার পরই দেখছি আমার সব জিনিসই তোমার কাছে বাড়াবাড়ি ঠেকছে। ঠিক আছে যা ভালো বুঝো তাই করো, আমি আর এ বিষয়ে কোনো কথা বলবো না।
0: না বললেই ভালো।
3: বলেন কি কবে?
1: ওই যেদিন তোমাদের শো হলো তোমরা পৌঁছে দিলে তার পরের দিন দুপুরে।
3: মাই গড, একদিন আগে হলো তো কেলেঙ্কারি হতো।
1: তোমাকে ফোন করছি কিন্তু অন্য কারণে।
3: কি বলুন তো?
1: অরিজিৎ বাবু তো তাড়াতাড়ি দেখা করতে বলেছিলেন, তা ওকে একটা খবর দিতে পারবে?
3: হ্যাঁ তা পারবো, কিন্তু দেখা করাটাও তো দরকার।
1: হ্যাঁ করবো, ধরো 8 তারিখের পর, ততদিনে কাজ টাজ সব হয়ে যাবে।
3: কিন্তু সে তো অনেক দেরি।
1: কি করবো বলো, ঘটনাটা না ঘটলে তো।
3: তা অবশ্য ঠিক, তার মানে এখন আর বেরোচ্ছে না বাড়ি থেকে?
1: হ্যাঁ বেরোবো, খুব গায়ে পড়লে বেরোবো, তুমি বলে দেবে তো?
3: হ্যাঁ হ্যাঁ তা দেবো, কিন্তু দেখা করার একটা ডেট দিলে ভালো হতো না, শুধু খবরই কি হবে?
1: 8 তারিখ বৃহস্পতিবার, ধরো শনিবার 10 তারিখ বিকেলে।
3: ঠিক আছে, কিন্তু আপনাকে আমি কনফার্ম করব কি করে?
1: আমি নাই আবার ফোন করব তোমাকে, কবে করব বলো?
3: পরশু। আর এই সময় যদি বাড়িতে থাকেন তাহলে রোববার সকালে চলেও আসতে পারেন।
1: এত দূরে আসবে কষ্ট করে? অসুচের বাড়ি ধরো কোনো কারণে।
3: ঠিক আছে আপনি ফোনই করবেন, রাখি তাহলে।
1: এক মিনিট শান্তনু।
3: হ্যাঁ বলুন।
1: এর মধ্যে যদি কলকাতার দিকে যাই আমি বরং তোমার সঙ্গে দেখা করব।
3: ঠিক আছে ছাড়ছি তাহলে।
1: আচ্ছা।

0: চলো। আচ্ছা কিভাবে যাবে?
1: ট্যাক্সি পেয়ে যাবো বলে মনে হচ্ছে।
0: ট্যাক্সি কেন, বেশি দূরে তো নয়।
1: ট্যাক্সিতে মিনিট 15, আর কোনোভাবে ট্রামেও যাওয়া যায়।
0: সবে পৌনে 5টা, উনি তো 5টার আগে বেরোবেন না, তারা কিসে?
1: আরেকবার আপনার টাইমিং সেন্সটা দেখাতে পারতেন।
0: তারপর বসে থাকা, অপেক্ষা করা, মনে হবে চাকরি চাইতে এসেছি। চলুন হেঁটেই যাই, দুজনে গল্প করতে করতে।
1: চলুন। কি হলো, এত গম্ভীর লাগছে কেন?
0: গম্ভীর? সত্যি বলছ?
1: তো না লাগলে বলবো কেন? আজ একটা বিশেষ দিন, আজ থেকেই হয়তো জীবন বদলে যাবে আপনার। কেন যে টেন্স হয়ে আছেন?
0: কি জানি এত টেনশনে ভুগছি।
1: টেনশন আপনার? স্টেজে এত দাপিয়ে বেড়ান তবু?
0: এখনো কি স্টেজে আছি, অ্যাক্টিং করছি? এটা যে জীবন।
1: কি হলো, চুপ করে গেলেন যে?
0: স্বার্থপরের মতন তোমাকে টেনে আনলাম, কিন্তু তুমি কেমন আছো সেটাই তো জিজ্ঞেস করিনি।
1: আমি যেমন থাকি, অফিস বাড়ি।
0: কি হলো, কি ভাবছ?
1: আমি?
0: আর কে?
1: না আমি কিছু ভাবিনি, আপনি তো ভাবছেন তন্ময় হয়ে। সব সময় মনে হয় আপনি কি যেন একটা ভাবেন, দুটো আলাদা মানুষ। আগেও দেখেছি।
0: দায়টা আমার একার ঘাড়েই চাপাচ্ছ, ভাবার ব্যাপারটা পুরোপুরি আমার উপরেই ছেড়ে দিলে।
1: খারাপ তো কিছু বলিনি, মানুষই ভাবে।
0: বেশ বললে তো।
1: কথাটা আমার নয়।
0: তুমি কার?
1: মনে হচ্ছে কোনো উপন্যাসে পড়েছি রিসেন্টলি, কিন্তু কথাটা তো সত্যি।
0: থাক, একটা সমস্যার সমাধান করে দিলে। একটু আগে আমি নিজেই ভাবছিলাম, এত ভাবছি কেন, উত্তরটা পেয়ে গেলাম।
1: আচ্ছা আমরা এখন ডান দিকের রাস্তায় যাব। ওই দেখুন, ওই ট্রাম স্টপেজ, জায়গাটা চিনে রাখুন।
0: আচ্ছা আচ্ছা।
1: ফেরার সময় ওখান থেকে ট্রামে উঠবেন।
0: আচ্ছা।
1: বাসও পেয়ে যাবেন।
0: তুমি তুমি থাকবে না?
1: আমার তো শুধুই লিরিক আর্ট থিয়েটার চিনিয়ে দেওয়ার কথা। আগের দিন এসে কথা বলে গেছি অরিজিৎবাবুর সঙ্গে, আজ উনি আপনার সঙ্গে কথা বলবেন। দলের অন্যরাও হয়তো থাকবে, আমি আউটসাইডার, আমার থাকাটা ঠিক ভালো দেখা না।
0: তোমার তোমার কি হলো?
1: আমার কি?
0: ওই যে রোল পাওয়া।
1: ও হো, ওদের নতুন নাটক নামছে, পাবো হয়তো একটা ছোটখাটো পার্ট, উনি তো সেরকমই বলেছেন।
0: হয়তো বলছো কেন?

0: অরিজিৎদা বলেছেন চেষ্টা করবেন, তার মানে ব্যাপারটা এখনও 50-50। তাছাড়া ছোট পার্ট নিয়ে তো আর প্রবলেম হয় না, ভাববার সময়ও কম। আমরা এসে গেছি কিন্তু, ওই যে থার্ড বাড়িটা, আলো জ্বলছে দোতলায়, নিচে লিরিক আর্ট থিয়েটারের বোর্ড আছে, পাশের গলি দিয়ে ঢুকে ফার্স্ট দরজা স্ট্রেট উঠে যাবেন দোতলায়। চলি তাহলে।
1: আমি আমি তোমাকে ফোন করব, কি হলো সেটা জানাবো। হ্যাঁ
0: আচ্ছা।
2: প্লিজ প্লিজ, আস্তে আস্তে আস্তে আস্তে। সংঘাত নাটকের বিষয়টি এবার শোনা যাক আদিত্যর কাছ থেকে। শুরু করো আদিত্য।
3: হ্যাঁ, সংঘাত নাটকটি তিনটি স্তরে তিনটি অঙ্কে বিন্যস্ত। এটি একটি নারীর জীবনের ঘটনা, জীবনের 50 বছরের ঘটনা। সীতা, সীতা 1947-এ যার বয়স ছিল 20, সাধারণ এক নিম্ন মধ্যবিত্ত যুবতী থেকে স্ত্রী হয় সে, তারপর মা, তারপর বিধবা।
1: না তা নয়, এ হতে পারে না।
2: কেন হতে পারে না ঋতুপর্ণা? আচ্ছা যাকি যাক, কথা বাড়িয়ে লাভ নেই। আদিত্য তুমি শুরু করো, দেরি হয়ে যাবে।
3: হ্যাঁ, যা বলছিলাম, বিধবা সীতা ঘর ও বাইরে টানা পড়ে নিয়ে বিপর্যস্ত হতে হতে প্রৌঢ়া বৃদ্ধা 50 বছরে তাকে ঘিরে তার সংসারের চেহারাই শুধু পাল্টায়নি, নানা সামাজিক রাজনৈতিক সংঘাতের মধ্যে দিয়ে পাল্টে যায় দেশের ইতিহাসও। অভিজ্ঞতার ক্ষতে ভরা ঝাপসা মানচিত্রের মতো তার মুখ। সীতাকে ঘিরে আছে আরও আরও অনেক চরিত্র, বিশেষত তার সত্যনিষ্ঠ স্বামী মন্মথ, তাদের স্বার্থপর ভ্রান্ত পঙ্গুতিন ছেলে, এক জেদি মেয়ে।
2: হুম হুম, এই হলো আমাদের পরের নাটক। আগের সব নাটক থেকে আলাদা, বুধবার গ্রুপে এসে সকলে কে কোন রোল করবে জানিয়ে দেবো, ডেটও ঠিক করে ফেলবো এর মধ্যে। আজ তাহলে এই পর্যন্ত। কেমন?
4: বুধবার আসবে।
2: ক্লান্ত দেখছি কেন? এতক্ষণ ধরে শোনার অভ্যেস নেই বোধ হয়।
1: না ক্লান্ত নই, আসলে এরকম অভিজ্ঞতা তো আগে হয়নি, তাই ভাবছিলাম। বুঝতেই পারেন, এর আগে কোনো পুরনো নাটকের বই হাতে ধরিয়ে দিয়ে বলা হতো এই তোমার পাঠ, মুখস্থ করে এসো।
2: না, যেখানকার যা নিয়ম, যে কোনো শিল্পই কাজের প্রতি একটা অ্যাটিচিউড দাবি করে। গ্রুপ থিয়েটারে এলেন, দেখবেন অনেক নতুন অভিজ্ঞতা হচ্ছে। এখানে নাটক শুরু হয়ে যায় নাটক পড়ার দিন থেকে, তারপর রিহার্সালের মধ্যে দিয়ে গড়ে ওঠে, শেপ নেয়। রিহার্সাল চলতে চলতেই হয়তো কিছু কিছু ব্যাপার ধরা পড়বে, বদলাতে হবে, জুড়তে হবে, তারপর প্রোডাকশন পসিবিলিটিসও মাথায় রাখতে হয়।
1: আমাকে কোন রোলে ভাবছেন?
3: ওটা অরিজিতের ব্যাপার, ওই বলবে আপনাকে, চিন্তার কিছু নেই। অরিজিৎ বড় ডিরেক্টর, অনেককে তৈরি করেছে, কার কি পসিবিলিটি আছে জানে, বুঝে। আপনার খুব প্রশংসা করেছে অরিজিৎ। এমনি কি করেছে?
1: আচ্ছা, আপনি প্রবীর ঘোষকে চিনেন?
3: হ্যাঁ চিনি, কদিন আগে দেখা হয়েছিল কফি হাউসে, একটা বই দিলেন আমাকে, মহরি লেখা। প্রবীর আমাকে বলেছেন আপনার জন্যে, বলেননি আপনাকে?
1: না, শেষ কদিন যা হয়ে গেল।
3: জানি, সবই শুনেছি। তবে ভাববেন না কিন্তু, প্রবীরের কথা শুনে আমি কিছু বলেছি অরিজিৎকে। আসলে ও একটা ট্যালেন্টেড নিউ ফেস খুঁজছিল, দর্শক যাকে একেবারে নতুন করে চিনবে। আপনার অভিনয় দেখার পরের দিনই আমাকে কি বললো জানেন? বলল, মনে হচ্ছে পেয়েছি একজনকে। প্রবীরের সঙ্গে কথা হয়েছে তার পরে। ঋতুপর্ণার নাম শুনেই বুঝলাম কার কথা বলছেন। আমার তো মনে হয় এটাই ভালো হলো, নিজেকে নিজেই চেনাবেন, এরকমটাই তো হওয়া উচিত।
2: আপনি তো ট্রেন ধরবেন?
1: হ্যাঁ
2: চলুন, শিয়ালদায় নামিয়ে দেবো আপনাকে।
3: এই আমি তাহলে আসি।
2: আদিত্য দেখা হবে বুধবার, কেমন? আদিত্য এক সময় ভালো গল্প লিখত, আমরা তখন ইউনিভার্সিটিতে, বেশ নামও করেছিল। হঠাৎ গল্প ছেড়ে নাটক লিখতে শুরু করলো। গল্প উপন্যাস নাকি ওর ফর্ম নয়, নাটক, নাটকই আসল। কেমন লাগলো
1: কি নাটক?
2: তা অন্য কিছু ভাবছি।

0: দিলে?
1: শুনে ভালো লাগাটাই কি সব?
0: একটা ভুল করে ফেললাম বোধ হয়।
1: কি ভুল?
0: তুমি বলে ফেললাম। প্লিজ ডোন্ট মাইন্ড।
1: না না না, মাইন্ড করব কেন, আপনি বলতেই পারেন।
0: তা বোধহয় পারি। প্রথম দিন যখন ইয়ার অফ গ্রাজুয়েশন বললে, তখনই হিসেব করে দেখলাম তুমি অন্তত 9-10 বছরের ছোট। দ্যাট ইউ লুক ইয়াঙ্গার দ্যান ইওর এজ। শেয়ালদা এসে গেল। জাস্ট আ মিনিট ঋতুপর্ণ, একটা কথা। আজ তোমাকে নাটক শুনতে দেখেছিলাম একটাই কারণে, সীতার চরিত্রটা নিয়ে ভেবো। ভাবনায় ইনভলভমেন্ট থাকলেই চরিত্র প্রাণ পায়। আমি তোমাকে দিয়ে কি করাতে চাইছি তার আগে জানা দরকার তুমি নিজে কি করতে চাইছো, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে বুধবার। এক মিনিট সময় নেব আপনাদের। মনে হয় সংঘাত ভালো লেগেছে আপনাদের। আজই প্রথম অভিনয় হলো, কিছু ভুল ত্রুটি থেকে গেল, পরের অভিনয়ে সেগুলো শুধরে নিতে পারবো আশা করি। যদি আপনাদের ভালো লেগে থাকে আবার আসবেন, অন্যদেরও আসতে বলবেন।
2: সীতা সামনে আসুন, সামনে আসুন, সামনে আসুন সীতা।
0: এই যে এই যে ঋতুপর্ণা, সীতা এগিয়ে যাও।
1: না মানে আমি,
2: সীতা সামনে আসুন। আরে আমরা সীতাকে দেখতে চাইছি।
3: দেখো ঋতুপর্ণা, সুযোগ সহজে আসে না, এলেও বেশিরভাগ মানুষই তা কাজে লাগাতে পারে না। তুমি পেরেছো, প্রথম দিনেই বুঝিয়ে দিয়েছো তুমি থাকতেই এসেছো। এই নাটক নিয়ে অভিজিৎ নিজেও খুব টেনশনে ছিল। আজই প্রেসের লোকজনকে ইনভাইট করতে চায়নি, আমিও বললাম ডাকো ডাকো, কিছু প্রশ্ন থাকবেই সেগুলো ফেস করো। নাটকের পরে জানো দুজন ক্রিটিকের সঙ্গে কথা বলছিলাম, মনে হলো ইমপ্রেশন ভালোই। তুমি দেখো তোমার প্রশংসা হবেই, চোখ মুখ বসে গেছে একেবারে।
1: আসলে খুব ভয় ভয় ছিলাম,
3: প্রথম দিন হয় ওইরকম। এখন আর কি, আজ খুব ভালো করে ঘুমোবে। আরে কি হলো অরিজিতের, এত দেরি করছে কেন?
1: ওই তো অরিজিৎ দা আসছেন।
0: এসে গেছি, বড্ড দেরি করে ফেললাম তাই না ঋতুপর্ণা? ওয়েল, বেটার লেট দ্যান নেভার। তবে তোমার দেরি হবে, বাড়িতে নিশ্চয়ই বলা আছে।
1: হ্যাঁ, আপনাকে কষ্ট করতে হবে না, শান্তনু বলেছে আমাকে শিয়ালদায় পৌঁছে দেবেন। আমি বরং,
0: নো নো নো, অন্তত আজকের দিনটা ওই শিয়ালদা শব্দটা ভুলে যাও ঋতু, জাস্ট রিল্যাক্স, আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব।
1: আপনি যখন বলছেন আমি আমি বরং যাব, শান্তনুকে একটু বলে আসি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও তাড়াতাড়ি এসো কিন্তু।
1: আচ্ছা। কিছু বলবে মা?
4: না, বলছিলাম থিয়েটার করে এত নাম হলো, কাগজে কাগজে ছবি বেরোলো, রোজগারও কি বাড়লো?
1: এতে নামই হয়, টাকা কি আর পাওয়া যায় তত?
4: বাড়িটা পুরনো হয়ে গেছে, তোর বাবার ইচ্ছে ছিল টাকা পয়সা জুটলে রং করাবে,
1: কিন্তু ওই দোকান বিক্রির টাকাটাও তো ছিল মা।
4: ওটা আমি ভাঙবো না এখন, সুপুর যদি বিয়ে হয়।
1: সুপুর বিয়ের জন্য টাকা জমিয়ে তুমি ভালোই করছো অবশ্য, একটা মেয়ের বিয়ে দিতে অনেক খরচ হয় আজকাল, এইটুকু বাড়ি রং করাতে কত খরচ হবে কে জানে। আচ্ছা ঠিক আছে, কটা মাস যেতে দাও, আমি তোমার বাড়ি রং করিয়ে দেব।
4: দেখ যদি পারিস, একটা বর্ষা গেল, তোর ঘরের দেওয়াল থেকে তো
5: মা প্রবীরদা ডাকছে,
4: যা ওকে ঘরে নিয়ে আয়। ঋতু তুই প্রবীরের সঙ্গে কথা বল, আমি একটু রান্নাঘর থেকে আসছি। সুপু তুই আয় আমার সঙ্গে।
5: যাই মা।
1: আরে প্রবীরদা এত সকালে?
6: তোমার জন্য এই কাগজটা দেখো, রাতারাতি কেমন স্টার হয়ে গেলে তুমি, পড়ে দেখোই না তুমি কি লিখেছে। ঋতুপর্ণা শোজ এ ক্লাস।

0: নাটক ভালোই বলেছে। এই তুমি শুধু এই শেষ পাতাটা পড়ে নাও।
1: আমাদের কাগজ আসে সেই 8:30টায়। বাংলা কাগজগুলোতেও কি আজকে বেরোবে প্রবিতা?
0: বেরোতে পারে। লিরিক আর্ট থিয়েটারের নাটক কেউ বাদ দেবে না। আমি অন্য কাগজগুলো দেখব, দিয়ে যাও তোমাকে।
1: এত প্রশংসা, মনে হচ্ছে বাড়িয়ে লেখা।
0: এই ক্রিটিক চট করে কারো প্রশংসা করেন না, যখন করেছেন। তাছাড়া তুমি নতুন, কাউকে চেনো না, ক্রিটিককে ম্যানেজ করে রিভিউ ছাপিয়েছো তাও তো নয়।
1: আপনি আপনি নিজে একদিন দেখুন না নাটকটা, তাহলে বুঝতে পারবেন।
0: আমি দেখিনি ভাবছ? তবে একা দেখিনি, চন্দ্রাও গিয়েছিল। শুধু তোমার অ্যাক্টিং নয়, পরে যা হলো তাও দেখেছি। মাসিমা, ঋতুর ছবি কাগজে বেরিয়েছে, এই দেখুন। কি মাসিমা, মেয়ের ছবি বেরুলো কাগজে, হ্যাঁ? আপনার গর্ব হচ্ছে না?
2: তা একটু হচ্ছে বইকি, কোথায় যায় কি করে কিছুই তো বুঝি না। শুনি থিয়েটার করে, ওর বাবা যেদিন গেল তার আগের দিন রাতে খুব দেরি করে বাড়ি ফিরেছিল। মেয়েকে শাসন করে না বলে ঝগড়া করলাম ওর বাবার সঙ্গে, কানে তুলল না, বলল ভাগ্য যাকে শাসনে রেখেছে তাকে আমি কি বলবো, ওকে ওর মতো থাকতে দাও গিন্নি। তখন তো এত বুঝিনি
0: আমি। আজ আসি মাসিমা, ঋতু চলি, এই কাগজটা থাকলো।
2: এই নাটক নাকি মানুষ দেখে? অত লোকের সামনে একটা পরপুরুষের বুকে ওইভাবে মাথা মুখ ঠেকালি, একটু লজ্জা করছে না তো?
3: এ মা, ওটা তো নাটক, সত্যি সত্যি কিছু ঘটছে নাকি?
2: তবে তবে আমি কি ভুল দেখলাম? রোজ যদি একই নাটক হয়, রোজই তো তাহলে শাঁখা ভাঙতে হয়, লোহা খুলতে হয় তোকে, খারাপ লাগে না?
3: এরকম বোদ্ধা পাবি না দিদি।
2: না না, ভালো না হলে কি মানুষ এমন ভাবে হাততালি দেয়?
3: ওহো, তাহলে তুমি কি বলতে চাইছো বলো তো?
2: আমি কিছুই বলতে চাইছি না মা, শুধু বলি যা করবি একটু ভেবে চিন্তে করবি।
1: মা, আমি মানলাম নাটকের ওই দৃশ্যটা তোমার ভালো লাগেনি, আমি ওই চরিত্র করেছি বলে তোমার হয়তো খারাপ লেগেছে। তবুও বলবো, একটু চিন্তা করো, ওই ধরনের মেয়েদের কথা, যারা সবসময় অবহেলিত, অবাঞ্ছিত।
2: হয়েছে, থাম, বুড়ো বয়সে তোদের জ্ঞান শোনাটাই আমার বাকি রইল
1: না। মা না, এটা জ্ঞান নয়, সমাজে যা ঘটছে এই নাটক তো তারই প্রতিচ্ছবি মা।
2: সমাজের কতটুকু তুই জানিস ঋতু? সমাজের কটা মেয়ে মানুষের তুই এই অবস্থা দেখেছিস?
1: না না না, তা আমি দেখিনি তা সত্যি, তবে এই নাটকের বক্তব্যকে তুমি তো অস্বীকার করতে পারো না মা, কারণ এরকম ঘটনা আমরা তো প্রায় দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি।
2: কে বারণ করেছে তোকে নাটক করতে? আমার কথা কি শুনেছিস তুই কখনো? মনে যখন যা চায় তাই করিস, নাটক কর তবে মান সম্মান বজায় রেখে, বুঝলি?
1: মা, পূজোর দিনগুলোতেও কি তুমি এইভাবে আমার সঙ্গে কথা বলবে? আচ্ছা আমি কি অন্যায় করেছি বলো তো? সংসারে যাতে দুটো পয়সা আসে তার জন্য অক্লান্ত পরিশ্রম করছি, স্কুলের পরেও নাটক করে সংসারের জন্য বাড়তি রোজগারের চেষ্টা করছি, তাতেও যদি তোমাদের এতটুকু দয়া না হয় আমার উপর, দেখেও না দয়া, দেখেও না, তবু তবু আমি তোমার কাছে এ ধরা ভিক্ষে করবো না মা, এ ধরা ভিক্ষে করবো না।

0: ঋতু, ঋতু কি কি কি হয়েছে তোমার? তখন থেকে চুপ করে রয়েছ, কি হলো? কথা বলছো না কেন? বাড়িতে কোনো গন্ডগোল হয়েছে নাকি? আমার উপর রাগ করেছো? এই ঋতু, তখনই বুঝতে পেরেছি যে কিছু একটা হয়েছে। কাছে এসো, কাছে এসো।
1: আমি আমি চিরটাকা হাল মানুষের লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে যাব। লোকে কি শুধু আমার দোষই দেখবে? আচ্ছা, আমি কি এমন অন্যায় করেছি যে সবাই আমাকে এভাবে বলবে?
0: ঋতু, ঋতু, আমার আমার কিন্তু ভীষণ খারাপ লাগছে। প্লিজ তুমি একটু শান্ত হও, দেখবে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। সবাই তোমাকে ভালোবাসবে, যেমন যেমন আমি তোমাকে ভালোবাসি।
1: অরিজিৎ, তুমি তুমি আমাকে সত্যি ভালোবাসো?
0: ইয়েস জিতু, আই লাভ ইউ।

0: সংঘাতে হইলে করে না
1: এখন কেমন আছেন দিদি?
2: আগের থেকে একটু ভালো।
1: এই ফুল আর চিঠিটা অরিজিতদা পাঠিয়েছেন।
2: ও,
1: আমি তাহলে আসি?
2: আচ্ছা, এসো, মাঝে মাঝে তো আসতে পারো।
1: আসবো দিদি, চলি তাহলে।
2: আচ্ছা, অরিজিৎ কেন চিঠি পাঠালো তা তো বুঝলাম না, দেখা যাক কি লিখেছে। নিজের সঙ্গে অনেক যুদ্ধ করে দেখলাম নাটক বন্ধ রাখা ঠিক হবে না।
3: তুই সেরে উঠেও ওই রোলে অভিনয় করতে পারবে কিনা জানি না। প্রত্যেক চরিত্রেরই একটা শারীরিক রূপ থাকে, সেটা মানতেই হয়। তাই ভাবছি সীতার চরিত্রে অন্য কাউকে ভাবব। অবশ্য তুমি পুরোপুরি সেরে উঠলে ওই রোল তুমিই করবে।
2: চেষ্টা করবো, আমি চেষ্টা করব।
1: কেমন আছো ঋতু? একরকম কেন, ভালোই তো আছো দেখছি। শান্তনু বলেছে এক্স রে রিপোর্টও ভালো।
2: আদিত্যদা,
1: কি হয়েছে, কি হয়েছে বলো আমাকে।
2: কিছু না, আমি তো প্রতিবন্ধী ছিলাম আদিত্যদা, তাহলে কেন আবার এই আঘাতটা এলো?
1: এসব কি বলছো ঋতু? চিঠি কার?
2: অরিজিতের।
1: অরিজিতের লিখি। ও চিঠির কথা তুমি ভুলে যাও, সংঘাত আমার লেখা, সীতা তোমারই চরিত্র। ভুলটা ভাঙছিল আজ একেবারেই ভেঙে গেল। ওই একাডেমি রবীন্দ্র সদন নাট্যোৎসবের মধ্যে নিজেকে আটকে ফেলেছে অরিজিৎ, এগিয়ে গিয়ে দেখতে পাচ্ছে না। আরে এর মধ্যে নাটক কোথায়?
2: উনি আর কি করবেন আদিত্যদা?
1: হয়তো তাই, কিন্তু শিল্পী কি শুধু একার কথাই ভাববে? তাকে এগোতে হয় অনেককে সঙ্গে নিয়ে। দেখা যাক কি হয়। অরিজিতের কথা তুমি ভুলে যাও ঋতু।
2: আদিত্যদা
1: ভালো থেকো, আমি আমি আসি তাহলে।
2: আচ্ছা।
4: আজ আপনাকে ভীষণ ভালো দেখছি ঋতুদি।
2: ভালো?
4: একটা খবর আছে।
2: কি খবর?
4: লিরিক আর্ট থিয়েটার বোধহয় ভেঙে গেল।
2: সে কি, কেন?
4: আপনাকে নিয়ে।
2: আমাকে নিয়ে?
4: কাল আমাদের মিটিং ছিল, দেবযানীকে সীতার রোলের জন্য তৈরি হতে বলেছিল অরিজিৎদা, দেবযানী রিফিউজ করলো, বললো আপনি আমাদের এক্সপ্লয়েট করছেন। কেন বললো জানি না, সেই থেকে শুরু। তারপর আদিত্যদার সঙ্গে তুমুল তর্ক, আদিত্যদা চলে গেলেন, যাবার আগে বললেন লিরিক আর্ট থিয়েটার যেন আর তার নাটক করার চেষ্টা না করে। আদিত্যদার সঙ্গে দেবযানী, রফিকুল, বাপ্পাদিত্য বেরিয়ে গেল, আমিও চলে এলাম।
2: এসব কি দরকার ছিল?
4: জানি না, আজ আদিত্যদার বাড়িতে গিয়েছিলাম আমরা, আদিত্যদা বললেন নতুন দল করবেন, সেখানে আপনি থাকবেন, আমরা সকলে থাকব। এবার স্ট্রিট থিয়েটার দিয়ে শুরু করবেন, এটাই বোধ হয় ভালো হলো ঋতুদি। আদিত্যদা আপনাকে ভীষণ ভালোবাসেন। হ্যাঁ, বলছিলেন ঋতুকে দেখেছি ও অরিজিতের চেয়ে কিছু কম বোঝে না নাটক, ও থিয়েটার করার জন্যেই জন্মেছে, থিয়েটারই থাকবে, দরকারে ডিরেকশন দেবে। আদিত্যদা হয়তো আজকালের মধ্যেই দেখা করবেন আপনার সঙ্গে। কি হলো ঋতুদি, চুপচাপ কেন?
2: কিছু কিছু বলছো শান্তনা?
4: কি হয়েছে আপনার, এরকম করছেন কেন?
2: অনেক অনেক কিছু।
4: অনেক কিছু তার মানে?
2: শান্তনা, শান্তনা তোমার মনে পড়ছে সংঘাত নাটকের শেষ দৃশ্যের কথা?
4: কেন মনে পড়বে না, বেশ ভালোই মনে পড়ছে, কত নাইট শো করলাম।
2: সীতার মুখে আলো ঠিকরে পড়ছে, কিন্তু আমার মনে হচ্ছে শান্তনা আমি সীতা নই, সূর্যের বাদামি আলোয় পাল্টে যাচ্ছে আমার মুখের মানচিত্র।
4: ঋতুদি

0: মঞ্চ থেকে আমি রাস্তায় নেমে এসেছি। আমাকে ঘিরে চেনা অচেনা অসংখ্য মানুষ, আর অনেক মানুষ জড়ো হচ্ছে তাদের পেছনে।
1: আপনি কি বলছেন ঋতুদি?
0: শান্তনু, শান্তনু, আমি আবার হেরে গেলাম। শান্তনু, জীবন সংঘাতে আমি পরাজিত। শান্তনু
1: ঋতুদি,
0: আমার সমস্ত অনুভবগুলো হারিয়ে যাচ্ছে। শান্তনু, আদিত্যকে বলো তার নাটকে সীতা হারিয়ে গেছে। নিজের চেষ্টায় যে একদিন মাটিতে দাঁড়িয়ে নিজের জায়গাটা মজবুত করতে চেয়েছিল, সে সত্যি হারিয়ে গেছে। বলো শান্তনু, আদিত্য দেখে তুমি একথা বলবে? শান্তনু, তুমি

দিব্যেন্দু পালিতের কাহিনী অবলম্বনে সংঘাত নাটকটির অভিনয় এখানেই শেষ হল। বিভিন্ন ভূমিকায় অভিনয় করলেন সন্তোষ তরফদার, মনু মুখোপাধ্যায়, ধীরেন, দীপঙ্কর সেন, সুপর্ণা, জলি চট্টোপাধ্যায়, রবির, সোমনাথ চট্টোপাধ্যায়, ডাক্তার ব্যানার্জি, কমলেন্দু পাল, সনত, ভবতোষ দাস, শান্তনু, সন্দীপ মজুমদার, দর্শক দিলীপ কুমার গোস্বামী, অরিজিৎ, সমীর মজুমদার, মা বিদিশা মুখোপাধ্যায়, বাসুদেব, অশ্বিন কুমার, আদিত্য, বিপ্লব কেতন চক্রবর্তী ও ঋতুপর্ণার ভূমিকায় অভিনয় করলেন সঙ্ঘমিত্রা ব্যানার্জি। সম্পাদনা রফি উদ্দিন, বেতার নাটরূপ ও প্রযোজনা আদিত্য নারায়ণ সেন।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পূজোর গান। শারদীয়া পূজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
2: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
1: শ্যামলী ভট্টাচার্য।
3: ও ভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
1: পল্লব কুমার ঘোষ।
4: আকাশটা ভেঙেছে বাঁধ।
1: দিলা।

0: সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান।
1: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণী সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25শে আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণী সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।
2: শুধুমাত্র 107 FM রেইনবোতে।
1: পুজো নিয়ে কিন্তু অনেক অনেক অনেক প্ল্যানিং আমাদের, নিশ্চয়ই আপনারাও সঙ্গে থাকছেন পরপর 5 দিন ধরে, কিন্তু একদম টানা আপনি নাটক শুনবেন, সেখানে অনেক কিছু গল্প স্বল্প সব কিছু আছে, একদম প্রত্যেকটা এপিসোড কিন্তু মন দিয়ে শুনতে হবে, বাকি কথা সেই সময় হবে। আপনি থাকছেন, আমরাও থাকছি নতুন করে, নতুন সাজে, পুজোর সাজে অবশ্যই থাকবো FM।

0: বটে।
1: ঢাকে কাঠি পড়ার আগেই পূজোর প্রিভিউ শুধুমাত্র 107 FM রেনবোতে। পূজো প্রিভিউ, পূজো প্রিভিউ 107 FM রেনবোতে।
2: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে। সে আনন্দধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পূজোর গান।
3: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো 107

শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন। আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। নতুন দিল্লিতে আজ ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামের ভাষণ দিতে গিয়ে ভারতকে গণতন্ত্রের জননী হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এদেশে 100 বেশি ভাষা, প্রায় 80,000 নথিভুক্ত সংবাদপত্র ও সাময়িকী এবং 1,000-এরও বেশি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল রয়েছে। গত এক দশকে দেশে 25 কোটি মানুষকে দারিদ্র থেকে মুক্ত করা সম্ভব হয়েছে বলেও তিনি জানান। নতুন দিল্লিতে আজ বিমস্টেকে স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, বিমস্টেক অঞ্চলে কোনো জঙ্গি গোষ্ঠী যেন আশ্রয়, সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ, অর্থ সংগ্রহ কিংবা প্রতিবেশী দেশগুলির বিরুদ্ধে কোনো কার্যকলাপ চালানোর মতো সুযোগ না পায় তা নিশ্চিত করতে হবে। ইসরায়েল লেবানন সীমান্তের কাছে একটি বিস্ফোরণে এক স্কুল পড়ুয়া নিহত এবং 24 জন আহত হয়েছে।

দুজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরকটি হিজবুল্লাহ সেখানে রেখেছিল বলে অনুমান করছে ইসরায়েলের সেনাবাহিনী। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সুপ্রিম কোর্ট স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ ও খুনের মামলায় রাজগঞ্জের তৎকালীন বিডিও পলাতক প্রশান্ত বর্মনের মামলা খারিজ করে দিয়েছে। সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বিপুল এম পাঞ্চালি এবং অরবিন্দ কুমারের বেঞ্চ আজ হাইকোর্টের নির্দেশে কোনোরকম হস্তক্ষেপ করতে অস্বীকার করেন। আদালতের নির্দেশ কেন প্রশান্ত অমান্য করেছেন তার আইনজীবীর কাছে সেই ব্যাখ্যা চায় বেঞ্চ। কলকাতা হাইকোর্টে রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ আজ পুরো নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত প্রাক্তন মন্ত্রীর এই আর্জি খারিজ করে দেন। পূর্ব বর্ধমানের বাজে প্রতাপপুরে 500 টাকা 200টি জালি নোট সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে অভিযুক্ত লালন, তার স্ত্রী জাসমিন বিবি এবং টোটন সে গাড়ি ভাড়া বাবদ চালককে 500 টাকা 4টি জাল নোট দেয়। চালকের নজরে আসে 4টি নোটের নাম্বার একই, এরপরই পুলিশকে খবর দেন তিনি। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেনশর্মা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে চেক প্রজাতন্ত্রের উপপ্রধানমন্ত্রী এবং শিল্প বাণিজ্যমন্ত্রী ক্যারেল হ্যাভলিশেকের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী সিং বলেন, উভয় দেশই ভারত চেক যৌথ প্রতিরক্ষা কমিটির তত্ত্বাবধানে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সহমত হয়েছে। বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা 16 থেকে 22 অক্টোবর সামোয়া, কুক দ্বীপপুঞ্জ এবং নাউরু প্রজাতন্ত্রের সরকারি সফর করবেন। সফরকালে তিনি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তিন দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি প্রবাসী ভারতীয়দের সঙ্গে মত বিনিময় করবেন। ভারতের আবহাওয়া দপ্তর আজ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি আগামীকাল পর্যন্ত জম্মু কাশ্মীর ও লাদাখেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। শারদীয়া দুর্গাপূজার আজ তৃতীয়া। বিভিন্ন পুজো প্যান্ডেলে চলেছে মণ্ডপ ও আলোকসজ্জাসহ শেষ মুহূর্তের প্রস্তুতি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নদিয়া ও উত্তর চব্বিশ পরগনার কয়েকটি পুজোর উদ্বোধন শেষে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ বিমানে দিল্লি গেছেন। সেখানে দলীয় নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের পর আজ রাতেই তার কলকাতায় ফেরার কথা। কলকাতা হাইকোর্ট রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ পুর নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন মন্ত্রীর ওই আর্জি খারিজ করে দেন। মুর্শিদাবাদের বহরমপুরে একটি গার্লস

0: হোস্টেলে খাবার খেয়ে 47 জন ছাত্রীর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় রাঁধুনি বাণী হাজরাকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত শনিবার রাতে খাবার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েন। ছাত্রীদের অভিযোগ, খাবারে মাদক মেশানো হয়েছিল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু ফুটবল প্রতিযোগিতায় গ্রুপ ডের ম্যাচে ইস্টবেঙ্গল আজ ইরাকের ক্লাব আল শোর্তা এসসির মুখোমুখি হবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু 7:15। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং।

0: তৃতীয়া। হ্যাঁ, আজকে অনুষ্ঠানের শুরুতেই আমরা যে গানটা দিয়ে ঢুকলাম, এবং মানে অলরেডি কিন্তু চারপাশে একেবারে মানে ঢাকের বাদ্যি থেকে আলোয় আমাদের শহর এবং আমাদের গোটা বাংলা একেবারে ভরে গেছে। আর সেই মানে একদম হৃদয় ভরা আনন্দ নিয়ে, মন ভরা মানে উচ্ছ্বাস নিয়ে, আরও অনেক কিছু নিয়ে স্টুডিওয়ে 107 FM রেনবো স্টুডিওয়ে ক্যাফে কলকাতায় আজকে এই তৃতীয়ার আড্ডায় রয়েছি আমি আর জিউ শশী, আর আমার সঙ্গে
1: আমি আর যে মধু, আর ডেফিনেটলি তোমরা 9903652992 নিয়ে রয়েছ।
2: শুনছো ক্যাফে কলকাতা,
3: ক্যাফে কলকাতা
2: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
3: ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতার আড্ডা চলছে। আর আজকে সবচাইতে বড় ব্যাপার হচ্ছে পুজো যে একদম এসে গিয়েছে, আর একটু এপাশ ওপাশ পুজো করছে না, তার সব থেকে বড় নিদর্শন হচ্ছে আজকে আর যে উষসী আর আর যে মধুর একদম টিউন ইন করে চলে এসেছে। মানে একসাথে যেরকম প্রোগ্রামগুলো যা হয় আর কি, একটু বৃষ্টি, একটু ভ্রুকুটি, কেউ দেখা এবার এরকম জিনিসপত্র হয়, কিন্তু আজকে পুজোর ঝকঝকে আকাশ দেখে আমি রিয়েলাইজই করতে পারছিলাম না, আচ্ছা মানে সিরিয়াসলি আজকে আর যে উষসীর সঙ্গে হট সিটে গিয়ে হট মধু বসবে?
0: একেবারেই তাই। তার কারণ মানে আবহাওয়া দপ্তরও বুঝে গেছে যে আমাদের মনের আকাশে এখন আর কোনো বৃষ্টির ভ্রুকুটি জাস্ট সিম্পল চলবে না, আমাদের মনেও একেবারে রোদেলা আনন্দ, এবং পুজোর বাকি দিনগুলো আজকে তৃতীয়া কালকে চতুর্থী, এবং অলরেডি প্যান্ডেলে বেশ ভিড় জমতে শুরু করে দিয়েছে, বেশ কিছু পুজো অলরেডি উদ্বোধন হয়ে গেছে, আজকেও বহু হবে, এবং আমার ধারণা আগামীকালের মধ্যে সমস্ত পুজো উদ্বোধন কমপ্লিট হবে।
1: একদমই তাই, এবং মোটামুটিভাবে যা প্ল্যান প্রোগ্রাম আমরা করছি যে কবে থেকে কোথায় বেরোনো যায়, আর অলরেডি কিন্তু তোমাকে পুজোর প্রচুর প্যান্ডেলের গল্প শুনিয়ে দিয়েছি, এবং তোমাকে সেই জায়গাগুলোতে যেতে হবেই, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা আমাদের আজকের আড্ডাটা একদম টিল 6:30 পর্যন্ত রয়েছি। তবে এই মুহূর্তে একটু মানে একটা পুজোর গান হলো, তারপরে ওটা শেষ করার পরে মানে পুজোর গানগুলো তো বেসিক্যালি পরপর হতে থাকে।
0: হ্যাঁ, এবং মানে পুজোর গান তো ঠিক আছে, পুজোর গানের পাশাপাশি পুজোয় আমরা যেটা করে থাকি হল্লা, মানে নাচানাচি, পায়ে ফোসকা পড়বে তো কি বস, মানে দরকার পড়লে ধুনুচি নাচের সঙ্গে মানে যে কোনো নাচ আমরা নেচে দেব, আর সেই কারণেই এই গানটা রইল। আর উষসীর মতো তো মনে মনে নাচবে, তুমি না হয় পায়ে পায়ে নাচো।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতার আড্ডা চলছে। আর ক্যাফে কলকাতার আড্ডার মধ্যে কিন্তু শুধুমাত্র যে আড্ডা গান এই সমস্ত ব্যাপার থাকবে এই মুহূর্তে একদম নয়, কারণ পুজো পুজো মানে কোনো দোরগোড়ায় ডাকাডাকির সিন নেই, পুজো জাস্ট তোমার পাশে বসে আছে, ঠিক আছে, তোমার কাঁধে হাত রেখে মানে ওই মোমেন্টটাকে এনজয় করার মতন সমস্ত সিচুয়েশন কিন্তু পুজো এই মুহূর্তে ক্রিয়েট করে ফেলেছে। এবং তোমার মনের মধ্যে কোথাও যদি মনে হয়ে থাকে যে এখনও ভাবছি কিনা কাটা করব, পুজো আসছে, এই সমস্তকে পুজো জাস্ট বলছে বস জাস্ট দূরে রাখো, আমি এসে গেছি, আমার সঙ্গে চলো, সমস্ত রোশনাই, সমস্ত ভালো খাওয়া দাওয়া সব কিছু তোমার জন্য।
2: একেবারেই তাই। তবে আমার মনে হচ্ছে কাঁধে হাত দিয়ে বসার মেজাজে না পুজো কোনো বছরই থাকে না ভাই, মানে কারুর জন্যই থাকে না, সিম্পল হাতটাকে ধরে ধরে একটা একেবারে ঠেলা মেরে দেয়। এই আজকেই সকালবেলায় একটা রিল দেখছিলাম যে আমরা সারা বছর বলি ভালো লাগছে না, এ কি করবো, এ ডিপ্রেশনে চলে যাচ্ছি, নাওয়াস এখন আর আমরা কোথাও যাচ্ছি না, এখন আমরা শুধুমাত্র পুজোর মণ্ডপে যাচ্ছি, আর কোনো কোনো বসের বকুনি, কোনো ওই পকেট ফাঁকা, অমুক তমুক, কোনো কিছু মানবেই না,
1: আটকাতে পারবে না,
2: একেবারেই তাই। মানে আজকে তৃতীয়া, মানে আগামী সপ্তাহ অবধি, মানে আমি আর ওই ওই স্টপ ডেটটা আর এখন থেকে মোটেই ভাবতে চাইছি না, আগামী সপ্তাহ অবধি আমাদের এই মানে একদম ওই ডিং ডিং ডিং ডিং ডিং ডিং ডিং ডিং ডিং এই মোডটা আমাদের চলবে,
1: একদম একদম একদমই তাই। আর সব থেকে বড় কথা দেখো, পুজো মানে আমরা যেটা ভাবি যে অবভিয়াসলি আমরা সবাই মণ্ডপে মণ্ডপে যাব, তো সেখানে একটা ব্যাপার কিন্তু প্রতিবারে ওই মানে নর্থ না সাউথের মতন কিন্তু চলতে থাকে। আচ্ছা থিম নাকি সাবেকী পুজো?
2: একেবারেই তাই। ইভেন ওই যে তুমি যে থিম আর সাবেকীর কথা বললে, আমি যেহেতু ছোটবেলা থেকেই নর্থ কলকাতায় বড় হয়েছি, আমার কাছে ভীষণভাবেই পুজো মানে ওই নর্থ কলকাতার সাবেকী পুজো, তার পাশে বাগবাজার সর্বজনীনের মতন বেশ কিছু বড় পুজো এগুলো থাকে। কিন্তু কিন্তু যেটা বেশ বেশ কয়েক বছর ধরে ভীষণভাবে আমাদের মানে একেবারে পাগল করে রেখেছে সেটা হচ্ছে থিম।
1: এবং এখন কিন্তু সাবেকী পুজোর মাঝখানেও হ্যাঁ প্রতিমার আদল সেরকম থাকলেও তার আশেপাশে থিম কিন্তু উঁকি উঁকি মারছে, ঠিক আছে, ঢুকে পড়ছে।
2: ইভেন প্রতিমাতেও কিন্তু সেই থিমের চমক, মানে সেই থিম মেনেই দেবী দুর্গাকে সেইভাবেই সাজানো এবং সেইভাবেই গড়া হচ্ছে,
1: একদম। আর আমরা যখনই এত থিম থিম থিমার থিম করছি, তার জন্য মানে 9903659992 তে এক্স্যাক্টলি কি হতে চলেছে বলো তো?
2: সেই পুজো মানে সেই থিমে তোমাকে থেমে থাকতে দেব না, তোমাকে একেবারেই থেমে থাকতে না দিয়ে এই যে ঢাকের বাদ্যটা বাজিয়ে দেওয়া হলো না, ঠিক সিম্পল।
1: আর ভেতর থেকে আসতে হবে, পুজো পুজো
2: ভেতর থেকে আসতে হবে মানে কি, ভেতর থেকে মানে ওই যে দুধ উঠলে পরে যেরকম আমাদের সেইভাবেই একদম মানে আনন্দ উপচে পড়ছে, এবং সেই উপচে পড়া আনন্দই তোমাদের সামনে তুলে ধরছি, তোমাদেরকে একটা সুযোগ দিচ্ছি যে তোমরা যদি কোনো থিম বানাতে পারো তাহলে কী বানাবে আর কেন বানাবে সেটাই উষুশিয়ার মধুকে জানাবে 9903659992
1: একদম। আর এইটা ভাবতে ভাবতে ততক্ষণে আমাদের সঙ্গে আরও একবার পুজোর ঢাক মানে পুজোর বাদ্যি বেজে যাক।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পুজোর গান
0: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: আমি থিম বানাবো আকাশবাণী, কারণ আমাদের এই রেডিও আমাদের সারাদিনের প্রাণ। দুঃখ কষ্ট আনন্দ খুশিতে আছে, তাই আকাশবাণী বানাবো আমি। না, এটা মোটেই আমি মানে আর্য উষুশিবা আর্য মধু বলছি না, এটা বলছে ঢাকুরিয়া থেকে সৌভিক। কারণ আজকে আমরা 9903659922 তোমার কাছে জানতে চেয়েছি যে তুমি যদি এই পুজোয় কোনো একটা থিম বানানোর সুযোগ পাও, তাহলে কি থিম তুমি বানাবে আর কেন?
3: একদমই তাই। আর এই যে তুমি কথাটা বললে, আমরা গতকালই জানো তো আলোচনা করছিলাম আড্ডাতে যে মানে বিদেশে কিন্তু সিরিয়াসলি পুজো তো অলরেডি শুরু হয়ে গিয়েছে, এবং সেখানে কিন্তু আকাশবাণী থিম হয়েছে, মানে আকাশবাণীর এই যে শতবর্ষ সেই বিষয়টাকেই কিন্তু থিম হিসেবে রাখা হয়েছে।
2: একেবারেই তাই। এবং বিদেশে পুজো কিন্তু মেইনলি ওই সপ্তমী অষ্টমী ওইভাবে হয় না, উইকেন্ড দেখে তখন ওই ওখানে যারা রয়েছেন তারা সেই পুজোটা করেন। এবং এই যে আকাশবাণী শতবর্ষ, আমি জানি না এখনো শুধু বিদেশে নাকি বাংলার মাটিতেও হয়তো খুঁজলে পাওয়া যাবে যে হয়তো এরকম থিম হয়েছে, কারণ আকাশবাণীর এই যে শতবর্ষটা আমরা উদযাপন শুরু করেছি আগস্টের 2026-এ, আমরা কিন্তু এই উদযাপনটা গত মানে গত এই আগস্ট থেকে শুরু করে আগামী আগস্টের 2027 পর্যন্ত এই উদযাপনটা আমরা চালিয়েই যাব। আর আপাতত আমরা যেটা চালাচ্ছি এবং চালাবো সেটা হচ্ছে আমাদের দুর্গা পুজো সেলিব্রেশন। বস, আজকে তৃতীয়া, আর মানে পুজো আসছে, পুজো আসছে না এইটাই বেশ ভালো, এই যে আজকে তৃতীয়া, অলরেডি ঘড়ির কাঁটা বলছে 4:30, আমরা স্টুডিও থেকে বেরোবো। আমি আর মধু প্ল্যান করছি একটু একটু কি আশেপাশে ঠাকুর দেখা যায়,
3: তৃতীয়াটা এক তৃতীয়াংশ আর কি হয়ে যাবে, কারণ সারাদিনের এক তৃতীয়াংশে পরিণত হবে। কিন্তু কিন্তু এই যে মোমেন্টটা, এই মোমেন্টটা, এই তৃতীয়ার মোমেন্টটা আমার মনে হয় যে আমরা, আমি আর যে উষুশি মিলে একদম তোমাদের জমিয়ে দেবার, সেই জমানোর সাথে সাথে আড্ডা থাকবে 9903659922, তোমার মেসেজ থাকবে, তার পাশাপাশি থাকবে একদম ধমাকেদার কিছু গান,
2: যেই গান শুনতে শুনতে তুমি পা মেলাতে মেলাতে ভাবতেই পারো যে এই তো আমি নাচটা জাস্ট প্র্যাকটিস করছি।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: নমস্কার বাংলাদেশ, তাদের পদ্ধতি জানাচ্ছি এই মুহূর্তে সব কলকাতায় যান চলাচল সর্বত্র স্বাভাবিক আছে, এখন রাস্তার উপরে কোনো বিষয় নেই।

0: হ্যাঁ, মানে উমা একেবারেই জেগে গেছে, কারণ এই যে জাস্ট 10ই অক্টোবরের মহালয়াটাই না, আমাদের উমা, আমাদের প্রত্যেকের মানে ঘরের উমা জেগে ওঠার অ্যালার্ম থাকে ওইটাই। মানে আমরা যখন পুজোর সময়টা আকাশবাণীর এই এই হট সিটে বসে বিশ্বাস করো, তখন প্রত্যেক মুহূর্তে মনে হয় যে দুর্গাপুজো শুরু হয় যেখান থেকে, আমরা সেখানে বসে থাকতে পারছি, এই পুজোর সময় তোমার সাথে কথা বলতে পারছি, এর থেকে ভালো পুজো কাটানো আমার মনে হয় আর কিচ্ছু হয় না।
1: একদম, মানে এটা কি বলবো, মানে একদম 10-এ 10-এর মতন একটা কথা বলেছো যে তোমাদের সঙ্গে আড্ডা দিতে
0: পারলে। কত কত 10-এ কত
1: 10-এ 10-ই দিয়েছি, তোমাকে 10-এর থেকে বাড়াতে পারছি না,
0: একটু বাড়াও, একটু একটু পুজো ডিসকাউন্ট।
1: মানে এটা কি বলতো, এখন তো তৃতীয়া, তাই তুমি 10-এ রয়েছো, মানে তুমি আর একটু পরপর পরপর গেলে তুমি আরো বেশি মানে
0: 100-তে চলে যাবে।
1: একদমই, দেখো যখন তোমার পুজো মণ্ডপগুলো ঘুরে মোটামুটি পা ব্যথা হয়ে যাবে, তখন তুমি ফিল করতে পারবে হ্যাঁ আসছে বছর, আবার এরকম একটা ফিলিং হবে। কিন্তু তার আগে পর্যন্ত একদম তোমাকে নিজেকে নিয়ে কিন্তু জমিয়ে ফেলতে হবে, জমিয়ে দিতে হবে এই আসর। আর তোমার আসর জমানোর জন্যই তো 107 FM রেনবো একদম পুজোর প্রচুর ডালি সাজিয়ে রেখেছে, ঠিক আছে? তো একটু একটু করে তো আমরা সমস্ত কিছু রিভিল করছি এবং করবো। আপাতত যেটা বলবো, 9903653992 তে তুমি আমাদের সঙ্গে আজকে কি ডালি খুলে বসেছো, মানে কিসের ডালি সেখানে একটা ছোট্ট করে বলে দিই। মানে এই যে পুজো সাবিকই নাকি থিম, এই যে সবসময় একটা মানে কি বলবো দ্বন্দ্ব লেগেই থাকে, সেই রকমই আমি একটু থিম থিম থিম, আর আমার পাশে যিনি বসে আছেন উনি একটু সাবিকি সাবিকি সাবিকি। এই ব্যাপারটা থেকে হঠাৎ করে মানে আচ্ছা শোনো, তুমি যদি সাবিকি ঠাকুরের মধ্যে দিয়েই তুমি যদি থিম প্ল্যান করো, তাহলে তুমি এক্স্যাক্টলি কী ভাববে? না মানে এটা আমি আর যে উষশীকে জিজ্ঞাসা করছি না, আমি কিন্তু তোমাকেই বলছি, তুমি মানে এই যে রেডিওর ওপারে যে রয়েছ তাকেই বলছি। 9903653992 কিন্তু চটপট জানিয়ে ফেলো, তুমি যদি তোমায় যদি কেউ বলা হতো যে আরে একটা থিম তুমি একটু দাও না গো, মানে আইডিয়া দাও না, তুমি এক্স্যাক্টলি কোন থিমের আইডিয়া দিতে এবং সেটা কেন দিতে, সেটা মজার হতে পারে, খুব সিরিয়াস করো না, কারণ পুজোর সময় ব্যাপারটা একটু আনন্দ হুল্লোড়ে সব কিছুতে তো আমরা মেতে থাকি। আর উষশীও কিন্তু এখন অনেক কিছু নিয়ে মেতে আছে, দেখা যাক উষশীর ঝুলিতে কি রয়েছে।
0: হ্যাঁ, আমি 9903653992 প্রচুর মেসেজ এসে গেছে, প্রচুর। আমি সেটা পড়ে না, আমি একটা আমার মনে একটা ভীষণ প্রশ্ন এসছে মধুকে আমি করবো, কিন্তু আগে আমি মেসেজটা পড়ে নিই। আমি থিম বানালে একটা ব্ল্যাক হোল বানাবো, দর্শকদের দেখাবো যে ব্ল্যাক হোলের কোন অংশটাকে কি বলে, সেগুলো কেমন আচরণ করে, কোনটা কিভাবে তৈরি হয়। শাওন 1200 থেকে মেসেজটা করেছে। নেক্সট মেসেজ, আচ্ছা একটু আগে আমরা ওই আকাশবাণী থিম নিয়ে কথা বলছিলাম, বলতে বলতে আমার আর মধুই মানে যখন তোমরা গান শুনছিলে তখন আমারই মনে পড়লো যে উত্তর কলকাতার একটা মণ্ডপে, মোস্ট প্রবাবলি আহিরিটলার আশেপাশেই কোনো একটি মণ্ডপে, বোধহয় 2-3 বছর আগেই অলরেডি কিন্তু থিম হয়ে গেছে আকাশবাণী, এবং সেটা আমি দেখতে গিয়েছিলাম। আমার মনে পড়লো এই কারণেই, কারণ ওই প্যান্ডেলেই আমি বোধহয় 1/2 ঘন্টা ছিলাম, প্রচুর ভিডিও প্রচুর ছবি তুলেছিলাম, এই আনন্দেই তুলেছিলাম যে থিমটা ছিল আকাশবাণী। চলে যাই নেক্সট মেসেজে। উত্তর বাওয়ালি থেকে সুভাষ চক্রবর্তী মেসেজ করেছেন, মধু অ্যান্ড উষশী গুড ইভিনিং।
1: গুড ইভিনিং।
0: পুজোর থিম বানাতে বললে আমি প্রাকৃতিক বিপর্যয়ের ভয়ঙ্কর রূপ তুলে ধরবো, এবং এই বিপর্যয় প্রশমনে আমাদের করণীয় বিষয় কী কী হতে পারে সেসব সবার সামনে আনব। বেশ, একটু গম্ভীর গম্ভীর দিকে আমরা চলে যাচ্ছি
1: একদম, মানে এই যে গম্ভীর থেকে ব্যাপারটা কি হয়, মানে কখন আমরা
0: আমার প্রশ্নটা করতে দিতাম।
1: ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলো।
0: বলছি বলছি, আমরা একটা ছোটবেলায় স্কুলে খালি জিজ্ঞাসা করতাম না যে তোমার পুজোয় কটা জামা হয়েছে গো, আমি যেমন তোমায় জানতে চাই তোমার পুজোয় কটা হয়েছে গো।
1: শোনো, যারা মোটামুটি ভাবে কালকে ক্যাফে কলকাতা শুনেছে তারা সবাই জানে যে আমার এখন পুজোর কেনাকাটা ভীষণ পেন্ডিং রয়েছে, ঠিক আছে? আমাকে এই কথাটি বলে একদম মনে দুঃখ দিবে না,
0: আমার এখানে বলার বিষয় আছে। আমি কয়েকদিন আগেও দেখেছিলাম মধুর না অনলাইন এবং অফলাইন লিস্টের কার্ডটা একটা বিশাল বড় ছিল, আমার মনে হচ্ছে চুজ করতে পারছে না। ঠিক আছে, আমি আজকে ওকে চুজ করিয়ে আমি তৃতীয় ওকে 3টা জামা কিনতে সাহায্য করব, তাই জন্য ও আমাকে মোগলাই খাওয়াবে,
1: এবং কালকে চতুর্থী, কালকে 4টে, বাহ আমার অলরেডি 7টা মোটামুটি
0: আমাকে মোগলাই খাওয়াবে।
1: আর দেখছি, আপাতত তোমাকে মোগলাই না খাইয়ে তোমার হাতে দুটো লাঠি আমি দিয়ে তোমাকে নাচ করাতে
0: পারি। আচ্ছা বেশ, আমরা নাচানাচি করি তাহলে খিদেটা আরো বেড়ে যাবে, কারণ আজকে তৃতীয়া বস।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
0: পূজো প্রিভিউ, পূজো প্রিভিউ শুধুমাত্র 107 FM রেইনবোতে। পূজো প্রিভিউ, পূজো প্রিভিউ,
2: পূজো প্রিভিউ যখন FM রেইনবো বলে তখন তার মানে তোমাকে এক্স্যাক্টলি কোন মণ্ডপে পৌঁছে যেতে হবে সেই ইনফরমেশনটাও কিন্তু আমাদের কাছেই থাকে, বুঝলে তো। আর এই মুহূর্তে আমরা কিন্তু চলে যেতে চলেছি টালা বারোয়ারি, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ত্রম্বক বাসু। নমস্কার। সবার প্রথমে বলুন কেমন আছেন?
3: খুবই ভালো, এবং সবাই আপনারাও ভালো থাকুন, পুজো সবাই খুব ভালো কাটুক।
4: বেশ, আর এই যে টালা বারোয়ারি, আপনি যে পুজোর সঙ্গে ভীষণভাবে যুক্ত, সেই পুজোর এবারের থিম কি কি বলবেন এই পুজো নিয়ে? এবারে
3: আমাদের এবারের থিম হচ্ছে, আমরা হচ্ছে টালা বারোয়ারি, এবং আমাদের থিম হচ্ছে বারোয়ারির দুর্গাবাড়ি। বারোয়ারির দুর্গাবাড়ি মানে আমরা এখানে দুর্গার থানকে তুলে ধরার চেষ্টা করেছি। সেখানে তার 108 রূপ রয়েছে, এখানে 10 মহাবিদ্যা রয়েছে, একে থেকে এক দিকে নবদুর্গা রয়েছে। তো মানুষজন সারা কলকাতা ঘুরে যখন টালা বারোয়ারিতে এসে প্রবেশ করবে, তখন মনে হবে যে মাকে এখানে পুজো আমরা একটু হলেও অন্তত সময় নিয়ে মায়ের পুজোটা এখানে আমরা দিয়ে যাই। মানে আজকে আজকের দিনে দাঁড়িয়ে অনেক জায়গায় ফেস্টিভিটিটা হারিয়ে যেতে চলেছে আলো আধারিত যুগে। আলো আধারিত যে যেন পুজো, পুজো তো আমাদের মানে রঙের উৎসব, মানে আনন্দের উৎসব, সেখানে তো আমরা এরকম ভাবে অন্ধকার যুগে পৌঁছে যেতে পারি না। তো তাই সেই জায়গাটাকে অবসান ঘটিয়ে একটু আলোর বিচ্ছুরণ ঘটানোই টালা বারোয়ারির চেষ্টা।
2: বাহ, অসাধারণ। আচ্ছা, পুজো মানেই তো একটা, পুজোর সাথে সাথে খাওয়া দাওয়ার বিশাল বড় একটা ভূমিকা থাকে তো, আর দুর্গাপুজো মানেই মায়ের ভোগ ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের, তো সেই ভোগের বিষয়ে যদি কিছু একটু বলেন।
3: দেখুন, আমরা হচ্ছে উত্তর কলকাতার লোক, তার ফলে উত্তর কলকাতায় এই পাড়া প্রতিবেশী ব্যাপারটা কি এই ফ্ল্যাট কালচারের মধ্যে আটকে নেই। আমরা প্রত্যেকে প্রত্যেকের সাথে এত ওতপ্রোত ভাবে জড়িত। আমাদের 106 বছরের পুজো, যেখানে আমাদের অষ্টমীর দিন ভোগ খাওয়ানোর একটা ব্যাপার থাকে, তারপরে নবমীর দিন একটা ভোগ খাওয়ানোর ব্যাপার থাকে। তো সেইগুলো তো 106 বছরের পুজো, বুঝতেই পারছেন। আর এটা কোনো ক্লাবের পুজো নয়, এটা বারোয়ারি পুজো। তাই এখানে আমাদের পাড়ার প্রতিবেশীরা প্রত্যেকেই স্বতঃস্ফূর্ত ভাবে যোগদান করেন, এবং সেটাও একটা মহা আনন্দের দিন হয়। একদিকে নবমী পড়ে গেলে তখন আবার একটা বিষাদের সুর মনের মধ্যে চলে আসে, কিন্তু তার মধ্যে একটু আবার আমরা আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করি।
4: আর এই যে আপনাদের পুজো, আমরা জানি প্রত্যেক বছর প্রচুর ভিড় হয়, আর ভিড় হলেই যে প্রশ্নটা আসে যে ভিড় আপনারা সামলানোর জন্য কি কি বিশেষ ব্যবস্থা নিচ্ছেন, তো সেটা এবারে কি থাকছে?
3: এই দেখুন, ভিড়ের জন্য কি হয়, আমাদের রাস্তায় যেখানে করিডোর দিয়ে লোকেরা আসে, যে করিডোরটা দিয়ে, সেখানে একটা ব্যারিকেডের বন্দোবস্ত থাকে, যাতে পাড়ার লোক বা গাড়ি কিছু গেলেও যাতে তাদের আসার কোনো ব্যাহত না হয়। এবং নিজেদের ভলেন্টিয়ার্সরা থাকে, এবং হায়ার ভলেন্টিয়ার্সও থাকে, যারা আমাদের এই মণ্ডপটাকে কন্ট্রোল করে। এবং মণ্ডপের মধ্যে প্রচুর আমাদের এয়ার সার্কুলেটরের বন্দোবস্ত থাকে, এয়ার কুলারের বন্দোবস্ত থাকে, যাতে গরমে মানুষের কোনো অসুবিধে না হয়।
2: বাহ, দারুণ বন্দোবস্ত। আর সব শেষে আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কি বলবেন?
3: সবাই আসুন টালা বারোয়ারি, যারা আমাদের এই মাধ্যমে শুনতে পাচ্ছেন, সবাই আসুন, তারা টালা বারোয়ারির ঠাকুর দেখুন, এবং সবাই খুব আনন্দে পুজোটাকে উপভোগ করুন।
4: একেবারেই তাই।
2: অনেক অনেক
4: অনেক ধন্যবাদ আপনার এই এখন ভীষণ ব্যস্ততার মধ্যেও আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আর আর তুমি এই যে শুনছ, আমরা সবাই মিলে কিন্তু টালা বারোয়ারি যাব, এবং প্রত্যেকটা পুজোয় যাব, এবং ধুমধুমার মজা করব। তার কারণ মন মাঝে তো আগমনী গান বেজেই উঠেছে।
0: ঢাকে কাঠি পড়ার আগেই পুজোর প্রিভিউ শুধুমাত্র 107 FM রেইনবোতে। পূজো প্রিভিউ, পূজো প্রিভিউ 107 FM রেইনবোতে। শুনছো ক্যাফে কলকাতা।

0: আহ্বান কিন্তু আমরা সব সময় তোমাদেরও করি, কারণ পুজোর মাঝখানে তুমি ছাড়া, 9903652 ছাড়া কিন্তু ডেফিনেটলি আমাদের আড্ডা জমবে না। এবং 107 FM রেনবো সব সময় এই আমাদের নিজেদের আড্ডাগুলোতে তোমাকে নিয়ে থাকতে কিন্তু ভীষণ ভীষণ ভালোবাসে, তবেই না পুজোর মজা, তাই না?
1: একেবারেই তাই। আর আজকে তোমাকে বলেছি তুমি একটা থিম বানিয়ে ফেলো, কি থিম বানাবে সেটা একেবারেই তুমি ডিসাইড করবে, আর সেই থিম তুমি কি বানিয়েছ সেটাই এখন দেখার।
0: শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে বলছে, শুভ বিকেল দিদি ভাইরা, তোমাদের সবাইকে শারদ শুভেচ্ছা জানালাম। আমি গান বা তোমাদের কথা শুনতে খুব ভালোবাসি, তাই একটা প্যান্ডেল করব, রেডিও সেট তৈরি করব যেখানে লাইভ তোমাদের অনুষ্ঠান চলবে। আমি না সেখানে ইমাজিন করলাম, একটা কোনাতে উষসী বসে আছে, একটা কোনাতে মধুপুর,
1: ঠিক আছে, ওর ইমাজিনেশন পাওয়ারটা আপাতত চলতে থাক। আর উষসী আর মধু আবারও এই স্মৃতি আর এই পুজোর আড্ডা নিয়ে ফিরছে ঠিক 5:02, তাই তুমি কিন্তু সঙ্গে থেকো।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রজাতরঙ্গে এই মুহূর্তে খবর পড়ছি নমামি বসুরুদ্র। পূর্ব নির্ধারিত কর্মসূচি কিছুটা কাটছাঁট করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দিল্লি গেছেন। উত্তর চব্বিশ পরগনায় পুজো উদ্বোধনের পর বিকেলে কলকাতায় পৌঁছে তিনি দমদম বিমানবন্দর থেকে দিল্লি রওনা হন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আমন্ত্রণে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির একটি বৈঠক ও নৈশ ভোজে তাঁকে আমন্ত্রণ করা হয়েছে। আজ রাতেই তাঁর কলকাতায় ফেরার কথা। দুর্গাপুজো ছুটির ভেতর আদালত খোলা রাখার বিরোধিতা করে প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছে হাইকোর্ট কর্মচারীদের একাধিক সংগঠন। চলতি বছরের প্রধান বিচারপতি রবীন্দ্র ভিক হুগে ষষ্ঠী ও অষ্টমীর দিন কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রধান বিচারপতির এই সিদ্ধান্তে আপত্তি জানিয়ে এবং কাজের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছে হাইকোর্ট কর্মচারীদের বিভিন্ন সংগঠন। রাজ্যপালের অনুমতি মেলায় রাজ্য সরকার চলতি বছরের তৃতীয় কোয়ার্টারের তিন মাসের ডিসেম্বর মাস পর্যন্ত সরকারি সব প্রভিডেন্ট ফান্ডে জমা টাকার উপর সুদের হার ঘোষণা করেছে। জেনারেল প্রভিডেন্ট ফান্ড, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, ওয়েস্ট বেঙ্গল নন গভর্নমেন্ট এডুকেশন ইনস্টিটিউট অ্যান্ড লোকাল অথরিটিস অ্যাক্টের অধীনে থাকা অ্যাডেড স্কুল, কলেজ, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত কর্মী, রাজ্য তহবিলে থাকা সরকার অনুমোদিত অন্য যে কোনো প্রভিডেন্ট ফান্ডে জমা টাকার উপর 7.1% হারে বার্ষিক সুদ দেওয়া হবে। তোলাবাজি মামলায় জামিন পেয়েছেন বিধাননগর পুর নিগমের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। তবে এক মাসের অন্তর্বর্তীকালীন জামিন পুজোর মুখে কিছুটা স্বস্তি পেলেও এক মাস পর তাকে ফের জেলে প্রত্যাবর্তন করতে হবে। দুর্গাপুজোয় কলকাতার নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করতে 31,000 বাহিনী মোতায়েন করবে লালবাজার। এবার হারিয়ে গেলে দ্রুত যাতে খুঁজে পাওয়া সম্ভব হয় সেই লক্ষ্যে এবছর 1,00,000 বাচ্চাদের জন্য বিশেষ ব্যাজ তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নদিয়ার আধ্যাত্মিক পর্যটন ও ঐতিহ্য রক্ষায় তীর্থক্ষেত্র সার্কিট গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন। একদিনে ক্রিকেটে ভারতের অধিনায়ক শুভমান গিল সেপ্টেম্বর মাসে আইসিসির সেরা পুরুষ ক্রিকেটার পুরস্কার পেয়েছেন। এই মুহূর্তে হেডলাইনস, আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর

0: যেমন বলেছিলাম যে একটা পুঁচকে সংবাদ বিরতির পরে ঠিক ফিরে আসবো, ফিরত এসেছি, তার কারণ চলছে উষসী আর মধুরিমার সাথে একদম
1: কলকাতা
0: এবং মধুময় তৃতীয়ার ক্যাফে কলকাতা।
1: ওহো, মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি যেটা হচ্ছে যে এই মুহূর্তে তৃতীয়ার মানে তৃতীয়ার কি তৃতীয়া হয়ে যাচ্ছে,
0: ব্যাপারটা
1: কিছু এক্সাইটমেন্ট,
0: তৃতীয়ার মিষ্টি মুখ, ব্যাপারটা তেঁতো নয়,
1: না একদমই নয়, কারণ মধুষী যখন তোমাদের সঙ্গে আড্ডা দিচ্ছে তখন তোমার এরকম কিছু হতেই পারে না, মন টন খারাপ, কারণ জাস্ট জমে যাবে, কারণ 9903652992 তোমার সঙ্গে সাবেকি পুজো আর থিম পুজোর ব্যাপারটা নিয়ে একটা দারুণ থিম তোমার থেকে এক্সপেক্ট করেছিলাম, এবং মানে এত যে থিম, এটা যদি পুজোর আগে আমরা এই ব্যাপারটা নিতাম না, আমার মনে হয়
0: অনেকেই ব্যাপার,
1: ভীষণ সুবিধে
0: হতো, এবং অনেকেই আমাদের আইডিয়া থেকে নিজেদের আইডিয়ায় আরেকটু শান দিতে পারতেন, কিন্তু 9903652992 প্রচুর প্রচুর প্রচুর আইডিয়া এসছে। তার মধ্যে একটা আইডিয়া চট করে বলে ফেলি, সেটা হচ্ছে আর যে উষসী আর যে মধু, গুড ইভিনিং, আমায় যদি কোনো থিম তৈরি করতে হতো তবে তার নাম রাখতাম এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়। তাতে একদিকে যেমন থাকতো যুদ্ধ বিধ্বস্ত বিভিন্ন দেশের খণ্ডচিত্র, আর অন্যদিকে থাকতো প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত দেশের খণ্ডচিত্র, এবং প্রতিমাতে থাকবে ধ্বংসের মাঝেও সৃষ্টির ছোঁয়া। জয়দীপ রায় বাঘাযতীন থেকে মেসেজটি পাঠিয়েছেন, আর উনি লিখেছেন আকাশবাণী থিম হয়েছিল 2024 কুমোরটুলি পার্কে।
1: বাহ, এত সুন্দর যখন ব্যাপারগুলো মনে রয়েছে তার সাথে, কিন্তু সত্যি এটা না বললে নয়, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, আর এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত, শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।
2: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: থাকে। কিন্তু কিন্তু কিন্তু আজকে শুধু যে তোমার বা তোমার প্রিয়জনের জন্মদিন তা তো নয়, ওই যে বিশেষ বিশেষ মানুষগুলোর জন্মদিন তাদের জন্যও তো চলবে। এই যে এই তৃতীয়ার শুভক্ষণে যার জন্মদিন বা তোমাদের মধ্যে যাদের জন্মদিন তাদের জন্য তো 107 FM রেনবোর তরফ থেকে হ্যাপি বার্থডে মানে শারদ শুভেচ্ছা ভরা জন্মদিনের শুভেচ্ছা আমরা সমস্ত কিছু মিশিয়ে তোমাকে জানাচ্ছি এবং তুমি দারুণ দারুণ আনন্দ করো। কিন্তু তার পাশাপাশি তুমি তোমার জন্মদিনটা আজকে কার সঙ্গে ভাগ করে নিচ্ছ?
1: আজকে মানে ভীষণ সুন্দর একদম একটা মিষ্টি সুন্দরী অভিনেত্রী, তিনি হচ্ছেন পূজা হেগড়ে। আজকে তার জন্মদিন, তার পাশাপাশি ওই যে ওবিন্দি বায়োস্কোপে মনে আছে ছোট্ট একটা ছেলেকে আমরা দেখেছিলাম না, ঋদ্ধি সেনের কথা আমি বলছি না, তার সঙ্গে ঋতব্রত, ইয়েস, যাকে এখন আমরা প্রচুর সিনেমায় দেখি। তার পাশাপাশি ঋতব্রত প্রচুর অডিও স্টুডিওতেও কাজ করছে এবং ঋতব্রত কিন্তু আমাদের এই মানে টলিউড ইন্ডাস্ট্রির একজন অত্যন্ত প্রতিভাবান অভিনেতা, এটাতে কিন্তু কোনো মানে কোনো সন্দেহ নেই। যেহেতু এই দুজনের কথা বললাম,
0: তাই মানে বুঝতেই পারছো, মানে যেহেতু যখনই শুরু করেছে উষসী তখনই কিন্তু আমাদের প্লেলিস্ট একদম রেডি,
1: ইয়েস।
0: আর তারপরে কিন্তু আবারও পূজোর অনেক গল্প কথা নিয়ে ফিরে আসবো, তাই সঙ্গে থাকো, শুনতে থাকো 107 FM রেইনবো।
1: আর যেহেতু পূজা হেগড়ের কথা বললাম, সেও তো যেই সিনেমাটাতে
0: মহেঞ্জোদারো
1: সিনেমা সাউন্ডট্র্যাক থেকে গান না বাজালে হবেই না। আর ঋতব্রতর কথা বললে ও প্যান্টি বায়োস্কোপ মানে ইয়ে তো বানতা হ্যায় ভাই। আর তোমার সাথে কিন্তু চলছে উষসী আর মধুর তৃতীয়ার আড্ডার থিমটা কিন্তু লিখে পাঠাতে ভুলো না 9903659999 তে।

0: এক্স্যাক্টলি মানে দুর্গা এলো। আচ্ছা এরকম কখনো হয়েছে এই দুর্গাপুজোর মাঝখানে তোমার জন্মদিনটাও এলো, এরকম হয়েছে কি? হ্যাঁ মানে অনেকেরই হয় কিন্তু দুর্গাপুজোর মাঝখানে,
1: মানে যাদের অক্টোবরে জন্মদিন তাদের তো হয়
0: মাঝে মধ্যেই হয়,
1: মানে প্যান্ডেল হপিং এর পাশাপাশি কেক কাটা এবং পায়েস মাখা, মানে আমি যেটা করে

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা। পূজো প্রিভিউ শুধুমাত্র 107 FM রেইনবো তে। পূজো প্রিভিউ, পূজো প্রিভিউ।
1: এই মুহূর্তে কিন্তু পূজো প্রিভিউ বেজে গেছে, মানে আমরা চলে যাব আবারও কোনো এক মণ্ডপে। তবে হ্যাঁ, এবারে আমি নিজে তোমাদের কাছে বলছি না যে কোথায় যাচ্ছি, আমরা সরাসরি জেনে নিচ্ছি আমাদের সঙ্গে কে রয়েছেন এবং তিনি কোন পূজো কমিটি থেকে রয়েছেন। নমস্কার।
2: নমস্কার।
1: আপনি আপনার নামটা একটু বলবেন?
2: আমার নাম আকাশ চৌধুরী, বিজে ব্লক কমিটির তরফ থেকে, বিজে ব্লক শারদ উৎসব কমিটির তরফ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা।
1: আপনাকেও। আগে বলুন যে কেমন রয়েছেন, মানে এই পূজোর চাপে এখন ঠিক কিরকম ভাবে কাটছে সময়টা?
2: বিভৎস, চার মাস ধরে খাটনির কাজ চলছে, আজ অব্দি আছে খাটনি, এখনো পর্যন্ত আজকে আমাদের ওপেনিং এবং আমাদের একটু বিশাল আকৃতি প্যান্ডেল এবং মানুষের ঢল এখন থেকে উপচে পড়ছে। তো আমরা চারো চার কোনা দিয়ে কোন ঠাসা হয়ে খেতে যাচ্ছি।
3: বেশ, আর এই যে বললেন আজকে আপনাদের ওপেনিং এবং অলরেডি ভিড় উপচে পড়ছে, তো ভিড় এই যে উপচে পড়ছে সেটা কি আপনাদের কোন থিমের আকর্ষণে, মানে এবারে পুজো নিয়ে তো আমরা জানি পুজোর জন্য অনেক দিন ধরে অনেক ভাবনা চলে, তো এবারের ভাবনাটা ঠিক কোনখান থেকে এসেছিল এবং কিভাবে এবারের থিম আপনারা নির্বাচন করলেন?
2: আমাদের এবারকার থিম হচ্ছে, থিম ঠিক না, রেপ্লিকা হচ্ছে সোমনাথ মন্দির, গুজরাটের সোমনাথ মন্দির। এটা পুরোপুরি একদম সোমনাথ মন্দিরে আদলেই বানানো হয়েছে, একদম এক্স্যাক্টলি যা যা সোমনাথ মন্দিরে আছে সেটাই আপনারা দেখতে পাবেন। এবং এটা আমাদের ভাবনা ছিল অনেকদিন আগে থেকে, এই যে কোনো একটা হয় আমরা থিমে যাই বা আমরা কোনো মন্দির বা এই অন্য কিছুর দিকে যাই, রেপ্লিকার দিকে যাই। কিন্তু এবারকার ভাবনাটা আমাদের সবাই, আমরা কমিটি মেম্বাররা ভেবেছিলাম এবার একটা রেপ্লিকা করি এবং সোমনাথ মন্দির সবাই উৎসাহে, আমরা আমাদের কমিটির উৎসাহে আমরা ওইটাকে চয়েস করেছিলাম, আমরা সোমনাথ মন্দির এবার করছি।
1: বাহ, অসাধারণ। আর এই যে বললেন আজকে উদ্বোধন এবং অলরেডি প্রচুর মানুষ চলে এসেছেন, কিন্তু যারা এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি এবং আগামী দিনগুলোতে, মানে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, এই দিনগুলোতে যারা আসতে চলেছে তাদের জন্য কি বার্তা দেবেন?
2: আমি তাদেরকে বলবো যে কোনো জায়গার, আপনাদের একটা কথাই বলতে পারি যে গুজরাটে যদি কেউ সোমনাথ মন্দির না দেখে উঠতে পারে, তারা আমাদের বিজে ব্লক শর্টলে বিধাননগর বিজে ব্লক আপনারা আসুন, সোমনাথ মন্দিরে যা আছে সব আপনারা উপভোগ করতে পারবেন, তার সঙ্গে মেলা, স্টল, ফুড, কমপ্লিট প্যাকেজে আপনারা আনন্দ করতে পারবেন। এই এইটাই সবাই বার্তা, এটা কিন্তু সল্ট লেক বিজে ব্লকে হচ্ছে এবং এখনই অফুরন্ত ভিড় আমরা তাই সামলাতে, আমাদের সামলাতে হিমশিম খাচ্ছি।
3: বাহ, খুব ভালো, মানে কলকাতায় বসেই গুজরাটের এই যে স্বাদ পাওয়া যাচ্ছে এটা একদম দারুণ পরিকল্পনা। আপনাকে পুজোর আগামী অনেক অনেক শুভেচ্ছা, আপনাদেরও পুজোয় খুব ভালো কাটুক এবং প্রচুর প্রচুর ভিড় হোক। আর আমাদের এই যে শ্রোতারা যে রয়েছেন তাদেরকে তো যাওয়ার জন্য বললেনই, এবং তারা যে যাবে আপনাদের কাছ থেকে উদ্যোক্তা হিসেবে কি কি সুযোগ সুবিধা পাবে সেটাও যদি একটু জানিয়ে দেন খুব ভালো লাগবে।
2: আমাদের যে কোনো পয়েন্ট থেকে, উল্টোডাঙ্গা থেকে হলে সবকিছু সুবিধা, সব বাসের থেকে বিজে ব্লকে ওরা অ্যাসেন্ড করতে পারবে, সাউথ কলকাতা থেকে আসতে পারলে তারা করুণাময় আসতে পারবে, মেট্রো স্টেশনে বিজে ব্লকে পুজো বললে সঙ্গে সঙ্গে ওরা করুণাময় স্টপেজে নামিয়ে দিতে পারবে, সব অ্যাক্সেসিবিলিটি আমরা করে রেখেছি এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই সবার থেকেই বিজে ব্লককে জানতে পারলে ইমিডিয়েট জানতে পারবে এবং প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আমরা কভারেজ করে রেখেছি, তারা সব জায়গা থেকে যে কোনো মুহূর্তে যে কোনো সুবিধা পাওয়ার জন্য আমাদের কাছে ডাইরেক্টলি যোগাযোগ করতে পারে। আমি সেক্রেটারি হিসেবে বলতে পারি, আমার সঙ্গে ডাইরেক্টলি যোগাযোগ করতে পারে, আমার নাম্বারে যোগাযোগ করতে পারে, আমরা
3: আপনারাও
2: সবাই মিলে আসুন, আমাদের সোমনাথ মন্দির দর্শন করুন, আনন্দ করুন, সারাদিন ধরে ওখানে কমপ্লিটলি কিছু না কিছু অনুষ্ঠানও হচ্ছে আমাদের, আমরা ব্লকে কিছু লোকদের, আমরা পুরো ব্লক বাসীদেরকে তিন দিন খাওয়াচ্ছি, এবং একদিন আমরা সোশ্যাল সার্ভিস হিসেবে অনাথ বাচ্চাদেরকেও আমাদের খাবার গ্রন্থে সামিল করেছি সপ্তমী অষ্টমীর দিন।
3: অন্যরকম ভাবে নিয়ে নি শশী আর মধু সঙ্গে রয়েছি।
0: ঢাকে কাঠি পড়ার আগেই পুজোর প্রিভিউ শুধুমাত্র।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: 139তম ডাক আদালত ও পেনশন আদালত, মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিম সার্কেলের সভাপতিত্বে 139তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 19 নভেম্বর 2026 মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন P36, সিআর এভিনিউ, কলকাতা 712-তে বেলা 1টায় গুগল মিটের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর

0: ওর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 26/10/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস ডট সি দাস, এডিপিএস সিএস, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর এভিনিউ, কলকাতা 7,12,000 এই ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in কিংবা adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in এই আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময় গুগল মিট অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য এডিপিএস সিএস এর সাথে টেলিফোন নাম্বার 0332212050 অথবা 0332212062 অথবা 0332212050 এখানে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে বা ইমেলে ডাক আদালত বা পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। দ্রষ্টব্য, আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরিউক্ত ডাক আদালতে ও পেনশন আদালতে নেওয়া হবে না।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: পুজোবারে কিন্তু শুধু সাজগোজ ঘুরে বেড়ানো খাওয়া দাওয়া নয়, পুজোর সময় কিন্তু প্রেমটাও ভীষণ ইম্পর্টেন্ট।
1: ওই জন্যই তো রাত জাগা পাখি না, মানে মনের মানুষটার সঙ্গে সারা রাত ঠাকুর দেখার যে একটা অনবদ্য অনুভূতি আছে।
0: শুধু
1: সারা রাত সেটা জানে,
0: মধু জানে, মধু কিরকম জানে বলুন তো, মানে বলো তো, মানে আমার আপনি তুমি গুলিয়ে যাচ্ছে, মানে ওই যে অঞ্জলিতে হয় না ওই ফুল দেবীর পায়ে যেতে গিয়ে অন্য কারুর, সেই প্রেমটা আমার খুব ভালো জানে মধু। আমরা আরো অনেক কিছু জানি, আমরা একটা দুটো তিনটে চারটে অনেক রকম প্রেমের টিপস জানি পুজোয়, সেটা নিশ্চয়ই দেব। কিন্তু তার আগে যেটা দেব সেটা হচ্ছে এই তৃতীয়ায় তিন তিনটে গান দেব না তাও কি হয়?
1: এক্স্যাক্টলি তাই, তাই তৃতীয়া যখন তিনের মানে এই হ্যাট্রিক ডেফিনেটলি হবে, আর সেই সঙ্গে আজকে তৃতীয়া বস, চলো আড্ডা দিতে চলে এসো 107 FM রেইনবোর ইনস্টা পেজে, দেখা হচ্ছে তোমার সঙ্গে। আর আপাতত তোমার জন্য ধমাকেদার একদম তিনখানা একদম পুজো পুজো ভাইবস ম্যাচ করবে বুঝলে তো,
0: মানে এমন গান মধু বেছে রেখেছে তোমার জন্য,
1: বাদ দিস সমস্ত কিছু রেডি নিয়ে থাকো,
0: যেটা তুমি ওই পুজোয় প্রেম করতে করতেও তার সাথে ওই ঢাকের তালে ধুনুচির সাথে নাচতে পারবে। সেও তো তিন তিনটে গান তৃতীয়া রইল, আর 6:30 পর্যন্ত সঙ্গে রয়েছে উষসী আর মধু। আর তুমি এই মুহূর্তে চলে এসো 107 FM রেইনবোর ইনস্টা হ্যান্ডেলে।
2: FM রেইনবোতে তিন

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পূজোর গান। শারদীয়া পূজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
2: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
1: শ্যামলী ভট্টাচার্য।
3: ও ভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
1: পল্লব কুমার ঘোষ।
4: আকাশটা ভেঙেছে বা।
1: দিলাশা চৌধুরী। দিশা রায়।
5: ডাকছে নদী, আয় আয় বয়ে যায়, আকাশ পাঠালো নীল খাম।
1: সুদেষ্ণা গঙ্গোপাধ্যায়।
6: এলো এলো দুঃখা এলো, হেই বলো সবাই দুঃখা এলো।
1: শারদীয়া পূজোর গান। 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পূজোর গান
0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
7: ক্যাফে কলকাতা তো চলছে, তবে ওই আর কি, দিনে কেতিনের পরে ফিরে এলেও আমাদের সময়টা এই মুহূর্তে ভীষণ ভীষণ কম, আর যেহেতু কম তাই এক্ষুনি আমাদের চলে যেতে হবে। কিন্তু হ্যাঁ, চলে যেতে হবে বলে মানে চলে
8: মানে আমরা একটা আজকে সংবাদ বিরতিতে যাব, যেটা 6:00 থেকে 6:02 হবে। তবে আমরা যেহেতু পুজো ভাইবসে রয়েছি বা স্মৃতি হয়ে রয়েছি, সেহেতু পুজোর গান শুনতে শুনতেই যাব। সেই পুঁচকে সংবাদ বিরতি শুনে আবারও 6:00 থেকে 6:30 পর্যন্ত উষসী আর মধু তোমার সঙ্গে থাকবে, তাই জন্য তুমিও সঙ্গে থাকো।
9: যে আমার বছর।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। 66তম ন্যাশনাল ডিফেন্স কলেজ কোর্স শিক্ষক ও সদস্যরা আজ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। এই উপলক্ষে রাষ্ট্রপতি বলেন, নিরাপত্তা ও প্রযুক্তিগত প্রেক্ষাপট বদলে যাওয়ায় বর্তমানে নতুন রকমের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। তিনি বলেন, এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার প্রয়োজন। এর জন্য কৌশলগত দূরদর্শিতা এবং পরিবর্তিত পরিস্থিতিকে সঙ্গে করে চলতে হবে। ভারত আজ আবারও জোর দিয়ে বলেছে, লাদাখ দেশের অবিচ্ছেদ্য অংশ। চীন কোনোভাবেই ভারতের এই প্রতিষ্ঠিত সত্যকে অস্বীকার করতে পারবে না। লাদাখ প্রসঙ্গে চীনের সাম্প্রতিক মন্তব্য বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, স্বরাষ্ট্রমন্ত্রক এ ব্যাপারে বিস্তারিতভাবে জানিয়েছে। ভারত ও সাইপ্রাস আজ সামুদ্রিক নিরাপত্তা, যৌথ প্রশিক্ষণ, অনুসন্ধান ও উদ্ধার সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছে। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এর নেতৃত্বে ভারতীয় প্রতিরক্ষা প্রতিনিধি দল এবং সাইপ্রাসের নৌ কমান্ডার কমোডোর নিকোলাস লুকার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাইপ্রাসে নিযুক্ত ভারতের হাইকমিশনার মনীষ ভারতীয় প্রতিরক্ষা প্রতিনিধিদের সঙ্গে মারি নৌঘাটি পরিদর্শন করেন। পূর্ব নির্ধারিত কর্মসূচি কিছুটা কাটছাঁট করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দিল্লি গেছেন। উত্তর চব্বিশ পরগনায় পুজো উদ্বোধনের পরে বিকেলে কলকাতায় পৌঁছে তিনি দমদম বিমানবন্দর থেকে দিল্লি রওনা হন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আমন্ত্রণে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির একটি বৈঠক ও নৈশভোজে তাঁকে আমন্ত্রণ করা হয়েছে। আজ রাতেই তাঁর কলকাতায় ফেরার কথা। দুর্গাপূজার ছুটির ভেতরে আদালত খোলা রাখার বিরোধিতা করে প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছে হাইকোর্ট কর্মচারীদের একাধিক সংগঠন। চলতি বছরে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ষষ্ঠী ও অষ্টমীর দিন কলকাতা হাইকোর্টে ভ্যাকেশন বেঞ্চ, অবকাশকালীন বেঞ্চ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। প্রধান বিচারপতির এই সিদ্ধান্তে আপত্তি জানিয়ে এবং কাজের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছে হাইকোর্ট কর্মচারীদের বিভিন্ন সংগঠন। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: Tuncho 107 FM Rainbow Shat Shure Sharadi Shat Shure Sharadi
2: Shuncho Cafe Kolkata Cafe Kolkata 107 FM Rainbow Te Cafe Kolkata, Kolkata.

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: Yes, তৃতীয় আড্ডা চলছে উষসী এবং মধুর সঙ্গে, আর আবারও আমরা একদম টুক করে ঢুকে পড়বো একটা পুজো মণ্ডপে। আমাদের সঙ্গে রয়েছেন কে সেটা বলবো, কিন্তু তার আগে এই যে
0: পুজো প্রিভিউ, শুধুমাত্র 107 FM রেইনবোতে পুজো প্রিভিউ।
2: আমরা কিন্তু চলে গিয়েছি তেলেঙ্গা বাগান সর্বজনীন, তাই না? মানে তেলেঙ্গা বাগান সর্বজনীনে কে রয়েছেন আমাদের

0: সার্বজনীন এবছর কি চমক রাখছে আমাদের জন্য?
1: দেখুন, আমরা একটা রাজবাড়ি ঘরনা, যেরকম রাজবাড়িতে সাবেকি আনা যেভাবে পুজোটা হয়, রাজবাড়ির পুজো, দালানে বসে সবাই মিলে একটা আনন্দ, এই ধরনের উপরেই আমরা করেছি। বাইরে গাড়ি বারান্দা, বারান্দার নিচে গাড়ি দাঁড়ানো, এইভাবেই আমরা জিনিসটাকে সাজিয়েছি। এবং আমাদের আশা ধরি দর্শনার্থীদেরও খুব ভালো লাগবে এবং সবাই প্যান্ডেল দেখে সবার মনে খুব আনন্দ আসবে এবং সবাই পুজোটাকে উপভোগ করবে।
2: বেশ, আর তার মানে আমরা থিম পুজোর মধ্যেই একটা বনেদি বাড়ির পুজোর স্বাদ পাবো একেবারেই, তাই তো? আচ্ছা বেশ, আর এই পুজোয় আপনাদের কি কি স্পেশাল বন্দোবস্ত থাকছে? মানে এরকম একটা পুজোয় তো প্রচুর ভিড় হবে, তো আপনারা কি স্পেশাল বন্দোবস্ত নিচ্ছেন এবং খাবার স্টল, খাবার আপনাদের তরফ থেকে, ভোগ ইত্যাদি, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের কি চিন্তা ভাবনা রয়েছে?
1: দেখুন, আমাদের অষ্টমীর ভোগটা তো আমরা দিই সবাইকেই, দর্শনার্থী যারা আসে সেই সময়টা। তারপরে ধরুন আমরা মেডিকেল টিম একটা সব সময়ের জন্য রাখি, অ্যাম্বুলেন্স রাখি, হুইল চেয়ারের ব্যবস্থা আছে, এবং সিনিয়র সিটিজেন যারা আছে, বয়স্ক বৃদ্ধ যারা আছেন, তারা যাতে সময় মতন ঠিকঠাক ভাবে আলাদা ভাবে যেন একটা জোন করে তাদেরকে ভেতরে ঢোকানো বার করা, এটা আমাদের ভলেন্টিয়ার্সরা আছে, তারাই এটাকে পুরোপুরি ভাবে দেখাশোনা করে। সেই সব দিক থেকে আমরা এইগুলি চেষ্টা করি যাতে মানুষ পুজো দেখতে আসছে তারা যেন কোনো অসুবিধার সম্মুখীন না হয়, সবাই যেন সুন্দর মতন পুজোটা দেখে সুন্দর মতন যেন তেলেঙ্গানা থেকে যেতে পারে।
0: বাহ, অনেক অনেক ধন্যবাদ। আর আমরা আশা করছি এবছর কিন্তু তেলেঙ্গা বাগান সার্বজনীন সবাই মিলে গিয়ে ভীষণ আনন্দ করব। অনেক ধন্যবাদ, শারদ শুভেচ্ছা
1: সবাইকে, সবাইকে অভিনন্দন, সবাইকে শুভেচ্ছা পূজোর, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পূজো আনন্দে কাটুন।
2: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমরা সবাই মিলে পূজোয় মেতে উঠব। আর এই মুহূর্তে তুমি শুনছিলে
3: ঢাকে কাঠি পড়ার আগেই পূজোর প্রিভিউ, শুধুমাত্র 107 FM রেনবোতে। পূজো প্রিভিউ, পূজো প্রিভিউ 107 FM রেনবোতে।
0: এই যে মানে পূজোর মাঝখানে একটা ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা ফিলিং হয় না, মানে এটাই কিন্তু
2: আমরা তো রয়েছি 6:30 পর্যন্ত। এখন মানে ওই যেরকম তৃতীয়াও প্রায় ফুরিয়ে আসছে তেমন আমাদের হাতের সময়ও কিন্তু ফুরিয়ে আসছে। তাই জন্য ক্যাফে কলকাতা আর কে কাকে কি দেবো, আমরা তো দিয়েই রেখেছি তোমাদের 4:30-6:30 ক্যাফে কলকাতা,
0: ক্যাফে কলকাতা আমরা সবাই মিলে মেতে উঠেছি। আর এই মুহূর্তে কিন্তু পূজো প্রিভিউ মানে, আরে বাবা, একটু মণ্ডপে ঢুকছি, একটু গান বাজনা হবে না?
2: আর আমরা যখন দুই সুন্দরী কমলা রয়েছি তখন এই গানটা তো তাই ভাই।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
2: FM রেইনবো তে, রেইনবো ফ্ল্যাশব্যাক সং,
3: রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: মনে হচ্ছে না, মানে একদম সেই তোমার ছোটবেলার পুজো প্যান্ডেলগুলোতে তুমি পৌঁছে গিয়েছো যেখানে একদম সাদামাটা পুজোগুলো হতো, একটু চাকচিক্য এখনকার তুলনায় অনেক কম, কিন্তু একটা অদ্ভুত সেই গোল্ড প্রিন্টের শাড়ি, সেই গান আর সেই মুহূর্ত।
1: এখনো কিন্তু পুজো মানে আমরা যারা মেনলি নাইনটিজের কিডস, মানে না এখনো কিডস নেই, কিন্তু আমরা যারা মোটামুটি ওই জেনারেশনটা থেকে এসেছি, আমাদের কাছে এখনো পুজো মানে এই গান। এবং তার পাশাপাশি আরও অনেকগুলো গান আছে, যেমন কত যে সাগর নদী, ইভেন এখনও কিন্তু পাড়ার প্যান্ডেলগুলোতে এই সমস্ত গান বাজানো হয়। মানে এই সমস্ত গান ইকুয়ালিজ, মানে মানে পুজো আর এই সমস্ত গান একেবারে আলাদাই করা যায় না, কোনোভাবেই আলাদা করা যায় না। আর একটু আগে যখন তিনটে গানের হ্যাট্রিক চলছিল, তখন কিন্তু উষসী আর মধু ছিল 107 FM রেইনবোর ইনস্টা হ্যান্ডেলে। তুমি যদি সেই লাইভটা দেখে না থাকো, তাহলে কিন্তু টুক করে আমাদের ইনস্টাগ্রামের পেজে গিয়ে আমাদের এই লাইভটাই তৃতীয়ার একদম চমচমাট আড্ডাটা দেখে আসতে পারো। আর আমাদের হাতে জাস্ট কিছুক্ষণ সময় আছে, তার মধ্যে তুমি যে থিমের ভাবনা চিন্তাগুলো করে পাঠিয়েছো সেগুলোই এবার পড়ে ফেলবার পালা।
0: একদমই তাই। আর এই মুহূর্তে আমার হাতে যে মেসেজটা রয়েছে, শুভ শারদীয়া দুই দিদি ভাইকে, আমি সায়নদীপ তমলুক থেকে বলছি, থিমে আমি প্রকৃতির নানান বৈচিত্র্য তুলে ধরতে চাই।
1: বাহ, খুব সুন্দর। তারপরে আমাদের, মানে আমাদের বেসিক্যালি 9903 9903 6599 2 প্রচুর থিমের মেসেজ চলে এসছে, জানি না আর এইটুকুনি সময়ের মধ্যে কতগুলো পড়তে পারবো, তবে যতগুলো পড়তে পারবো পড়ে দেবো।
0: একদমই তাই। শুভ সন্ধ্যা দুই দিদি ভাই, আমার থিমের নাম সময়ে ফিরে দেখা, ফিরে পাওয়া নয়, এই ভাবনাটাকেই তুলে ধরতাম। এই থিমের মূল ভাবনা হলো সময় একবার চলে গেলে আর ফিরে আসে।

0: না, শৈশব থেকে বার্ধক্য, জীবনের প্রতিটি পর্যায়কে সময়ের হাত ধরে এগিয়ে যেতে হয়। ছোটবেলার সেই দুরন্ত শৈশব কৈশোর যৌবন পেরিয়ে একদিন মানুষ বার্ধক্যে পৌঁছয়। সময়ের এই যাত্রাকে কখনো থামানো যায় না, কখনো পিছিয়েও নেওয়া যায় না। অন্যদিকে প্রযুক্তির উন্নতি আজ আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিনিয়ত নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে পৃথিবীকে বদলে দিচ্ছে, কিন্তু এত উন্নতির পরেও আমরা কি সময়কে ফিরিয়ে আনতে পেরেছি? পারিনি। প্রযুক্তি আমাদের জীবনকে বদলাতে পারে, কিন্তু হারিয়ে যাওয়া সময় আর শৈশবকে ফিরিয়ে দিতে পারে না। এই ভাবনাটাকেই তুলে ধরতাম অরূপ ভট্টাচার্য বহরমপুর মুর্শিদাবাদ থেকে লিখছেন।
1: বাহ, খুব সুন্দর। 9906599 তে আর প্লিজ মেসেজ পাঠিও না, কারণ হাতে যে কটা রয়েছে সে কটাই যাওয়ার আগে পড়ে ফেলতে চাইব। কিন্তু এই যে পুজোর যে কটা দিন বাকি, মা বলবে হ্যাঁ রাত করে বাড়ি ফিরবি না, বাইরে খাবি না। আরে বাবা, এই কটা দিন কি ওই যে লজ্জা ভয় টয় থাকতে নেই, তাহলেই তো পুজো হয়, এনজয়।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: থিমে আমি তুলে ধরব প্রতিবাদের কথা, থিমে আমি তুলে ধরব মানুষের ব্যথা, এটাই হবে মানবিকতার একমাত্র আলো। সবাই আজ হৃদয় মাঝে মানবিকতার আলো জ্বালো। এই মেসেজটি পাঠিয়েছেন পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে।
2: অসাধারণ। আর এরকম ভাবে মানবতার আলো আমাদের সবার মধ্যে জেগে উঠুক এবং পুজোর আনন্দে, দেখো আমাদের মানে এই পুরো জীবনটার মধ্যে এবং পুরো বছরটার মধ্যে প্রচুর দুঃখ বেদনা সব কিছু আসে, কিন্তু এই মুহূর্তটা সেই মুহূর্ত যে সময় আমরা কিন্তু সমস্ত দুঃখ কষ্টগুলো জাস্ট ভুলে যাই। আর তাই চাইবো তোমরাও সমস্ত কিছু ভুলিয়ে নতুন থিমে মেতে ওঠো, তাই না?
1: একেবারেই তাই। আর আমাদের হাতের সময় একদম ফুরিয়ে এসছে,
2: একদমই তাই।
1: তাই জন্য
2: সাবেকি যা খুশি মন খুলে কিন্তু আনন্দ করো,
1: একেবারেই তাই। যেহেতু আজকে তৃতীয়া এবং এই তৃতীয়ায় পুজো জাস্ট শুরু হলো বলা যেতে পারে, উষসী আর মধু একসাথে হয়তো আড্ডায় আসবে না, কিন্তু উষসী আর মধু একসাথেই চাইবে যে তোমাদের পুজো একসাথে খুব ভালো কাটুক।
2: একদম। আর গৌরীকে সাথে নিয়ে তোমাদের পুজো জাস্ট মেতে উঠুক। আগামীকাল কিন্তু ক্যাফে কলকাতার আড্ডায় আবারও আমি আসছি তোমাকে মাথাতে চতুর্থীর দিনে।
1: টাটা।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে নমামি বসু রুদ্র। ভারতে নিযুক্ত কানাডার হাই কমিশনার ক্রিস্টোফার কোটার বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সম্পর্ক অত্যন্ত মধুর। কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দের নতুন দিল্লি পৌঁছানোর আগে তিনি সাংবাদিকদের বলেন, উভয় দেশের নেতৃত্বই এখন তাদের সম্পর্ক ঘনিষ্ঠ করতে আগ্রহী। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ এবারের সফরে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনায় বসবেন। ফ্লাই দুবাইয়ে কর্মরত মালদ্বীপের দুই পাইলটকে সংযুক্ত আরব আমিরশাহী পুলিশ গ্রেপ্তার করেছে। ওমানের যে সহ পাইলট দুবাই তেল আবিবগামী ফ্লাইট অপহরণের চেষ্টা করেছিল, এই দুই পাইলটও সেই ষড়যন্ত্রে যুক্ত। ষড়যন্ত্রটি ব্যর্থ করতে গিয়ে ভারতীয় ক্যাপ্টেন স্মিথ মাচ্ছার আহত হন। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হলে অন্তত ছজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 40 জন। আজ সকালে মুলতানের শেরশাহ ব্রিজের কাছে রহমান বাবা এক্সপ্রেসে 14টি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি করাচি থেকে পেশোয়ার যাচ্ছিল। শারদীয়া দুর্গোৎসবের আজ তৃতীয়া, বিভিন্ন পুজো প্যান্ডেলে চলেছে মণ্ডপ ও আলোকসজ্জাসহ শেষ মুহূর্তের প্রস্তুতি। উৎসবের আমেজে গোটা বাংলা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এবং মতিগঞ্জ ঐক্য সম্মেলনে দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। তিনি বলেন, এখন থেকে নাগরিকত্বের শংসাপত্র জেলা শাসকের মাধ্যমে দেওয়া হবে। পশ্চিমবঙ্গ সরকার চলতি অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকে সরকারি সব প্রভিডেন্ট ফান্ডে জমা টাকার উপর সুদের হার ঘোষণা করেছে। জেনারেল প্রভিডেন্ট ফান্ড, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, ওয়েস্টবেঙ্গল নন গভর্নমেন্ট এডুকেশন ইনস্টিটিউট অ্যান্ড লোকাল অথরিটিস অ্যাক্টের অধীনে থাকা স্কুল কলেজ পুরসভা পঞ্চায়েত কর্মী এবং রাজ্য তহবিলে থাকা সরকার অনুমোদিত যে কোনো প্রভিডেন্ট ফান্ডে জমা টাকার উপর 7.1% হারে বার্ষিক সুদ দেওয়া হবে। এই মুহূর্তে হেডলাইনস আপাতত এটুকুই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। নমামি বসু রুদ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের আর্থিক অগ্রগতি একটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে। তিনি আজ নতুন দিল্লিতে ব্লুমবার্গ নিউ ইকোনমিক ফোরামে বক্তব্য রাখেন। তিনি বলেন, ক্ষমতার মাধ্যমে অন্যদের ক্ষমতায়নের নীতিকে তার সরকার সবথেকে বেশি গুরুত্ব দিয়েছে। দিওয়ালির পর নির্দিষ্ট কিছু ব্যক্তির থেকে ব্যবসায়িক লেনদেনের উপর ইউপিআই মার্চেন্ট ডিসকাউন্ট রেট কার্যকর হবে। সমাজ মাধ্যমের এক বার্তায় ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই জানিয়েছে, ইউপিআই এবং সার্ভিসেস স্টিয়ারিং কমিটি উৎসবের মরশুমের কথা চিন্তা ভাবনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে। দীপাবলির পর নির্দিষ্ট কিছু ব্যক্তির থেকে ব্যবসায়িক ইউপিআই লেনদেনের ওপর এমডিআর কার্যকর হতে পারে। 66তম ন্যাশনাল ডিফেন্স কলেজ কোর্স শিক্ষক ও সদস্যরা আজ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। শ্রীমতী মুর্মু বলেন, নিরাপত্তা প্রযুক্তিগত প্রেক্ষাপট বদলে যাওয়ায় বর্তমানে নতুন রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া প্রয়োজন। শারদীয়া দুর্গোৎসবের আজ তৃতীয়া। বিভিন্ন পুজো প্যান্ডেলে চলছে মণ্ডপ ও আলোকসজ্জা সহ শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে রাজনৈতিক পালাবদলের পর দুর্গাপুজোয় রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী শনিবার সপ্তমীর দিন কলকাতা ও হাওড়ার একাধিক ঐতিহ্যবাহী ও জনপ্রিয় দুর্গাপুজো মণ্ডপগুলি তিনি ঘুরে দেখবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আমন্ত্রণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দিল্লি গেছেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে একটি বৈঠক ও নৈশভোজে অংশ নেবেন তিনি। রাতেই মুখ্যমন্ত্রী কলকাতা ফিরবেন। রাজ্যের সমগ্র অংশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিলেও সংলগ্ন তামিলনাড়ু উপকূলের ওপর থাকা ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে আগামীকাল কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। ২০০০ টাকার ওপর ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে ইউপিআই এমডিআর চার্জ নেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই জানিয়েছে, উৎসবের মৌসুমে ব্যবসায়ীদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে ইউপিআই এবং সার্ভিসেস স্টিয়ারিং কমিটি। দীপাবলির পর সিলেক্ট পার্সেন্ট টু মার্চেন্ট ইউপিআই লেনদেনের ওপর এমডিআর কার্যকর হতে পারে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে চেক প্রজাতন্ত্রের উপপ্রধানমন্ত্রী ও শিল্প বাণিজ্য মন্ত্রী ক্যারল হ্যাভলিশেকের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী সিং বলেন, উভয় দেশই যৌথ প্রতিরক্ষা কমিটির তত্ত্বাবধানে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সহমত হয়েছে। শারদীয়া দুর্গোৎসবের আজ তৃতীয়া, বিভিন্ন পুজো প্যান্ডেলে চলেছে মণ্ডপ ও আলোকসজ্জা সহ শেষ মুহূর্তের প্রস্তুতি। উৎসবের আমেজে গোটা বাংলা। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রথম দুর্গাপুজোয় রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী শনিবার সপ্তমীর দিন কলকাতা ও হাওড়ার একাধিক ঐতিহ্যবাহী ও জনপ্রিয় দুর্গাপুজো মণ্ডপ তিনি ঘুরে দেখবেন বলে জানা গেছে। পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত রাওয়াল বলেছেন, দুর্গাপুজো উপলক্ষে শহর কলকাতাকে আলাদাভাবে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আজ গড়িয়াহাট ব্রিজের একধারে পাঁচটি রং দিয়ে রাস্তা সাজিয়ে তোলা হয়। এর পাশাপাশি রেড রোডের দুধারে রং দিয়ে ভ্রাতৃত্বের রাস্তা তৈরি করা হয়েছে। চিংড়িঘাটা ব্রিজে রামধনু রঙের কাজ সম্পন্ন করেছে কেএমডিএ। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে নতুন শিল্প বিনিয়োগ টানতে নেদারল্যান্ডসের সঙ্গে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। শিল্পমন্ত্রী তাপস রায়ের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মারিসা গ্রেরার্ডসের বৈঠকে ভারতে ব্যবসা করছে এমন ডাচ সংস্থাগুলির পশ্চিমবঙ্গে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। ভারতে পিভি সিন্ধু প্রথম রাউন্ডে হেরে ডেনমার্ক ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন। সিন্ধু আজ মহিলাদের সিঙ্গলসের প্রথম রাউন্ডের ম্যাচে জার্মানি ইয়োভেন লির কাছে 21-13, 21-25, 19-21 গেমে পরাজিত হন। এই মুহূর্তে হেডলাইনস আপাতত এটুকুই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে।
2: শুরু করি ইনভেস্টিং।

0: ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্টি অ্যাপ ডাউনলোড করুন।
1: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে।
2: কুইজওয়ালা আজকে পুরোপুরি ফেস্টিভ মুডে, তাই তো?
3: একদম তাই, পূজোর আর হাতে গোনা কয়েকটা দিন, দেবী পক্ষ স্টার্ট হয়ে গেছে এবং আজকে মহা তৃতীয়া। বুঝতেই পারছেন আমাদের মুডটা কেমন হতে পারে, এবং আপনাকেও এইভাবে চার্জড আপ করে দেওয়ার জন্য আজকে দুই কুইজওয়ালা রিয়া আর তমজিৎ হাজির আপনার কাছে, এবং আমাদের কাছে রয়েছে ঝুড়ি ঝুড়ি প্রাইজ।
2: এবং এই প্রাইজ যদি আপনাকে পেতে হয়, অর্থাৎ পূজোর আগে শেষ সুযোগ, পূজোর আগে শেষ সুযোগ এই প্রাইজটা পেয়ে যাওয়ার, তাহলে আপনার নিজের কাছে একটা প্যান কার্ড থাকতে হবে এবং একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে যেখানে আপনার নিজেরই নাম থাকবে, অন্য নাম নয়, এবং সেই নামেই আপনি কুইজওয়ালায় খেলবেন। 9903659992 এই ফোন নাম্বারটা সেভ করে নিন, কারণ এখানে টেক্সট মেসেজ অথবা হোয়াটসঅ্যাপ করে আপনাকে উত্তর পাঠাতে হবে। আর এইখানেই যে নামে উত্তর পাঠাবেন সেই নামের সঙ্গে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং প্যান কার্ডের মিল থাকতে হবে। যদি আপনি প্রাইজওয়ালা হয়ে যান তাহলে কানের কাছে ঠিক যে শব্দটা শুনতে পাবেন সেইটা এইরকম।

একটা শব্দ, যে শব্দটা একটু বললো এখানে, তো সেই শব্দটা যদি আপনার কানে পৌঁছে থাকে এবং সেই শব্দটার অধিকারী যদি আপনি হতে চান পুজোর আগে, যে সুযোগটা আমরা দিচ্ছি তমজিৎ যেরকম বললো, তাহলে কিন্তু আমাদের সঙ্গে খেলতে হবে পুরো কুইজওয়ালা খেলাটা। এবং আমরা এখানে প্রচুর প্রচুর রাউন্ড রাখি, যে রাউন্ডের সঠিক উত্তর দিয়ে আপনি সেমিফাইনালের দিকে এগিয়ে যাবেন, এবং সেমিফাইনালে মোটামুটি ভালো একটা কিছু করলে আপনি ফাইনালে চলে যেতে পারেন। ব্যাপারটা বুঝতে পারছেন তো, জমে ক্ষীর কিন্তু। আর আপনি পুজোর আগে নিশ্চয়ই স্মার্টফোনটাকে একদম হাতের কাছে সাজিয়ে গুছিয়ে রেখেছেন, যেখানে আপনি সেলফি তুলবেন, সব কিছু করবেন, এবং সেই স্মার্টফোনেই কিন্তু খেলা হবে। সমস্ত স্মার্ট ব্যাপার স্যাপার স্মার্টফোনেই হবে। আমাদের ম্যাজিক নাম্বার 9903653992 একেবারে সেভ করে রেখে দিন। আমরা জাস্ট একটা গানের পরে ফিরছি আমাদের প্রথম রাউন্ড নিয়ে।

0: Rapid Rhythm. Rapid Rhythm. Rapid Rhythm. আমরা চলে এসেছি আমাদের প্রথম রাউন্ড র্যাপিড রিদমস নিয়ে। র্যাপিড রিদমসে আমরা কোনো গানের 10 সেকেন্ড অংশ শোনাই এবং সেখান থেকে বিভিন্ন রকমের প্রশ্ন থাকে।
1: এখানে আমরা আজকে প্রথম যে র্যাপিড রিদমস রাউন্ড খেলবো সেখানে একটা গানের অংশ 10 সেকেন্ডে আপনি শুনতে পাবেন এবং সেখানে যে মহিলা সিঙ্গারের গলা শুনতে পাবেন তার নামটি আপনাকে বলতে হবে, কোন সিঙ্গারের গাওয়া গান তার নাম বলতে হবে।
0: বেশ, তাহলে শোনো এবং আমাদের

0: নাও উত্তর পাঠাও সঠিক উত্তর 9903659992 দে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে।
1: Rapid rhythm, rapid rhythm, rapid rhythm.

0: যিনি সঠিক উত্তর দিয়েছেন কে মানে কে সেমিফাইনালে চলে গেলেন তার নাম নিয়ে আমরা কিন্তু রেডি।
1: একেবারে সঠিক উত্তর হচ্ছে অন্তরা নন্দী, এবং এই সঠিক উত্তর আজকে প্রথম যারা দিয়েছেন মানে প্রথম দশজন যারা দিয়েছেন তাদের নামগুলো বলে দিই এবং সেখান থেকে সেমিফাইনালে কে যাচ্ছেন সেটাও। নির্মাল্য দে হাওড়া থেকে, সুব্রত মাল গঙ্গাধরপুর থেকে, সুস্মিতা মহন্ত নদিয়া থেকে, সুরঞ্জন সরকার সরসুনা থেকে, শ্রাবণী পাল মেট্রোপলিটন থেকে, স্বপ্নীল গাঙ্গুলি কলকাতা থেকে, শান্তম দাস দাঁড়িবেরিয়া থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, সৌমিতা সাঁতরা বজবজ থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন আজকে প্রথম সেমিফাইনালিস্ট কার্তিক ধারা হুগলি থেকে।
0: কার্তিক বাবুকে অনেক অভিনন্দন, সঙ্গে আমরা যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন পূজো, পুরোপুরি পূজো ভাইবস।
1: হ্যাঁ, মানে আগেরটাও পূজো ভাইবসে ছিল, এটাও পূজো ভাইবস। আজকে আমরা পূজো ছেড়ে মোটামুটি বেরোবো না, কিছুক্ষণ ঠিক করেছি তো। যেটাই হোক, সেটা হচ্ছে পরে যে প্রশ্নটা রাখছি সেটা হচ্ছে একটা গানের প্রিলিউড শুনবো আমরা, এবং প্রিলিউড শুনে গানটাকে না গানটাকে চিনতে হবে না আপনাকে, সিনেমাটাকে আইডেন্টিফাই করতে হবে। যে সিনেমার গান সেই সিনেমার নাম আমাদের জানাতে হবে 9903-65992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে। Rapid rhythm, rapid rhythm, rapid

Rapid Rhythm. Rapid Rhythm. Rapid Rhythm. Rapid Rhythm's প্রথম রাউন্ডের উত্তর এবং

0: Tchau.
1: Repeat rhythm. Repeat rhythm. Repeat rhythm.
2: Rapid rhythm's second questionের answer নিয়ে আমরা ready. যে সিনেমার অংশ শোনানো মানে যে সিনেমায় গানটা ব্যবহার করা হয়েছিল তার নাম হচ্ছে পরান যায় জুলিয়ারে।
3: হ্যাঁ, ঢাকের তালে মোটামুটি কোমর দুলে গেছে সবারই
2: একদম,
3: এবং পরান কার কার জ্বলেছে সেটা জানি না, আমরা চাই না পরান জ্বলুক। তো যারা যারা
2: তবু পুজো এলেই বোঝা যায় যে মানে পরান জলেই,
3: পরান সবসময় জলে, পুজো এলে একটু বেশি,
2: পুজো এলে একটু বেশি জলে।
3: আচ্ছা, তো অনেক তমজিতের অনেক কিছুই হয়, ইগনোর করা দরকার ওর কথাবার্তা। আমরা যেটা করব আপাতত সেটা হচ্ছে প্রথম দশজন যারা সঠিক উত্তর দিলেন এই রাউন্ডে। জয়দীপ রায় বাঘা যতীন থেকে, লক্ষ্মণ মান্ডি ঝাড়গ্রাম থেকে, পিউপা ঘোষ সুকডাল থেকে, মৌসুমি পাত্র শীল গঙ্গাসাগর থেকে, মনোময় মহন্ত কৃষ্ণনগর থেকে, সমৃদ্ধা সরকার ভাদুরিয়া থেকে, রুম্পা ঘোষ কোন্নগর থেকে, সুদীপ্ত কর মাসদ্রোণী থেকে, সানন্দা বিশ্বাস শিলিগুড়ি থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন অরূপ ভট্টাচার্য বহরমপুর থেকে।
2: এই হাততালির মধ্যেই, হাততালির ঝড়ের মধ্যে আমরা যাব আমাদের পরের রাউন্ড, অর্থাৎ এই যে রাউন্ডে অঙ্ক কষতে হয় আপনাকে,
1: ম্যাথোমেনিয়া। ম্যাথোমেনিয়া
2: ম্যাথোমেনিয়া অঙ্ক কষার রাউন্ড। এখানে আমরা একটা অঙ্ক বলবো এবং তার জন্য আপনার দুটো গান সময় থাকবে।
3: অঙ্ক কষতে দেবে?
2: আরে পুজোটাই তো সবচেয়ে বেশি অঙ্ক কষতে হবে, কার পেছনে কতটা খরচ করব, কতটা রেখে দেবো এটা বুঝতে হবে না?
3: ওই জন্য মানে হ্যাঁ মানে পাঁচ দিনে প্র্যাকটিস।
2: হ্যাঁ, পাঁচ দিনে কতটা খরচ, পাঁচজন নাকি দশজন নাকি ছজন
3: সাতজন, তুমি এভাবেই করতে? আচ্ছা
2: হ্যাঁ, মানে
3: খুব ভালো, মানে যে যেভাবে অঙ্ক কষেছে সে সেভাবেই অঙ্ক দিতে চায়।
2: আসলে আসলে জীবন অঙ্ক করবারই, জীবনে আমরা প্রত্যেকেই অঙ্ক কষি নানান সময়।
3: সে তো নিশ্চয়ই। আপাতত আমরা কি করব?
2: আপাতত আমরা একটা অঙ্ক বলবো এবং সেই অঙ্কটা আপনাকে কষতে হবে, তার জন্য দুটো গান আপনি সময় পাবেন, প্রায় ছ মিনিটের মতো সময় পাবেন, উত্তর পাঠাবেন এবং তার মধ্যে যিনি সবার আগে সঠিক উত্তর দেবেন তিনি পৌঁছে যাবেন কুইজওয়ালার সেমিফাইনালে সরাসরি। একটি দুর্গাপুজো কমিটিতে মহালয়ার দিন পোশাক বিতরণ অনুষ্ঠিত হলো। প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য একটি করে শার্ট এবং অপ্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য একটি করে টি শার্ট দেওয়া হলো। মহিলাদের জন্য ছিল শাড়ি এবং কুর্তি, 100টি শাড়ি এবং 150টি কুর্তি বিতরণ করা হয়েছিল। মহিলাদের পোশাকের চেয়ে 70% বেশি পুরুষদের পোশাক ছিল। তার মধ্যে 175টি টি শার্ট থাকলে শার্ট ছিল কয়টি?
3: মোটামুটি আমার মাথার উপর দিয়ে গেল, দেখুন আপনারা সলভ করতে পারেন কিনা। আরও একবার বলি, একটি দুর্গাপুজো কমিটিতে মহালয়ার দিন পোশাক বিতরণ অনুষ্ঠিত হল। প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য একটি করে শার্ট এবং অপ্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য একটি করে টি শার্ট দেওয়া হলো। মহিলাদের জন্য ছিল শাড়ি এবং কুর্তি, 100টি শাড়ি এবং 150টি কুর্তি বিতরণ করা হয়েছিল। মহিলাদের পোশাকের চেয়ে 70% বেশি পুরুষদের পোশাক ছিল। তার মধ্যে 175টি টি শার্ট থাকলে শার্ট ছিল কয়টি?
2: খুবই সহজ অঙ্কটা, বেশি মাথা ঘুরিয়ে ফেলবেন না, তাহলেই উত্তর সহজে পারবেন। আর আমরা দুটো গানের ওপারে ফেরত আসছি আপনার উত্তর সঙ্গে নিয়ে এবং কে যাচ্ছেন সেমিফাইনালে তার নাম নিয়ে।

0: メニア、マトメニア。
1: তাহলে অঙ্ক কষতে পারলেন তো? এই যে রিয়া বলছিল যে অঙ্ক কষা কি কঠিন, ও অঙ্ক কিন্তু সবাই কষে ফেলেছে।
2: না না, ওগুলো আমাদের মতো স্টুডেন্টদের জন্য, আসলে কুইজওয়ালার লোকজন মোর এন্ড মোর অ্যাডভান্স।
1: একদম, আর পুজোর আগে অঙ্ক কষতেই হবে, এটা ছোটবেলা থেকে আমরা কষে এসেছি। তুমি কষনি?
2: পুজোর আগে আমি, পুজোর সময় আমি কিছুই কষিনি।
1: ও আচ্ছা, না পুজোর সময় অবশ্য তোমার এই ব্যাপারটা ছিল না, না যে কবে কত খরচা করতে হবে?
2: না ওসব ছিল না,
1: আসলে খরচার ব্যাপারটা নিজেকে ভাবতে হয়নি।
2: একটা অঙ্ক ছিল, সেটা রিপিট করছি না, যারা উত্তর দেওয়ার তারা তো দিয়েই দিয়েছেন। সঠিক উত্তর হচ্ছে 250টি, মানে 250টি শার্ট ছিল। যারা যারা সঠিক উত্তর দিলেন, প্রথম দশজন অতসী ব্যানার্জি চাকদহ থেকে, সুরঞ্জন সরকার সরসোনা থেকে, সৌমিতা সাঁতরা বজবজ থেকে, শুভঙ্কর মহাপাত্র এগড়া থেকে, মনীষা মণ্ডল আগরপাড়া থেকে, স্বদেশ দে বাঁকুড়া থেকে, টুম্পা দাস পূর্ব বর্ধমান থেকে, প্রসেনজিৎ গড়াই কোতুলপুর থেকে, সঞ্চিতা দত্ত হাওড়া থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন লক্ষ্মণ মান্ডি ঝাড়গ্রাম থেকে। যারা সেমিফাইনালে উঠে যাচ্ছেন তাদের এই রাউন্ডগুলোতে, মানে পরবর্তী রাউন্ডগুলোতে পার্টিসিপেট করার আর দরকার নেই, তারা একেবারে আমাদের সঙ্গে সেমিফাইনাল রাউন্ড, আমাদের নিউজ ফ্ল্যাশ রাউন্ড খেলবেন। আমরা 11:30টার আশেপাশে এই রাউন্ড খেলবো।
1: একদম, কিন্তু তার আগে আমি জানিয়ে দিতে চাই, অলরেডি তিনজন সেমিফাইনালে উঠে বসে রয়েছেন, মানে তিনজন আজকে আজকে উঠেছেন, তিনজন অলরেডি আগেই উঠে গেছেন, একজন তার মধ্যে গত কুইজওয়ালা থেকেই সেমিফাইনালে উঠে বসে আছেন। গত কুইজওয়ালা থেকে কীভাবে উঠেছেন? বং কানেকশন থেকে। বাংলা ও বাঙালিকে নিয়ে আমরা একটা রাউন্ড খেলি কুইজওয়ালার, মানে ফাইনাল রাউন্ডের পরে, সেই রাউন্ড থেকে যিনি সরাসরি সঠিক উত্তর দেন তিনি চলে আসেন কুইজওয়ালার সেমিফাইনাল রাউন্ডে, সরাসরি যেমন গত সপ্তাহ থেকে এসেছেন শ্রাবণী ব্যানার্জি শ্রীরামপুর থেকে। এবং
2: গল্প স্বল্প রবিবার বিকেলে এবং রবিবার রাতে আমরা গল্প স্বল্প শোনাই, এবং সেই গল্প শুনে আপনি যদি গল্পটা কেমন লাগলো সেই আপনার মতামত, আপনার মূল্যায়ন সেটা সুন্দরভাবে করতে পারেন একটা মেসেজের মাধ্যমে, তাহলে সর্বশ্রেষ্ঠ মেসেজ যিনি পাঠাচ্ছেন তাকে আমরা পাঠিয়ে দিই ঠিক তার পরের মঙ্গলবার কুইজওয়ালা সেমিফাইনালে একেবারে সরাসরি। সেরকমভাবেই গল্প স্বল্প বিকেল থেকে এবং রাত থেকে যে দুজন চলে যাচ্ছেন আজকে সেমিফাইনালে তারা হলেন
1: শেখ ফারহিন বাঁকড়া থেকে এবং জয়দীপ রায় বাঘা যতীন থেকে।
2: বেশ, তাহলে
1: জয়দীপ রায় বাঘা যতীন থেকে, শেখ ফারহিন বাঁকড়া থেকে এবং শ্রাবণী ব্যানার্জি শ্রীরামপুর থেকে, এই তিনজনের জন্য রইল জোরে হাততালি। আর আমরা যাব পরের রাউন্ডে, যেখানে আমরা একটু ইতিহাসের দিকে ফিরে তাকাই। Throwback times. এখানে সাম্প্রতিক ইতিহাস হতে পারে, সাম্প্রতিক অতীত হতে পারে, অথবা সুদূর অতীতের কোনো ঘটনা নিয়ে প্রশ্ন রাখা হয়, যেখান থেকে আপনাকে একটা প্যাসেজ শোনানো হয় এবং তারপরে সেখান থেকে প্রশ্ন রাখা হয় আপনার জন্য। উত্তর পাঠাতে হয় 9903659992 হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে। তো আজকে যে প্যাসেজটা আমরা শুনব সেটা আমাদের রিয়া শোনাবে এবং সেখান থেকেই আপনার জন্য প্রশ্নও থাকবে।
2: 13 মার্চ, আহমেদাবাদ। গতকাল মহাত্মা গান্ধী গুজরাটের সবরমতী আশ্রম থেকে আহমেদাবাদ থেকে 375 কিলোমিটার দূরে ডান্ডিতে পদযাত্রা করেন। তিনি 78 জন অনুসারী নিয়ে এই পদযাত্রা করেন। সমুদ্রের জলের বাষ্পীভবনের ফলে তৈরি এক মুঠো লবণ তুলে তিনি আন্দোলন শুরু করেন। এর ফলে সারা দেশে আইন অমান্য আন্দোলনের সূচনা হয়। এই আন্দোলনে নারীরাও অংশগ্রহণ করেন। এটি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ পর্যন্ত ছড়িয়ে পড়ে, যেখানে খান আব্দুল গফফার খানের নেতৃত্বে এটি পরিচালিত হয়, যিনি সীমান্ত গান্ধী নামে পরিচিত। সরকার কঠোর হাতে এটি দমন করার চেষ্টা করে। ব্রিটিশরা কংগ্রেসকে অবৈধ ঘোষণা করে। সারা দেশে বিদ্রোহ শুরু হয় এবং এরপর চৌকিদারি কর দিতে অস্বীকৃতি জানানো হয় এবং বনো আইন অমান্য করা হয়। লক্ষ লক্ষ ভারতীয় সত্যাগ্রহ করেন। বিদেশি পণ্য বর্জন করা হয় এবং কৃষকেরা টাকা দিতে অস্বীকৃতি জানায়। আজকে থ্রোব্যাক।

0: টাইমসের প্রশ্ন, এই ঘটনা কত সালে ঘটেছিল?
1: Throwback Times.

0: Throwback Dines. Throwback Dines. Throwback Dines.
1: Throwback Dines-এ আমরা যে প্রশ্নটা রেখেছিলাম এবং তার উত্তরও পেয়ে গিয়েছি।
2: একেবারেই, আমরা আইন অমান্য আন্দোলনের কথা বলছিলাম এবং 1930 সালের ঘটনা। 1930 সালে এই ঘটনা ঘটেছিল, এটাই সঠিক উত্তর। এবং যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন প্রথম দশজন সুব্রত মাল গঙ্গাধরপুর থেকে, তিতু জানা চামড়াইল থেকে, আরিফ হোসেন মুর্শিদাবাদ থেকে, পলাশ সাউ বজবজ থেকে, শুভঙ্কর ঘড়ুই নরেন্দ্রপুর থেকে, সংঘমিত্রা ঘোষ কাঁকিনাড়া থেকে, সুদীপ সরকার ডোমজুর থেকে, মনোময় মহন্ত কৃষ্ণনগর থেকে, সঞ্চিতা দত্ত হাওড়া থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন প্রজ্ঞা পাহাড়ি পশ্চিম মেদিনীপুর থেকে।
1: হাততালি দাও।

0: বেশ, আমরা কি পরের রাউন্ডে যাবো না? পায়েল দি কথা বলে আমাদের প্রোগ্রাম এক্সিকিউটিভ পায়েল দি আমাদের উইনারদের সঙ্গে কথা বলেছেন।
1: হ্যাঁ, সেটাই বরং একটু শুনে নি।
0: সেটা শুনি কি বলেছেন আমাদের উইনাররা। এখানে আসেন খুব মানে আনন্দ করে বিভিন্ন রাউন্ডের কথা বলেন, যে রাউন্ডগুলো তাদের পছন্দ। আপনিও যদি জিতে যান তাহলে কিন্তু আমাদের এখানে এসে
1: আকাশবাণী কলকাতার স্টুডিওতে এসে আপনি ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবেন এবং আপনার ইন্টারভিউ সকলে শুনতে পাবে। যেরকম এখন আগে মানে গত মাস বা তার আগের মাসে যারা উইনার হয়েছিলেন তাদের সেরকম দুজনের ইন্টারভিউ এখন শোনানো হচ্ছে।
2: আজ আমরা আবার দুজন কুইজওয়ালা বিজয়ীকে নিয়ে চলে এসেছি। আমাদের সঙ্গে কে কে রয়েছেন?
3: নমস্কার, আমার নাম প্রত্যুষ পাহাড়ি, আমি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি।
4: নমস্কার, আমি সুলগ্না বসু, আমি বর্ণনগর থেকে আসছি।
2: বেশ, সুলগ্নার কাছে যাচ্ছি। আপনার তো বোধহয় এটা প্রথমবার নয়?
4: না, আমি আগেও জিতেছি।
2: তো আপনার আর আপনার প্রত্যুষ বাবু?
3: আমার এটা প্রথমবার।
2: তাহলে আপনার অনুভূতিটাই আগে শুনবো, কেমন লাগছে আকাশবাণীতে এসে প্রথমবার?
3: খুবই ভালো লাগছে, আমি আকাশবাণীতে আগেও এসেছি। আমার বোন আর মা, আমার মা কুইজওয়ালার উইনার হয়েছিলেন মার্চ মাসে, প্রথমবার এই স্টুডিওতে আসতে পারে, আমার অভিজ্ঞতা খুবই ভালো লাগছে।
2: তাহলে পরিবার তো নিশ্চয়ই ভীষণ খুশি?
3: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তিনজনে মিলে আমরা কুইজওয়ালার অবশ্যই পার্টিসিপেট করি এবং ওনার সাপোর্ট ছাড়া এটা হতো না।
2: আর সুলগ্না, কেমন লাগছে আবার জিতে?
4: ভীষণই ভালো লাগছে, মানে আমি অনেকদিন ধরেই ট্রাই করছিলাম কিন্তু কোনোভাবে সেমিফাইনাল অবধি পৌঁছাচ্ছিলাম কিন্তু ফাইনালে উঠতে পারছিলাম না। তো এবারে উইনার হয়ে তো অবশ্যই মানে খুবই ভালো লাগছে, অনেকদিন বাদে। আমি 3 বছর আগে আবার মানে জিতেছিলাম, তো এবার জিতে তো অসম্ভব, মানে সেকেন্ডবার উইনার হওয়াটা যেন আরও বেশি ভালো লাগছে। প্রথমবারটা আনএক্সপেক্টেডলি হয়েছিল।
2: সুলগ্না কী করো?
4: আমি সাইকোলজিতে মাস্টার্স করেছি, আমি এখন টিউশন পড়াই এবং আমি একজন নেট অ্যাসপিরেন্ট।
2: আচ্ছা, আর প্রত্যুষ?
3: আমি কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছি।
2: আচ্ছা বেশ, তো এই প্রিপারেশন নিতে নিতেই খেলা হয়?
3: হ্যাঁ হ্যাঁ,
2: কারণ পড়া কম্পিটিটিভ এক্সামের পড়াশোনা তো সারাক্ষণই চলতে থাকে। সুলগ্না কি কাজের ফাঁকে ফাঁকে খেলা হয়?
4: হ্যাঁ, মানে আমি কাজের ফাঁকে ফাঁকে না, মানে 9টা থেকে 12টা আমি একদম রেডিওর সামনে জাস্ট বসে পড়ি, মানে ওই সময় কোনো কাজ রাখি না, যতই পড়া থাকুক বা অন্য কোনো কাজ থাকুক সব ফেলে রেডিওর সামনে বসতেই হবে, ওটার জন্য অপেক্ষা মানে সারা সপ্তাহ ধরে।
2: বেশ, আর প্রত্যুষের কোন রাউন্ডটা প্রিয়?
3: আমার মানে মোটামুটি সব রাউন্ডগুলোই ভালো লাগে, তার মধ্যে ম্যাথোমেনিয়া, ডিটেকটিভ ডায়েরিজ, এই দুটো আমার বেশ পছন্দের আর কি।
2: তাহলে অঙ্ক আর ডিটেকটিভ মানে গোয়েন্দা গল্প সব দুটোই পছন্দের? আর সুলগ্নার?
4: আমার ডিটেকটিভ ডায়েরি ভাল লাগে, এছাড়া আমার যে গানের রাউন্ডটা যেটা আছে ওটাও ভালো লাগে।
2: বেশ, গান শুনতে ভালোবাসো?
4: হ্যাঁ ভীষণ।
2: ঠিক, তাহলে তো রেডিও নিশ্চয়ই শোনা
4: হয়, রেডিও গান নিশ্চয়ই শোনা হয়।
2: একদম। আর প্রত্যুষকে রেডিও এমনি শোনা হয়?
3: হ্যাঁ, আমার থেকেও বেশি, সত্যি কথা বলতে আমার মা অনেক বেশি শোনে। আমার মা বরাবরই খুব রেডিও এনথুজিয়াস্ট এবং সেই কারণে আমি ছোট থেকেই কাইন্ড অফ রেডিওতে শুনছি, এ করছি। আমার মা গেছে অনেক জায়গায়, সো হ্যাঁ ভালো,
2: আমরা রেডিওর সঙ্গেই বেড়ে ওঠা এক প্রকার।
3: একদম একদম।
2: বেশ, অনেক ধন্যবাদ আকাশবাণীতে আসার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। দুজনকেই ধন্যবাদ, প্রত্যুষকেও ধন্যবাদ।
4: থ্যাংক ইউ সো মাচ।
3: থ্যাংক ইউ।
5: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে।
0: আমরা পরের রাউন্ডে যাব, তাই তো?
1: হ্যাঁ, পরের রাউন্ডে তো জিতেই হবে।
0: সেই রাউন্ড কি আমাদের সেই সাহিত্য ঘাষা রাউন্ড
1: হতেই পারে? আমরা মোটামুটি যা যা পড়াশোনা করে এসেছি আমাদের গোটা স্কুল লাইফ জুড়ে সবকিছুতেই আমরা কুইজওয়ালাকে নিয়ে যাই আর কি। তো অঙ্ক হয়ে গেছে, ইতিহাস হয়ে গেছে, এবার একটু বাংলা পড়া হোক।
0: একদম হোক তাহলে, কিন্তু সেটা তো হবে, বাংলা পড়া তো হবেই, বাংলা সাহিত্য থেকেই থাকবে।
1: এখানে আমরা যেটা করি সেটা কি বলবো?
0: বলে ভালো।
1: সেটা হচ্ছে একটা যে কোনো গল্প বা যে কোনো কবিতা বা যে কোনো উপন্যাসের একটা ছোট্ট অংশ আমরা আপনাকে শোনাই এবং আপনাকে যেটা করতে হবে সেই গল্প বা উপন্যাস থেকে যে প্রশ্নটা আমরা রাখবো তার আগেই আমরা প্রশ্নটা করে দিই, সেই প্রশ্নটা শুনে সঠিক উত্তর আপনাকে জানাতে হবে 9903653992। খুব সোজা কিছু থাকে এখানে, বাংলা সাহিত্য হয়তো কবির নাম, লেখকের নাম বা কোনো চরিত্রের নাম, এইরকম কিছু থাকে।
0: তো আজকে যা প্রশ্ন থাকছে সেটা একটা উপন্যাসের অংশ শোনানো হবে, তাই তো?
1: হ্যাঁ, একটা এই দুর্গাপূজা স্পেশাল, এটাও কিন্তু দুর্গাপূজা স্পেশাল
0: একদম।
1: এবং আপনাকে জাস্ট বলতে হবে লেখকের নাম কি,
0: লেখকের নাম কি এটা বলতে হবে, যে উপন্যাসের অংশটা শোনাবো। উত্তর পারবে 9903653992 দ্য হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে।
5: সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি।
6: কোথায় ফুল পাইলাম বলিতে পারি না, কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম, ডাকিলাম সর্বমঙ্গল মঙ্গলে শিবে আমার সর্বার্থ সাধিকে, অসংখ্য সন্তান কুল পালিকে, ধর্ম অর্থ সুখ দুঃখ দায়িকে, আমার পুষ্পাঞ্জলি গ্রহণ কর। এই ভক্তি প্রীতি বৃত্তি শক্তি করে লইয়া তোমার পদতলে পুষ্পাঞ্জলি দিতেছি। তুমি এই অনন্ত জলমণ্ডল পরিত্যাগ করিয়া এই বিশ্ববিমোহিনী মূর্তি একবার জগৎ সমীপে প্রকাশ কর। এসো মা ঘরে এসো, নবরাগ রঙ্গিনী, নববলধারিণী, নবদর্পে দর্পিণী, নবস্বপ্নদর্শিনী, এসো মা ঘরে এসো। 6 কোটি সন্তান একত্রে এককালে, দ্বাদশ কোটি কর জোর করিয়া তোমার পাদপদ্ম পূজা করিব, 6 কোটি মুখে ডাকিব মা প্রসূতি অম্বিকে, ধাত্রী ধরিত্রী ধনধান্য দায়িকে, নগাঙ্ক শোভিনী নগেন্দ্র বালিকে, শরৎ সুন্দরী চারুপূর্ণ চন্দ্রভালিকে, ডাকিব সিন্ধু সেবিতে সিন্ধু পূজিতে, সিন্ধু মথনকারিণী শত্রুপথে দশভুজে দশ প্রহরানুধারিণী।

शाहितो सफारी।

0: Ah! É bom demais!
1: Charitô Safari.

0: ಶಾಹಿತ್ತೋ ಸಫಾರಿ.
1: সাহিত্য সাফারি রাউন্ডে আমরা ছিলাম এবং কমলাকান্তের দুর্গোৎসব এটা শুনিয়েছিলাম আপনাদের, কমলাকান্তের দপ্তরেরই একটা অংশ এবং সবাই বুঝতেই পেরেছেন কার লেখা প্রশ্ন করেছিলাম এবং সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যারা যারা সঠিক উত্তর দিলেন প্রথম দশজনের নাম নিয়ে আমি মোটামুটি তৈরি। ভূমিকা পাল বরানগর থেকে, রীতা সামন্ত হাওড়া থেকে, মৌসুমী পাত্র শীল গঙ্গাসাগর থেকে, মনীষা মণ্ডল আগরপাড়া থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, শেখ কদম রসুল হাওড়া থেকে, সুজাতা পাহাড়ি পশ্চিম মেদিনীপুর থেকে, শুভঙ্কর ঘড়ুই নরেন্দ্রপুর থেকে, বরুণায়ন দাস বেলঘড়িয়া থেকে এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন সায়ন দত্ত রাজগ্রাম থেকে।
2: বেশ, আর আমরা তাহলে পরের রাউন্ডে যাই নাকি?
1: হ্যাঁ চলো যাই।
2: চলো তবে।
1: অড ওয়ান আউট সেই রাউন্ড যেখানে আমরা পাঁচটা অপশন আপনাকে দিই, পাঁচটা বস্তু বা পাঁচজন মানুষ বা যে কোনো পাঁচটা কিছুর নাম বলি এবং সেখান থেকে একটা অড বা একটা বেমানান সেটাকে আপনাকে বেছে নিতে হয় এবং সেই নামটা পার্টিকুলারলি আমাদের লিখে জানাতে হয় 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে। এই রাউন্ড আমরা দুবার খেলব। প্রথমবারে আজকে প্রথম অড ওয়ান আউটে কি থাকছে তমজিত বলুক।
2: প্রথম অড ওয়ান আউট রাউন্ডে থাকছে হচ্ছে পাঁচটা নাম্বার
1: সংখ্যা।
2: হ্যাঁ, পাঁচটা
1: সংখ্যা। বেশ,
2: 12, 21, 28, 33, 39।
1: 12, 21, 28, 33, 39 এই পাঁচটি সংখ্যার মধ্যে কোনটি অড বলে মনে হচ্ছে আপনার, কোনটি বেমানান অন্যদের তুলনায়?
2: কিন্তু এখানে টুইস্ট আছে।
1: বলো।
2: সেটা হচ্ছে এখানে আপনি সহজে বলে দিতে পারবেন যে এটা কোনো একটা সংখ্যার বাকিগুলো গুণিতক, কোনো একটা সংখ্যা নয়। এইটা কিন্তু আমরা অ্যাকসেপ্ট করব না, এটা সহজেই বোঝা যাচ্ছে।
1: আচ্ছা,
2: আপনাকে অন্য লজিক দিয়ে ভাবতে হবে।
1: বেশ,
2: তা এবং তারপরে বার করতে হবে যে কোনটা অড।
1: মানে তমজিতের মাথায়
2: শুধুমাত্র নাম্বারটা বলে দিলে হবে না, কোন ওয়েতে অড সেটা আজকে জানতে চাইছি।
1: হ্যাঁ, ওর মাথায় কিছু লজিক এসেছে, আপনাকে মানে বুঝতে হবে সেই লজিকটা, ওয়েভলেংথ কতটা ম্যাচ করে তমজিতের সঙ্গে আপনার, সেটাই দেখার।
2: বেশ, যদি ম্যাচ করে যায় তাহলে আপনি সেমিফাইনালে পৌঁছে যেতে পারেন। একটা গান আপনার জন্য সময় রইল, উত্তর পাঠান 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে।

0: কথা।
1: আরে মিত্র ভানু গন্তিয়ার কথায় প্রভুদত্ত প্রধান করিল সুর, এত সুন্দর গীত আমাদের, এই গীত একটু তোমাদের ভাষায় শোনাবো নাকি গো?

0: Odd one out. Odd one out. Odd one out এর আমরা প্রথম রাউন্ডের প্রশ্নের উত্তর নিয়ে এসেছি। এখানে একটু কনফিউজিং ব্যাপার স্যাপার হয়েছে। 28 যারা উত্তর দিয়েছেন তাদেরকে আমরা নিয়েছি, কিন্তু এখানে আমরা যে লজিকে ভেবেছিলাম সেই লজিকে অনেকেই উত্তর দিয়েছেন, আমরা অনেকে দেননি, কিন্তু মানে আলটিমেটলি উত্তর হতো 28। এই প্রথম 10 জনকে আমরা পেয়েছি।
1: লজিকটা বলে দাও।
0: লজিকটা হচ্ছে 28-এর যে দুটো সংখ্যা 2 আর 8, সে দুটি যোগ করলে মূল্যাঙ্ক দাঁড়ায় 1, অর্থাৎ 8+2=10। 10-এর যে দুটো সংখ্যা 1+0 যোগ করলে 1 দাঁড়ায়। বাকিগুলোতে মূল্যাঙ্ক অর্থাৎ 1 ইউনিট যে নাম্বারটা আসবে সেই নাম্বারটা হবে 3। মানে 12-তেও দেখুন 2+1=3, 21-এও 2+1=3, 33-এ আপনি বলতে পারেন 3+3 এখানে 6, এবং মানে 3 দিয়ে আর কি মোটামুটি ভাগটা করা যাবে আর কি, এরকম হিসাব করলে
1: তাহলে 28 হচ্ছে সঠিক উত্তর। এবং যারা যারা এই উত্তর দিলেন, প্রথম 10 জনের নাম হলো মৃণাল কর্মকার বারাসাত থেকে, গোপা দত্ত নিউ আলিপুর থেকে, শুভঙ্কর ঘড়ুই নরেন্দ্রপুর থেকে, মিতালী রথ চাঁদিপুর থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকড়াইল থেকে, দীপ বিশ্বাস নদিয়া থেকে, স্বদেশ দে বাঁকুড়া থেকে, রীতা সামন্ত হাওড়া থেকে, চৈতালী দে হাওড়া থেকে। এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন অতসী ব্যানার্জি চাকদহ থেকে।
0: আর আমরা একটা ছোট্ট ব্রেকে যাবো, তাই তো
1: ছোট্ট বিজ্ঞাপন বিরতি পর্ব দুটো, তারপর ফিরছি আমরা।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং।

0: এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সারথি অ্যাপ ডাউনলোড করুন।
1: पीसीपी एनडीटी कानून के विभिन्न प्रावधानों के तहत लिंग जांच करने और करवाने वाले दोनों को 3 से 5 साल तक की कैद और जुर्माने की सजा है।
2: स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी।
3: আমরা অড ওয়ান আউটের সেকেন্ড রাউন্ডে যাব এবং তারপরে আমরা কিন্তু খেলবো ইনস্টা কুইজ।
4: একদম তাই, অড ওয়ান আউটে এই এখন যেটা আমরা বলবো সেটা হচ্ছে 5টা ফলের নাম বা 5 রকম সবজির নাম, সবকিছু মেলানো মেশানো রয়েছে। এবার আপনাকে বলতে হবে কোনটা অড। বলে দিই,
3: বলো।
4: আপেল, কলা, আম, বিট, নাশপাতি।
3: আপেল, কলা, আম, বিট, নাশপাতি, এইগুলোর মধ্যে কোনটি অড এইটা আপনাকে বুঝতে হবে।
4: বেশ, তাহলে বলুন আপেল, কলা, আম, বিট, নাশপাতির মধ্যে কোনটা অড। 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে সঙ্গে নাম আর লোকেশন।

0: Odd one out. Odd one out.
1: ব্যাপারটা হচ্ছে যে এদিকে জানে বয়ে তোর সঙ্গেই যাবো, তোর সঙ্গে এ করবো করবো, আবার বলছে কে তুই বল। এই ঠিক
2: এটা পূজোর সময় বলেই বলছে।
1: কেন পূজোর সময় কি মাথাটা একটু ভেবলে যায়? আমি তো পূজোর সময় রাস্তায় বেরোই না, আমি তো মানে ঘরে থাকি।
2: আচ্ছা, পূজোর প্ল্যান কি তাহলে?
1: পূজোর কোনো প্ল্যান নেই, মানে পূজোর কোনো প্ল্যান নেই,
2: মানে ওর এতই প্ল্যান যে কোন প্ল্যানটা বলবে সেটা ভেবে পাচ্ছে না।
1: ওটাই, আসলে এত প্ল্যান করে ফেলেছি মানে ভোর ভোর থেকে রাত পর্যন্ত, আমি এখন বুঝতে পারছি না যে কোন সময়টা আমি ঘুমাবো।
2: তুমি তো একদিন পূজোর কথা আকাশবাণীতে প্রোগ্রামও করবে।
1: সে তো নবমীর দিন রাত্রিবেলা 12টা থেকে আছে, মানে নবমীর দিন রাত্রে আসবো, দশমীর দিন ভোরবেলা আর কি, সেটা ঠিক আছে। কিন্তু বাকি দিনগুলোতে এত বেশি মাত্রায় প্ল্যান করে ফেলেছি, আমি এখন বুঝতে পারছি না যে কাকে গ্যাটিস দিয়ে কাকে কাটাবো আর কি।
2: হ্যাঁ, এবং কোনটাকে ছেড়ে কোনটা বলবে অনেয়া সেটাও বুঝতে পারছো না।
1: ওই জন্যই এসব থেকে দূরে থাকাই ভালো।
2: আপেল, কলা, আম, বিট, নাশপাতি, এর মধ্যে অড কোনটা?
1: এর মধ্যে অড হচ্ছে বিট, কারণ ওটাই একমাত্র মাটির নিচে হয়, বাকিরা উপরে থাকে সবাই।
2: বেশ, তাহলে যারা উপরে থাকে এবং মাটির নিচে থাকে সেই অর্থ দিয়ে আমরা আলাদা করে দিলাম বিটকে। এবং যারা যারা সঠিক উত্তর দিলেন তারা হলেন প্রথম দশজন দীপান্বিতা কুণ্ডু মছলন্দপুর থেকে, মনোময় মহন্ত কৃষ্ণনগর থেকে, তৃষ্ণা রানী সিং বাগনান থেকে, পিউপা ঘোষ শুকডাল থেকে, প্রদীপ সেনগুপ্ত ব্যান্ডেল থেকে, গোপা দত্ত নিউ আলিপুর থেকে, মিতালী রথ চাঁদিপুর থেকে, সুপর্ণা চৌধুরী পঞ্চসায়র থেকে, মৌ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে। এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে চলে যাচ্ছেন ফিরোজ লস্কর ডানকুনি থেকে।
1: ফিরোজকে অনেক শুভেচ্ছা। তার সঙ্গে আমরা এবার যাব কোথায়? আমরা যাব ইনস্টাগ্রামে। আমাদের
2: আমাদের এফএম রেইনবোর ইনস্টা হ্যান্ডেল 107 FM Rainbow কলকাতা, এই ইনস্টা হ্যান্ডেল যদি এখনও অবধি ফলো না করা হয়ে থাকে তাহলে চটপট ফলো করুন, কারণ গোটা কুইজওয়ালাতে আমরা দুবার ইনস্টা কুইজ খেলি। ইনস্টাগ্রামেই শুধুমাত্র এই প্রশ্ন পোস্ট করা হয়, কোনোরকমভাবে হোয়াটসঅ্যাপে বা টেক্সট মেসেজে আমরা এর উত্তর নিই না, ইনস্টাগ্রামেই একমাত্র উত্তর নিই। এবং বলতে বলতেই আপনি চেক করতে থাকুন আপনার ইনস্টা, দেখবেন প্রশ্ন পোস্ট হয়ে গেছে। এটা পুরোটাই একটা ভিজুয়াল কুইজ, আপনি ইনস্টাগ্রামে ছবি দেখতে পাবেন এবং সেখানে ওই ছবির নিচে কিন্তু কমেন্ট করবেন না, DM বা ডিরেক্ট মেসেজ অপশনে যাবেন, সেখানে সঠিক উত্তর লিখবেন, সঙ্গে নিজের নাম লোকেশন পুরোটা লিখে আপনি পাঠিয়ে দেবেন আমাদের ইনস্টা হ্যান্ডেলে, মানে DM করেই পুরোটা পাঠিয়ে দেবেন। আজকে আমাদের প্রথম ইনস্টা কুইজের প্রশ্ন কি পোস্ট হয়েছে?
1: একদম প্রশ্ন পোস্ট হয়ে গেছে এবং অলরেডি উত্তর আসতেও শুরু করে দিয়েছে। আপনার জন্য এক গান সময় রইল, আপনি উত্তর পাঠান, আমাদের শুধুমাত্র DM করবেন, অন্য কোথাও হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ কিচ্ছু করবেন না।

0: ইনস্টা কুইজের প্রথম রাউন্ডে আমরা ছিলাম, এরপর আবার একবার ইনস্টা আসবে। কিন্তু ইনস্টা কুইজের এই রাউন্ডে যে আনসার সেটা আমরা কিন্তু সরাসরি অন এয়ার বলবো না, আমরা আনসার পোস্ট করে দেব এবং সেই আনসার পোস্টে দেখে আপনি বুঝে যাবেন যে আপনি সঠিক উত্তর দিয়েছিলেন নাকি আপনি ভুল উত্তর দিয়েছেন। আপাতত ইনস্টা কুইজের প্রশ্ন এবং উত্তর দুটোই ইনস্টাগ্রামে অ্যাভেলেবেল, আপনি গিয়ে মিলিয়ে নিন যে আপনি সঠিক উত্তর দিয়েছেন না ভুল উত্তর দিয়েছেন। কিন্তু এখন যেটা দেখার সেটা কি?
1: সেটা হচ্ছে যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের মধ্যে প্রথম দশজন কারা খুব স্পিডে সঠিক উত্তর দিলেন। গোপাল দত্ত নিউ আলিপুর থেকে, অজয় কুইতি কোলাঘাট থেকে, মেহেদী হাসান খান আন্দুল থেকে, পাপুন দলুই হাওড়া থেকে, শুক্লা হালদার নয়াবাদ থেকে, আশিস জানা বারুইপুর থেকে, অঙ্কিতা মণ্ডল নোয়াপাড়া থেকে, পিউপা ঘোষ শুকডাল থেকে, কাকলি মুখার্জি বেহালা থেকে এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে হাতালি পেতে পেতে সেমিফাইনালে যাচ্ছেন যমুনা বর কাঁথি থেকে।
0: আর আমরা যাচ্ছি পরের রাউন্ডে। থ্রি পয়েন্ট পাজল। এখানে একটু পাজল হয়ে যাওয়ার ব্যাপার আছে।
1: এখানে তিনটি অপশন আপনাকে দেব, কোনো একটা জায়গা বা কোনো একটা মানে বস্তু বা কোনো কিছু আপনাকে গেস করতে হবে ওই অপশনগুলোর মাধ্যমে। প্রথমে যেটা বলবো সেটা সেই অপশন শুনে যদি আপনি বুঝতে পেরে থাকেন তাহলে খুব ভালো, আমাদের উত্তর পাঠিয়ে দেবেন। কিন্তু যদি বুঝতে না পেরে থাকেন তাহলে দ্বিতীয় আর তৃতীয় ক্লুয়ের জন্য ওয়েট করবেন, কারণ প্রথম ক্লুতে যদি আপনি ভুল উত্তর দিয়ে দেন তাহলে কিন্তু দ্বিতীয় আর তৃতীয় ক্লুতে কোনোভাবেই আপনি উত্তর চেঞ্জ করতে পারবেন না। আজকে একটা জায়গার নাম আপনাকে বলতে হবে, সেরকমই কিছু অপশন আমরা এনেছি, সেরকমই কিছু ক্লু আমরা এনেছি। আজকে ফার্স্ট ক্লু এই রাউন্ডে কি বলছে?
0: এটি একটি শহর বা বিশাল ঐতিহাসিক কমপ্লেক্স যা 1993 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পায়।
1: এটি একটি শহর বা বিশাল ঐতিহাসিক কমপ্লেক্স যা 1993 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পায়। কোন সে জিনিস বা কোন সে জায়গার কথা বলছি, কোন সে শহর বা কোন সে কমপ্লেক্সের কথা বলছি সেটাই আপনাকে জানাতে হবে 9903-65992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে, সঙ্গে নিজের নাম আর লোকেশন জানাতে কিন্তু একদম ভুলবেন না।

3 point puzzle. আমরা প্রথম ক্লু দিয়েছি, এটি একটি শহর বা বিশাল ঐতিহাসিক কমপ্লেক্স যা 1993 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পায়। সেকেন্ড ক্লু বলছে, এই শহরটি একটি নদীর তীরে অবস্থিত যার নামের মধ্যে সুগন্ধ লুকিয়ে আছে। আপনি কি শহরটা চিনতে পারছেন? যদি তার নাম জেনে থাকেন বা চিনতে পেরে থাকেন তাহলে উত্তর পাঠান 9903659992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে।

3 point puzzle. থ্রি পয়েন্ট পাজলসে আমরা দুটো ক্লু অলরেডি দিয়ে ফেলেছি। এটি একটি শহর বা বিশাল ঐতিহাসিক কমপ্লেক্স যা 1993 সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পায়। সেকেন্ড ক্লুতে আমরা বলেছিলাম এই শহরটি একটি নদীর তীরে অবস্থিত যার নামের মধ্যে সুগন্ধ লুকিয়ে আছে। থার্ড অ্যান্ড ফাইনাল ক্লু, যেখানে আপনার শেষ সুযোগ এই রাউন্ড থেকে সেমিফাইনালে ওঠার, যদি আপনি সঠিক উত্তর দেন এবং সবার আগে দেন তাহলে আপনার এখনও চান্স আছে সেমিফাইনালে ওঠার। এই শহর বা কমপ্লেক্সটি ভিয়েতনামে অবস্থিত যা সুদীর্ঘ কাল ধরে ভিয়েতনামের শেষ রাজবংশ নগুয়েনদের রাজধানী ছিল। থার্ড অ্যান্ড ফাইনাল ক্লু বলছে এই শহর বা কমপ্লেক্সটি ভিয়েতনামে অবস্থিত যা সুদীর্ঘ কাল ধরে ভিয়েতনামের শেষ রাজবংশ নগুয়েনদের রাজধানী ছিল। আপনি যদি বুঝতে পেরে থাকেন এই স্থাপত্য বা এই ঐতিহাসিক শহর বা ঐতিহাসিক কমপ্লেক্সটির নাম কি, তাহলে উত্তর পারেন 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে।

0: 3 point puzzle. এখন একটা কনফিউশন হচ্ছিল যে রিয়া আমার হাতের লেখা বুঝতে পারবে কি না।
1: আমি সব হাতের লেখা বুঝতে পারি।
0: ও, সব হাতের লেখা বুঝতে পারে,
1: যে কোনো কিছু
0: না, আমারটা একটু বেশি ভালো, তো ওই জন্য বুঝতে পারাটা একটু কখনো কখনো মুশকিল হয়, কারণ এটা একটা মানে আমার হাতের লেখা যারা দেখেছে তারা বলেছে।
1: প্র্যাকটিস করেছো না ছোটবেলা থেকে হাতের লেখা? পাতা পর পাতা লিখে?
0: কখনোই করিনি, সেই কারণে আমার হাতের লেখা দেখলে কেউ ওটা লেখা বলে মানে লেখা বলে মনেই করে না, মনে করে এটা গ্রেট আর্ট ওয়ার্ক।
1: জিনিয়াসদের এরকম হয়?
0: হ্যাঁ, জিনিয়াসদের এরকম হয়, কারণ তাদের মানে জিনিয়াসদের লেখা বোঝা যায় না, এটা খুব স্বাভাবিক।
1: তো তুমি নিজের জিনিয়াস হাতের লেখায় কার কার নাম লিখেছো সেই নামগুলো একটু শুনি, এবং তার আগে সঠিক উত্তরটা শুনি।
0: সঠিক উত্তর কিটা ছিল দাঁড়াও খুঁজে বার করতে হবে। সঠিক উত্তরটা হচ্ছে কমপ্লেক্স অফ হিউ মনুমেন্টস।
1: আচ্ছা,
0: বা হিউ শহর, ভিয়েতনামের হিউ শহরকে নিয়ে আজকে প্রশ্ন ছিল। প্রথম রাউন্ডের পরে আমরা কুতুব মিনার, দিল্লি, অ্যান্তান অনেক উত্তর পেয়েছি। সেকেন্ড ক্লুটার পরে আমরা নানা ধরনের সঠিক উত্তর পেতে শুরু করেছিলাম। ওকে, যিনি সবার আগে সঠিক উত্তর দিয়েছেন তিনি তো পৌঁছে যাবেন কুইজওয়ালা সেমিফাইনালে, কিন্তু প্রথম 10 জন যারা সঠিক উত্তর দিয়েছেন, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, অরূপ কুমার সাহু গোপালপুর থেকে, রূপসা রং ঘনশ্যাম বাটি থেকে, মনোময় মহন্ত কৃষ্ণনগর থেকে, শান্তি মাইতি দাস হলদিয়া থেকে, অতসী ব্যানার্জি চাকদহ থেকে, রুম্পা ঘোষ কোন্নগর থেকে, চৈতালি দে হাওড়া থেকে, সুলগ্না বসু বরানগর থেকে, এবং যিনি পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে তিনি শুভশ্রী মল্লিক ডানলপ থেকে। এবার আমরা একটা আমাদের আকাশবাণী শতবর্ষ, সেই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, সেগুলো কোথায় শুনতে পাওয়া যাবে এবং কিভাবে শুনতে পাওয়া যাবে, কখন শুনতে পাওয়া যাবে, সেগুলো নিয়ে একটু কথাবার্তা এবার বলবে রিয়া।
1: সেই ঘোষণাটাই একটু ছোট্ট করে নিই। শতবর্ষের আকাশবাণী কলকাতা এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত, শুনতে ভুলবেন না। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠান অবশ্যই শুনবেন আপনারা এবং আকাশবাণীর সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আকাশবাণীকে আপনারা ভালোবাসেন জানি, এবং সেই সঙ্গে FM রেনবোকেও ভালোবাসেন সেটাও জানি, এবং সেই সঙ্গে কুইজওয়ালাকেও আজকাল একটু বেশিই ভালোবেসে ফেলেছেন সেটাও জানি।
0: একদম,
2: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা।
1: ভয়েস ভিশন রাউন্ড, কণ্ঠস্বর চেনার সেই চিরচেনা রাউন্ড। এখানে দুটি কণ্ঠস্বর আপনাকে শোনানো হবে এক এক করে। প্রথমে একজন মানুষের কণ্ঠস্বর অবশ্যই শুনতে পাবেন, এবং আপনাকে শুধু জানাতে হবে, খুব ভালো করে আগে মন দিয়ে শুনবেন, চেনার চেষ্টা করবেন, তারপর জানাবেন আমাদের কার কণ্ঠস্বর আপনি শুনলেন। 9903653992 আমাদের সেই একই নাম্বার, সেখানেই আপনি টেক্সট মেসেজ বা হোয়াটসঅ্যাপ যেটা আপনার মন চায় সেটাই করবেন, সঙ্গে নিজের নাম এবং লোকেশন।
0: একদম, বেশ, তাহলে শোনা যাক কার কণ্ঠস্বর আমরা শোনাচ্ছি, এবং যদি বুঝতে পেরে থাকেন তাহলে উত্তর পাঠাবেন।
3: এক বার তোমারি লাইন্স পরফেক্ট হো জায় না, জিসকে বারে মে তুমকো কোই সোচনা হি নাই পড়তা, ও এসে হি জেসে মে বতা, লেকিন সবসে পহলে ইস হাসিন নাজনীন কি খিদমত মে আপনে আকীদত কা নাচিজ তোহফা পেশ করনে কি ইজাজত চাহুঙ্গা। আব ইয়ে 35-40 ইয়ার্স পহলে লিখা হুয়া হ্যায়, কমলেশ পান্ডে নে লিখা হুয়া থা, জিসকে চেহরে পে ইস সরজমিন কে চমন কা হর ফুল ওর ইস আসমান কি কহকশা কা সিতারা বেপনাহ রশ কর রাহা। আব ইয়ে কেসে 35 সাল কে বাদ ও অন্দর এক বার গয়া না তো ও রহ জাতা। को जाने के लिए बार बार बार वो पढ़ाई करना बहुत जरूरी।
2: वॉइस विजन, वॉइस विजन।

0: Voice Vision. Voice Vision. Voice Vision. ভয়েস ভিশন রাউন্ড নিয়ে আমরা ফিরে এলাম, যার কণ্ঠস্বর শুনেছিলাম আর কেউ নন, স্বয়ং নানা পাটেকর। এবং যারা যারা সঠিক উত্তর দিলেন প্রথম দশজন, সংঘমিত্রা ঘোষ কাঁকিনাড়া থেকে, কাকলি মুখার্জি বেহালা থেকে, সুরভি নস্কর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, দীপ বিশ্বাস নদিয়া থেকে, সৌমিতা সাঁতরা বজবজ থেকে, সুদীপ্ত কর বাঁশদ্রোণী থেকে, অনুরাধা নাগ কলকাতা 89 থেকে, রীতা সামন্ত হাওড়া থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন ভূমিকা পাল বড়ানগর থেকে।
1: হাততালি
0: হাততালি।
1: আমরা কোথায় যাব?
0: আমরা যাব পরপর যে রাউন্ডগুলো চলছে সেই রাউন্ডে।
1: বেশ, তাহলে আমরা যাই পরের রাউন্ডে, ভয়েস ভিশনারি সেকেন্ড রাউন্ড, তাই তো?
0: চলো।
2: তা এখন ধরো আমার মতে যে একজন লেখক, তিনি মেদিনীপুরে বসেই লিখুন আর লন্ডনে বসে লিখুন আর নিউ ইয়র্কে বসেই লিখুন, তার লেখার যদি একটা মান থাকে যেটা পাঠকদের আকৃষ্ট করবে, তাহলে সব জায়গাতেই তিনি একই সম্মান পেতে পারেন। এখানতে যারা লেখালেখি করেন তাদের যেটা হয় কি, ভাষা একটা অসুবিধা হয়, যেহেতু মুখের ভাষাটা এখানে আলাদা আর কানেও তারা ওই ভাষাটা নিয়মিত শোনেন না, ফলে ভাষার নুয়ান্সটা হয়তো একটুখানি হারিয়ে যায়, কিছু একটা অসুবিধা হয় আমি দেখি। তার হতেও তো কেউ কেউ চেষ্টা করে, কেউ কেউ ভালোই দেখে।
0: ভয়েস ভিশন, ভয়েস ভিশন, ভয়েস ভিশন।

0: Voice Vision. Voice Vision. আমরা পুরোপুরি পুজো ভাইবসে আছি, মানে পুজো থেকে বেরোচ্ছি না
1: একদম। তাই পুজো চলে এসেছে আর দুটো চারটে দিন বাকি পুজোর, মানে এবং এবার পুজো কিন্তু সপ্তমী দুদিন, জানো তো?
0: এবার সপ্তমী দুদিন মানে পুজো এবার ছ দিন। আমরা যারা আগে দশ দিন পুজো পালন করতাম তারা এবার এগারো দিন পালন করব।
1: হ্যাঁ, তা তো করতেই হবে।
0: হ্যাঁ, মানে যারা পাঁচ দিন পুজো পালন করতো তাদের ব্যাপারটা নিয়ে আমি ভাবছি না, আমরা যারা দশ দিন পালন করতাম তাদেরটা এগারো দিন।
1: তোমার কবে থেকে শুরু হতো, মহালয়ার আগে থেকে?
0: মাঝে মাঝে তো আমার মানে বিশ্বকর্মা পুজোর পরের দিন থেকেই পুজো শুরু হয়ে যায়।
1: আচ্ছা, বেশ। মানে যারা পুজো নিয়ে এতটাও মাতামাতি করে থাকেন তাদের পুজোর বাইরের দিনগুলো কিরকম কাটে সেগুলো আমার জানা একটু ইচ্ছে রইল।
0: তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো, মানে পুজোর বাইরের দিনগুলো পুজোর মতোই কাটে,
1: মানে গোটা বছরটা মোটামুটি
0: পুজোতেই থাকে।
1: ওই বাঙালির বারো মাসে তেরো পার্বণ, মানে পুজোটাও তার মধ্যে একটা পার্বণ নয়, পুজোটাও দু তিনটে পার্বণে চলে আসে আর কি।
0: হ্যাঁ, আবার পুরোটাই পুজোর মতো কাটলে তখন মানে তুমি আলাদা করতে পারবে না তো যে কোনটা পুজো আর কোনটা নয়, তখন প্রতিদিনই পুজো মনে হবে।
1: অনেক কিছু ব্যাপার স্যাপার আছে তমোজিতে, সেগুলো বোঝা একটু দুষ্কর ব্যাপার। তো আপাতত
0: রিয়া এত বছর ধরে বুঝতে পারেনি
1: না, আমি বুঝিনি, সত্যি বুঝিনি। এবং যারা আপাতত যেটা আমরা করব সেটা
0: কি করব, আমরা উত্তরটা বলবো এবং উত্তর বলার পরে আমরা কারা মানে কে বা কে সেমিফাইনালে পৌঁছে যাচ্ছেন এই রাউন্ড থেকে সেটা জানাবো। এবং তারপরে রিয়া বলেছে ভাই একটা গান যদি না শুনতে পাই তাহলে কিন্তু বারোটার পরে আমি দেখে নেব, তাই রিয়ার জন্য একটা গান শোনাতে হবে আমাকে।
1: হ্যাঁ
0: বলছি, গানটা কি আমি গাইবো?
1: গাইতেই পারো,
0: তারপরে যদি
1: পুজোর পরে ফিরে এসে কুইজ হলে তাহলে তখন সেই রিস্কটা নিও,
0: তখন নিয়ে নেবো। কারণ আরে না না, ব্যাপারটা হচ্ছে এখন যদি ধরো আমি গান গাইলাম তারপরে পায়েল দিয়ে আমাকে বললো ভাই ঠিক আছে আর আসতে হবে না, পুজোর আগে চাপ হয়ে যাবে না?
1: আপাতত কোনো চাপ হোক এরকম আমরা কিছু চাই না, সেই জন্য তমোজিৎ একটু সেফ সাইডে থাক আপাতত, কারণ পুজো সবার ভালো কাটা দরকার। পিঠে দুটো চারটে এসে কিল পড়ুক এটা তো চাইবে না কোনোভাবেই,
0: কোনোভাবেই চাইবো না।
1: সেই আপাতত সেই জন্য আমরা

0: আমাদের লাইনেই ফিরে এলাম এবং যেটা করব সেটা হচ্ছে সঠিক উত্তরটা বলবো। এমন একজন মানুষের কণ্ঠস্বর আমরা শুনেছিলাম, মানে যার কথা ভাবলে মনটা একটু খারাপ হয় এই পুজোর সময়, কারণ পুজোর মধ্যেই আমরা তাকে হারিয়েছিলাম। সুনীল গঙ্গোপাধ্যায়, বিখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের কণ্ঠস্বর শুনেছিলাম আমরা, তারই একটি ইন্টারভিউ থেকে একটি ছোট্ট অংশ। এবং যারা যারা সঠিক উত্তর দিলেন, যারা চিনতে পারলেন তারা কে কে, প্রথম দশজন: তাপস প্রামাণিক পাথুরিয়া থেকে, সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া থেকে, ইন্দ্রনীল সরকার টালিগঞ্জ থেকে, রুম্পা ঘোষ কোন্নগর থেকে, আবির জানা বারুইপুর থেকে, সুদীপ সরকার ডোমজুর থেকে, শুক্লা হালদার নয়াবাদ থেকে, মৃণাল কর্মকার বারাসাত থেকে, মৌ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে। এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন দীপান্বিতা কুণ্ডু মছলন্দপুর থেকে।
1: ঠিক আছে, অতটাও জোরে হাততালি দিতে বলিনি, আরো বেশি উত্তেজিত হয়ে পড়েছিল আর কি। ঠিক আছে, হয় এরকম বলছি, তুমি যে গান শুনতে চাও তোমার সামনে আমি প্লেলিস্ট সাজিয়ে দিয়েছি।
0: আমরা কি গান শুনবো নাকি আমরা আপাতত ইনস্টা ঘুরে আসবো, গ্রামে ঘুরে আসবো?
1: ও আচ্ছা, গ্রামে ঘুরতে যেতে চাও, তাহলে চলো। তাহলে গ্রামে ঘুরতে গেলে তো কোনো ব্যাপার না, গ্রাম থেকে ঘুরে আসি তাহলে। ইনস্টা কুইজ অর্থাৎ আমাদের ভিজুয়াল কুইজের রাউন্ড, যেখানে আমরা হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজের মাধ্যমে কোনো উত্তর নেব না, আপনাকে শুধুমাত্র উত্তর পাঠাতে হবে আমাদের যে ইনস্টা হ্যান্ডেল, সেই ইনস্টা হ্যান্ডেলে। তাহলেই ইনস্টা হ্যান্ডেলের ডিএম মেসেজ, ডিএম অপশানে গিয়ে উত্তর পাঠাতে হবে, তাহলেই আপনার উত্তর অ্যাকসেপ্টেড হবে। 107 FM রেনবো কলকাতা, এই হলো আমাদের ইনস্টা হ্যান্ডেল। এই ইনস্টা হ্যান্ডেলে কিছুক্ষণের মধ্যেই পোস্ট হয়ে যাবে ইনস্টা কুইজ, আর সেই ইনস্টা কুইজের আনসার আপনাকে পাঠিয়ে দিতে পারে সরাসরি সেমিফাইনালে। তবে হ্যাঁ, ইনস্টা কুইজের এটাই শেষ রাউন্ড, আজকের মতো ইনস্টা কুইজের এটাই শেষ রাউন্ড। পরের রাউন্ড আবার হবে, মানে হবে তো নিশ্চয়ই, আবার পরের দিন আসবে, আজকে আর ইনস্টা কুইজের সেই রাউন্ড আসছে না, তাই তো?
0: আপাতত তাই। আর আপাতত প্রশ্ন কি পোস্ট হয়েছে?
1: না, এখনো প্রশ্ন পোস্ট হয়নি, প্রশ্ন নাকি কিছুক্ষণের মধ্যে পোস্ট হয়ে যাবে শুনছি।
0: তার মানে যারা এখনো পর্যন্ত, ধরুন এই মুহূর্তে আমাদের টিউন ইন করলেন সবে মাত্র, তাদের জন্য আরো একবার বলে দিই, 107 FM রেইনবো কলকাতা আমাদের ইনস্টা হ্যান্ডেল, এখানেই আজকের মতো শেষ ইনস্টা কুইজ খেলা হচ্ছে। চটপট ফলো করুন আমাদের ইনস্টা হ্যান্ডেল, এবং শুধুমাত্র ইনস্টা কুইজই নয়, আরও প্রচুর আপডেটস পেতে এবং আরজেদের দেখা পাওয়ার জন্য, এই যে আরজেরা আপনার শুধু, মানে আরজেদের কথা আপনি কানে শুনতে পান শুধুমাত্র, সেটা তো ঠিক নয়, আপনার তো মাঝে মাঝে আরজেদের দেখতেও ইচ্ছে করে, সেই দেখতে যদি পেতে চান তাহলে কিন্তু ইনস্টাটা ফলো করতেই হবে।
1: ব্যাপারটা যে কুইজওয়ালা অনেকদিন দেখা দেয়নি কিন্তু, এটা কিন্তু ব্যাপার।
0: হ্যাঁ, দেখা দেয়নি, আমাদের ফুল টিম নেই,
1: আমাদের ফুল টিম নেই,
0: খারাপ
1: একটু খারাপ, আমরা যখন আসবে তখন আবার দেখা দেবো
0: একদম।
1: কিন্তু আমাদের মনে হচ্ছে একটু ইনস্টাগ্রামকে রেহাই দিয়ে অন্য রাউন্ডে যেতে হবে, বা একটু গান শুনে আসলে ভালো হয়, কারণ ইনস্টা একটু বলছে একটু ভাই, মানে একটু
0: আচ্ছা, যন্ত্রের যন্ত্রণা আপাতত আমাদের সঙ্গী হয়েছে, তো যন্ত্রটা যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ আমরা ইনস্টাটা পোস্ট করতে পারলাম না, সেই জন্য আমরা চট করে ছোট্ট করে একটা গানের ব্রেক নিয়ে নিই, তারপর ফিরে আসি।
1: বেশ, বরং সেটাই ভালো, তাই করা যাক।

কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে। লাইট ক্যামেরা হ্যাঁ, গান শুনে যন্ত্র ঠিক হয়ে গেছে এবং অলরেডি আমাদের প্রশ্ন পোস্ট হয়ে গেছে আমাদের ইনস্টা হ্যান্ডেলে, এবং সেখান থেকে যদি আপনি সঠিক উত্তর পাঠাতে পারেন DM করে উত্তর পাঠান। এবং হ্যাঁ, অবশ্যই আমরা একটা গান শুনছিলাম, আমাদের ইনস্টাগ্রামকেও একটা গান শোনাচ্ছিলাম, আপনাকেও শোনাচ্ছিলাম, আবারও একটা গান সময় আপনার জন্য থাকবে, আর একটা গান আপনি শোনা সময় পাবেন, তার মধ্যে আপনি উত্তরটা ঝটপট পাঠিয়ে দিন, ঠিক আছে? তারপরে তাহলে কথা হচ্ছে এবং কে সেমিফাইনালে পৌঁছে যাবেন সেটাও কিন্তু আমরা জানতে পারবো। বেশ, তাহলে একটা গান আপনার জন্য সময় রইলো।

0: কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেনবোতে।
1: Insta quiz.

0: কিন্তু যারা সঠিক উত্তর দিয়েছেন এবং তাদের মধ্যে প্রথম দশজন সহ সেমিফাইনালে কে যাচ্ছেন তাদের নাম নিয়ে রিয়া পুরো রেডি।
1: হ্যাঁ, ইনস্টাগ্রাম আজকের মতো খেলা শেষ হলো আমাদের ইনস্টা কুইজ, এবং যারা যারা সঠিক উত্তর দিলেন প্রথম দশজন, অজয় কুইতি কোলাঘাট থেকে, টুম্পা দাস পূর্ব বর্ধমান থেকে, অয়ন দলুই উলুবেড়িয়া থেকে, সপ্তপর্ণী পাল চিংড়িঘাটা থেকে, প্রীতম সরকার বারুইপুর থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, সুদীপ্ত কর বাঁশদ্রোণী থেকে, লিপি সরকার সরসুনা থেকে, সংঘমিত্রা ঘোষ কাঁকিনাড়া থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন সঞ্জয় দাশগুপ্ত মেদিনীপুর থেকে।
0: সঞ্জয় বাবুকে অনেক অভিনন্দন, আর আমরা যাচ্ছি আমাদের সিনেম্যাটিক রাউন্ডে।
2: লাইট ক্যামেরা ডায়লগ, লাইট ক্যামেরা ডায়লগ,
0: লাইটস ক্যামেরা ডায়লগ। এটা পুরোপুরি সিনেম্যাটিক একটা রাউন্ড, যেখানে সিনেমার অংশ আপনাকে শোনানো হয় এবং সেখান থেকে বিভিন্ন প্রশ্ন থাকে। তো আজকে প্রথম প্রশ্ন কি রাখবো আমরা?
1: একটা বাংলা ছবির অংশ শোনাবো আপনাকে, এবং কার লেখা গল্প অবলম্বনে সেই ছবি সেটা আপনাকে জানাতে হবে।
0: বেশ, তাহলে শুনে যাওয়া যাক, এবং তারপরে আপনি উত্তর পারেন 9903659992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে।
2: লাইট ক্যামেরা ডায়লগ, লাইট ক্যামেরা ডায়লগ।
3: আপনি বুঝি কুস্তি করেন
4: না?
3: তাহলে মুগুর ভাজেন।
4: আচ্ছা, ওর নাম বিহারি বলে কি ওকে দিয়ে কুস্তি অবধি করাতে হবে?
3: কেন, রামমোহন রায়ও কুস্তি করতেন, মুগুরও ভাজতেন, আবার সতীদাহ বন্ধ করেছিলেন।
4: তবে তো বিহারি, তোমাকেও অবলা নারীর জন্য কিছু একটা করতেই হয়।
5: সেই চেষ্টাই করছি মহিন্দা, বৌঠানের আদেশ হয়েছে পুকুরে নেমে পদ্মফুল তুলে আনা।
3: মহাভারতের বনপর্বে দ্রৌপদীও একবার ভীমকে বলেছিলেন সহস্রগন্ধা পদ্ম এনে দিতে।
2: লাইট ক্যামেরা ডায়লগ।

0: Light, Camera, Dialogue. Light, Camera, Dialogue.
1: এখানে দুর্গাপুজো, ওদিকে রিয়া আবার স্পিতির কথা বলছে। স্পিতি ভ্যালিতে কোথায় বরফ টরফ পড়ছে সেসব খবর রাখছে। মানে তুমি কি বেড়াতে যাচ্ছ?
2: কেন তুমি খবর রাখো না?
1: গত বছরই চলে গেছিল
2: না, বাইক নিয়ে লাদাখ যাচ্ছে অনেকেই
1: না, ও সাইকেল নিয়ে
2: যাচ্ছে।
1: হ্যাঁ, অন্নপূর্ণা বেস ক্যাম্প কমপ্লিট করে এসেছে, মানে ওর কাছে স্পিতিটা তো সেক্ষেত্রে ঠিক আছে ভাই, তো রোজকার যাওয়ার রাস্তার মতো হয়ে গেছে ওর কাছে বিষয়টা।
2: তুমি ইন্সপায়ার্ড হয়ে গেছো,
1: হ্যাঁ
2: খুব ভালো। এরকম যদি এই ধরনের জিনিসপত্র থেকে ইন্সপিরেশন পাও, কিন্তু একটা এটা সত্যিকারের কিছু একটা ব্যাপার। তো আপাতত যেটা হবে সেটা হচ্ছে একটা ছোট্ট অংশ শুনিয়েছিলাম একটা সিনেমা থেকে, চোখের বালি এই ছবির অংশ শুনিয়েছিলাম আপনাকে, এবং প্রশ্ন করেছিলাম কোন লেখকের লেখা গল্প থেকে সেই ছবি। অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প, এবং যারা যারা সঠিক উত্তর দিয়েছেন সেই প্রথম দশ জনের নাম নিয়ে আমি মোটামুটি রেডি। সৌরভ গুহ বাগুইয়াটি থেকে, সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া থেকে, সৌমিতা সাঁতরা বজবজ থেকে, মৌসুমী সরকার মধ্যমগ্রাম থেকে, রুম্পা ঘোষ কোন্নগর থেকে, শুক্লা হালদার নয়াবাদ থেকে, সুমন দাস হাওড়া থেকে, তিতু জানা চামড়াইল থেকে, তৃষ্ণা রানী সিং বাগনান থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন তাপস প্রামাণিক পাথুরিয়া থেকে।
1: ছাত্রালির টিমটা কোথায়
2: আছে? আছে।
1: এই রাউন্ডে কিন্তু আপনার এখনো সুযোগ আছে, অর্থাৎ লাইটস ক্যামেরা ডায়ালগ থেকে এখনো সুযোগ আছে সেমিফাইনালে যাওয়ার। এখানে আমরা কি জিজ্ঞেস করব পরের প্রশ্ন?
2: পরের প্রশ্ন একটা হিন্দি ছবির অংশ শোনাবো আমরা। এখানে যে অংশটা শুনবেন, আমরা ছবির নাম জিজ্ঞেস করব না, বরং জিজ্ঞেস করি যে এই ছবিতে প্রধান অভিনেতা কে, তার নামটি আমাদের জানান 9903655992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে।
0: লাইট ক্যামেরা ডায়ালগ, লাইট ক্যামেরা ডায়ালগ।
3: मुझे बताओ सच क्या है? अगर गाय तोंडे ने मुझे देखा है तो या तो वो झूठ बोल रहा है या फिर उसे कोई गलतफहमी हुई है, क्योंकि 2 अक्टूबर शनिवार सुबह 8 बजे से 3 अक्टूबर रविवार शाम 5 बजे तक मैं और मेरी फैमिली पंजी में थे।
4: सर ये झूठ बोल रहा है, मैंने उस दिन इसे ही देखा था।
3: 2 तारीख की सुबह से 3 तारीख के शाम तक तुमने क्या क्या किया, कहां कहां गए, डिटेल में बता सकते हो तुम?
5: जी बिल्कुल।
0: Light, camera, dialogue.

0: এত মন যখন না মানছে তখন আমরা লাইটস ক্যামেরা ডায়লগ চাই।
1: লাইট ক্যামেরা ডায়লগ, লাইট ক্যামেরা ডায়লগ।
0: তোমার কি কোনো বক্তব্য আছে?
2: না, কোনো বক্তব্য নেই, আমার প্রশ্নের উত্তর দেওয়ার আছে।
0: আচ্ছা, বলে ফেলো।
2: যে প্রশ্নটা রেখেছিলাম, যে যে ছবির ডায়লগ শোনানো হয়েছিল, প্রধান অভিনেতার নাম কি? ছবি তো অবশ্যই দৃশ্যম এবং প্রধান অভিনেতা
0: অজয়
2: দেবগন। যারা যারা সঠিক উত্তর দিলেন, প্রথম দশজন, সৌরভ গুহ, না এটা আমি ভুল বলছি, শুভঙ্কর ঘড়ুই নরেন্দ্রপুর থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, সুমন দাস হাওড়া থেকে, অভিষেক ঘোষ লেকটাউন থেকে, সৌমিতা সাঁতরা বজবজ থেকে, দীপ বিশ্বাস নদিয়া থেকে, সৌভিক সরকার কসবা থেকে, অগ্নিমিত্রা সর্দার হলদিয়া থেকে, মিতালি রথ পূর্ব মেদিনীপুর থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন তনুশ্রী ভূঁইয়া পাটনা থেকে।
0: আমাদের এখনো একটা রাউন্ড বাকি আছে, তাই তো?
2: হ্যাঁ, একটা রাউন্ড বাকি। 17 জন সেমিফাইনালিস্টকে আমরা পেয়েছি, 18 জনকে আমরা টোটাল পাবো। আরও একজন আমাদের সঙ্গে এখনো পর্যন্ত স্কোপ আছে, যিনি চলে যেতে পারবেন সেমিফাইনালে। তিনি কিনি হবেন সেটার জন্য আমাদের লাস্ট রাউন্ড।
1: ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি।
0: সেই অতি বিখ্যাত রাউন্ড যেখানে আমরা রহস্যটি দুবার করে আপনাকে শোনাবো, যাতে আপনার বুঝতে কোনো রকম অসুবিধে না হয়, এবং তারপরে আপনাকে উত্তর দিতে হবে। এবার অবশ্যই যত আগে আপনি উত্তর দিতে পারবেন, আপনার চান্স তত বেড়ে যাবে কুইজওয়ালা সেমিফাইনালে পৌঁছে যাওয়ার। তাহলে আজকের রহস্য শুরু করা যাক।
2: এক শীতের রাত্রে শতরূপ অফিস থেকে হেঁটে বাড়ি ফিরছিল। শর্টকাট নেওয়ার জন্য সে ওর বাড়ির পাশের একটা পার্কের মধ্যে দিয়ে হাঁটছিল। হঠাৎ পেছন থেকে কেউ ওর মাথায় জোরে আঘাত করে, সঙ্গে সঙ্গে সে জ্ঞান হারায়। জ্ঞান ফিরতেই ও দেখে ওর পকেটে মানি ব্যাগ আর মোবাইলটা নেই। সঙ্গে সঙ্গে থানায় যায় শতরূপ। পুলিশ ওই থানার সিগন্যালের সিসিটিভি ফুটেজ দেখে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে থানায় নিয়ে আসে, অরূপ, সুনিতা, বরুণ এবং ত্রিদীপ। প্রত্যেককেই জিজ্ঞেস করা হয় তারা তখন ওখানে কি করছিল। অরূপ জানায় ও তখন সবেমাত্র ডিম কিনে নিয়ে বাড়ি ফিরছিল। সুনিতা জানায় ওই পার্কে রোজ সুন্দর সুন্দর পরিযায়ী পাখি আসে, ও তাদের ফটো তুলছিল। বরুণ জানায় ও তখন পাশের অ্যাপার্টমেন্টে একটি বাচ্চাকে পড়াতে ঢুকেছিল। ত্রিদীপ জানায় ও তখন পার্কের পাশের চায়ের দোকান থেকে চা খাচ্ছিল। পুলিশ এদের কথা শুনে সঙ্গে সঙ্গে অপরাধীকে গ্রেফতার করে। কে এই অপরাধী, পুলিশ কিভাবে তা বুঝলো? উত্তর পাঠান 9903659992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে।
1: ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি।

0: Detective Diary. Detective Diary. Detective Diary.
1: এক শীতের রাতে শতরূপ অফিস থেকে হেঁটে বাড়ি ফিরছিল। শর্টকাট নেওয়ার জন্য সে ওর বাড়ির পাশের একটা পার্কের মধ্যে দিয়ে হাঁটছিল। হঠাৎ পেছন থেকে কেউ ওর মাথায় জোরে আঘাত করে। সঙ্গে সঙ্গে সে জ্ঞান হারায়। জ্ঞান ফিরতেই দেখে ওর পকেটে মানি ব্যাগ আর মোবাইলটা নেই। সঙ্গে সঙ্গে থানায় যায় শতরূপ। পুলিশ ওই রাস্তার সিগন্যালের সিসিটিভি ফুটেজ দেখে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে থানায় নিয়ে আসে। অরূপ, সুনিতা, বরুণ এবং ত্রিদীপ। প্রত্যেককেই জিজ্ঞেস করা হয় তারা তখন ওখানে কি করছিল। অরূপ জানায় ও তখন সবেমাত্র ডিম কিনে নিয়ে বাড়ি ফিরছিল। সুনিতা জানায় ওই পার্কে রোজ সুন্দর সুন্দর পরিযায়ী পাখি আসে, ও তাদের ফটো তুলছিল। বরুণ জানায় ও তখন পাশের অ্যাপার্টমেন্টের একটি বাচ্চাকে পড়াতে ঢুকছিল। ত্রিদীপ জানায় ও তখন পার্কের পাশের চায়ের দোকান থেকে চা খাচ্ছিল। পুলিশ এদের কথা শুনে সঙ্গে সঙ্গে অপরাধীকে গ্রেফতার করে। কে এই অপরাধী, পুলিশ কিভাবেই তা বুঝল, জানান আমাদের 9903653992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে।
0: Detective Diary. Detective Diary. Detective Diary.

0: এই যে কতবার এরকম বলেছি কতজনকে, কেউ পাত্তা দেয়নি।
1: সেই জন্য পুজোর আগে দুঃখটা বেশি পাচ্ছ, বুঝতেই পারছি।
0: আমি কখনো দুঃখ পাই না, কারণ ওই আমি মনে করি যা হওয়ার তা হবে, যা হচ্ছে তা হওয়ার ছিল।
1: তোমার কথায় যেন কোথাও একটা প্রথমে একটু দীর্ঘশ্বাসের ছোঁয়া পেলাম। যাই হোক, আমি একটু সিম্প্যাথি দেখিয়ে তোমায় বললাম।
0: আচ্ছা,
1: কিন্তু দরকার নেই, সত্যি দরকার নেই। এবং লাইফটা অ্যাকচুয়ালি আমরা এনজয় করি, মানে যে যেভাবে ভালো থাকি আমরা, সেটাই কিন্তু আলটিমেট।
0: একদম, ওই জন্যই তো মানে 365 দিনের মোটামুটি 360 দিন পুজো থাকে।
1: একদম, এটাই এটাই আসল ভাইবস।
0: একদম।
1: এবং আপাতত আমরা যে রাউন্ডে ছিলাম ডিটেকটিভ ডায়েরি, তার সঠিক উত্তর হচ্ছে সুনিতা। সুনিতা রাতের বেলা পরিযায়ী পাখির ছবি তোলার একটা গল্প বলেছিল, কিন্তু সে ব্যাপারটা মানে সেটা হতে পারে না, সেটা একটা অসম্ভব ব্যাপার। রাতের বেলা কিছুতেই পাখির ছবি তোলা যাবে না, কাজেই সুনিতা হচ্ছে অপরাধী। যারা যারা সঠিক উত্তর দিলেন, প্রথম 10 জন মৌ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে, সুজাতা পাহাড়ি পশ্চিম মেদিনীপুর থেকে, প্রীতম সরকার বারুইপুর থেকে, প্রদীপ সেনগুপ্ত ব্যান্ডেল থেকে, মনোময় মহন্ত কৃষ্ণনগর থেকে, শুক্লা হালদার নয়াবাদ থেকে, সুদীপ সরকার ডোমজুর থেকে, নারায়ণচন্দ্র পাত্র ঝুপখালি থেকে, মিতালী রথ চাঁদিপুর থেকে, এবং সবার প্রথম সঠিক উত্তর দিয়ে এই রাউন্ড থেকে সেমিফাইনালে যাচ্ছেন অয়ন ঘোষ বারুইপুর থেকে।
0: অনেক হাততালি। আর এবার আমরা বলবো না যে আমরা নেক্সট রাউন্ডে যাচ্ছি, আমরা যাচ্ছি সেমিফাইনালে। নিউজ ফ্ল্যাশ, নিউজ ফ্ল্যাশ, নিউজ ফ্ল্যাশ। নিউজ ফ্ল্যাশ মানে হলো আমাদের সেমিফাইনাল রাউন্ড, এবং যে 18 জনকে নিয়ে আমরা এই নিউজ ফ্ল্যাশ খেলব, তারা হলেন শেখ ফারহিন বাঁকড়া থেকে, জয়দীপ রায় বাঘাযতীন থেকে, শ্রাবণী ব্যানার্জি শ্রীরামপুর থেকে, কার্তিক ধারা হুগলি থেকে, অরূপ ভট্টাচার্য বহরমপুর থেকে, লক্ষ্মণ মান্ডি ঝাড়গ্রাম থেকে, সায়ন দত্ত রাজগ্রাম থেকে, প্রজ্ঞা পাহাড়ি পশ্চিম মেদিনীপুর থেকে, অতসী ব্যানার্জি চাকদহ থেকে, ফিরোজ লস্কর ডানকুনি থেকে, যমুনা বর কাঁথি থেকে, শুভশ্রী মল্লিক ডানলপ থেকে, ভূমিকা পাল বরানগর থেকে, দীপান্বিতা কুণ্ডু মচলন্তপুর থেকে, সঞ্জয় দাশগুপ্ত মেদিনীপুর থেকে, তাপস প্রামাণিক পাথুরিয়া থেকে, তনুশ্রী ভূঁইয়া পাটনা থেকে, এবং অয়ন ঘোষ বারুইপুর থেকে। এই 18 জনকে নিয়ে খেলব আমরা আমাদের সেমিফাইনাল রাউন্ড। এবং সেমিফাইনাল রাউন্ড মানেই কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর প্রশ্ন থাকে, যদিও এই কারেন্ট অ্যাফেয়ার্সটা ঠিক কারেন্ট অ্যাফেয়ার্স বলা যাবে না, কিন্তু সাম্প্রতিক ঘটনা, যে ঘটনা বেস করে আছে অন্তত 500 বছর আগের, 400 বছর আগের কাছে।
1: এত ঘুরিয়ে নাক দেখানোর দরকার নেই, দুর্গাপূজো নিয়ে একটা প্রশ্ন। আমরা দুর্গাপূজোর মধ্যে প্রায় ঢুকে গেছি বলা যেতে পারে, কাজেই
0: দুর্গাপূজো কারেন্ট অ্যাফেয়ার্স। হ্যাঁ,

0: পুজোটাই এখন আমাদের কাছে কারেন্ট অ্যাফেয়ার্স। তো সেক্ষেত্রে যে প্রশ্নটা রাখছি আমরা সেটা হলো, কলকাতার সবচেয়ে পুরনো দুর্গাপুজো আয়োজিত হয়েছিল সাবর্ণ রায়চৌধুরী পরিবারে 1610 খ্রিস্টাব্দে। এই প্রথম পুজোর আয়োজক কে ছিলেন?
1: কলকাতার সবচাইতে পুরনো দুর্গাপুজো আয়োজিত হয়েছিল সাবর্ণ রায়চৌধুরী পরিবারে 1610 খ্রিস্টাব্দে। এই প্রথম পুজোর আয়োজক কে ছিলেন, মানে মূল উদ্যোক্তা যে ব্যক্তি ছিলেন তার নাম আমরা জানতে চাইছি। এই 18 জন, শুধুমাত্র যে 18 জনের নাম বলেছি সেই 18 জনই কিন্তু উত্তর পাঠাবে 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে।

0: এবার দেখা হবে ফাইনালে।
1: নিউজ ফ্ল্যাশ, নিউজ ফ্ল্যাশ, নিউজ ফ্ল্যাশ।
0: নিউজ ফ্ল্যাশে আমরা যে প্রশ্নটা রেখেছিলাম সেটা হচ্ছে, কলকাতার সবচাইতে পুরনো দুর্গাপুজো আয়োজিত হয়েছিল সাবর্ণ রায়চৌধুরী পরিবারে 1610 খ্রিস্টাব্দে। এই প্রথম পুজোর আয়োজক কে ছিলেন?
2: সঠিক উত্তর লক্ষ্মীকান্ত মজুমদার চৌধুরী।
0: যারা সঠিক উত্তর দিয়েছেন, অর্থাৎ যে প্রথম তিনজন সঠিক উত্তর দিয়েছেন, তাদের নিয়ে খেলবো আমরা আমাদের ফাইনাল রাউন্ড, অর্থাৎ লাইটনিং রাউন্ড। যে তিনজন লাইটনিং রাউন্ডে উঠে যাচ্ছেন তারা হলেন তনুশ্রী ভুঁইয়া পাটনা থেকে, যমুনা বর কাঁথি থেকে এবং সায়ন দত্ত রাজগ্রাম থেকে।
2: তনুশ্রী, যমুনা এবং সায়ন, এই তিনজনের মধ্যে খেলা হবে।

0: ফাইনাল রাউন্ড, আমাদের ফাইনাল রাউন্ড অর্থাৎ লাইটনিং রাউন্ড। সেই রাউন্ডে সমস্ত নিয়ম কানুন সব কিছু বলবো, কিন্তু তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি বোধ হয় আমাদের
1: নিতে হবে। চলো তাহলে নিয়ে ফেলি চট করে।

0: ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: Lightning Round.

0: লাইটনিং রাউন্ড, আমাদের ফাইনাল রাউন্ড, যে তিনজনের নাম একটু আগে বলা হলো সেই তিনজনকে নিয়ে আমরা খেলবো এই রাউন্ড। এই রাউন্ডে আমরা পাঁচটা প্রশ্ন করব। আপনার মোবাইলের মেসেজ অপশনে, মানে হোয়াটসঅ্যাপের টেক্সট মেসেজ অপশনে, সেখানে 1 2 3 4 5 করে পাঁচটা নাম্বারিং আপনি করে রাখুন আগে থেকে। জাস্ট প্রশ্নগুলো আমরা বলার সঙ্গে সঙ্গে উত্তরগুলো বসিয়ে সঙ্গে নিজের নাম, লোকেশন এবং কলিং নাম্বার পুরোটা আমাদের পাঠিয়ে দেবেন, একইভাবে 9903653992 হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে। পাঁচটা প্রশ্নের প্রতিটা প্রশ্নের সঠিক উত্তরের জন্য আমরা +5 করে নাম্বার দেব, যদি ভুল উত্তর দেন তাহলে -5, মানে নেগেটিভ মার্কিং থাকবে প্রতি প্রশ্নের জন্য। এবং যদি আপনি কোনো প্রশ্নের উত্তর পাস করে যান তাহলে কোনো মার্কিং হবে না। এখানে একটা ব্যাপার আছে, সে ব্যাপারটা বলো তো মজিদ।
1: সেখানে এখানে একটা ব্যাপার যেটা রয়েছে সেটা হচ্ছে যে প্রতিটা সঠিক প্রশ্নের জন্য তো যেটা বললো, কিন্তু যখন আপনি ভুল উত্তর দেবেন তখন -5 হবে,
0: সেটা বলেছি,
1: সেটা বলেছো। সময়ের কারণে যেটা কাটা যাবে মার্কস, সেইখানেই হচ্ছে আসল ব্যাপার। যখন সময়ের কারণে কাটা যাবে, প্রতি আমাদের গান শুরু হওয়ার পর থেকে আপনাকে 1 মিনিট টাইমারের মধ্যে 1 মিনিট ধরে প্রশ্ন বলা হবে, তার মধ্যে যদি আপনি উত্তর পাঠান খুব ভালো, তাহলে আপনার কোনো মার্কস কাটা যাবে না। কিন্তু 1 মিনিট টাইমার শেষ হয়ে যেই মাত্র গান শুরু হবে তখন থেকে আপনি যখন যতবার যখন উত্তর পাঠাবেন প্রতি মিনিটে -3 করে আপনার টোটাল স্কোর থেকে কাটা যাবে।
0: অর্থাৎ পুরো ব্যাপারটার জন্য আপনি সময় পাচ্ছেন পুরো, মানে সব প্রশ্ন সব কিছুর জন্য টোটাল 1 মিনিট, এবং 1 মিনিট শেষ হয়ে যে মুহূর্তে আমরা গান শুরু করে দেব, গান বাজাতে শুরু করব, সেই মুহূর্ত থেকেই কিন্তু আপনার নম্বর কাটা শুরু হবে।
1: একদম। তাহলে প্রশ্ন শুরু করা যাক এখন।
0: প্রথম প্রশ্ন, উইঙ্কল টুইঙ্কল নামের যে বাংলা সিনেমাটি হয়েছে তা কার লেখা নাটক থেকে অনুপ্রাণিত? দ্বিতীয় প্রশ্ন, মোবাইল প্রথম মোবাইল ফোনের আবিষ্কর্তার নাম কি? তৃতীয় প্রশ্ন, জমলহরী পর্বতশৃঙ্গ কোন দেশে অবস্থিত? চতুর্থ প্রশ্ন, কোনো তরলের চাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? পঞ্চম প্রশ্ন, বিখ্যাত রক ব্যান্ড দ্য বিটলসের প্রতিষ্ঠা হয় কত সালে?
1: প্রথম প্রশ্ন, উইঙ্কল টুইঙ্কল নামের যে বাংলা সিনেমাটি হয়েছে তা কার লেখা নাটক থেকে অনুপ্রাণিত? দ্বিতীয় প্রশ্ন, প্রথম মোবাইল ফোনের আবিষ্কর্তার নাম কি? তৃতীয় প্রশ্ন, জমলহরী পর্বতশৃঙ্গ কোন দেশে অবস্থিত? চতুর্থ প্রশ্ন, কোনো তরলের চাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এবং পঞ্চম প্রশ্ন, বিখ্যাত রক ব্যান্ড দ্য বিটলসের প্রতিষ্ঠা হয় কত সালে?
0: আরও একবার বলি, উইঙ্কল টুইঙ্কল নামের যে বাংলা সিনেমাটি হয়েছে তা কার লেখা নাটক থেকে অনুপ্রাণিত? প্রথম মোবাইল ফোনের আবিষ্কর্তার নাম কি? জমলহরী পর্বতশৃঙ্গ কোন দেশে অবস্থিত? কোনো তরলে চাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? বিখ্যাত রক ব্যান্ড দ্য বিটলসের প্রতিষ্ঠা হয় কত সালে?

0: Lightning Round Lightning Round Lightning Round Lightning Round
1: Lightning Round নিয়ে আমরা ফিরে এলাম এখানে প্রশ্ন করেছিলাম পাঁচটা এবং সেই পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর যারা যারা দিলেন যে তিনজন আমাদের সঙ্গে এই ফাইনাল রাউন্ড খেললেন কিভাবে কি করলেন তারা সব কিছু বলবো কিন্তু তার আগে প্রশ্নগুলো সঠিক উত্তরটা বলে দিই উইঙ্কল টুইঙ্কল নামের বাংলা সিনেমাটি যেটা হয়েছে সেটা কার লেখা নাটক থেকে অনুপ্রাণিত সঠিক উত্তর ব্রাত্য বসু প্রথম মোবাইল ফোনের আবিষ্কর্তার নাম কি মার্টিন কুপার জমলহরী পর্বতশৃঙ্গ কোন দেশে অবস্থিত সঠিক উত্তর ভুটান কোন তরলের চাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় ম্যানোমিটার এবং বিখ্যাত রক ব্যান্ড দ্য বিটলসের প্রতিষ্ঠা হয় কত সালে 1960
2: আমরা 11:50 গান শুরু করেছি অর্থাৎ 11:51 থেকে যারা উত্তর দিয়েছেন তাদের স্কোর থেকে কাটা গিয়েছে -3 করে প্রতি মিনিটে প্রথমে আসি তনুশ্রী ভুইয়া পাটনা থেকে উত্তর পাঠিয়েছেন তিনি তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন এবং দুটি প্রশ্নের ভুল উত্তর দিয়েছেন অর্থাৎ তার স্কোর গিয়ে দাঁড়ালো +15 -10 = +5 এবং তিনি 11:50 উত্তর পাঠিয়েছিলেন তাই তার স্কোর থেকে নাম মানে আমাদের সময়ের জন্য কোনো মার্কস কাটা যায়নি এরপরে উত্তর পাঠিয়েছেন সায়ন দত্ত রাজগ্রাম থেকে তিনি 11:52 উত্তর পাঠিয়েছেন তিনি চারটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন কিন্তু একটি প্রশ্নের ভুল উত্তর দিয়েছেন অর্থাৎ তার স্কোর গিয়ে দাঁড়ালো +20 -5 = +15 কিন্তু তিনি গান শুরু হওয়ার 2 মিনিট পরে উত্তর দিয়েছেন অর্থাৎ তার স্কোর ফাইনাল স্কোর গিয়ে দাঁড়ালো +9 অর্থাৎ সময়ের জন্য তার 6 মার্কস কাটা গেছে তার স্কোর গিয়ে দাঁড়ালো +9 এরপর আসি যমুনা বর কাঁথি থেকে উত্তর পাঠিয়েছেন তিনি 5টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছেন অর্থাৎ তার স্কোর গিয়ে দাঁড়াচ্ছে +25 কিন্তু তিনি গান শুরু হওয়ার 1 মিনিট পরে অর্থাৎ 11:51 উত্তর পাঠিয়েছেন অর্থাৎ তার স্কোর গিয়ে দাঁড়াচ্ছে +25 -3 = +22 আজকের কুইজওয়ালায় সব থেকে বেশি স্কোর করে কুইজওয়ালার উইনার হয়ে যাচ্ছেন কাঁথি থেকে যমুনা বর

0: হ্যাঁ, আজকের হাততালিটা একটু আগেই পড়ে গেছে, একটু আগেই পড়ে গেছে। ঠিক আছে, আমরা বরং যাই সেই রাউন্ডে যেখানে বাংলা ও বাঙালিকে নিয়ে প্রশ্ন রাখা হয়, তাই তো?
1: হ্যাঁ, একেবারেই সেই রাউন্ড, আমাদের বিখ্যাত রাউন্ড বং কানেকশন। যারা আজকে কুইজওয়ালা খেললেন কিন্তু অনেক চেষ্টা করেও আজকে সেমিফাইনাল অবধি পৌঁছতে পারলেন না, তাদের জন্য পরের সপ্তাহে সেমিফাইনালে ডাইরেক্ট পৌঁছে যাওয়ার একটা সুযোগ দেয় এই রাউন্ড, যে রাউন্ডের নাম

0: বং কানেকশন, বং কানেকশন।
1: বাংলা এবং বাঙালিকে নিয়ে প্রশ্ন রাখা হয় এই রাউন্ডে, এবং আজকে বং কানেকশনের প্রশ্ন হচ্ছে, বিরিঞ্চি বাবা গল্পটি কার লেখা?
2: বিরিঞ্চি বাবা গল্পটি কার লেখা? যিনি সবার আগে সঠিক উত্তর দেবেন তিনি পৌঁছে যাবেন কুইজ ওয়ালার সেমিফাইনালে সরাসরি।
1: শর্টপট উত্তর পাঠান 9903653992 তে হোয়াটসঅ্যাপ করে, বিরিঞ্চি বাবা গল্পটি কার লেখা? এবং বলতে বলতেই কিন্তু সঠিক উত্তর চলে এসেছে,
2: বলতে বলতেই সঠিক উত্তর চলে এসেছে, পরশুরাম বা রাজশেখর বসুর লেখা বিরিঞ্চি বাবা এই গল্পটি। এবং যিনি সবার আগে সঠিক উত্তর দিয়ে পৌঁছে যাচ্ছেন কুইজ ওয়ালার আগামী সপ্তাহের কুইজ ওয়ালার সেমিফাইনালে, তিনি আবির জানা বারুইপুর থেকে।
1: আবির জানার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আগামী পর্বে আপনি সেমিফাইনালে খেলবেন, এবং আজকে যিনি উইনার হলেন যমুনা বর, আপনি পুজোর আগে আমাদের এই যে শেষ কুইজওয়ালা শেষ উইনার, আবার আমরা কুইজওয়ালা খেলবো নিশ্চয়ই, সেই সময় পুজো চলবে। তো যাই হোক, যমুনা বরের জন্য অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, এবং আপনার সঙ্গে FM রেইনবো টিমের তরফ থেকে ঠিক সময়ে যোগাযোগ করে নেওয়া হবে, এবং আপনি অবশ্যই আমাদের স্টুডিওতে এসে ইন্টারভিউ দেবেন। আবার আপনার ইন্টারভিউ সমস্ত আমাদের যারা শ্রোতা রয়েছে সবাই শুনতে পাবে। কাজেই আজকে কুইজওয়ালা থেকে রিয়া তমজিত টাটা বাই বাই বলবো। সকলের পুজো খুব ভালো কাটুক, ভীষণ আনন্দে থাকুন, এবং সবচেয়ে বড় কথা সুস্থ থাকুন।
2: তাহলে যেতে যেতে মানে মাছে ভাতে বাঙালি বলা হয়, মানে সেই মাছ ভাত ছাড়া যখন হয়ই না, এবং পুজো কিন্তু মাছ ভাত ছাড়া কমপ্লিট হবে না।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
2: এই হচ্ছে নাম্বার, যেই নাম্বারে তুমি মেসেজ করছো আর জানিয়ে দিচ্ছ মহুলকে যে এই মুহূর্তে তোমার কোন গানটা শুনতে ইচ্ছে করছে, কারণ তুমি রয়েছো শুনতে কি চাও, আর শুনতে কি চাও মানেই তোমার পছন্দের গান শোনার ঠিকানা। ঠিক যেমনটা বললাম, চটপট তোমার আঙুলগুলো টাইপ করতে থাকুক তোমার পছন্দের গানের নাম, তার সঙ্গে কিন্তু তোমার নিজের নাম আর লোকেশন লিখতে ভুলো না। আর ততক্ষণ তোমার কানে থাক সোনু নিগম।

0: FM Rainbow. শুনতে কি চাও? শুনতে কি চাও?
1: পুজো তো এসেই গেছে, কারণ রাস্তায় মানুষের ঢল নেমেছে, মানুষ একদম রেডি বছরকার দিনে এই উৎসবটাতে আনন্দ করার জন্য। আর সেই কারণেই আমাদের রেডিওতেও কিন্তু একেবারে পুজোর আমেজ চলে এসেছে, রিকোয়েস্টগুলোও আসছে সেই রকমই। কসবা হালতু থেকে সৌভিক শুনতে চেয়েছে ঢাকের তালে কোমর তোলে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: স্টুডিও ক্লকে 12:11 আর তুমি শুনছো শুনতে কি চাও, রয়েছো মহুলের সঙ্গে। এই মুহূর্তে মেসেজ করছে মধ্যপ্রদেশ থেকে প্রবীণ চৌহান, শুনতে চেয়েছি শিবায় সাউন্ড ট্র্যাক থেকে এই গানটা।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: মধ্যমগ্রাম থেকে পরের মেসেজ করেছেন মৌসুমী সরকার, শুনতে চেয়েছেন রূপঙ্কর বাগচির গলায় জাগো হুমা.

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: বারোটা বেজে 23 মিনিটে মেসেজ করেছে বিবির হাট থেকে অমির, শুনতে চেয়েছে গ্যাংস্টারের সাউন্ডট্র্যাক থেকে জুবিনের গলায় ইয়া আলী। তুমিও তোমার পছন্দের গান শুনতে চাইলে গানের নাম, তোমার নাম এবং তোমার লোকেশন এই সব কিছু পাঠিয়ে দাও 9903659992 এই নাম্বারে মেসেজ করে বা হোয়াটসঅ্যাপে টেক্সট করে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: বাঘা যতীন থেকে পরের গানের জন্য রিকোয়েস্ট করেছে জয়দীপ।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: শান আর শ্রেয়া ঘোষালের গলায় পরের গানের জন্য রিকোয়েস্ট করেছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সৈকত।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: পরের গান প্রাক্তন থেকে অনুপম রায়ের গলায়, এই গানটা শোনার জন্য রিকোয়েস্ট করেছেন শ্যামল গাঙ্গুলী ফ্রম ভবানীপুর।

0: কোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: লোপামিত্রা মিত্রর গলায় পরের গান শোনার জন্য রিকোয়েস্ট করেছেন মনিরুদ্দিন লস্কর ফ্রম দক্ষিণ সাঁকরাইল.

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: নর্থ চব্বিশ পরগনা থেকে পরের গানের জন্য রিকোয়েস্ট করেছেন সুবীর সেন।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: মন তোকে দিলাম,
2: রোমিওর সাউন্ডট্র্যাক থেকে জুবিন গার্গের গলায় মন তোকে দিলাম, এই গানটা শোনার জন্য রিকোয়েস্ট করেছেন গোপাল সিনহা ফ্রম মধুমগ্রাম।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: শুনতে কি চাও এর আজকের শেষ রিকোয়েস্ট, শেষ রিকোয়েস্ট জানিয়েছেন হুগলি থেকে সায়ন, শুনতে চেয়েছেন অভিজিতের গলায় এই গানটা। এতক্ষণ তুমি ছিলে মহুলের সঙ্গে, আবারও তোমার সঙ্গে কথা হবে আমার ঠিক রাত দুটোর সময় আফকিলিয়েতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ঘড়িতে সময় 1:02, আপনি শুনছেন সুররঞ্জনী। সুররঞ্জনীতে আজ আপনি প্রথমেই শুনবেন খেয়াল, পরিবেশনায় আরশাদ আলী খান, রাগ বাগেশ্রী। বাগেশ্রী রাগে এখন শুনবেন খেয়াল, আরশাদ আলী খানের পরিবেশনায়।

সুররঞ্জনীতে এতক্ষণ আপনি শুনছিলেন খেয়াল, পরিবেশনে ছিলেন আরশাদ আলী খান বাগেশ্রীর আগে। এখন শুনবেন গিটার বাদন, পরিবেশনায় রীতম সরকার, ডাক মালকোষ।

0: সুররঞ্জনীতে এতক্ষণ আপনি শুনলেন গিটার বাদন, পরিবেশনায় ছিলেন রিতম সরকার, মালকোষ রাগে।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: ঘড়ির কাঁটায় 2:30, তুমি শুনছ আফগেলি, আর সঙ্গে রয়েছে আমি মহুল আফগেলিয়াতে। আজকে শুরুতেই থাকছে তোমার জন্য পাটিয়ালা হাউসে সাউন্ড ট্র্যাক থেকে শাফকাত আমানত আলী খানের গলায় কিউ মে জাগুর আনপ্লাগড ভার্সনটা।
2: মুঝসে পুছে ঘর কহাঁ

ঝুম বরাবর ঝুমের সাউন্ডট্র্যাক থেকে এতক্ষণ তোমার কানে ছিল রাহাত ফতেহ আলী খান আর মহালক্ষ্মী আয়ারের গলায় বল না হালকে হালকে। এরপর পাপনের গলায় জিয়ে কেউ তুমি শুনছ আপকে লিয়ে রাত জাগছো মহুলের সঙ্গে।

দমরুদমের সাউন্ডট্র্যাক থেকে এতক্ষণ তোমার কানে ছিল পাবনের গলায় জিয়ে কিউ, আর এরপর হাসি তো ফাসি সাউন্ডট্র্যাক থেকে পরের গান থাকছে তোমার জন্য ইশক বুলাওয়া।

শাফকাত আমানত আলী আর সুনিধি চৌহানের গলায় ঘেট লাভ স্টোরিজ এর সাউন্ডট্র্যাক থেকে বিনতে রেছিল তখন তোমার কানে আর তুমি রয়েছো মৌলের সঙ্গে আপকে লিয়েতে। এই মুহূর্তে জনিতা গান্ধীর গলায়, পরের গান থাকছে হাইওয়ে সাউন্ডট্র্যাক থেকে।

নমস্তে লন্ডনের সাউন্ডট্র্যাক থেকে এতক্ষণ তোমার কানে ছিল ম্যা জাহাঁ রহুঁ, এরপর তুলসী কুমারের গলায়, পরে সাউন্ডট্র্যাক রয় থেকে। তুমি রাজ্জাক ছো মহলের সঙ্গে তোমার কানে আপকে লিয়ে।

2:43 পরপর দুটো গান থাকছে তোমার কানে। প্রথমের গান জরি ব্রেকার্স থেকে দরমিয়া, আর তারপর ওয়েক আপ সিটি সাউন্ডট্র্যাক থেকে একতারা।

2:53 হয়ে গেছে, আর আপকে লিয়ের এই প্রথম ঘন্টার শেষ গান তোমার জন্য রাখলাম উস্তাদ রাশিদ খানের গলায় জব উই মেট এ সাউন্ডট্র্যাক থেকে। এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম মহুল, আর আপকে লিয়ের এই বাকি জার্নিটুকু তোমার সঙ্গে থাকবে তপজা।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

আপকে লিয়ে দ্বিতীয় তথা শেষ পর্ব নিয়ে আপনাদের সঙ্গে তপজা মিত্র, আর একটু আগে ছিল মহুল। প্রথম গানটা শুনলাম রাজু বানগিয়া জেন্টলম্যান থেকে, আলকা ইয়াগনিক, কুমার শানু এবং জলি মুখার্জির কণ্ঠে। নানা পাটেকার স্পেশাল না, সব গান আজকে নানা পাটেকার অভিনীত ছবির শোনাব না, তবে কয়েকটা তো গান থাকবেই যেখানে নানা পাটেকার অভিনয় করেছিলেন। ইমর্টাল, তার অভিনয়, তার প্রতিভা ভোলার নয়, আমরা ভুলবও না। গানের মাধ্যম দিয়ে তাকে শ্রদ্ধা। এরপর প্রহার থেকে সুরেশ ওয়াদকার।

সহশিল্পীরা, এবং এই ছবি তো অবশ্যই অভিনয় করেছিলেন নানা পাটেকর। নানা পাটেকর অভিনীত আরেকটা ছবি হচ্ছে খামোশি দ্য মিউজিক্যাল। আলকা ইয়াগনিক এবং পি হরিহরনের কণ্ঠে শুনুন এই ছবির এই গানটি।

ছবির নাম ছিল খামোশি দ্য মিউজিক্যাল। শিল্পীরা ছিলেন আলকা ইয়াগনিক এবং এ হরিহরন, ক্ষমা করবেন আমি পি হরিহরন বলেছিলাম। অভিনয় নামক এক আশ্চর্য অবয়বের শক্তপোক্ত মেরুদণ্ডের নামই হল নানা পাটেকার। কর্নিশ আরও একবার, এরপর জুলমি থেকে আশা ভোসলে ও কুমার শানু, আমরা একটু অন্য ধরনের গানে এবার চলে গেলাম।

আমরা শুনছি আপকে লিয়ে হিন্দি ছবির গান 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে। এর পরের গান ও কণ্ঠী থেকে লতা মঙ্গেশকর।

ছবির নাম ছিল বিশ্বাত্মা, শিল্প ছিলেন সাধনা সারগাম। এরপর ওয়াক্ত কি আওয়াজ থেকে কিশোর কুমার এবং আশা ভোসলে।

ইচ্ছে তো আছে গান শোনানোর, কিন্তু সময় বলছে থামতে হবে, কারণ এরপরেই রয়েছে প্রভাতী এবং তারপর আনন্দধ্বনি। শেষ গান শোনাই আজকের মতন আপকেলিয়েতে, সেটা হলো ছবির নাম ও সাত দিন, লতা মঙ্গেশকর এবং সাব্বির কুমারের কণ্ঠে। প্যার কিয়া নহি জাতা হো জাতা হ্যায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: এখন প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আমরা প্রথমে শুনব খেয়াল, শিল্পী ভ্রমন্তী সরকার, রাগ ভৈরব।

আমরা শুনলাম খেয়াল, শিল্পী ছিলেন ভ্রমন্তী সরকার, রাগ ভৈরব। প্রভাতের দ্বিতীয় পর্বে শুনব সন্তুর, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য, রাগ নাট ভৈরব।

আমরা শুনলাম সন্তুর, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য, রাগ নাট ভৈরব। এই সঙ্গে শেষ হলো আজকের প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আনন্দধ্বনি কিছুক্ষণ পরেই।

দেবী পক্ষের আজ মহাচতুর্থী, আনন্দধ্বনি আনন্দধারা বয়ে যাক সারা জীবন। আমাদের উঠোনে সারা বছর থাকুক দুর্গা দুর্গা আলো, অন্ধকার যেন নিমেষে দূর হয়ে যায়, এই দুর্গার আলোয় আমরা যেন সারাটা জীবন আলোকিত হয়ে থাকি, আলোকিত করে রাখি।

শীর্ষ এবং এরিনার কণ্ঠ দিয়ে শুরু হলো আজকের আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত। আপনাদের সঙ্গে রয়েছি তপোজা মিত্র, এরপর শ্রাবণী সেন।

শিল্পী ছিলেন সুদেষ্ণা সান্যাল রুদ্র। এরপরের শিল্পী শ্রাবণী সেন এবং সাহেব চট্টোপাধ্যায়।